kisa kebeng angai tangkha jeng gureng thanibo sasui bi aba chawi thangkha au rangsakti takhu bukhu jeng sai mano jeng jotono chini chamung abo belai kheno hygienic chini boro rok je chamani mui abuno jeng sanani thangkha hanke chakhyengkha jotoni mui rokni bisingo মুই অক্রাহনে হিনজাকো তেই মুইত্রু হনখে মুই কসার নে হিনজাকো তেই মুখই হনখে মুই কুসু হনে সাজাকো রাংসাকনি তাকুবুকু চিনি মুই চামুংনি বিশিংগো জং খাকতাম খ্লাই আবনো মেজর খ্লাই খাকতাম খৈছং খাগই মানো বো বো মুই বো বেদেগো খ্লাই আবসং সাইমানলাইনি নাংথাই চাকি মৈত্রু তৈ মখি অবংখা কাইথাম বখাক আ বখাক নি বিশিংগো তৈবু কবাংমা বুমুং দঙ্গো আর তৈবু কবাংমা আইটেম দঙ্গো তৈবু কবাংমা বেদেক দঙ্গো সং সঙ্গী চালাইবাড়ি আবনো সং তুমুং খলসুগুই এবা সুক্রুপ সুগুই তুমুং সাইমান্নানি বাকি হনকে মুই বরক মুই মুংরকনি বিশিংগ রমদি চং চাকি চাকিনি বেচেবো এবার চাকিনি বুবাক বেদেগো চাকিনি বেদেগো চং তাম তাম খাই চা চাকিনি যে গবাংমা প্রকার দমনি বা গবাংমা বখাক দমনি বা বেদেক দমনি বা বেচেব দমনি আবরকংখা রমদি চাকি গাইচং নর্মেল চাকি যে চামানি আবো চাকি চাকতই গথং চাকতই কুমুন চাতাং হংকে চাম্প্রাসি তে চাকি মস্তেং জং অবনো কাইবা কাইডক খ্লাই জং অবনো খাগি চাই মানো এবা চালায়ো চাকি নর্মেল চাকি যে চামানি আবনো জং চালায়ো চাকতে গুধুং আবোকে জং সমস বেরমা রমদি হাচিং রমদি নিনি রিসুম এখেবা আমদি হাই আবনো জং কাহামকে সগুই সমস মসনো কাহামকে সগুই বেরমা সগুই মসদেং হাই খ্লাইয়ি চাকি বুতুইনো আবনো জং কুতুগ্রুই আরো লুখলাইয়ি আবনো হংকে সং চাকি এবা চাকি চাকতি গুথং হই আবনো সালায়ো রাংসাকি তাকে বুকু সং তিনি সালকামা পান্দাও সালাই দঙ্গ চিনি মুই তিপ্রাসা রকনি এবা অজাগানি মুকচাক বসং রকনি চামানি মুইনি বুমুং তাই অ মুই ব মুই ব বেদেগক লাই ব মুই মুং ব জাগাও কলাই আপনার কেছেন ককলাম সালাই দঙ্গ নরক যতন কবগ নরক দাদাক সিদাক করঙ্গি মানো ককদুক টিমি শিখতে ককদুক নাম্বার 2326253 হাই রহাই কেতেঙ্গে সাফিরানে নেই থাম নেই দক নেই বা থাম রাংচাকনি তাকে বুক

0: ഗുരുങ്ങിനായിരുന്നു. സ്വാഗതം. ഹലോ ഹലോ, വെളായി വെളായിക്കുന്നു ഫോൺ കഹാം. ഹക്സാൽ നിസിമി രിംഗി ഫൈമണിഹായ് ദിനി ഖരാ ബഹായ് തോ ബൈ കഹാം നോ തോ
1: না
0: অমর উংমানি নো তাওয়ানাদি খানাগাদি নিনি অমর উংমানি নো তাওয়ানাদি মানে যে সা উমর ফানো মানে খাতুঙ্গুই টগনানি গ্রুঙ্গুই টগনানি খামানজুগুই টগনানি আবো তামনাই যত উমর নতঙ্গ আবো তো তামনাই প্রকৃতি নি রায়দা চে তাবুক রম দি আপনি কেব কাস হই মানিয়া হাইয়া দিবা ভাই এনকে নাইন কাহাম গরং টংনাই তামনি হিমালয় নি বখা কাহাম ওয়ান সুকম কাহাম বড় রকম হামজাকমানি গনাং এনকে বা দোসাদি তাম মাই মুই রক সঙ্গে পাই খেতাম ও আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা বুসুক বাং নি নি মসবাড়ি মসবাড়ি বুসুক বাং ও আচ্ছা আচ্ছা হিংকে মসকাই থারা থাইকে ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ওয়াতি বে আও আও আও আও হিংকে খাকুলু কতাল রক মানখানা নি নি তো না আও আও এনকে তাম কামুন অমতি কামি নগনি গানাগিনি রগো তামনাই খাকলু কাইজাক রমদি চাকুমরা কাইজাক চাকুমরা তো বুথাই মায়া খুসানি ফানো বসক রক চাই মানো এনকে আও মিলক বসক রক খাকলু বসক রক তাবুক রমদি নিনি চাকুমরা বসক দেন তারক মানমানি জরা তাবুক এনকে ইয়াং থেপুং মুনুই হাইছে না আও আও নি কুচুক জাগাদা না কি হাসে জাগাদা ভাই হারুঙ্গ অ ককরে হারুং হারুং চলা হারুং চলা খাব বব নহি হারুং চলা দে হারুং চলা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা ও খেতনি হারুং নহে হারুং সই সই হঞ্জাগুতা না আচ্ছা আচ্ছা আচ্ছা বেলাই খানাত হারুং চলা রকা বেলাই নখানাত খানি ককলাম আচ্ছা যেন ছালাই দো বাই তিনি মুই বরক চিনি মুই তো যেন খাক তামখাই বাগলায়ো রমদি চাকই মুই তরু মুখই রেসপন্সিবিলিটি আবু চিনি হাইয়া দাবাই ফুরঙ্গনানি দায়িত্ব তো চিনি হাইয়া দিবা না বরকব ও তাবুক নি চেরাই রকবো তা মানে নু খাবতে হাই বরকব জেফুর কিসে চাকড়াঙ্গি থাঙ্গো বরক যে চা হুই দং মানে যেটা বরক মানে সব সময় চা মানে হামিয়া নু খাবা বরক সাক হামিয়া অংমারক নু খাঙ্কে বরকব ত্রুক ত্রুক সিনানি বাকি চাই তো গোকে ও হাইজেনিক নি যে মানই যে চামুঙ্গো যে তং মানে আবনো যেন সাইমানানি নাংথাই তেই চিনি ফাইনাই আচাই গতাল রকম বসং আবো সিরিউই কলাঙ্গানি নাঙ্গ বেলাইছি নাঙ্গ আও আবো না তা আও আও আও আও
1: দিনে
0: মুখই চালাই থানি বাই মুখই চালাই থানি তো মুখই তাম তাম নচা রমদি থেন্দ্রি মুখই থেপলক মুখই
1: আগিন বড় রক্ষাই তো
0: মুখী

0: đọc khai cha lại yo
1: ao ao ao
0: khi chàng người mất khi đọc khai cha lại yo
1: avono avono
0: giờ mất khi giải tiêu nó rất là mất khi khai cha
1: mất khi cha lại yo ao ao ao ao ao
0: ra bữa nọ chỉ nên xa mùng từng bàn tay mới sẽ đang khai ơi aro bây giờ mắc cú sốt lắm thấy bàn tay mới sẽ đang khai cả hàng cái aro
1: xa
0: khởi đó lấy xa khởi cứ thường lục khai thì hàng cái bông bút lưu ý cho mà rồi khai cha hàng cái bàn tay sản phẩm gì bút sẽ thọ
1: à vậy bàn tay sản phẩm gì hả nó nói cái nào আচ্ছা আচ্ছা এই কো চামপ্রাসি চামপ্রাসি নি আ বেচিব হংকাই বান্তানো বচাই মানো তেই তাম তাম নো চাই মানরম দিতাবু হাচিং বলাই রক না বাই
0: হাচিং বলাই রক মুচিং বলাই রক মুই তাকি বলাই রক হংকা বো সাখ তুই যা
1: আচ্ছা আচ্ছা আচ্ছা চাখ তুই না আবো খা
0: সাখ তুই হিরাক্তা
1: ও মুই তাপি নো
0: আওয়ান গো আওয়ান বরিয়া
1: এই আওয়ান না না আচ্ছা আও সাখ তুই
0: খাই কাতা
1: আচ্ছা আচ্ছা আও ও যে মুই তাপি নো মই তাপি ন চামানি মই তাপি বলাই ন বলাই কলি কলি ন জানা বলে আমি না আবো বলাই কলি কলি ন আগে চারাই ফ্রো মা চামানি আপনি ইয়া গুলোতে ওয়াই সে পড় মা চালিয়া ইগে বাইকে সং হাইছে না আপন বাইকে চা সাগর দি দো
0: মই তাপি টঙ্গ
1: ও মই তাপি ন ই উস কিসা সিরা সিরা তামনে চাকসু চাকসু নাই আপনার দশা মুইটা পিছলা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা আচ্ছা হিনকে আপনার বাইকে চা সাগাড়ি দ মুইটা পিন আচ্ছা
0: বলাই বলাই বকং বলাই নি বকং খাগে
1: ই
0: গাই নং
1: তারমানে আবো বাই কে বিঠিনি সামুং খাইনা চিনি সাগো আং আমি হাই মাতং হাত আমি হাই কি চাও বেরমা সম রগ্রিয়া উই মস রগ্রিয়া উই চাও মানে আবু কাইসে বিঠি নি সামুং খাই না দশা দি আও আও আও কিছা মজি খাতা বো মজি উই থাঙু তা ই আচ্ছা আও আও আও বেলেগ কাহাম আমি খেমং চাই তং দি নিনি মশলা টসলা রক আসর গবং তা চা দি হিনকে নো চিনি সাক কাহাম গ্রং তং নাই মুচিং তো বাই তো মুচিং কয়েকটা প্রকার সাই মানো যেটা কাইছে কে মুচিং তঙ কিছা বলাই চিকন চিকন খাইগি বুসু গনাং দো তে কেছা কে আ টাইপ নি বলাই ন বলাই তে কিছা কতর কতর ফিয়া বা বুসু বাং থাইয়া বুসু করি
0: আবো ও মশরেন সাজা নাই মুজিং থাই বুসু করি মানাই
1: হাইছে না কে তে কেছা মুজিং টঙ্গ চিনি একদম ন গানা গিনি রগো মান থক মানি যে কিছা বলাই কল কল গঙ্গি বুসু গো কিছা বুসু কিছা কপলাসি কপলাসি নাই আবো তাম নাই ও তাম হনি সানাই আবো কাইছা বলাই প্রাক্সি প্রাক্সি ইংই থাঙ্গো আপনাকে তামনাই মুচিংসা মুচিংসা মুচিংসা হানো আপনার চাও না চাকি চাকি চাকি রু তা না আবো ই চাকি চাও আচ্ছা আচ্ছা চাকি সে চাও আপনাকে মৈত্রু রগো বরম দিতা বেড়ামতি রগো বারম দি অঙ্করগো ওইসে ওইসব খিচনি রোগ চাখাঙ্কা আবু থগো তাবু রম দি মুইয়া বাই খাকলু সংকা গাজাগারও রেখাঙ্কে বা বিচি মুই বরক সংপ্রু আ মুচিংন রেখাঙ্কা আবু থগো আবু হাইতাই মটন মুই তং তা বেলেখেন আও হিনকে বেলেখেন বুকু গো কলাই থক কলাই থক আও বাইন বেলাই হামবাই যাবুক গরলাইনাই হায়ুনি খরাং পান্দাও
2: খাইজাগি দো মিটার নেরা থামচি দক ফুটাব্রী এবার সাসাই নেরা দক চিচুকু কিলো হারজ সালব্রুমি হাই তিনি বছর

0: kahamni bihin tino chinio pandano chengana langmago tamoklai nai chongi tonglai tamni hinba chongjakya langma borokno hamya lamago shoitlangu achemani logino borokni thainani chongjak abagino shakni klai thai klai di unga tongmano tawana di thangai tongnani bagai shamung klai di phiaba kunchugyawi mannani muchungyawi nashleyawi tamni himba kaham shamung khlaina nangnai hamjakma khairokma chubama te shurimani bisingti abagino langma wo khlai thai khlaina nangnai mannani khakayawi je ma abo kahamno ungo jengi tongo abo kahamno jengnai abo bo kahamno ungnai thinangu ta mongno abo wansukna nangya ung tong jarawo tong thotokke thangna shurungdi kaham nahar mumbai kaham shamu khlaina nino ungkha chini langmani tangmanmu bukhano thir khlaina ba gai tongkachang khakachang tongmu kaham shak chote kathar kuk rung yachakna nangkugu jorangkha jutuni shai phan ganang kuk abagino jorano ahino ta lairedi gachak jora chang hangni kharango kok kaham khana lakha okok kaham rakshalanka Sri Krishna bini kok sajak rakna na sing tini kok borok bai khana lakha
1: khanai toni rang sakni taku bukuk tini shaltham june tini ni shalno World Bicycle Day ne palai jako apno karibu tini ni shalno World Club Foot Day apno karibu National Egg Day amtihni tini ni shalno palai jako tini ni shalni tebo joda mola jarakha tini tei shalo hayungo mutona rakshakni rokne bisin Mount Batten Plan abo Lord Mountbatten officially abo announce khlai o plan no pula samungo thepamani British India they British India and Pakistan no abo samungo thepajakmani shal apno karibo tirite shal tham june tirini tirite shalo লাইথাংয়ে চিচকুরা চার্চিবা খ্রিস্ট বিশু গভর্নমেন্ট অফ ইন্ডিয়ানি অফিসিয়ালি ইমপ্লিমেন্ট ও ফাইভ ডে ওয়ার্ক উইক এবা অব সিভিল অ্যাডমিনিস্ট্রেটিভ নি অফিসার্স রোগনি ও সাল নি সাকলাই জাকমানি সাল আই এন এস নীলগিরি 1972 এবা চিচকুরা স্নেচি নি খ্রিস্ট বিশু অবব ইন্ডিয়ান বিল্ট মডার্ন ওয়ার্ডশিপ অবন ইন্ডিয়ান নি নেভির নেভিনি কমিশন ডোক ও সাল নো পালাইমানি সাল আও অবন কারিব মৃত্যু শতঞ্জাকনি রকনি বিশিঙ্গ তঙ্গ রমদি নেশাই চিথাম খ্রিস্ট বিশু অব ব্রেডলি মেনিং নি উকলগ পইলা বিচার খ্লাইজাক মানে শাল নি ও শাল নো তে কেসা বলে ন মৃত্যু সতন চাক আপন কারিব চিচুকুরা চকু চিচার খ্রিস্ট বিশু অ্যাসিড অব ট্রেন নি পাতিমুঙ্গু খরক সা সাই সারা সা জনা বড় থিমানি শাল নি তিনি শাল নো মৃত্যু সতন যাক আপন কারিব চিচকুরা চার্চি নি খ্রিস্ট বিশু যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নি রাষ্ট্রদূত নো গুলি খ্লাই পথার যাকমনি শাল মৃত্যু সতন যাক নি রকমি বিশিঙ্গ তঙ্গ চিচকুরা স্মৃতি ধাম খ্রিস্ট বিশু চিনি হায়ুনি পইলা

0: সুপারসনিক যে বরক রেকানাই যে বীরখুম আবো বাই কালাই মানে শাল চিভরিরা চকুচিনই খ্রিস্ট বিশ্বকে মার্টিন বেহাইম অব পৈলা চিনি হাইয়ংনি পৈলা ক্লব আবো রহরজাক মানে শাল রাংসাকনি দাখো বুখুক তিনিতি শালো আসাইনি বুমঙ্গনা রুকনি বিশিঙ্গ তঙ্গ চি চকুরা চার্চি দক খ্রিস্ট বিশিঙ্গ রাফেস রাফেল নাডাল অব স্পেনিশ নি টেনিস প্লেয়ার হনে বেলাইন বুমঙ্গনাং তে হাউনি বুমঙ্গনাং বরক আবনি মৃত্যু সতন মানে বিশিংতিন তঙ্গ দেব চিচুকুরা থামচিসা খ্রিস্ট বিশিঙ্গ রাউল ক্যাস্ট্রো চিচুকুরা নৈচিত খ্রিস্ট বিশিব এলেন গিঞ্জবার্গ তে মৃত সতন চাকরি রক্ষণ বিশিঙ্গ তঙ্গ চিচাররা চার খ্রিস্ট বিশিব জেফারসন ডেভিস চিসনিরা চিসনি খ্রিস্ট বিশিব ম্যানুয়েল বেলগ্রানো বব আচাই মানিসা থেনে বুমঙ্গনাং রক্ষণ বিশিঙ্গ তঙ্গ নৈশাই চিদ খ্রিস্ট বিশিঙ্গ তিনতে সাল থাম জুন মোহাম্মদ আলী ব আমেরিকানি বক্সার বুমঙ্গনাং হায়ংনি থংকরং হনে সিনিজা তেই বতঙ্গ আবরকংখা নেশাই শা খ্রিস্ট বিশ্ব তিনিতে সালথাম জুন অ্যান্টনি কুইন ববাহাইন থুইমানি সাল চিচুকুরা চার্চি চুকু খ্রিস্ট বিশ্ব রুহালা কুমেনি ববাহাইন থুইমানি সাল আসকসরা চং মৃত্যু সদনে নাহার রাখা তিনি তি সালনি মোলাজা রগ্ন
1: গে পান্ডাও চং তাবো খানালায় তাং বিতি এন্টি অক্সিডেন্ট ভিটামিনস মিনারেলস অব বেমার কাশুথানি থৈন কাহাম তনি থানি তাই চিনি বখানো কাহাম তনি থানি বেলাই নাঙ্কুগো বেদানান লইকে চাকা হনকে চিনি শাকনি গবং মা বেমার রোগ কাসুচাক থাংনাই ফিয়াবা অবুফাংন জং কাহামকে কায়ে হামসারে ইমান ফান বিনি বুবার রোগ বারমা জরাখে গড়াই থাংমা রোগ নকজাগু অবন কাসুনানি বাগিন জং তিনি কিসা শিলায়ান ডালিম এবা বেদানা বুফাংনি বুবার গড়াইমানি কাসুনা হনকে যাই যাইখে হা সিদে খলাই তনানি নাংনাই কাহাম চামুং আব ন সাই নাহারই গলিও এবা আরো কাহামকে সাই নাহাথানি ও বুরন তাই পটাশিয়াম রানানি তাই সাতুংব যাই যাইখে নাংনানি অবাহাই থাইরক বন কাইনা নাংনাই বুবার বারফুরু বেলাই তুই রুমানি এবা রানপ্রা রুমানি অবন চায়া খ্লাইমা ক্লাইও বুবার বারমানিয়াগুলো বুতুই সার রমদি হরুয়া কষক বুতুই কিসাস মিশারক রেনাখে রইমানো বুবার গবাংমানি এবা গড়াইমানিও যেন তামুখে কাসুথাইকলাই হেনকা হেনকে বেলাই গবাং তৈ এরিয়া মাতংনাই তামনি হিনবা বেলাই তৈ রোজাক খা হেনকে ইয়ারং রগ তৈ কচাই ইয়ারং সগৈ বুবার গড়াই থাঙ্গো বেলাই তুমা জড়াও হান রান রিয়া খ্লাই মাতনাই কিসামিসা তৈ রগ্রবই বুবার তাই বুথাই থাইনা বাগৈ বুরন তাই জিং বেলাই নাঙ্কগো বুবার বারনা সুকাং ও বুরন কিসা স্প্রে খ্লাই রুখে বেলাইন চাকুগ বুফাং কাহাম চামুং মানৈ হামসানা বাগৈ হাও মুস্কি টিএসপি তাই পটাসার রেনা নাঙাই বেদানা বুফাং সাতুং কুতুং চাচাগো আবনি বাকি অবুফাঙ্গ সাতু ফাং ফাং নাংমা থাইও বন কাইখা হাঙ্কে বেলাইন চাও ওয়া তৈ সালো এবা মল কিসামিসা ইয়ং রকনি বাকি বুবার কারাই থাংমারক নুকজাগো আফুরুকাই সাফ এবা রেডুমিল গোল স্প্রে খ্লাই রোনা নাংনাই অবহাইকে যেন নাইকানি খ্লাই তনখে বুবার গড়াইগ্রা বুথাই গবাংখে থাইনাই যেন অবহাইকে গবাংখে নগ্নখুঙ বুথাই থাইকে গবাংখে আসুদাখে চাইমান কাহকে চামাকারি হাতিরগ ফালিব রা

0: পইসা আজি ইমান নাই আসুক যারা চিনে থাং বিদিও বেদনা এবার দালিম কাইমানো রুগী বিনি বুবার রাইমা রকন রুগী তামুখে কাশুনে আবো শিলাই
1: সাকামক্রানী কক দিনে সাকামক্রানী কক ও ইনফ্লুয়েঞ্জা ব্রাহ্মানোর কক থাইসা থাইনি খালায়ন কংরাই কুচুকমণি হাইচুকমণি আপনো যাদাক সিদাক কংরাইনি কুচুক হাইচুক নিয়েবা ইনফ্লুয়েঞ্জা হই সালায়ো ইনফ্লুয়েঞ্জা আবো ভাইরাসনি চপ্রবম আবো বাই বুকুংতুই তুই কলায়ো নিয়েবা কুংতুই কলাইনাই কুচুকনাই ততরা সানাই বসাগো বসাগো কুলুম কাসানাই তেই চড়াই তুমি নহনখেবা বহ খামিয়ার কুঙ্গো তেই চাউই হজম উংয়া এবা দান্তাপুরাও কামকে গেলেয়ার উঙ্গো পেনিসিলিন উংয়া খেমা টেক্সাটাই টেক্সাস হাই কিন আবো অ্যান্টিবায়োটিক আবো চানানি নাঙ্গি ফানো মানো ফিয়াবা চায়াউই তংখা হনখেনো বেলেখেনো চাকুগো আবহাই তুমুং ইনফ্লুয়েঞ্জা ওখানকে এবার কংরাইনি কুচুক হাইচুক আমি ততরা সামানি লুবমানি আমি হাইরক নুকজা খানকে বেলেগ গবং কোখলাই তুই নাই নাই তৈ লেনাউই দানি নাই এসপারিন উনিয়াখেবা প্যারাসিটামল তুমুং লুমুই দা হানকে কিসা মিসা চাই মানো চিনি বসাক সামানি হামিয়া উঙ্গি দংখে উনিয়াখেবা কংরাইনি কুচুকমানি হাইচুকমানি আবো বসাকনো বেলেখেনো দংথকিয়া খলায়ো আবো খড়কসা ওখানকে হামতো তৈ খড়কসানি থানিব সলউই থাঙ্গো আবুনি বাকি নাকুকমানি হুঁকে বেলাই লেনাউই দংনানি নাই তৈ গবংখে নাই নাই বুথাই বপ্রবনি মানে রকনু গবংকুক চানানি নাই রমদি আবো ভিটামিন সি গনাং আমতিহাই মানে হুঁকে বেলাই গবংখে চাকা হুঁকে বেলাইনো চাকুগো আর বিশঙ্গো দঙ্গো কমলা কমলানি বুদ্ধই উংখেবা কাওয়াজি উংখেবা আমতিহাই ভিটামিন সি গনাং মানে আমতিহাই রকনো গবং কুখলাই চানানি নাই তুমুনো কিসা মিসা হামার হরথানি কেবেং রক নোকজাখা হানকে উংখেবা বখা রক সাকা হানকে আবো নিসা কাহামকে নাইজাকানি নাই আবো নিমোনিয়া উংখেবা ব্রঙ্কাইটিসো বাকলাইয়া সানি আপনি বাকি অ্যান্টিবায়োটিক চানানি নাঙ্গি ফানো মানো নংরাইনি কুচুকমানি হাইচুকমানি আমতে হাইরকনো কাসুই দংনানি বাকি নাংকুকমানি সুখ থানি নাই কিসা কাহামকে চাউই রেস খলাই উংখেবা লেনাউই দংনানি নাই কমলানি বুতই ফান্তক মুখী উংখেবা কাউজিনি বুতই আমতিহাই ভিটামিন সি গনাং মানে গবং কুখে চাকা হানকে কংরাইনি কুচুক হাইচুক আবরক ডাক্তিনো হামই থাঙ্গো বড় রোগ সালায়ও কচাংনি কুতুম মানজাখা হানকে উংখেবা কুতুমনি আতমসা কচাং মানজাখা হানকে কংরাই উঙ্গো হনই ফিয়াবা আবো ব্যাবাক জাগাও নাঙ্গিয়া তামনি হমালে কংরাইনি কুচুক হাইচুক উংমানি অবো ভাইরাসনি চপ্রবমুং কেবো খড়কসা তুমুং কংরাই উংসাক বিনি গানাগিনি ও তংখা হানকে বিনি কুচুকমানি হাইচুকমানি উংখেবা বিনি গানাগিনি ও কুচুক হাইচুক উংমানি নবার নিনি সাগো হাবকা হানকে নিনি বসাগো তুমুং ভিটামিন সি গবং করি হানকে কংরাইনি কুচুকমানি হাইচুকমানি মানজাকি মানো আপনি বাকি যে মানজাকাই কংরাই উঙ্গি দংনাই এবার কুচুকই দংনাই হাইচুকই দংনাই বড়রক বড়ক কুচুকফুরু হাইচুকফুরু বুকুঙ্গো বুকুগো রি খলবই এবার রি থাকলবই তুমুং কুচুখা হানকে উংখেবা রমদি রুমাল রক বুকুগো রুই কুচুখা হানকে আবো তৈ খড়কসানি থানি লঙ্কা সলরিয়া আমতিহাই উঙ্গি মানো আসুক চড়া চ খালাইখা দিনে সাকামক্রাইনি কক কংরাইনি কুচুক হাইচুক উংমানি ইনফ্লুয়েঞ্জা ব্যামানারগী কক থাইসা থাইনে
0: হাইনি খরং পান্ডাও যাবো খালায়ন কক থম রক পঞ্চায়েত বেদেকনি সাকথার মুংবাই সালবা জুন হাস্তে হাস্তেনি ব্যাপাক থাই রকনি হাই খয় হাঙ্করব ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে এবার হাই মহাবার সাল পালাই জাগানে খয় হাঙ্করনি খোয়াই ব্লক পদ্মবিল তুলাশিখর কল্যাণপুর তেলামুরাতে মুঙ্গিয়া কামি ব্লকনি বেকুলই কায়দক চিচুকু কামিতে কাইবা চিদক পঞ্চায়েত হাইউং হাবার সাল পালাই জাগানে

কোট কাইসা অমংলি বিশিং তুই জুনিয়র গ্রেড ট্রান্সলেটর আচুক থাই সুপংনা বাকি কইলে ইয়াচাগি তঙ্গ বেকুলি বুক চাচুক থাই তঙ্গ র কাইবা আর ইউ আর তঙ্গ কাইনি এস টি রোগনি বাকি তঙ্গ কাইনি তাই এস টি রং বাকি খে কাইসা রুমারিনী কক সাজাখা অর গসিজাক রংনক নিংগী ইংলিশ সাবজেক্ট মাস্টার ডিগ্রি খাইজাক তাই লগিও কম্পিউটার গরংব উনা নাংনাই হনাই সাজাখা তালুমান মারি রাজাখানে খক বা সাইসিনি রানী সিনি চেঙ্গি খক নৈচি ব্রী সাই ফের ফি রিনি কক সাজাকার এস টি তৈ এসি রংনি বাকে হিংকে খক থামরা কয়লাইয়া ফানানি পাইথাক শালমারি ইজুন তালনি শাল চিথাম শালমারি জরা অবনতিতে ব যাই যাইখে সিনামো চুনখে টি এস সি ডট এন আই সি ডট ইন অর নরক নাই নাই মানু অবহাইকেতে কেসা আচুক থাই তঙ্গ টি পি এস সি আমযোগ মুংনি বিশিং তৈ আইটি বেদেক হাস্তে হাফাং এসিস্টেন্ট টেকনিক্যাল অফিসার আচুক থাই সুপুনা বাকি অনলাইন তৈ কয়লাই আচাগাই তঙ্গ বেকুলি বুক চাচুক থাই তঙ্গ কাইনি রানই নেছি আবন বাকি অর এস তি রংনি বাকি খাতিজাক তঙ্গ কাইদক চিচার উমনি কক সাজাখা অর নখা বিশি জি যা নিশিমি নখা বিশি বুড়ি জি জরা তাই খাতিজাক রোগনি বাকি খে উমনি কিসাসু হলি রুমুং টঙা নিহানি পর সাজাখা ফি আফারপুরু কয়লা আফারপুরু ফি ব রোনা নাংনা অর এস তি রোগনি বাকি কক সাজাখা রাং খক নই রা বাজি রুমারিনি কক সাজাখা অর বিই এবা বিটেক কম্পিউটার সায়েন্স ইনফরমেশন টেকনোলজি ইলেকট্রনিক্স ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন এবার কেবা ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশন অর সাজাখাতে মাস্টার অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন অবহায় কয়লাইয়া ফানানি পাইথাক শালমারি ইজুন তালনি শালবা শালমারি জরা আসুক জরা সেবুক বরকলাংমানিকক খানালাইখা তাবু খানালাইনে রচাপমু

আশিক চরা তনুজা দেববর্মানী খরংবাই রেজাব মংখনা বাইকা চিও তাবুকনি অমল বেলাইন কুতুং সাল অবহাই কুতুং সালক চিনি সাকন কাহাম তনি না বাকি কাহামখাই তৈর নি টংনা নামাই তাই সাতুং রক আশুক নাংয়া হংকে অংখয়াবই টংনা নামাই গুবন অংখনা নাংা হংকে সাতি রক তৈ ব অংখনা নামাই তাই তৈ গবং খে নাঙ্গি চিনি বসাকন হাইড্রেট খে টনানি নামাই অবহাইকে সাতুংনি অবহাই তুমানী জরাও চিনি বসাকন হাইড্রেট কে টনই তৈ নঙ্গি কাহামকে তনখা হংকে সে অবহাই সাল রকনব কাহামকে লাইরি মানাই আকাশবাণী আগরতলা হংকে অরণ পাইরেসিনে চিনি তিনি ফুংনি ককবরক আওয়াই পান্ডা হায়কনি খরাং তিনি কম থিংতানি তঙ্গ লগিও বায়ুসা তাই আং রুমা

khnaitong nei rangsak ni thaku bukhu khabani mare kiching song naro khnaitong saracha poyan dok mega harso tirini phungni akashvani agurdolani fm ujjoyanto panda khabani khachuk song tabukni ojarao tirini shalkama panda ujung firok layunai ki phil layunai jeng tini shalai tongu tipra sharokni mui mui mung roknoruki koklam narok joto rangsak ni thaku te bukhuk songlo koi nei narok গরঙ্গি মানো ককটুকো ককটুক নাম্বার 2326253 হানো হাই কি দিঙ্গে ছাপিরা নে নেই থাম নেই ডক নেই বা থাম আও জং থাশিং গো শালাইখা চাখই চাখইও জং চাখই নরমাল যে জং দাদাক সিদাক চাখই চালাই মানে আপু তেই চাখতি গথং চাখতি কুমুন চাটাং তেই চাপরাসি তেই চাকি মস্তিং আবহাই রকন রকি জং ককলাম সালাইখ্যা আও রাংসাক নি তাকু বুখুক নরক যতন ন কবগো নরক গ্রঙ্গি মান কক দুকু দাদাক সিদাক আং তঙ্গ আর জে উষা আং বাই গ্রঙ্গানি বাকে ইসং সালাই তঙ্গ চিনি তিপ্রাসা রকনি চামুং মুই মুং ন রকি ককলাম মুইত্রু ও হংকে জং তঙ্গ রমদি আওয়ান্দ্রু বুতুই হন্তালি গুদক খালক উমাই পেং নাফেং ইক ইয়কপরা সক্রাং মাইফ্লক আপতি হেরকতে বুকবা মতন বুমুং চং সাই মানলাইনাই অজরা ও ককদুক শক পাইজাক ফাইদি গ্রঙ্গি নাইন সাবত হ্যালো বেলাই বেলাইকেন ফোন কাহা

0: তেইলাম
1: তো
0: সগো, বেলায় বেলায় কিন্তু ফুঙ্কা হাম তেইলাম সগো।
1: বেলা ফুঙ্কা ম্যাডাম
0: আও
1: তামনি খরাং কি সেসা মরি মরি হাই আছে কাহম কাই ডাক ডাকে ফেতা
0: খনাওয়ান খনাওয়ান তা বলে খনা গানা
1: আও
0: আও
1: বেলা সম্বাই
0: এই
1: এই আম সাইজন তাওরা তিনি নি কপট মা তো সিনি সাবর
0: ই চাবরক নতি এ
1: সিনি বড় রো যে সামানি সাবরক মুই বড়ক
0: মুই বড়ক মুই বড়ক মুই বড়গো মৈত্রু ও গবাং টাইফ বা বিনি তামনাই গবাং বেচেপ কেদা মুইনি চাকি তো চাকি চাকি চাকিও গবাং টাইপ দোক কিছু মৈত্রু ও গবাং টাইপ দো কে বা গবাং বেদেক আবো মুই মৈত্রুনি বেদেক রক আচ্ছা সাদি আবকে বিশাকি মানে মৈতুক তলাও খাই সব সবের মারি রেখা বিশাকি পুতি বাইন বনমু ফোন হর কম খে যে মন মানি আও কে
1: সন্তালি
0: বুতই চা মানিব তা ই বুতই চা মানিব তা বুতই চা মানিব আবু চাতে চাতে খাই এক্সপিরিয়েন্স থেকে তেও গবাং সিস্টেম সাইমিয়া দিবা যে বুতই চং যে বুতই চা মানিব আবো পুইলাও কিসা সন্তালি উই না ওই তুই কুতুং রুই বুতই চা মানি বা কচাং ফানো রুও তুই কচাং গবাং কুক তো রুজাগো আবু তিকি সিসে জুদা মুয়ানি মুনমানি জুদা আমি তো মানে থগুদা তে কিছু আও এনকে
1: লাডু
0: খাই ফিকলাই ফিকসা মানে একদম বিশিংনি কুথু কক বরক মানিয়া কে নর্মেল হাইনো থাঙ্গো ফাইও চাও নঙ্গো জলিমানি হামজাক মানে আমি হাইর কিছু মিশে মানো কিন্তু উ যে সিনি বিশিংনি কক রবাই বিশিং নিজে চিনি কক মায়ানি আ কক রকনো বড় কাহাম কি বুঝিয়া আমি থাকা সাইমিয়া সাইমিয়া আবুন আও আও আও আও
1: মানে
0: তলিও তো রক

0: 那有点拍的的
1: 哦哦哦哦哦哦哦哦
0: 哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦
1: 哦
0: 哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦
1: 哦哦哦
0: 哦哦哦哦哦哦
1: 哦哦哦
0: 哦哦哦
1: 哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦哦আপুনি যে কাহাম গুড বেনিফিট আপুনি কাহাম সাইড আপুনি যে কাহাম জি নিব সাগো সামুন খাইমেনি আপুন সং সাউই ক্লাংনানি নাং নাই
0: আপুন সনামানি তো বড় সনামই পাইছা
1: আউ আউ
0: এই বল কা কিবিরি আবলে
1: নি কিবিরি আউ আউ
0: আপুন তে বিষয় দন কুটুম খাইয়ে মুমুতে থগরি ফন কতাল তাম শেরো নাই
1: আপুন
0: সাজ নাই
1: চার নাই চার
0: তো ফন কো নি নি আবো ওংকো তাপ নাই
1: ই
0: ওকনি পড়া রক খাইজাক র
1: ই ই ই ই
0: আতে হেরো
1: একদম
0: সিংরা রক নংথ
1: আবনো
0: তাই সে ঠক বাজি উই বাক্সা খামাই রক থামাই বলে
1: বাজি মং বাজি মং খামাই থাও আ আও তাই সে ঠক নি তুই অ ঠক চুপ গই আব তাই সে কুতুং খলাই গে হাঙ্কাই আবনো ফাস ফালকাতা
0: আব খামজিং খামজিং দং
1: এ খামজিং খামজিং দং আও আও আও
0: আব লই খাইয়া নাং গুসুন
1: আবনো আবনো আবনো
0: বনো মং দিন সানানি বেরম বতে ইসা কতে গসং
1: ইয়ুং
0: কো
1: ই
0: আওন্দ্রু তাই মুই বরক
1: ই
0: আব হেমাং লই খাইয়ে বরন ইদিক সিদিক সানানি আব খাইয়া ওই
1: ই
0: ওক ও মুই বরন মং সানানি খাইয়া হেকা
1: আবনো আবনো আও বেলাই বেলাই কিনো হামবাই বেলাই নাংকুক মনি ককলাম সাকা বুকু গকলাই থকলাই থক
0: মেদাম বুইবো সাজি তো
1: আও আও বেলাই নো হামবাই হামবাই
0: মুই বরং হামজাক বাই তো
1: আবনো
0: মুই বরং চাউই লই মাই তো
1: আবনো আও বেলাই নো হামবাই আও এডাং শক্তি তাকু বুকু চং মুই তো নো নং জে সুক সতন নাই আসুক নো নং মুই তো মানি তক নাই ক কাইস মুই তো নার দি বলঙ্গ তং নাই রক বলঙ্গ নাই থক চাই রক মজাঙ্গ বুমানি খুড়ি নং নিনি বাইন নং নাইথক নিনি চামুং নুমুং নিনি কানমুং চুমুং বা নিনি তমুং চামুং নং গথাং খাই নার গিয়াখে আবো বুইকে বুফাই নন গথাং খাই রুফাই গ্লাক আবুনি বাকে নং সাক সাক নু মা চাইতকনাই সিসাজাক অঙ্গি মা তকনাই নিনি চামুং নুমুং বসুক হাইজেনিক এবার নিনি চামুং নুমুং বসুক কাহাম আপনি নং রুতগৈ মানিয়া এবার সাই মানিয়া হনকে আপনি উক্লক অঙ্গি ক্লাই টংমানি এবার উক্লক অঙ্গি ক্লাই থাকি জরা ফাইনাই আপনি বাকি তাবুটি কতাল যে আচাই আচাই কতাল রকনো হামা কতাল রকনো বেলাইন কয়নানি মুছগো চিনি চামুং নুমুং নরকনি থানিগো কতাল খাই নরক সুরঙ্গি আপনো তুমুং উতুমুই টংখা হনকে যে আবো কথাং টংনাই আও চিনি চামুং নুমুনি মৈত্রুনি বেচেবো টঙ্গ তেবো রমদি মাই মাই পক নি হনলাইবানি আবোসং তহান রকন চালা চাকুগো দেশি টক চিনি টক পাড়া ওরি মানে টক ন রাথার গাহকে চিনি রমদি নিনি খাঁচা কসম মাই খাঁচা কসম বাই ইয়াকে বা খাঁচা মাইরুম বাইকে আবো সঙ্গু সং মানে আবো কাইসা সিস্টেম দঙ্গো চিনি মাইনো কিছা সং ইয়কপড়া উই নাহার কাহানকে আজাগাও যেটা নগ মানথকমানি হাচিং রিসুম পিয়াজ আপতি হাইরকে রুই তুমুং কাহাম খে আবো ইয়কপড়া উই সং কাহানকে তে আবনো কিসা কিসা থক রুই সোমবার রুই রকবো সঙ্গু আবো বেলাইন কথক আগিনি জড়াও হনকে তহান মাইপক সংকা বা তহান ন আবো খাঁচা মাইরুম বাই এখে বা চিনি আলুয়া মাইরুম বাইকে আবো সংকা হাঁকে বেলাইখেন কথক তাই আপনি বাহাই চিনি সাবরুম ব্রুমনো আবো বেলাই টেস্টিং এবার বেলাই কথকনি বাহাই অঙ্গি দঙ্গো তে বুকুঙ্গো তে চিনি বখাও ও চামুং মৈতু তংরুগো হিঙ্কে রাংসাক নিতাকু বুকু ককদুক সক পয়সা ফাইদি গরঙ্গি রায়ন সাবুত হ্যালো হ্যালো দুম্বুর রাইমানি আচ্ছা
2: ডেফিনেটলি
1: আও
2: এ গাং হাইতো ন আছে কক রব ছানা রিয়া
1: দ ককরে
2: thawi bong ya punya besar di nani nanggo pa jo market tapi senang mai kurungan

0: রমনিতা বো কিছা মিছা পিয়াজ র বা রমনি রসুন র কিছা রাউই রুই বন সিমি বো বাজা র বা ইয়পরা উই চাই মানো দো হিংকে এতে কিছা হংকে আপন বুদুল বুদুল কে আব তো কিছা কাহাম কে তো সাকানো সিজা কি তঙ্গো বুদুল বুদুল কে মিলিং মিলিং কিছং কিছং কে চাখি র গো বুদুল বুদুল কে রু আবো বো তাহম তো খাইয়া আমি তো খাকরি আবো আবো সো মানে বেলাই টেস্টি ইঙ্গো তা কথক ন হিংকে এতে কিছা তঙ্গ ও তাম নাই ফান্তক শিকাম হই খামকান সেতে কিছা কতর খাইয়ে আবো বো খামকা শিকাম হই হনজাগ এ আবো নবো ফেকক নেই খাইয়ে আবো বুতুই রগো বো রুইমানো আহন্দ্র রগো বো রুইমানো হিংকে এরম চাকিও তো ডেফিনেটলি বেলাই ন কথক হিংকে আহ চামুং রোগ আ মানৈ রোগ আবো তামনাই আবো চিনি হুক রগো বা রমদিনী হালাপ রগো হাতাই রগো আরো রগো নো হামকুগো হিংকে আবো সো বেলাই কথক মানৈ আবরক আবো সার নাঙ্গিয়া সার বরুণা নাঙ্গিয়া আজাকা রগো মানে একদম তামনাই সো সলিড বেলাই ন কাহাম তা আবো হাইজেনিক সলিড মানৈ রোগ দ সারি
1: ডাল বিজাল মানে
0: মৈত্রুনি বেচবো আওয়ন্দ্রু বুতৈ হন্তালি গুদক খালক উমাই পেং নাপেং ইক ইয়করা সক্রাং মাইপ্লক বা মাইপক হনো আপনো ইয়ক মুর শক হাং শেরমানি ইরবাক মজদেং মজদেং কেলোয়া হিংকে মশতক আক্তা আলুনি রুকমানি তুক বখক এখেবা বেরমা বুতুই এখেবা তলতলি রখনি বহনলায়ো বাক্সা তৈ বুতঙ্গ লতই হিনি বহনলায়ো তে রানফুফুং এখেবা রাবরা এখেবা নেরামসি হিনি রকব বাক্সা বুকসু সালায়ো আমতি হাইকবাংমা ট্রাইব সং মৈত্রুও চালায়ো আও রংসক রেতাকবো খুব হাইন হাই সং কিটিংগী ককটুকো হ্যালো হ্যালো বেলা বেলা কেন ফোন কাহাম সাবং খা হ্যালো হ্যালো সাদি খাই দো হ্যালো হ্যালো সাদি খাই দো হ্যালো বেলা বেলা কেন ফোন কাহাম সাবং খা সাগাদি দো গয়াম ফাংনি সান দ বেলাইন লামসুগুন দাখুক সালাই দো চিনি চা বরক মুই মং নুগী ককলাম সালাই দো সাদি নবন থক যাক সাদি বেলাই বেলাই কিন্তু হামবাই নো নাহাম গ্রং দং দি তিন টিপ্রাসানি চামুং চাউই সো হাইজেনিক খাই মানে নিনি সাক কাহামগী থাঙ্গি টংগী মানথুং হায় দা না দ বেলাইনো হামবাই আও রংসাকনি তাকুবুকু মুখৈ চং চাকি মুই অক্রা মুই কচার হে মৈত্রু হনজাগ তৈ পাইথাকি মুই হে বা পাইথাকি চামুং হে মুই কুসু নেই হনজাক মানে আবো হে মুখৈ ফুন মুখৈ নখৈ তাম তামনি মুখৈ সঙ্গীচা আবং খা থেন্দ্রি মুখৈ থেপলক মুখৈ হে বেলফুইনি মুখৈ থাইসুমুনি মুখৈ থাইচুংনি মুখৈ থাইতৈনি মুখৈ দরমপাইনি মুখৈ তাই রমদি জামিনি মুখৈ থাইসিরেমনি মুখৈ

0: Dasquia-ni mkhi, Yasrim-ni mkhi, Tei phantok mkhi, Abar tomato, Jeta sung salayo, English by, A phantok mkhi ni bo, Sung mkhi, Shongi, Chalayo. Aau, Rangsak ni taku bukhu, Normally jeta sung, Thaichok ni mkhi, Thentri ni mkhi, Aburokhe gbangkuk no chajago, Fiaba, Thaichimu ni mkhi, Shosa ni mkhi, বা রমদি আবো শশানো চং রমদি দরম পাইব হনলাইও আপনি মুখই বা রমদি থাই সেরেমনি মুখই আবর অখেসং কবাঙ্কো চালাই যাকিয়া আবো তাবুকনি চড়াই রোকে দেবুন মাছাইয়া আপনি বাকি থাই সেরেমনি মুখই রোগ চাউই নাই না নি নাঙ্গো রাংচাকনি ডাকু বুকু কক দুঃখ সক পাই যাক ফাইদি করঙ্গি নাই না সাবত হ্যালো Hello,
1: bye,
0: Funkaham. Belay, belay, Funkaham, belay, belay, kino lamsho. Shabong ka saga dilo.
1: Bye, bye. Longka purani porat bisi, bye.
0: Acha, acha, acha. Longka purani, ta khub
1: probi. Yeah, bye.
0: Kaham no, dong jau. Inke, chung chini mui chamung ni je bedek aburok no rugi koklam salai tomo.
1: Aau, aau, khanai tomo, aau, aau, je bai shaman ni kok aau to aau. Tin thai to bai to, saiman no ga tau nga aau. I
0: don't know. I get to know that I know that I could see Korea. I said, I could see the Gabaria by Titan. I'm Malam Angsala Chow do Tyserem. Fear about Tyserem Mukhi Mazakuk, Taku. I'll keep a week. Okay, Tyserem Mukhi Chow, Nikanao, Pia Asuk, Damnek Bank, Tyserem Belikukia, Dibabuto. Money Tyserem needs a crimini. আবু চিনি বুসাক নি যে নার্ভ রক রেজা চিনি বুসাক নি শির রক আপন জুদা খাই খিব আপন চা খাই চিনি বুসাক নি টেস্টি জুদা আঙ্গি থাঙ্গো ইনকে আঙ্গন বেলাই মুখি নি বিসিং বেলাই বেলাই সো কিউটি নাঙ্গজাগো বন আং বেলাই তাম নাই বেলাই মায়া নাঙ্গজাগো বন আং থাইসরেম নতা আং বেলাই নাম নাই থকজাগো তেই চা খেনো পুরা সেরেম অঙ্গই বিনি বুটুই আপোচিনি বুসাকনো বেলাই কুসরাং খাই খিবু ইনকে দসাদি
1: আং বা আবো হানি ভাই জে কোন মুখে আং খাই তলা ফানা মুখে ইনে সাও আং খাই তুর জামি র বা অনেক মুখে সাও
0: আচ্ছা বেলাই কা হাম কক ই
1: গা গাই খাই বল মুখে ব অনেক ফজা গো আন্দ্র সরক জে সুমনি জে আং মুখে চনা মই চাব নে ভাই
0: ই ই
1: আং বা র কেনতরি র
0: ই
1: আবো হাই জা মুখে ছংই চাতা
0: আবো নো আবো নো
1: থব
0: থব আও যে সময় নি যে জরানি যে যে চিনি হাও মানথক মানি তা যে জরানি যে মুখই আবু চানানি নাঙ্গো আরো গবাহ কুখলাই ভিটামিন সি দঙ্গ ও ভিটামিন সি খায় চিনি বখনাই থেকে আরম্ভ খাই চিনি ইয়াসকু থেকে আরম্ভ খাই চিনি বসাক চিনি স্কিন ব্যবাক নন ব কাহাম খাইও তাই ভিটামিন সি গবাং যে বরকনি সাগো বিনি গবাংকু রোগ ইয়া গবাং মা বেরামনি ইয়াকনি ব কাসুও ভিটামিন সি ইংখা গে আপনি বাকি চিং তো সাইমানিয়া চিনি বরক আছে গবাংকু আপনি বাকি চিং আগিন বরক তো গবাংকু নো চাও মখই দো ইংকে আগিন বরক গবাংকু অব বংগিয়া অসুখ বেসুখ রোগ বংগিয়া মানে রোগ সুখ ইয়া ইংকে বেরাম রোগ ইয়া ইংকে বরক তো গবাংকু খাই মখি রোগ চাও গে এই আবহাই চিং মানে উরাম উরাম চিং বেলাই কাহামকে মখি রোগ চাওই দংনানি নাঙ্গো আও
1: আবো
0: শুধু ফাপ বাইছি মি মনুতা চি লাই যে চামানি
1: কইয়া
0: চিনি যে লাই যে চামানি আবো উ লাই যে মানে কুতুং রেখে মুই কুতুং মাই কুতুং বা কোনো আওয়ান কুতুং রেখাঙ্কে লাই নি যে ফাপ কাসামানি আবো চিনি বুসাকনি বাকি বেলাইন কাহাম লাই লাই সগ্রগ রেখাঙ্কে লাই তো কাহামা খাই সুই আকুরি নং বেড়া খাঙ্কে আজাগাও রেখাঙ্কে কুটুংনি মানে রেখা আবু কিসা হৈসুমু সুমু উঙি থাঙে দিবা কুটুং বাই আ যে কুটুং নাঙ্গি যে চিনি চামুঙ্গো যে আপনি রস

0: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যে সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। নতুন দিল্লিতে আজ আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলিকে শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেবেন। চলতি জনজাতীয় গরিমা উৎসব 2026-এর অন্যতম অংশ হিসেবে এই সম্মেলন গুরুত্ব পাচ্ছে। রাষ্ট্রপতি মুর্মু ভার্চুয়ালি ব্যাঙ্গালোরে ইনস্টিটিউট অফ সায়েন্স সেন্টার ফর ন্যানো সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এর প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করবেন। এর পাশাপাশি দেশের বিভিন্ন অংশে একলব্য মডেল আবাসিক বিদ্যালয়গুলিতে যে 75টি মহাকাশ গবেষণাগার তৈরি হয়েছে তার উদ্বোধন করবেন তিনি। 26টি রাজ্য ও 4টি কেন্দ্রশাসিত অঞ্চলের প্রতিনিধিরা এই সম্মেলনে অংশ নিচ্ছেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। বিকেলে বেঙ্গালুরুর লোকভবনে রাজ্যপাল থাওয়ারচান্দ গেহলট শিবকুমার ও মন্ত্রিসভার অন্য সদস্যদের পদ ও মন্ত্রগুপ্তে শপথ বাক্য পাঠ করাবেন। সিদ্ধারামাইয়া মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ানোর পর ডি কে শিবকুমারের পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার পদ পরিষ্কার হয়ে যায়। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে কর্ণাটক কংগ্রেসে ক্ষমতা দখল নিয়ে দ্বন্দ্ব চলছিল। 2023 সালে বিধানসভা নির্বাচনে কংগ্রেসের জয়লাভের পর মুখ্যমন্ত্রীর পদের দাবিদার ছিলেন ডি কে শিবকুমার। ইতিমধ্যে কংগ্রেসের প্রবীণ নেতা সিদ্ধারামাইয়াকে কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেজ চার দিনের সফরে আজ ভারতে আসছেন। শ্রীমতী রড্রিগেজের সঙ্গে আসছেন বিদেশ মন্ত্রক, অর্থনীতি, বিজ্ঞান ও প্রযুক্তি দপ্তরের সদস্যদের নিয়ে গঠিত এক উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। গতকাল নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ডেলসি রড্রিগেজের এই সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনা হবে। এই বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, শক্তি, পুনর্নবীকরণযোগ্য শক্তি, স্বাস্থ্য পরিষেবা ও ফার্মাসিউটিক্যাল সহ বিভিন্ন ক্ষেত্রে মতবিনিময় হবে।
1: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
0: বিদেশ মন্ত্রক আরও জানিয়েছে, ভারতীয় রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি ভেনেজুয়েলার শক্তিক্ষেত্রে উল্লেখযোগ্য বিনিয়োগ করেছে এবং তারা আরও নতুন সুযোগ তৈরি করতে কাজ করছে। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির এই সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হওয়ার পাশাপাশি দুদেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর হবে বলে আশা প্রকাশ করা হচ্ছে। জার্মানির আকাশপথ দিয়ে ওড়ার সময় ভারতীয় নাগরিকদের ট্রানজিট ভিসার আর প্রয়োজন হবে না, এই সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হয়েছে। জার্মানির এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক এক সোশ্যাল মিডিয়া পোস্টে জানিয়েছে, এর ফলে ভারত ও জার্মানির মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে। চলতি বছরের জানুয়ারিতে ভারত সফরের সময় জার্মানির চ্যান্সেলর ফ্রেডরিক মেয়ের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আলোচনায় এই সিদ্ধান্তের কথা ঘোষণা করা হয়েছিল। ভারত দ্ব্যর্থহীনভাবে জানিয়েছে যে ভারত ও নেপালের দ্বিপাক্ষিক সম্পর্ক কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই। ভারত নেপাল সীমান্ত সংক্রান্ত নেপালের প্রধানমন্ত্রীর মন্তব্য এবং পরবর্তীতে নেপালের বিদেশ মন্ত্রক কর্তৃক প্রকাশিত বিবৃতির বিষয়ে এক প্রশ্নের জবাবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই কথা বলেন। তিনি জানান, সীমান্ত সংক্রান্ত যাবতীয় বিষয় নিষ্পত্তির জন্য সুপ্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে। শ্রী জয়সওয়াল আরও বলেন, ভারত নেপাল সীমান্তের প্রায় 98% সীমানা নির্ধারণ সম্পন্ন হলেও কিছু কিছু অংশ এখনও অমীমাংসিত রয়ে গেছে।
1: While close to 98% of India-Nepal boundary has been demarcated, there are some unresolved segments. The shifting of the course of Gandak River has resulted in this situation. In addition, there are cases of cross-border occupation and encroachment of no man's land in demarcated segments of the boundary, which are currently being mapped jointly. We have established bilateral mechanisms to deal with all aspects of boundary matters. It should be clear to all concerned that there is no role for any third parties in a bilateral matter between India and Nepal.
0: সেন্ট্রাল বোর্ড অব সেকেন্ডারি এডুকেশন সিবিএসইর অনস্ক্রিন মার্কিং ব্যবস্থার ত্রুটির তদন্ত করতে কেন্দ্রীয় সরকার একটি এক সদস্য বিশিষ্ট কমিটি গঠন করেছে। এই কমিটির নেতৃত্বে থাকবেন ক্যাপাসিটি বিল্ডিং কমিশনের চেয়ারপারসন এস রাধা চৌহান। কমিটি এক মাসের মধ্যে কর্মীবর্গ ও প্রশিক্ষণ দপ্তরের কাছে তাদের রিপোর্ট জমা দেবে। এদিকে সিবিএসই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের উত্তরপত্রে স্ক্যান করা অনুলিপিতে ত্রুটিগুলো যাচাই এবং উত্তরপত্রের পুনর্মূল্যায়নের জন্য একটি অনলাইন পোর্টাল চালু করেছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স অ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছেন। গতকাল রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে খলিলুর রহমান পান 99টি ভোট। অন্যদিকে তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের বিশেষ দূত আন্দ্রিয়াস কাকাউরেস পেয়েছেন 91টি ভোট। খলিলুর রহমান আগামী সেপ্টেম্বর মাস থেকে এক বছর এই পদে আসীন থাকবেন। ইউএনজিএ সভাপতি নির্বাচিত হওয়ার পর ডক্টর রহমান বলেন, এই পদের গৌরব অক্ষুণ্ণ রাখার জন্য এবং মানবাধিকার রক্ষায় অন্যান্য সদস্যদের সঙ্গে একযোগে কাজ করবেন তিনি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ইউএনজিএ সভাপতি নির্বাচিত হয় ডক্টর রহমানকে অভিনন্দন জানিয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আজ আনুষ্ঠানিক সূচনা করবেন। প্রথম পর্যায়ে প্রাপকদের ব্যাংক অ্যাকাউন্টে আজ থেকেই 3,000 টাকা করে পাঠানো শুরু হবে। নবান্নে বেলা 12:30 উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন নারী শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। একই সঙ্গে রাজ্যের সমস্ত ব্লক পুরসভা এবং

কলকাতা পুর নিগম এলাকায় ভার্চুয়াল মাধ্যমে হবে উদ্বোধনী কর্মসূচি। মুখ্যমন্ত্রীর কর্মসূচি ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজ্যের প্রতিটি ব্লক ও পুরসভার সঙ্গে সংযুক্ত থাকবে। গোটা কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য জেলা শাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। উদ্বোধনের পরই প্রতিটি ব্লক ও পুরসভা এলাকায় নির্বাচিত 100 জন অন্নপূর্ণা যোজনা উপভোক্তার হাতে অনুমোদন পত্র বা স্যাংশন লেটার তুলে দেওয়া হবে। কলকাতা পুর নিগম এলাকাতেও একইভাবে 100 জন উপভোক্তাকে এই অনুমোদন পত্র প্রদান করা হবে। সংশ্লিষ্ট মহকুমা শাসক বিডিও এবং পুর কর্তৃপক্ষের সুপারিশের ভিত্তিতে উপভোক্তাদের তালিকা চূড়ান্ত করা হয়েছে বলে খবর। চাকরিতে সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে বিবাহিত মেয়েদের বাদ দেওয়া যাবে না বলে গুরুত্বপূর্ণ রায় দিয়েছে সুপ্রিম কোর্ট। আদালত জানিয়েছে, শুধুমাত্র বিবাহিত হওয়ার কারণে কোনো মেয়েকে পরিবারের সদস্য হিসেবে গণ্য না করা অযৌক্তিক এবং সাংবিধানিকভাবে গ্রহণযোগ্য নয়। বিচারপতি পি এস নরসিমহা ও আলোক আহরাদের বেঞ্চ এলাহাবাদ হাইকোর্টে একটি রায় বাতিল করে এই মন্তব্য করেছেন। ওই রায়ে বলা হয়েছিল, সহানুভূতিমূলক নিয়োগের ক্ষেত্রে পরিবারের তালিকার মধ্যে বিবাহিত মেয়েরা পড়ে না। প্রয়াত এক ব্যবসায়ীর বিবাহিত মেয়ে এই মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন। প্রসার ভারতীর ডিজিটাল প্ল্যাটফর্ম ওয়েবস ওটিটি 2 বছরেরও কম সময়ের মধ্যে 1 কোটি নিবন্ধিত ব্যবহারকারীর সংখ্যা অতিক্রম করেছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক জানিয়েছে, যেটি দেশের ডিজিটাল মিডিয়া ইকোসিস্টেমের বিকাশে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। মন্ত্রক বলেছে, এটি ভারত এবং বিশ্বজুড়ে দর্শকদের কাছে নির্ভরযোগ্য, অন্তর্ভুক্তিমূলক এবং বৈচিত্র্যময় বিষয়বস্তু সরবরাহকারী দেশীয় ডিজিটাল প্ল্যাটফর্মগুলির ক্রমবর্ধমান গ্রহণযোগ্যতাকে প্রতিফলিত করে। 1 কোটিরও বেশি নিবন্ধিত ব্যবহারকারী এবং 1 কোটি 40 লক্ষেরও বেশি ডাউনলোডের সঙ্গে সঙ্গে ওয়েবস ওটিটি এখন তার পরবর্তী পর্যায়ের বিকাশের দিকে মনোনিবেশ করেছে। মহিলাদের টি টোয়েন্টি ক্রিকেটের তৃতীয় তথা শেষ ম্যাচে ইংল্যান্ড ভারতকে 6 উইকেটে হারিয়ে সিরিজ 2-1 জিতে নিয়েছে। ইংল্যান্ডের টন্টনে নির্ধারিত 20 ওভারে প্রথমে ব্যাট করে ভারত 5 উইকেটে 180 রান করে। জবাবে ব্যাট করতে নেমে 18 ওভার 3 বলে ইংল্যান্ড 4 উইকেটে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয়। ইংল্যান্ডের অ্যালেস ক্যাপসি প্লেয়ার অব দ্য সিরিজ হয়েছেন। ভারতের মহিলাদের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ভুটানের বিরুদ্ধে খেলবে। গোয়ার মারগাঁওয়ে জওহরলাল নেহরু স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 8টায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ নতুন দিল্লিতে সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন। প্রবীণ কংগ্রেস নেতা ডি কে শিবকুমার আজ কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন। ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ডেলসি রড্রিগেস 4 দিনের সফরে ভারতে আসছেন। বাংলাদেশের বিদেশমন্ত্রী ডক্টর খলিলুর রহমান রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের 81তম অধিবেশনে সভাপতি নির্বাচিত হয়েছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ রাজ্যের সামাজিক সুরক্ষা প্রকল্প অন্নপূর্ণা যোজনার আনুষ্ঠানিক সূচনা করবেন। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে সুমন ভট্টাচার্য। আজ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5 জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তর উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি, অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। ত্রিপুরা উপজাতি এলাকা স্বশাসিত জেলা পরিষদ অর্থাৎ এডিসির ভিলেজ কমিটির নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার উপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। 10 ও 11 জুন দাবি ও আপত্তি সমূহের নিষ্পত্তি করা হবে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী 15 জুন। রাজ্য নির্বাচন কমিশনের সচিব অনুরাগ সেন এই খবর জানিয়েছেন। কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পিএমআরবিপি 2026 এর জন্য মনোনয়ন আহ্বান করেছে। বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা শিশুদের রাষ্ট্রপতি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করেন। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ 31 জুলাই। সাহসিকতা, সমাজ

সেবা, পরিবেশ, খেলাধুলা, শিল্প, সংস্কৃতি এবং বিজ্ঞান ও প্রযুক্তি সহ বিভিন্ন বিভাগে শ্রেষ্ঠত্ব প্রদর্শনকারী শিশুদের এই পুরস্কার প্রদান করা হয়। কেন্দ্রীয় মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রক জানিয়েছে যে যে কোনো নাগরিকের কাছ থেকে শুধুমাত্র awards.gov.in এ জাতীয় পুরস্কার পোর্টালের মাধ্যমে মনোনয়ন গ্রহণ করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ NEC 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। গতকাল লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিতব্য এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। তিনি উত্তর পূর্বাঞ্চলের সার্বিক উন্নয়নে কেন্দ্রের অঙ্গীকারের উপর জোর দেন। আসন্ন অধিবেশনের জন্য সংশ্লিষ্ট সমস্ত বিভাগকে সমন্বিত প্রচেষ্টা চালানোর নির্দেশ দেন। এই বৈঠকে NEC এর পরিকল্পনা ও কর্মসূচি বাস্তবায়ন বিভাগের সচিব ডেভিড লানথান তলুয়াঙ্গা 2024 ডিসেম্বরে আগরতলায় অনুষ্ঠিত সর্বশেষ NEC প্লিনারির সিদ্ধান্তগুলোর উপর গৃহীত পদক্ষেপ বিস্তারিত বিবরণ উপস্থাপন করেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনুকম্পামূলক নিয়োগ থেকে বিবাহিত কন্যাদের বাদ দেওয়া যাবে না। আদালত জানিয়েছে পরিবারের সংজ্ঞা থেকে বিবাহিত কন্যাদের বাদ রাখা স্পষ্টতই স্বেচ্ছাচারী, অন্যায্য এবং সাংবিধানিক নীতি বহির্ভূত। এলাহাবাদ হাইকোর্টের একটি পূর্ববর্তী রায় বাতিল করে সুপ্রিম কোর্টের বিচারপতি PS নরসিমা, বিচারপতি অলোক আরাধের বেঞ্চ এই ঐতিহাসিক পর্যবেক্ষণ তুলে ধরেন। 2019 সরকারি নিয়ম অনুযায়ী বিবাহিত কন্যাকে পরিবারের অংশ গণ্য না করে এক মৃত রেশন ডিলারের মেয়ের ডিলারশিপের আবেদন খারিজ করেছিল হাইকোর্ট। তবে সুপ্রিম কোর্টে আপিল করায় শীর্ষ আদালত তাঁর পক্ষে রায় দেয়। এর ফলে কোনো সরকারি কর্মী চাকুরিরত অবস্থায় মারা গেলে বা অসুস্থ হয়ে অবসর নিলে তার বিবাহিত কন্যাও এখন থেকে মানবিক বিবেচনায় ওই চাকরি পাওয়ার অধিকারিণী হবেন। ত্রিপুরা মুক্ত শিক্ষা পর্ষদ এর সভাপতি ডক্টর ধনঞ্জয় গঞ্জ চৌধুরী জানিয়েছেন আগামী 6 জুলাইয়ের মধ্যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি গতকাল জানিয়েছেন পরীক্ষার উত্তরপত্র পুনর্মূল্যায়নের জন্য আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ হচ্ছে 9 জুন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে জেলাভিত্তিক শিশু নাট্য প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 60টি স্কুল অংশগ্রহণ করে। পর্যটনমন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা ও মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত সুপ্রিম কোর্টের 5 জন নতুন বিচারপতিকে গতকাল শপথ বাক্য পাঠ করেন। সুপ্রিম কোর্ট কলেজিয়ামের সুপারিশে কেন্দ্রীয় সরকার তাদের নিয়োগ অনুমোদন করার পর বিচারপতি শীল রাগু, শ্রী চন্দ্রশেখর, সঞ্জীব শশীদেব ও অরুণপল্লী এবং প্রবীণ আইনজীবী ভি মোহনা সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে আগামীকাল কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলা আবহাওয়া দপ্তর জানিয়েছে আগামী 24 ঘন্টায় রাজ্যের প্রায় সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7টা বেজে 55 মিনিটে।

আকাশবাণী আগরতলা ককতমা পড়ব বিপূর্ণা দেব বর্মা রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু সাকা রং ফান বাংরি মূনি কাইসা কাকলাম তৈ হদানী বেবাক বেরেমনি লোকরকি হামক্রাইংমানী বিশংতৈন সই হামক্রাইংগো মিয়া দিল্লি কতালো জনজাতীয় বৃত্তি তাংবতাংনি সেবনাহানাই রকনি বখা ককনারগনানী থাঙ্গই বসাকা হাপাংনি বৃত্তি তাংবতাঙ্গ জনজাতি স্রংনাই রকন কুচুক রংতাই কতাল লামফিয়গৈ রেখা অ তাংবতাং রাংনি চুবাসু সিমিয়া আবো শিক্লা রকনি ইমাং মুক্তাং খ্লাইমানিলাম রাষ্ট্রবক্রক শিক্লা দফানো হাকতনি ফানতাই থিনাংনি মারি খুরসাবুই আলাই দেখাই জনজাতি শিক্লা রকন বাই থাংনি ইয়ারংবাই গদালৈ তংনানি কবক মুং না রেখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও তালনি ব্রী সালমারি ও সালনী হাস্তে বেড়াইমা ও ফায়ানো পুলিশ সদর নাইকুং শাখা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও তালনি ব্রী সালমারি সানজা জরাও গুহাটিনি সিমি বীরখুংবাই আগরতলা ও ফায়ানো উলনি সালো এবার বা সালমারি ও ফুঙ্গ আগরতলানী রাজভবন গসাম পুষ্পবন্ত প্যালেস হোটেল নি হামতাইরিমাও মানজাগানো দিবর জরাও সালথং ত্রিপুরা হাংকনি লঙ্কামুড়া বিএসএফ নি আড়ি আমচাই বেড়াইনায়ানো আবনি উলো ব সালবাগানো বিএসএফ সদর নাইকুং কুচুক বেরেমনি ককলাম সালাইমাও মানজাগানো কগলামো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অক্রা পুলিশ নি দাগিফাং অক্রা বিএসএফ নি আইজি তৈ কুবনি কুচুক আচুক থানী অফিসার সঙ্গ টংবায়ানো

0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নি তুইদুল মুম্বাই খনা শিলং নি সালচি সালকা পর্ষদ এবার এনইসি নি ফিল্ডস নি চিথাম অধিবেশন সংসার জাগানো মিয়া লোকভবন মিজোরাম নি হাস্তেফা বিজয় কুমার সিং শিলং সংসার জাগনা থাঙ্গি তমা অ পান্ডানি যুগালী মুনতী ককলাম সালাইকা ব সালচি সালকা আমচাইনি বেবাক হামক্রায় কেন্দ্র হাপাংনি সামুনি সাকাবো ফান বকসিনকা বস্তাং অধিবেশন বেবাক করংজাক বেদেংনি কথালাইজাক চাইটক মুন তুইদুলানি দাগিমুং রেখা বসং পঞ্চায়েত নই সাই নৈচি বা সকাদিয়া ফার্মা পান্ডা তিনি দিল্লি কতাল সংসার জাগানো হা কতনি জুদা জুদা বাবাইনি কাইব্রৈচি নই কাহামকুক পঞ্চায়েত ন অ সকাদিয়া ফার জাগানো পান্ডা ও দিন দয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ সকাত বেদেগ খুং থামচি বৈ কামি পঞ্চায়েত তেই নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ সতকাত কাইচার পঞ্চায়েত ন সকাত ইয়াফার জাগানো সকাত মানজাক পঞ্চায়েতনি বখরক বরকনি কাহামকুক চেতন তাই খুরসাজাক থত কাহাম মান মারি নতুই কগনা রেকনানি সেব মানানো প্রধানমন্ত্রী জাতীয় বাল পুরস্কার নই সাই নই চিদক নিবাগৈ কয়মুং জমারেনানি সাকলাইখা কেন্দ্র হাপাং জমারেনানি পাইথাক সাল জুলাই তালনি থামচিসা সালমারি অবরম গনাং সকাত রাষ্ট্র বখরক অচেরাই রগ্ন ন ইয়াফারো জেরক হদানি বাগৈ সামুং কাহাম তাঙ্গো তংখর খাতিনারগমা থং স্নামখর হুকুমো শৈশিলাম তাং সেপনো খবৈ জুদা জুদা বাবায়ক কাহামকুক খাইনাই রগ্ন অশকা জিয়াফার জাগো ব্রৈতে স্রাইনাই খুংনি বখাক্তৈ সাজাখা অ কয়মুং ন্যাশনাল অ্যাওয়ার্ডস পোর্টাল অ্যাওয়ার্ডস ডট গভ ডট ইন সিমিও ইয়াসাক জাগানো সুপ্রিম কোর্ট রায়রেখা কম্পেশনেট অ্যাপয়েন্টমেন্ট সেবক লাংমা ও কাইজাকজাক ব্রী রগ্ন কারি মানগালাক দরবার ফাংনি বখাক্তৈ সাজাখা নুখুংনি কাইজাক ব্রী রগ্ন কারি মানগালাক এলাহাবাদ হাইকোর্ট সিগাংনি রেজাক রায়ন কারৈ সুপ্রিম কোর্টনি দরবার ফাং পি এস নরসিমা তে দরবার ফাং আলোক আরধানি বেঞ্চ অলাইবুমা গনাং ককন চেরই নাইজাখা আবোবাই হাপাংনি সেবুক খ্লাই তংনাই থৈকাই এবার সা খামিয়া অঙ্গৈ লেংলা মৌনা হারকাই বিনি কাইজাকজাক বুসাজাক তাবুক অ সেবুক মাননানি সেব মানানো ত্রিপুরা সংযোগ বাইথাং নাইকলজাক জেলা পরিষদ এবার এডিসি ভিলেজ কমিটি চংবাড়িনি খসড়াবুটার মোংরাম মিয়া কারিজাখা অ মোংরাম নরগৈ জুন তালনি চুকু সালমারি জরা সানমুং কেবেং মুং ইয়াচাক জাগানো অ তালনি চিতাই চিসা সালমারি সানমুং তাই কেবেং মুং পাইরে জাগানো পাইথাক বুটার মোংরাম কারিজাগানো জুন তালনি চিবা সালমারি হাস্তে চংবাড়ি কমিশনি তাংরা অনুরাগ সেন অ ককতুমানো রেখা ত্রিপুরা রংকচার নাইখুংনি কাসকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী শাখা জুলাই তালনি দক সালমারিনি বিশিং মাধ্যমিক তে কুচুকুক মাধ্যমিকনি বছর বাচাও আমজকমুং নাহার জাগানো বসাকা আমজকমুং রগনি অংখারি কাংবলাই চেরি নাইনাও কয়মুংবলাই জমারমানি পাই থাকসাল পাইকা আমজকমুংনি অংখারি কাংবলাই সেলফ ইন্সপেকশননি পাই থাকসাল অ তালনি চুকু সালমারি মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা মিয়া আগরতলা ও ক্রিকেট থংনাই রকনি ইয়াগো থংনি মানিন খবৈ কিট ব্যাগ ইয়াফারি রেখা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ানি সি এস আর রাংনি চুবা চুবাই অ পান্ডান সংশাখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন পান্ডা স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ানি রিজিওনাল ম্যানেজার দেবাশিস চন্দ্র দাস মানজাখা তাবুক নবর তিবানি ককতুমা আইএমডিনি সেকাংবাড়িয়ানি ককতুমানর রগৈ অ তালনি ব্রী সালমারি কেরালানি সালগ্রা সালথাং মৌসুমী নকবার হাপ্পাইবা নৈ খাকাজাকো ইয়াঙ্গ আগরতলা ও নবার তিবার নাইখুংনি বখাক্তৈ সাজাকা তিনি সালনি শাকানি তুংমারি থামচিবা ডিগ্রিতাই খামানি নৈচি স্নি ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি আইচুক বখাগো খামানি তুংমারি তংমানি নৈচি স্নি দশমিক দশ ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জড়াতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াইঙ্গানো সানজা দামসনি তামৈ সতী ব্রীজি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: শুভ সকাল শ্রোতা বন্ধু, অভিজ্ঞাপনে সবাইকে স্বাগত। সঙ্গে রয়েছি আমি সাথী, আর আমার সঙ্গে রয়েছে
1: আমি অপরাজিতা।

0: শ্রোতবন্ধু, কালের স্রোতে ভেসে আমাদের জীবন থেকে একসময় অনেক কিছুই হারিয়ে যায়। হারিয়ে যায় আমাদের এক সময়ের ব্যবহার্য অতি প্রিয় জিনিসগুলিও। এমন অনেক কিছুই হারিয়ে গেছে আমাদের প্রতিদিনের জীবন থেকে, যেগুলি হলো যেগুলি এখন আর চোখেই পড়ে না। হ্যাঁ, তার মধ্যেও যা এখনও চোখে পড়ে, এখনও অনেকেই ব্যবহার করেন, সেটি হলো বাইসাইকেল। এটি এমন একটি বাহন যা চালাতে কোনো জ্বালানি লাগে না, ফলে এটি পরিবেশ দূষণ রোধ করতে সরাসরি সাহায্য করে। সমাজের ধনী দরিদ্র নির্বিশেষে সবার জন্য এটি একটি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব নির্ভরযোগ্য যাতায়াত মাধ্যম। পরিবেশ বান্ধব, সাশ্রয়ী এবং স্বাস্থ্যের জন্য উপকারী বাহন হিসেবে এই বাইসাইকেলের গুরুত্ব তুলে ধরতে জাতিসংঘ আজকের এই দিনটিকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করেছে। আর এই দিবসটি উদযাপনের পেছনে মূল ভূমিকা পালন করেছিলেন অধ্যাপক লেশিক সিবিলস্কি। তিনি এবং তাঁর সমাজ বিজ্ঞানের ছাত্ররা মিলে জাতিসংঘের কাছে একটি আনুষ্ঠানিক প্রস্তাব জমা দেন। পরবর্তীতে 2018 সালে জাতিসংঘের সাধারণ পরিষদে সর্বসম্মতিক্রমে 3 জুন তারিখটিকে বিশ্ব বাইসাইকেল দিবস হিসেবে ঘোষণা করা হয়। আর এই প্রস্তাবে বিশ্বের 56টি দেশ সমর্থন জানিয়েছিল।
1: শ্রোতাবন্ধুরা, বিশ্ব বাইসাইকেল দিবস পালনের ধারণাটি প্রথম উত্থাপন করেন পোল্যান্ডের সমাজবিজ্ঞানী লেশিক সিবিলস্কি। এবং এই বিশ্ব বাইসাইকেল দিবস প্রতি বছর 3 জুন আনুষ্ঠানিকভাবে উদযাপিত হচ্ছে। 2026 সালে বিশ্ব বাইসাইকেল দিবসের প্রতিপাদ্য বা থিম রাখা হয়েছে সাইক্লিং ফর দ্য গ্রিনার ফিউচার, অর্থাৎ সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালানো। এই থিমের মাধ্যমে পরিবেশ রক্ষা, দূষণ হ্রাস এবং টেকসই ভবিষ্যৎ গড়ে তুলতে সাইকেলের ভূমিকার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আসুন, বিশ্ব সাইকেল দিবসে আমরা সবাই এই শপথটা নেই, সুস্থ শরীর, নির্মল পরিবেশ এবং সবুজ পৃথিবীর জন্য যতটা সম্ভব সাইকেলের আমরা ব্যবহার করব।

0: শ্রোতা বন্ধু, এবার তাহলে চলে যাই আজকের দিনটি আরো কেন বিশেষ, চলুন সেটি জেনে নিই। ভারতের ইতিহাসে আজকের দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। 1947 সালের 3রা জুন লর্ড মাউন্টব্যাটেন ভারতের বিভাজন এবং স্বাধীনতা দেওয়ার ঐতিহাসিক পরিকল্পনা ঘোষণা করেন। ভারতে নির্মিত প্রথম আধুনিক যুদ্ধ জাহাজ INS নীলগিরি আজকের দিনে নৌবাহিনীতে যুক্ত হয় 1972 সালে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জ্যেষ্ঠ পুত্র, বিশিষ্ট শিক্ষাবিদ, কৃষি বিজ্ঞানী এবং বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য রথীন্দ্রনাথ ঠাকুর পরলোকগমন করেছিলেন 1961 সালের আজকের দিনে। প্রখ্যাত অভিনেত্রী ও সঙ্গীত শিল্পী, ক্যালকাটা ইউথ কয়ারের প্রতিষ্ঠাতা রুমা গুহ ঠাকুর তা প্রয়াত হন 2019 সালের আজকের দিনে। সর্বকালের অন্যতম সেরা বিশ্বখ্যাত মার্কিন বক্সার ও সমাজকর্মী মোহাম্মদ আলী পরলোকগমন করেন 2016 সালের 3রা জুন আজকের দিনে।
1: তাছাড়া 1915 সালের আজকের দিনে ব্রিটিশ সরকার বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে নাইট উপাধিতে ভূষিত করে। 1918 সালের 3রা জুন গান্ধীজির সভাপতিত্বে ইন্দোরে হিন্দি সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয় এবং সেখানে গৃহীত একটি প্রস্তাবের মাধ্যমে হিন্দিকে সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। তাছাড়া 1959 সালের আজকের দিনে সিঙ্গাপুরকে একটি স্বশাসিত রাষ্ট্র হিসেবে ঘোষণা করা হয়েছিল। 1919 সালের প্রখ্যাত ভারতীয় বাঙালি অভিনেত্রী আজকের দিনে অর্থাৎ ছায়াদেবী চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন।

0: করেছিলেন। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম ইতিহাসের পাতায় আজকের দিনের গুরুত্ব।
1: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
2: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
1: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
2: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
1: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
0: শ্রোতা বন্ধুরা, এবারে সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বে। তবে লিখছে তোমায় পর্বে আপনাদের চিঠি পড়ার আগে জানিয়ে রাখছি, অর্থাৎ একটু মনে করিয়ে দিচ্ছি, জুন মাসের প্রথম বিষয় চলছে সবুজ থেকে ধরার প্রাণ, এবং দ্বিতীয়

0: ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
1: শ্রোতা বন্ধুরা, এবারের সময় আপনাদের কিছু অনুভবের কথা শোনার, অর্থাৎ লিখছে তোমায় পর্বে। তবে লিখছে তোমায় পর্বে আপনাদের চিঠি পড়ার আগে জানিয়ে রাখছি, অর্থাৎ একটুক মনে করিয়ে দিচ্ছি, জুন মাসের প্রথম বিষয় চলছে সবুজ থেকে ধরার প্রাণ এবং দ্বিতীয় বিষয় চলছে অভিযাত্রী। আর আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দফতরে। চিঠির শব্দ সংখ্যা 200 থেকে 250-এর মধ্যে রাখবেন। কলম ধরুন, লিখে ফেলুন আপনার মনের কথা।
2: শ্রোতা বন্ধু, লিখছি তোমায় পর্বে প্রথম চিঠিখানি পড়ছি, যেটি লিখেছেন সবুজ হোক ধরার প্রাণ বিষয়ে আগরতলা থেকে কেশব চক্রবর্তী। শিল্পায়নে, নগরায়নে এবং চরম যান্ত্রিকতায় পৃথিবী যখন উত্তপ্ত, বিপন্ন যখন পরিবেশ, তখন উত্তরণের একমাত্র ভরসা হল গাছ। পৃথিবীর প্রাণ ও প্রকৃতির ভারসাম্য রক্ষার মূল চাবিকাঠি হল সবুজ বা বৃক্ষরাজি। মানবজাতির অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণ, বনভূমি সংরক্ষণ এবং চারপাশে পরিবেশকে সবুজ ও দূষণমুক্ত রাখা সময়ের সবচেয়ে বড় দাবি। প্রকৃতির ক্যানভাসে সবুজ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এটি আমাদের বেঁচে থাকার প্রধান অবলম্বন। গাছ এক জীবন্ত সত্তা, গাছের মতো মহত্তম আর নিঃস্বার্থ উপকারী হিতাকাঙ্ক্ষী এ জগতে আর কে আছে? বাস্তবে গাছ নীলকণ্ঠের অধিকারী। প্রকৃতির সব বিষাক্ত গ্যাস নিঃশেষ করে পরিবেশকে করে নির্মল। গাছবিহীন পৃথিবী এক ধূসর মরুভূমি। গাছ থাকলে টিকে থাকবে জৈব বৈচিত্র্য, বাঁচবে পৃথিবীর সব জীবকুল। পৃথিবী থাকবে শীতল ভূমি, নৈসর্গিক দৃশ্য হবে নান্দনিক, ভূমিক্ষয় হবে রোধ, কৃষি জমি থাকবে উর্বর, বৈশ্বিক উষ্ণায়ন যাবে কমে, বন্যপ্রাণীরা পাবে আবাসস্থল, ভূগর্ভস্থ সুপেয় জলের ভাণ্ডার হবে সুরক্ষিত ও বন্যা হবে নিয়ন্ত্রিত। রাস্তার ধারে খালি জায়গায় ছাদ বাগানে গাছ লাগিয়ে এবং শহরে ভার্টিক্যাল গার্ডেনিংয়ের মাধ্যমে এবং নতুন বনাঞ্চল সৃষ্টি করে সবুজায়নে ভরে দিতে পারি আমরা এই ধরাকে। শিশুদেরকে ছোটবেলা থেকেই গাছ ও প্রকৃতির প্রতি প্রেমিক হতে শেখাতে হবে। নিয়মিত প্রত্যেকটি গাছের পরিচর্যা আবশ্যক। যে কোনো শুভ অনুষ্ঠান বা মাঙ্গলিক অনুষ্ঠানে গাছ লাগানো একটি প্রথা চালু করা আবশ্যক। সবুজ হোক ধরার প্রাণ এই স্লোগানকে কেবল কথার মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হবে। সবুজ প্রকৃতিই পারে আমাদের পরবর্তী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য, নিরাপদ ও স্বাস্থ্যকর পৃথিবী উপহার দিতে। আসুন আজ থেকেই আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই এবং প্রকৃতিকে সবুজ চাদরে আবৃত করার এই মহতী উদ্যোগে সামিল হই। ধন্যবাদ আন্তে, কেশব চক্রবর্তী, আগরতলা।
1: এরপরের চিঠিখানি লিখে পাঠাচ্ছেন লক্ষ্মণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্তপল্লী, কালনাগেট থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, সবুজ মানে জীবনের লক্ষণ, প্রাণের স্পন্দন, তার ধারক ও বাহক হল গাছ। পৃথিবীতে মানুষের আগমনের অনেক আগেই অরণ্যের সৃষ্টি, অর্থাৎ সবুজের আবির্ভাব। আর এই সবুজের গাছ হতে বাঁচার উপাদান সংগৃহীত হয়েছিল বলেই পৃথিবীতে মানুষের আবির্ভাব ঘটেছিল। প্রাণী জগতের শেষ প্রাণী হিসেবে আবির্ভূত হয়েছে মানুষ। মানুষের দ্রুত মস্তিষ্কের বিকাশের ফলে অন্যান্য প্রাণী এবং উদ্ভিদ জগতের ওপর অধিকার বিস্তার করে আধিপত্য স্থাপন করেছে। বিজ্ঞান প্রযুক্তির উন্নতির সাথে সাথে সভ্যতার ও বিকাশ ঘটেছে দ্রুত গতিতে। দ্রুত জনসংখ্যা বৃদ্ধির কারণে নগরায়নের প্রয়োজনে এবং শিল্পায়নের স্বার্থে অনেকখানি অরণ্য ধ্বংস হয়ে গেছে এবং যাচ্ছে। সবুজের জঙ্গলের পরিবর্তে দখল নিচ্ছে ইট, কাঠ, পাথর ও যন্ত্রের জঙ্গল। সমস্ত জীবের অগ্রণী আদি প্রাণ উদ্ভিদ জগতের আজ সুধা থাকে।

0: তা শুকিয়ে যাচ্ছে। প্রাণহীন মরুভূমি ক্রমশ গ্রাস করছে, মাটি ক্ষয় রোধ করতে পারছে না, উর্বরতার শক্তি হারাচ্ছে, বিশ্ব উষ্ণায়ন ক্রমশই বাড়ছে, বিধ্বংসী ঝড় ঝঞ্ঝা ভাড়ছে, মানুষ নানাবিধ দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হচ্ছেন। সবুজের হ্রাস মানে ধূসরতার বৃদ্ধি, মানুষের মন সবুজ নরম থেকে ক্রমশ রুক্ষ ধূসর হয়ে উঠছে। মৃত্তিকার বীর সন্তান উদ্ভিদ হারিয়ে যাওয়ার অর্থ মানুষের প্রাণবায়ু অক্সিজেনের অভাব দেখা দেয়া এবং ক্রমশ মৃত্যুর মুখে ঢুলে পড়া। একটি গাছ একটি প্রাণ, এই মন্ত্রকে জীবনে ধারণ করে আমাদের চারিদিকের পরিবেশ সবুজে সবুজায়ন করে তুলতে হবে। বিজ্ঞান প্রযুক্তির সাহায্যে সভ্যতার অহংকারে নয়, সবুজের বিনম্র আহ্বানে আমাদের পরিমণ্ডলকে ভরিয়ে তুলতে হবে। নমস্কার, আন্তে নিবেদনে বিনীত লক্ষণ দাস ঠাকুরা, মাতৃস্মৃতি, সুকান্ত পল্লী, কালনা গেট।
1: সবুজ হোক ধরার প্রাণ, এই বিষয়ে আরও একটি চিঠি লিখেছেন অঞ্জলি ভট্টাচার্য, বরানগর, কলকাতা থেকে। হে প্রিয় সবুজ সখা আমার, বারবার আমরা তোমায় আঘাত করেছি, নির্মমভাবে কেটেছি তোমার ডালপালা, কখনো বা উপড়ে ফেলেছি মাটি মার গোল থেকে, তবু তুমি আমাদেরই ভালো চেয়ে গেছো সারা জীবন ধরে, যতক্ষণ না আমরা তোমায় হত্যা করেছি। তুমি দিয়েছো আমাদের বেঁচে থাকার প্রাণবায়ু, অবসন্নতায় ক্লান্তিতে দিয়েছো সুশীতল ছায়া, নিজেকে উজাড় করে খাওয়ার জন্য দিয়েছো ফল, রাশি রাশি পুষ্প দিয়ে পৃথিবীর অঙ্গনকে সুবাসিত করেছো। আমরা সেই ফল ফুল ছিঁড়ে নিয়ে কত ফেলেছি, ছড়িয়েছি, ব্যবসা করেছি, নষ্ট করেছি, এমনকি বেশি ফুল ফলের লোভে বিষ রাসায়নিক প্রয়োগ করেছি তোমার ওপর। তিলে তিলে মরে যেতে যেতেও তুমি চুপ করে থেকেছ। মূর্খ আমরা, হেক্টরের পর হেক্টর বনরাজি কেটে গড়ে তুলেছে আমাদের কংক্রিটের শহর, শিশুদের সবুজ ঘাসে ভরা খেলার মাঠ চুরি করে তাদের আমরা আধুনিক জিমে পাঠাচ্ছি। হে সবুজ বনরাজি, তোমরা যে আমাদের কত বড় বন্ধু তা আমরা আজও বুঝতে পারি না, তার প্রমাণ তোমাকে ধ্বংস করে আমরা আবহাওয়া মণ্ডলের ভীষণভাবে ক্ষতি করে চলেছি। সবুজের অভাবে পৃথিবীর উত্তাপ ক্রমশই বেড়ে চলেছে, ভূমিকম্প হচ্ছে ঘন ঘন, আকস্মিক দাবানলের লেলিহান শিখা গ্রাস করছে বনভূমি, উত্তাপে হিমালয়ের বরফ গলছে, ধস নামছে, বিশ্বের জলবায়ু পরিবর্তিত হয়ে যাচ্ছে, বৃষ্টির আগমন অনিশ্চিত হয়ে পড়ছে। আমরা এসি কিনে ঘর ঠান্ডা করছি, অথচ বেশি পরিমাণে বৃক্ষরোপণের কথা ভাবছি কই? বৃক্ষ মাটিকে রাখে, ফলে বৃক্ষ ধ্বংস করায় মাটি ক্ষয়ে গিয়ে নদীর নাব্যতা নষ্ট করছে, পরিণামে দেখা দিচ্ছে ভয়াবহ বন্যা। হে সবুজ বৃক্ষলতা, আমরা বুঝতে পেরেছি যদি আমরা সত্যিই মনে প্রাণে চাই সবুজ হোক ধরার প্রাণ, তাহলে সবচেয়ে আগে তোমাদের বাঁচানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে ঝাঁপিয়ে পড়তে হবে আমাদের। প্রতিটি ধর্মের প্রতিটি মাঙ্গলিক কাজের জন্য একটি করে বৃক্ষ রোপণ করতে হবে আমাদের, এবং সর্বোপরি বৃক্ষরোপণকে নতুন প্রজন্মের অভ্যাসে পরিণত করতে উদ্যোগী হতে হবে আমাদের। হে সবুজ সখা আমার, তোমাকে সঙ্গী করে মরুবিজয়ের কেতন আমরা ওড়াবই বন্ধু। অঞ্জলি ভট্টাচার্য, কালীনাথ মুন্সী রেন, বরানগর, কলকাতা।

লিখছে তোমায় পর্বের পরবর্তী চিঠিখানেই লিখে পাঠাচ্ছেন হৃদয়ের অঞ্চল মুখোপাধ্যায় কাটোয়া কাছারিপাড়া পূর্ব বর্ধমান থেকে। বন্ধু লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, মানুষ বড় কল্পনাপ্রবণ, কেননা এই কল্পনা নিয়েই সে বেঁচে থাকে, মনে শান্তি পায়, মানসিক অস্থিরতা দূর হয়, আপাতত সকল দুঃখের হাত থেকে রেহাই পায়। তার জন্যই সে কল্পনা করতে ভালোবাসে, তার মনে মনে যে কামনা বাসনা থাকে

তা পূরণের জন্য সে বলতে থাকে বা ভাবতে থাকে, যদি এমন হতো, যেমন ছোটবেলায় আমার মনে হতো, যদি এমন হয় যে আমি স্কুলে না গিয়ে বাড়িতে থেকেই লেখাপড়া করতে পারি তাহলে ভালো হতো। আবার পাড়ার অবস্থানপন্ন ঘোষাল বাড়ির লোকজনদের উন্নতি, তাদের মস্ত বড় বড় চাষের জমি, বাড়িতে চার পাঁচটা ধানের কোলা, এইসব দেখে মনে হতো যদি এমন হতো আমিও ঘোষালদের মতো অবস্থাপন্ন হয়ে যাই, ওদের মতো বাড়ি, জমি জায়গা, ধানের কোলা, গরু মোষ সব থাকতো তাহলে কি ভালোই না যে হতো। আবার কলেজে যখন পড়তাম তখন প্রায়ই আমার মনে হতো, যদি এমন হতো আজ কলেজে গিয়ে দেখি ক্লাস সাসপেন্ড হয়ে গেছে তাহলে খুব ভালো হতো, বেশ মজা করে সব বন্ধুদের সঙ্গে নিয়ে সিনেমা দেখতে যাব। বাড়ির মেয়েরা ভাবে যদি এমন হতো মাসে দু চার দিন ধরে নিমন্ত্রণ থাকত তাহলে আমরা যে কদিন রান্না করার কাজ থেকে ছুটি পেয়ে একটু শুয়ে বসে বাঁচতাম। বাড়িতে বিড়ালটা বসে ভাবত যদি এমন হতো বাড়ির লোকজন সব চোখে অন্ধ হয়ে যায় তাহলে তারা দেখতে পেত না, আর আমি কেবল প্রতিদিন ঘর থেকে মাছ চুরি করে নিয়ে এসে নিশ্চিন্তে বসে বসে খেতাম। গ্রামের চাষিরা ভাবে যদি এমন হয় যে আষাঢ় মাসে বৃষ্টি শুরু হয়ে প্রতি মাসেই ভালোভাবে বর্ষার বৃষ্টি হয় তাহলে আর ধান চাষ করতে কষ্ট পেতে হতো না। এইভাবেই মানুষের কল্পনায় মনে মনে বিভিন্ন ধরনের বিষয় নিয়ে আশা করে ভাবে যদি এমন হতো। নমস্কার আন্তি, শ্রী হৃদয় রঞ্জন মুখোপাধ্যায়, কাটোয়া কাছাড়ি, পূর্ব বর্ধমান।

আর সেই সাথে আজকের মতো লিখছে তোমায় পর্বে সর্বশেষ চিঠিখানি, এই মুহূর্তে হাতে এসে পৌঁছে গেছে। চিঠিখানি লিখে পাঠাচ্ছেন সজল কর্মকার, শান্তিনিকেতন, বীরভূম থেকে। চলুন বন্ধু, কি লিখছেন আপনাদের পড়ে শোনাই। শীতল ছায়া অভিজ্ঞাপন। জনসংখ্যার বৃদ্ধির সাথে সাথে আর্থিক উন্নতি, চাহিদাও বৃদ্ধি, নিত্যদিন আরামে থাকতে মানুষ অভ্যস্ত হয়ে পড়েছে। বিজ্ঞানের উন্নতির সঙ্গে সঙ্গে খাদ্য, বস্ত্র, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, কি বলবো, মহাকাশ, সর্বত্র প্রভূত উন্নতি। মানুষ ও প্রকৃতির সহাবস্থানে বিশ্ব সুন্দর হয়, কিন্তু বাসযোগ্য পৃথিবীটায় বাস্তুতন্ত্রকে অগ্রাহ্য করে বেহুশ হয়ে কৃত্রিমভাবে উন্নতির শিখরও ছুঁয়ে ফেলছে মানুষ। অজান্তেই অনিয়ন্ত্রিত লোভ এবং ভোগ বাসনায় ছুটতে গিয়ে মৃত্যু দিন ঘটিয়ে তুলেছে দুর্ঘটনা। হ্যাঁ, এই পৃথিবীটা কার ভেবে দেখেছ কি? উচিত শীঘ্রই লাগাম টেনে ধরা, নইলে এ প্রজন্মের সঙ্গে আগামী প্রজন্মটাও ভুগবে। আর দেরি নয়, একটা গাছ কাটলে অন্তত দুটি গাছ লাগিয়ে বিশ্ব উষ্ণায়ন থেকে বিশ্বকে বাঁচানোর দায়িত্ব নাও। ফাঁকা জায়গায় গাছের বীজ ছড়িয়ে অঙ্কুরিত প্রাণের স্পন্দনে সারা জাগাও। দেখছি শুধুই একা একাই বাঁচার মানসিকতা, এটা তো বড় অর্থে বাঁচা নয়। নিজেদের স্বার্থে সচেতন নাগরিক হয়ে উঠছে কই? দেখো, একদিকে আরাম, সে সঙ্গে ব্যক্তিগত একক দায়িত্ব, সে তো জীবনেরই অন্য নাম। সত্যি আমরাই পারি মনের মতো এই পৃথিবী। চারিদিকে সবুজ সবুজ গাছ, গাছে গাছে ফুল, ফুলে ফুলে ওলি, ডালে ডালে কেবলই ডাকে পাখি, বাতাস অতি স্নিগ্ধ, সুশীতল সুনির্মল, সুন্দর, এই আমাদের ধরাতল। আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে। এই আনন্দ কোথায় ধরে রাখি? সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরাই গড়ে তুলি সবুজ প্রাণীর ধরিত্রী। ধন্যবাদ আন্তে। সজল কর্মকার, গ্রাম ও পোস্ট, আদিত্যপুর, শান্তিনিকেতন, বীরভূম। আর শ্রোতা বন্ধুরা, এরই সাথে আমাদের লিখছে তোমায় পর্ব এখানে শেষ হলো। আপনারা ভুলবেন না আপনাদের অনুভবের মনের কথা আমাদের লিখে পাঠাতে।

0: শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখবার। ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের পক্ষ থেকে। সেই বিজ্ঞপ্তিটি খানিকটা আপনাদের পড়ে শোনাচ্ছি। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় হতে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয়ে অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে, তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে। আবেদন করার পরবর্তীতে যে সকল বিষয়গুলি প্রত্যয়িত নকল কপি জমা দিতে হবে তার মধ্যে রয়েছে মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্টের বিস্তারিত বিবরণ, ওবিসি সার্টিফিকেট, রেশন কার্ড, বিএমএস অ্যাকনোলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানের কাছ থেকে আগামী 5ই সেপ্টেম্বর 2026 ইংরেজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হয়েছে। এবং এই সম্পর্কিত আরও বিস্তারিত জানতে অবশ্যই লগ ইন করতে হবে www.obcw.tripura.gov.in এই ইমেল অ্যাড্রেসে। জানিয়ে দিলাম একটি গুরুত্বপূর্ণ স্টাইফেন সংক্রান্ত বিজ্ঞপ্তি। আরও একটি বিজ্ঞপ্তি আপনাদের এই মুহূর্তে জানিয়ে রাখছি। বিশ্ব রক্তদাতা দিবস 2026 উপলক্ষে স্বেচ্ছায় রক্তদাতাদের সম্বর্ধনার জন্য আবেদনপত্র একটি আহ্বান করা হয়েছে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের পক্ষ থেকে। আগামী 14 জুন, আমরা সকলে জানি, বিশ্ব রক্তদাতা দিবস। এই উপলক্ষে ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদের রাজ্যের সর্বোচ্চ রক্তদাতাদের সম্বর্ধনা দেওয়া হবে। গত 15 জুন 2025 থেকে 31 মে 2026 মধ্যে যারা দুই বা তার বেশি স্বেচ্ছায় রক্তদান করেছেন তারা আবেদন করতে পারবেন। আবেদনের নিয়মাবলী রয়েছে, সাদা কাগজে নাম, ঠিকানা, বয়স এবং রক্তদানের সংখ্যা লিখে প্রয়োজনীয় প্রমাণপত্র সহ আবেদন করতে হবে। আবেদন জমা করতে হবে সরাসরি সদস্য সচিবের কার্যালয়, ত্রিপুরা রাজ্য রক্ত সঞ্চালন পর্ষদ, গোর্খাবস্তি, এই অ্যাড্রেসে। আর আবেদন করার শেষ তারিখ রয়েছে আগামী 5ই জুন 2026 রাত 11:59 পর্যন্ত। তাহলে শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিলাম কিছু গুরুত্বপূর্ণ তথ্যাদি।
1: শ্রোতা বন্ধু, এবারে তাহলে চলে যাচ্ছি কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবরে। ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অফিসার গ্রুপ বি গেজেটেড পদের জন্য আবেদনপত্র আহ্বান করেছে। মোট শূন্যপদ 220। ডিরেক্টরেট অব ইনফরমেশন টেকনোলজি গভর্নমেন্ট অব ত্রিপুরা এই বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ 5 জুন 2026 বিকেল 5:30 পর্যন্ত। আর শিক্ষাগত যোগ্যতা বিটেক কম্পিউটার সায়েন্সে, ইনফরমেশন টেকনোলজি, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ইলেকট্রনিক্স কমিউনিকেশন অথবা MCA, এছাড়া ত্রিপুরা PRTC সার্টিফিকেট থাকতে হবে। বয়সসীমা হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। আর SC ST পেয়েছে সরকারি কর্মচারীদের জন্য 5 বছরের ছাড় রয়েছে। শূন্যপদের বন্টন UR 114, SC 38 এবং ST 68। মোট শূন্যপদ 220। আর বেতন 10,230 থেকে 34,800, আর গ্রেড পে 4,800। ত্রিপুরা স্টেট পে ম্যাট্রিক্স লেভেল 13 অনুযায়ী। আবেদন ফি জেনারেল 350 টাকা, SC ST BPL PH 250 টাকা। লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে 170 নম্বরের মধ্যে, ইন্টারভিউ, পার্সোনালিটি টেস্ট 30 নম্বর, মোট নম্বর 200। অনলাইনে আবেদন শুরু হয়েছে 12 মে 2026 তারিখে, আর আবেদনের শেষ তারিখ 5 জুন 2026 বিকেল 5:30 পর্যন্ত। এছাড়া আপনারা TPSC-র ওয়েবসাইটে গিয়ে ভিজিট করতে পারেন বিস্তারিত জানতে, TPSC.tripura.gov.in এই ওয়েবসাইটে। আরও একটি কাজের খবর জানিয়ে দিচ্ছি। ধর্মনগর পৌর পরিষদে আটজন ওয়ার্ড সেক্রেটারি পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদন প্রক্রিয়া 25 মে 2026 থেকে শুরু হয়েছে এবং আবেদনপত্র জমা দেওয়ার শেষ তারিখ 9 জুন 2026। মোট শূন্য পদ 8টি, এর মধ্যে ইউআর 8টি, এসসি 1টি এবং এসটি 3টি। শিক্ষাগত যোগ্যতা, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি, কম্পিউটার চালানোর অভিজ্ঞতা বাধ্যতামূলক এবং বাংলা ভাষার জ্ঞান থাকা বাঞ্ছনীয়। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এসসি এসটি এবং অন্যান্য সংরক্ষিত প্রার্থীরা সরকারি নিয়ম অনুযায়ী 5 বছরের ছাড় পাবেন। তাছাড়া অবশ্যই ত্রিপুরা স্থায়ী বাসিন্দা হতে হবে এবং পিআরটিসি থাকতে হবে। আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 9 জুন 2026। আর বিস্তারিত তথ্য অফিসিয়াল বিজ্ঞপ্তির জন্য আপনারা ত্রিপুরা ক্যারিয়ার জব পোর্টালে গিয়ে দেখতে পারেন। আর এ ছিল আজকে কর্মপ্রার্থী বন্ধুদের জন্য কাজের খবর। এখন জানিয়ে দিচ্ছি আবহাওয়ার খবর। আবহাওয়া দপ্তর থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী আগামী 24 ঘন্টায় আকাশ সাধারণত মেঘলা থাকবে, 2-1% বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, বজ্র বিদ্যুৎ সহ। সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর একটি সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তর ত্রিপুরা, খোয়াই, সিপাহী জলা এবং দক্ষিণ ত্রিপুরা জেলার কিছু কিছু অঞ্চলে বজ্র বিদ্যুৎ সহ ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখানেই শেষ করতে হচ্ছে অভিজ্ঞাপন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি সাথী এবং আমার সঙ্গে ছিল
0: আমি অপরাজিতা।
1: নমস্কার। আকাশবাণী আগরতলা, এখন কলকাতা দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ এবং এর পরপরই শুনবেন শিলং কেন্দ্রের উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ।
2: আকাশবাণী প্রেজেন্টস মর্নিং নিউজ। গুড মর্নিং, আই এম শগুন চোপড়া। দ্য হেডলাইন্স: Venezuela's acting president Delcy Rodriguez to be on a 5-day visit to India beginning today. Senior Congress leader DK Shivkumar to be sworn in as Chief Minister of Karnataka this afternoon. West Bengal Chief Minister Subhendu Adhikari to launch Annapurna Yojana to provide 3,000 rupees every month to eligible women in the state today. Bangladesh Foreign Minister Khalilur Rahman elected President of 81st Session of UN General Assembly. External Affairs Minister Dr. S. Jaishankar congratulates him. Germany removes airport transit visa requirement for Indian nationals beginning today. New Delhi says the move will further enhance people-to-people ties between India and Germany. And in women's cricket, hosts England beat India by 6 wickets in third and final T20 international to seal 3-match series 2-1. And now the news in detail. Acting President of Venezuela Delcy Rodriguez will be on a 5-day visit to India beginning today. She will be accompanied by a high-level delegation including Ministers of Foreign Affairs, Economy and Finance and Science and Technology. Briefing media in New Delhi, External Affairs Ministry spokesperson Randhir Jaiswal said Ms. Rodriguez will hold bilateral discussions with Prime Minister Narendra Modi during her visit.
3: The discussions will involve full spectrum of India-Venezuela relations and explore avenues for further cooperation in the areas of energy, trade, investment, pharmaceuticals, healthcare, transportation and renewable energy. India is an important partner of Venezuela in the areas of energy and investment. Indian public sector undertakings have made significant investment in Venezuela in the energy sector and they are keen to explore more opportunities to further enhance their presence.
2: Our correspondent has filed this report.
4: India and Venezuela share friendly relations, particularly in the areas of energy and trade. The visit is expected to strengthen bilateral ties and deepen cooperation between the two countries across several sectors. The Venezuelan delegation will visit facilities related to the energy, pharmaceutical and automobile sectors. The visit aims to explore opportunities for collaboration and gain insights into India's technological and industrial capabilities. With Ishani and Dipendra, Tripti Srivastava, Akashvani News, Delhi.
2: Senior Congress leader DK Shivkumar will be sworn in as Chief Minister of Karnataka today. Governor Thavarchand Gehlot will administer the oath of office and secrecy to Mr. Shivkumar and members of new cabinet at Lok Bhavan in Bengaluru at 4:05 p.m. More from our correspondent.
5: After Siddaramaiah stepped down as CM on May 28, the Congress Legislature Party had elected 64-year-old D.K. Shivakumar as its leader, paving the way for him to assume the office today. Congress leader Rahul Gandhi, National President Mallikarjun Kharge, Congress General Secretaries K.C. Venugopal and Randeep Singh Surjewala, and some Congress chief ministers, religious leaders, laborers, writers, actors, and prominent businessmen and industrialists have been invited for the swearing-in ceremony. The students of Doddalahalli Government School have also been called for the ceremony, as it is the place from where Shivakumar hails from. Sudhindra, Akashwani News, Bengaluru.
2: West Bengal Chief Minister Subhendu Adhikari will launch Annapurna Yojana to provide 3,000 rupees every month to eligible women in the state today. More from our correspondent.
6: In the first phase, beneficiaries will start receiving rupees 3,000 directly into their bank accounts from today. It is initially estimated that nearly 2 crore women will benefit from this scheme. At Nobarnu, the inauguration ceremony will take place at 12:30 p.m. attended by Minister Rukmini Mitra Paul of the Department of Women, Child Development and Social Welfare. The Chief Minister's program will be connected via video conference to every block and municipality in the state. Immediately after the inauguration, 100 selected Annapurna Yojana beneficiaries in each block and municipality will be handed approval letters. Similarly, 100 beneficiaries in the Kolkata Municipal Corporation area will also receive these letters. Beneficiaries have been given 90 days to register under this scheme. Women aged between 25 and 60 years will be eligible for this benefit. Shondipan Dashgupta, Akashvani News, Kolkata.
2: Ministry of Tribal Affairs will organize the National Conclave on Strengthening of Integrated Tribal Development Agencies and Integrated Tribal Development Projects in New Delhi today. President Draupadi Murmu will address the inaugural session of the conclave. The event is being held as part of the ongoing Janjatiya Garima Utsav 2026. President Draupadi Murmu will virtually inaugurate the training fab established at the Center for Nanoscience and Engineering at the Indian Institute of Science, Bengaluru. She will also inaugurate 75 space labs established across Eklavya Model Residential Schools in different parts of the country. This is Akashwani giving you the news. For quick news updates round the clock, follow us on our X handle at AIR News Alerts. And for details of stories and more, log on to our website www.newsonair.gov.in and download News on AIR app. India has undergone a remarkable transformation driven by the principles of Sabka Saath, Sabka Vikas, Sabka Vishwas and Sabka Prayas under the visionary leadership of Prime Minister Narendra Modi in the last 12 years. During this period, the Modi government carried out many flagship initiatives for the welfare and empowerment of the poor, farmers, women and youth. Akashwani News brings you a special feature on the government's efforts over the last 12 years across key sectors. Today, we focus on the measures taken by the government towards the welfare of the middle class. A report.
7: Over the past 12 years, the government has empowered India's middle class through wide-ranging reforms. Simplified taxation and a stronger banking, insurance and pension systems have enhanced their financial security. Under the new tax regime, individuals earning up to 12 lakh rupees annually are paying zero tax. For the middle class, specifically, GST has delivered several tangible benefits by simplifying taxes and lowering everyday costs. The Pradhan Mantri Awas Yojana Urban, launched in 2015, has transformed the lives of crores of people by providing them with secure housing. Out of the total 1 crore 25 lakh sanctioned houses, over 98 lakhs are completed or delivered to beneficiaries across the country so far. Talking to Akashwani News, Abhishek Kumar from Uttar Pradesh said the scheme is ensuring housing for the poor and bringing relief to those living in rented accommodation.
8: My name is Abhishek Kumar. I have applied for the Pradhan Mantri Awas Yojana for 2 years. After applying, I got a lottery draw in the form of a house. After applying, I am collecting the money for it. After collecting, I will get the registration. कुछ समय में हो जाएगी, उसके बाद मेरे को मकान आवंटित हो जाएगा, रजिस्ट्री कब्जा हो जाएगा। स्कीम बहुत ही बढ़िया है, जिससे गरीब लोगों को आवास मिल रहे हैं।
7: आयुष्मान भारत प्रधानमंत्री जन आरोग्य योजना हैज एनेबल्ड 43.52 करोड़ हेल्थ कार्ड्स, एक्सपेंडिंग एक्सेस टू हेल्थ केयर प्रोटेक्शन, वाइल प्रधानमंत्री भारतीय जन औषधि परियोजना स्कीम इज प्रोवाइडिंग क्वालिटी जेनरिक मेडिसिन एट 50-80% लोअर प्राइसेज थ्रू जन औषधि केंद्रज। टॉकिंग टू आकाशवाणी न्यूज, ब्रह्मदेव ऑफ बिहार सेड दैट द मेडिसिन एट दिस केंद्रज आर अवेलेबल एट वेरी अफोर्डेबल प्राइस देन द मार्केट। मार्केट।
9: मेरा नाम ब्रह्मदेव मालाका, मैं बिहार से हूँ, मधेपुरा जिला से। लगभग एक साल से यहाँ से दवाई ले रहा हूँ, सस्ती दवाई मिलती है। डॉक्टर का भी सलाह है कि जनऔषधि से दवाई खरीदे, की सलाह पर हम लोग चलते हैं, बराबर दवा लेते हैं। यही दवा यदि बाहर में लेना चाहते हैं तो महंगी दवा मिले। तो सरकार की एक संस्था है, इससे गरीब की समस्या हल होती है।
7: द प्रधानमंत्री मुद्रा योजना लॉन्च्ड इन 2015 हैज ऑल्सो इवॉल्व्ड इनटू अ पावरफुल इंस्ट्रूमेंट ऑफ एम्पावरमेंट। अंडर द स्कीम 40 लाख करोड़ रुपीज ऑफ लोन्स हैव बीन डिसबर्स्ड टू द बेनिफिशियरीज सो फार। एज इनकम्स राइज एंड अपॉर्चुनिटीज एक्सपैंड, इंडियाज मिडिल क्लास इज एक्टिवली ड्राइविंग द नेशंस ग्रोथ एम्बिशन एंड फ्यूचर प्रॉस्पेरिटी। आनंद कुमार, आकाशवाणी न्यूज, दिल्ली।
2: The government has decided to gradually phase out the wholesale price index and replace it with a comprehensive producer price index system. The decision was taken to modernize country's inflation and pricing data framework and align it with global best practices. The Commerce and Industry Ministry has said that the government has approved the revision of the base year of the wholesale price index from 2011-12 to 2022-23. Bangladesh's Foreign Minister Khalilur Rahman has been elected President of 81st Session of UN General Assembly. Dr. Rahman emerged victorious in a closely contested election held in UN General Assembly, garnering 99 votes against Cyprus Special Envoy for Multilateralism Andreas Kakouris, who got 91 votes. His one-year tenure as head of the Chief Deliberative, Policy-Making and Representative Organ of the United Nations will commence in September. External Affairs Minister Dr. S. Jaishankar has congratulated Dr. Rahman on his election as UN General Assembly President. In a social media post, Dr. Jaishankar said that he is looking forward to working closely with Dr. Rahman to advance the shared priorities of India and Bangladesh and strengthen multilateral cooperation. Indian nationals will no longer require an airport transit visa when travelling to a third country through German airports beginning today. German Embassy in India announced that the exemption will simplify travel for Indian citizens transiting through Germany on their way to other international destinations. The embassy described the decision as a reflection of the growing partnership between the two countries. It said the move underlines the German government's commitment to deepening ties between the two countries, facilitating the movement of people. India has welcomed the operationalization by Germany of the announcement waiving requirement of transit visa for Indian nationals transiting through Germany exclusively by air. External Affairs Ministry said that the announcement was made after discussions between Prime Minister Narendra Modi and Chancellor of Germany Friedrich Merz during his visit to India in January this year. The ministry said that this new arrangement would further enhance people-to-people ties between India and Germany. On to sports. In women's cricket, England sailed to a 6-wicket win over India in the third and final T20 International to clinch the series 2-1 at the county ground Taunton in England last night. India felt confident after taking 3 early wickets, but a commanding partnership between Heather Knight and Alice Capsey helped England chase down 180 with ease. India set a target of 181 runs against England. In reply, England scored 184-4 in 18.3 overs. Earlier, England won the toss and opted to bowl. Indian women made 180-5 in 20 overs. Alice Capsey was declared player of the match as well as player of the series. In badminton, PV Sindhu advanced to the second round of the Indonesia Open after overcoming a tough challenge in the opening match, returning to the world's top 10 rankings for the first time since October 2023. Sindhu defeated Thailand's Busanan Ongbamrungpan in the first round of the prestigious BWF Super 1000 tournament in Jakarta. However, it was disappointment for India in men's singles as Lakshya Sen crashed out in the opening round after suffering a defeat. Today, in men's singles, H.S. Pranoy will face Ireland's Nat Nguyen and Ayush Shetty will meet China's Wang Hongyang. In men's doubles, the Indian duo of Sattvic Sairaj Ranki Reddy and Chirag Shetty will begin their campaign against Malaysia's Sky King Hang and Arun Thai. And now, for a look at today's newspapers, it's over to Subhadra Ramachandran.
10: Thank you, Shagun. All dailies lead with the centre's action in the wake of irregularities in CBSE exams. Hindustan Times opens with the headline, CBSE Chairman, Secretary shunted amid outcry, while the Tribune adds, Government forms

0: So I'm writing an essay on cats.
1: শুভ সকাল যুব বন্ধুরা, আমি আরজে শতাব্দী আবারও চলে এলাম তোমাদের প্রিয় অনুষ্ঠান যুববাণী নিয়ে। আজকের এই সকালটা খুবই স্নিগ্ধ, খুবই আলোময় এবং ঝলমলে এই রোদ, সঙ্গে পাখির কলতান। আজকের এই সকালটা যদি শুরু হয় বিশ্বকবি রবীন্দ্রনাথকে দিয়ে, চলুন আজকের এই অনুষ্ঠানটা শুরু করি কবিগুরুর একটি কবিতা পাঠ দিয়ে, ছোট বড়। এবং কবিতা পাঠে রয়েছে আর্যে অনেক পথিক।

খাবার ছানি পশু কেবল খাঁচায়, তখন তাকে এমনি বকে দেব? বলবো তুমি ভারী দুষ্টু ছেলে, বলবো তুমি চুপটি করে পড়ো। যখন হব

ভালো ভালো পুষবো পাখির ছানা। সাড়ে দশটা যখন বেজে যাবে, নাবার জন্যে করবো না তো তারা, ছাতা একটা ঘাড়ে করে নিয়ে চটি পায়ে বেরিয়ে আসবো পাড়া। গুরুমশায় দাওয়া এলে পরে চৌকিয়ে দিতে বলবো ঘরে, তিনি যদি বলেন সিলেট কোথায়, দেরি হচ্ছে।

বুড়ো মশাই শুনি তখন কবে, বাবু মশাই আসি এখন তবে, খেলা করতে নিয়ে যেতে মাঠে, ভুলো যখন আসবে বিকেলবেলা আমি তাকে ধমক দিয়ে কব, কাজ করছি গোল করো না মেলা, রথের দিনে খুব যদি ভিড় হয় একলা যাব, করব না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কুলি চড়, বলবো আমি দেখছো নাকি মামা।

শুনিনি ঘরে, আমি তখন চাবি খুলতে শিখে যত ইচ্ছে টাকা দিচ্ছে ছিকে। মা দেখে তাই বলবে তাড়াতাড়ি, খোকা তোমার খেলা কেমন করো? আমি বলবো মাইনে দিচ্ছি আমি, হয়েছি যে বাবার মতো বড়। ফুড়ো যদি টাকা, ফুড়োয় খাবার যত চাই না এনে দেব আবার। আশ্বিনীতে পুজোর ছুটি হবে, মেলা বসবে গাজিনতলার হাটে, বাবার মুখও কত দূরের থেকে, লাগবে এসে বাবুগঞ্জের ঘাটে। বাবা মনে ভাববে সোজাসুজি, খোকা তেমন খোকাই আছে বুঝি, ছোট ছোট রঙিন জামা জুতো কিনে এনে বলবে আমায় পড়ো। আমি বলবো দাদা পড়ুক এসে, আমি এখন তোমার মতো বড়, দেখছো না কি যে ছোট মাপ জামা পড়তে গেলে আট হবে যে আমার।

কি যুববন্ধুরা, আজকের এই সকালটা একটু অন্যরকম, একটু আলাদা মনে হচ্ছে, তাই না? একটু স্বতঃস্ফূর্ততা এবং একটু আনন্দ লাগা। তবে আমরা যুববাণীর এই অনুষ্ঠানকে সর্বদাই বিশেষ করে তুলি, বিশেষ করে যারা যুবারা আমাদের এই অনুষ্ঠান শুনেন প্রতিদিন, আর তাদের জন্য আজকে আরও একটি বিষয়, কারণ আজ 3রা জুন বিশ্ব সাইকেল দিবস। আজকের এই দিনটি এমন একটি দিন যা শুধু একটা বাহনের কথা বলে না, বরং একটি সুস্থ জীবনধারা, সচেতন সমাজ এবং সবুজ ভবিষ্যতের বার্তাও বহন করে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় চালিকা শক্তি হতে পারে এই আজকের যুব সমাজ। বন্ধুরা, একটা সময় ছিল যখন স্কুল কলেজে যাওয়ার পথে সাইকেলের ঘন্টির শব্দ ছিল প্রতিদিনের সঙ্গী, আর আজ সেই জায়গা অনেকটাই দখল করেছে মোটর বাইক আর স্মার্টফোন। কিন্তু মজার বিষয় কি জানেন, ফিটনেস আর পরিবেশ সচেতনতার দৌড়ে আবারও জনপ্রিয় হয়ে উঠেছে সেই পুরনো সঙ্গী সাইকেল। ভাবুন তো, জিমে যাওয়ার জন্য আলাদা টাকা খরচ না করেও যদি শরীর চর্চা করা যায়, যানজট এড়ানো যায়, আবার পরিবেশকেও একটু সাহায্য করা যায়, তাহলে ক্ষতি কি? আজ আমরা এমন এক সময়ে বাস করছি

যেখানে প্রযুক্তি আমাদের জীবনকে সহজ করেছে ঠিকই, কিন্তু একই সঙ্গে আমাদের অনেকটাই স্থবির করে তুলেছে। দিনের বড় একটা সময় কাটছে মোবাইল ফোন, কম্পিউটার বা বিভিন্ন ডিজিটাল পর্দার সামনে। এর ফলে বাড়ছে শারীরিক নিষ্ক্রিয়তা, মানসিক চাপ, স্থূলতা এবং নানা ধরনের স্বাস্থ্য ঝুঁকি। ঠিক এই বাস্তবতায় সাইকেল হতে পারে তরুণ প্রজন্মের জন্য এক সহজ, কার্যকর এবং আনন্দময় সমাধান। 2018 সালে এপ্রিল মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ 3রা জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। পোল্যান্ডের সমাজবিজ্ঞানী অধ্যাপক লেজেক উনি ওনার উদ্যোগে সাইকেলের গুরুত্ব বিশ্বমঞ্চে নতুনভাবে স্বীকৃতি পায়, এবং ওনার এই উদ্যোগই কারণ সাইকেল শুধু একটি যানবাহন নয়, এটি স্বাস্থ্য, পরিবেশ এবং সামাজিক সমতার প্রতীক। সাইকেলের ইতিহাসও বেশ সমৃদ্ধ, জানেন কি কেন? কারণ 1816 সালে এর প্রাথমিক নকশা তৈরি হয় এবং পরবর্তীতে প্যাডেল সংযোজনের মাধ্যমে একটি আধুনিক রূপ লাভ করে। 2 শতাব্দীরও বেশি সময় ধরে মানুষের নির্ভরযোগ্য সঙ্গী হিসেবে এই সাইকেল তার গুরুত্ব ধরে রেখেছে। বন্ধুরা, 2026 সালে দাঁড়িয়ে বিশ্ব সাইকেল দিবসের গুরুত্ব আগের যে কোনো সময়ের চেয়ে অনেকটাই বেশি, কারণ নিত্যদিনের এই দৌড়ে আমরা কিন্তু প্রতিদিন ভুক্তভোগী। এই যে দূষণ, এই যে যানজট, এছাড়াও জলবায়ু পরিবর্তনের মতো একটা বিষয়, তাছাড়া জ্বালানি সংকটের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় সাইকেল হতে পারে অত্যন্ত কার্যকর একটা মাধ্যম। এই বছরের প্রতিপাদ্য সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালনা আমাদের সেই দায়িত্বের কথাই স্মরণ করিয়ে দেয়। বিশেষ করে যুব সমাজ যদি সাইকেল ব্যবহারে এগিয়ে আসে, তাহলে তার ইতিবাচক প্রভাব পড়বে ব্যক্তি জীবন থেকে শুরু করে সমাজ এবং পরিবেশ পর্যন্ত। নিয়মিত সাইক্লিং হৃদযন্ত্রকে সুস্থ যেমন রাখে, শরীরকেও ঠিক তেমনই ফিট রাখে, মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাসকে বাড়িয়ে তোলে। একই সঙ্গে এটি আমাদের মধ্যে শৃঙ্খলা, ধৈর্য ও ইতিবাচক মনোভাব গড়ে তুলতেও সাহায্য করে। তাই আজকের তরুণরাই আগামী দিনে নেতৃত্ব দেবে, পরিবেশ বান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তোলার দায়িত্ব কিন্তু এখন এই যুব সমাজের হাতে। একটি সাইকেল শুধু একজন মানুষকে গন্তব্য পৌঁছে দেয় না, বরং একটি সচেতন, দায়িত্বশীল এবং সুস্থ সমাজ গঠনের পথ দেখায়। আর যদি পরিবেশের কথা বলি, তাহলে সাইকেলের অবদান অনন্য। এটি এক ধরনের জীবাশ্ম জ্বালানি ব্যবহার ছাড়াই চলতে পারে, ফলে বায়ু দূষণ এবং কার্বন নিঃসরণ কমায়, শহরের যানজট হ্রাস করা থেকে শুরু করে জ্বালানি সাশ্রয় এবং একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সাহায্য করে, তাই না? তাই চলুন আজকে এই বিশ্ব সাইকেল দিবসে ভালো লাগার একটি গান শুনে নিই।

0: এই সাইকেলের প্রয়োজনীয়তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ প্রযুক্তি বিকাশের সঙ্গে সঙ্গে যানবাহনের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। এটি স্বাস্থ্যেও একটা প্রভাব ফেলে। এর পাশাপাশি পেট্রোল ডিজেল চালিত যানবাহন ব্যবহারের ফলেও পরিবেশ দূষিত হচ্ছে। এমন পরিস্থিতিতে সাইকেলই সবচেয়ে ভালো একটি বিকল্প। এটি শরীরকে দূষিত করে না এবং তার পাশাপাশি স্বাস্থ্যের উপরও কিন্তু একটা ভালো প্রভাব ফেলে। স্বল্প আয়ের মানুষের ক্ষেত্রে বড় যানবাহন কেনার পরিবর্তে সাইকেল তাদের যাতায়াতের মাধ্যম হয়ে উঠতে পারে। তবে যেহেতু আমরা এই সাইকেল দিবসের কথা বলছি এবং এই সাইকেল আমাদের শরীরের উপর স্বাস্থ্যের উপর কতটা ইতিবাচক প্রভাব ফেলতে পারে, চলুন জেনে নিই। আমাদের সঙ্গে আজ রয়েছেন বিশেষ অতিথি ডাক্তার দীপজ্যোতি দাস, এমডি ফিজিশিয়ান জেনারেল মেডিসিন। ওনার সঙ্গে কথোপকথনে রয়েছেন আরজে তনুশ্রী।
1: উপলক্ষে আমরা কথা বলবো একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে, সাইকেল চালানো এবং আমাদের স্বাস্থ্য, বিশেষ করে ডায়াবেটিস এর মতো রোগের সাথে এর গভীর সম্পর্ককে নিয়ে। তাই আজ আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক ডক্টর দীপজ্যোতি দাস, এমডি ফিজিশিয়ান ইন ডায়াবেটিস অ্যান্ড ক্লিনিক্যাল কার্ডিওলজি।

0: যিনি আমাদের এই বিষয়ে আজকের এই বিশেষ অনুষ্ঠানে বিস্তারিত জানাবেন। স্যার, আপনাকে আকাশবাণীতে অনেক অনেক স্বাগত। কেমন আছেন বলুন।
1: নমস্কার, অনেক অনেক ধন্যবাদ আমাকে এই প্রোগ্রামে ইনভাইট করার জন্য। আমি খুব ভালো আছি এবং খুব ভালো লাগছে আপনাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে।
0: আজকের বিশেষ করে এই বিশেষ অনুষ্ঠানে প্রথম যে প্রশ্নটি স্যার আপনার কাছে থাকবে, যে নিয়মিত সাইকেল চালানো আমাদের শরীরের জন্য কতটা উপকারী বলে আপনি মনে করছেন?
1: ধন্যবাদ। আসলে সাইকেল চালানো এমন একটা ব্যায়াম যা বলতে পারেন প্রায় সব বয়সের মানুষদের জন্যই খুব উপকারী, খুবই ইউজফুল, এবং তা কম্পারেটিভলি অনেকটাই সহজলভ্য, কারণ সাইকেলের তো দাম আর খুব বেশি না। আর নিয়মিত সাইকেল চালালে আমাদের হার্ট, আমাদের লাংস, এগুলোর যে ফাংশনসগুলো তা ধীরে ধীরে ইম্প্রুভ হয় এবং হৃৎপিণ্ডে বা হার্টে আরও দক্ষভাবে ব্লাড সার্কুলেশন করতে পারে। তার ফলে কি হয়, আমাদের শরীরের প্রতিটি অঙ্গে, প্রতিটি অর্গানে অক্সিজেন সাপ্লাই ভালো হয় এবং তার ফলে হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা হার্ট ডিজিজ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যায়। এছাড়াও সাইকেল চালানোর সময় শরীরে বড় বড় যে পেশিগুলো আছে এগুলো একসঙ্গে কাজ করে, তার ফলে ক্যালোরি খরচ হয় এবং শরীরের অতিরিক্ত চর্বি কমতে সাহায্য করে, যার ফলে ওজন নিয়ন্ত্রণ থাকে, যার ফলে ডায়াবেটিস, ফ্যাটি লিভার, উচ্চ কোলেস্ট্রল এবং বিভিন্ন মেটাবলিক ডিজিজগুলির ঝুঁকিও কমে যায়।
0: আরো একটা যেটা প্রশ্ন থাকবে আপনার কাছে, যে ডায়াবেটিস এর যে রোগীদের ক্ষেত্রে সাইকেল চালানো কতটা কার্যকর, বা এটা কি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে, মানে করে বলে মনে করছেন?
1: অবশ্যই অবশ্যই সাহায্য করে, কারণ ডায়াবেটিস রোগীদের জন্য সাইকেল চালানো একটা অন্যতম সেরা একটা ফিজিক্যাল কার্ডিও এক্সারসাইজ বলতে পারেন। কারণ আমরা যখন সাইকেল চালাই তখন শরীরের যে মাসেলসগুলো সেগুলো এনার্জি তৈরি করে এবং তার জন্য রক্ত থেকে গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে, ফলে সে রক্তে অতিরিক্ত শর্করা বা গ্লাইসেমিক ইন্ডেক্সটা, সেটার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকে সাইকেল চালানোর সাথে সাথে। কিভাবে কমে, কারণ সেই রক্তের গ্লুকোজগুলো থেকে সেগুলো গিয়ে মাসেলে ইউটিলাইজ হয় এবং তার ফলে ব্লাড গ্লুকোজটা কন্ট্রোলে থাকে। তাছাড়াও আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো, নিয়মিত সাইকেল চালালে শরীরের ইনসুলিন সেন্সিটিভিটি বাড়ে এবং তার মানে হলো যে শরীরের যে সেলসগুলো আছে বা কোষিকাগুলো সেগুলো ইনসুলিনের প্রতি আরো বেশি সেন্সিটিভ বা সাড়া দেয় এবং গ্লুকোজকে, যে যে গ্লুকোজটা রক্তে পাচ্ছে তাকে সহজে ব্লাড সেলসের ভেতরে, মাসেল সেলসের ভেতরে গিয়ে প্রবেশ করতে সাহায্য করে, যেটা একটু আগে বললাম। তাছাড়াও দেখা গেছে কিছু রিসার্চের মধ্যে সপ্তাহে নিয়মিত 150 মিনিট বা তার বেশি সময় মাঝারি মাত্রার শারীরিক পরিশ্রম করলে আমাদের রক্তের যে চিনির শর্করা, যেটা HbA1c বা গ্লাইকোসাইলেটেড হিমোগ্লোবিন, সেটা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। অর্থাৎ দেখা যাচ্ছে যে দীর্ঘমেয়াদী ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলে সেটা আরো ভালো হয়। এছাড়া সাইকেল চালানোর ফলে ওজনও কমে, পেটের মেদও কমে, বাকি রক্ত চলাচল খুব ভালো হয়, ব্লাড প্রেশার কোলেস্ট্রল নিয়ন্ত্রণে থাকে, যা ডায়াবেটিস পেশেন্টসদের জন্য একটা অ্যাডেড প্লাস পয়েন্ট।
0: একটু সহজ ভাবে যদি বোঝান, যে সাইকেল চালালে শরীরের ভেতরে কি ধরনের পরিবর্তন হয় যার ফলে ডায়াবেটিস নিয়ন্ত্রণে আসে?
1: এই তো একটু আগে যেটা বললাম, খুব সহজভাবে যদি বলতে যাই, আমাদের শরীরের যে মাসেলস গুলোকে একটা বড় গ্লুকোজ স্টোরেজ মেশিন হিসাবে ভাবতে পারেন। হ্যাঁ, যখন আমরা বসে থাকি তখন রক্তে দেখা যাচ্ছে যে গ্লুকোজের একটি অংশ ব্যবহার হয় না, সেটা ব্লাডের মধ্যে, ব্লাড স্ট্রিমের মধ্যে থেকে যাচ্ছে, ঠিক আছে? কিন্তু যখন আমরা সাইকেল চালানো শুরু করি তখন কিন্তু আমাদের পায়ের মাসেলস গুলো, আমাদের থাই মাসেলস গুলো, আমাদের কাফ মাসেলস গুলো এবং আমাদের শরীরের অন্যান্য মাসেলস গুলোও কিন্তু খুব সক্রিয় বা অ্যাক্টিভ হয়ে যায়। এই যে সক্রিয় মাসেলস গুলো তখন বেশি পরিমাণে গ্লুকোজ ব্যবহার করতে শুরু করে, ফলে রক্তে শর্করার মাত্রাও আস্তে আস্তে কমে যায়। দ্বিতীয়ত, ব্যায়ামের ফলে প্রতিটা সেলসের ভেতর থাকা যে গ্লুকোজ পরিবহনকারী যে বিশেষ প্রোটিনটা আছে যার নাম হচ্ছে GLUT4, হ্যাঁ, সেটা অ্যাক্টিভ হয়ে যায় বা সক্রিয় হয়ে যায়, তার ফলে ইনসুলিন কমে যায়, মানে শরীরে ইনসুলিন কম থাকলেও গ্লুকোজগুলো আমাদের সেলসের মধ্যে এন্টার করতে পারে। তাছাড়াও তৃতীয়ত কি হতে পারে, নিয়মিত সাইকেল চালালে শরীরের অতিরিক্ত চর্বি কমতে পারে, যেটা একটু আগে বললাম। এছাড়াও আরও একটা প্লাস পয়েন্ট হচ্ছে, শরীরের মধ্যে ইনফ্লামেশন কমে যায়, কোনো ইনফেকশন থেকে যদি ইনফ্লামেশন হয় তাহলে রক্তনালীর যে কার্যকরী ক্ষমতা উন্নত হয় এবং তার মেটাবলিক বা বিপাকীয়

0: সিস্টেমটা যেটা আছে সেটা আরো বেশি ভালো কার্যকর হয়ে যায়। এই সমস্ত পরিবর্তনগুলো সম্মিলিতভাবে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করে।
1: আচ্ছা স্যার, এই মানে বিশেষ করে ডায়াবেটিসের রোগীরা যারা রয়েছে, ঠিক আছে, তাদের কি কি সতর্কতা মেনে চলা উচিত, এবং নতুনদের জন্য আপনার কি পরামর্শ থাকবে?
0: খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রথমত বলবো, যেসব রোগীদের ইনসুলিন বা কিছু নির্দিষ্ট ডায়াবেটিসের ওষুধ যারা খান, তাদের হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে যে গ্লুকোজ লেভেল, তা অতিরিক্ত কমে যাওয়ার ঝুঁকি কিন্তু থাকতে পারে, এটা সবসময় থাকতে পারে। তাই সাইকেল চালানোর আগে প্রয়োজনে মানে পরে রক্তের পরীক্ষাটা খুব মানে করাটা খুব জরুরি। দ্বিতীয়ত, সঙ্গে সঙ্গে সবসময় জল রাখতে হবে, এবং প্রয়োজনে গ্লুকোজ বিস্কিটস বা কোনো রকম চকলেট বা ক্যান্ডি বা মিষ্টি জাতীয় বিস্কুট রাখা উচিত। তৃতীয়ত, খুব কমফোর্টেবল এবং ইন্ডিভিজুয়ালাইজ জুতো পরা দরকার ডায়াবেটিক পেশেন্টসদের, ডায়াবেটিক ফুট ওই জিনিসটা থেকে বাঁচার জন্য, যাতে পায়ে ঘা না হয়। কারণ ডায়াবেটিস রোগীদের কি হয়, আমাদের পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজ বা পেরিফেরাল বা শরীরের মিডল থেকে যে দূরে, যেমন হাতে বা পায়ের আঙুলগুলোর মধ্যে রক্ত চলাচলটা অনেকটা কমে যায়, তার ফলে ক্ষত বা ঘা হলে সেটা শুকোতে অনেকটা সময় লাগে। তাই সেরকম ইন্ডিভিজুয়ালাইজ ডায়াবেটিক ফুটওয়্যার ইউজ করা উচিত ডাক্তারের পরামর্শ অনুযায়ী। চতুর্থ, যাদের হার্টের সমস্যা আছে, বুকে ব্যথা আছে, শ্বাসকষ্ট আছে, গুরুতরভাবে ডায়াবেটিক রেটিনোপ্যাথি বা ডায়াবেটিসের কারণে চোখের সমস্যা আছে, বা ডায়াবেটিক নিউরোপ্যাথি বা স্নায়ুর জটিলতা রয়েছে, তারা অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যায়াম শুরু করবেন। আর নতুনদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, একদিনে অনেক কিছু করার চেষ্টা করবেন না, ধীরে ধীরে শুরু করুন, কিন্তু নিয়মিত রেগুলার থাকুন। আর একটা কথা মনে রাখবেন, ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য সবচেয়ে কার্যকর ওষুধগুলো হলো, একটা নিয়মিত শারীরিক পরিশ্রম, আর দ্বিতীয়ত এই সাইকেল চালানো এমন একটি ব্যায়াম যা শুধুমাত্র আনন্দই দেয় না, তাতে খরচও কম এবং দীর্ঘদিন ধরে তা চালিয়ে যাওয়া সম্ভব।
1: অসংখ্য ধন্যবাদ স্যার, আপনাকে খুব সুন্দরভাবে কিন্তু বিষয়টি আজকে আমাদের সামনে আপনি তুলে ধরেছেন। আর শ্রোতা বন্ধুরা, আজকের আলোচনা থেকে আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারলাম যে সাইকেল শুধু একটি পরিবহনের মাধ্যম নয়, এটি আমাদের সুস্থ জীবনের এক অনন্য সঙ্গী। বিশেষ করে ডায়াবেটিস নিয়ন্ত্রণে এর ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই আসুন এই ওয়ার্ল্ড বাইসাইকেল ডেতে আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, প্রতিদিনের জীবনে একটু সময় বের করে সাইকেল চালাবো, আর অবশ্যই তার সাথে সুস্থ থাকবো। আপনাদের সঙ্গে এতক্ষণ আমি ছিলাম আরজে তনুশ্রী, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
2: ২০১৮ সালের এপ্রিল মাসে জাতিসংঘ সাধারণ পরিষদ 3রা জুনকে বিশ্ব সাইকেল দিবস হিসেবে ঘোষণা করে। আর জাতিসংঘের মতে সাইকেল হল একটি অনন্য দীর্ঘস্থায়ী ও বহুমুখী পরিবহনের মাধ্যম। প্রায় 2 শতাব্দী ধরে ব্যবহৃত এই বাহনটি সহজ, সাশ্রয়ী, নির্ভরযোগ্য, পরিবেশ বান্ধব এবং টেকসই উন্নয়নের অন্যতম প্রতীক। বিশ্ব সাইকেল দিবস প্রতিষ্ঠার পেছনে গুরুত্বপূর্ণ অনেকগুলো দিক রয়েছে, এবং তার পাশাপাশি এই সাইকেল দিবসে আরও একটি বিশেষ কথা না বললেই নয়। 18 শতকে ইউরোপীয় দেশগুলিতে মানুষ সাইকেল ব্যবহারের ধারণা পায়। 1816 সালে একজন কারিগর প্যারিসে প্রথমবারের মতো সাইকেল আবিষ্কার করেছিলেন। পরে সেটি 1865 সালে ফুট প্যাডেল চাকা আবিষ্কৃত করা হয়। এরপরে এটি নিয়ে আরও কাজ করা হয়েছিল পরবর্তী সময়ে। ধীরে ধীরে এই চক্রটি সম্পূর্ণরূপে বিকশিত হয়, এবং তারপরে সাইকেল তৈরি করা হয়। তাই একদিকে স্বাস্থ্যের উন্নতি, পেশী শক্তি বৃদ্ধি এবং তার পাশাপাশি মানসিক চাপ কমাতেও অনেকটাই সাহায্য করে এই সাইকেল। 2026 সালের

প্রতিপাদ্য সবুজ ভবিষ্যতের জন্য সাইকেল চালনা, তাই আজকের এই দিনটি অত্যন্ত প্রাসঙ্গিক। প্রিয় যুব বন্ধুরা, আসুন আমরা সকলে মিলে আজকে একটি অঙ্গীকারবদ্ধ হই, স্বল্প দূরত্বের যাতায়াতে যতটা সম্ভব সাইকেল ব্যবহার করব এবং নিজেদেরকে সুস্থ রাখব, পরিবেশ রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করব। মনে রাখবেন, একটি সাইকেলের চাকা শুধু রাস্তার উপরে ঘুরে না, এটি একটা পরিবর্তনের চাকাও বটে। তাই এগিয়ে পাশাপাশি এগিয়ে নিয়ে যায় সুস্থ শরীর, সচেতন মন, সবুজ পরিবেশ এবং স্বপ্নময় ভবিষ্যতের পথে। বিশ্ব সাইকেল দিবসে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। সুস্থ থাকুন, সচেতন থাকুন আর জীবনের পথে এগিয়ে আসুন আত্মবিশ্বাসের সঙ্গে। আজকের এই অনুষ্ঠান এখানেই শেষ করছি, আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ পর্যন্ত শুনতে থাকো আকাশবাণী আগরতলার যুববাণী অনুষ্ঠান। নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসায়ত। আর এখন শুনবেন সংবাদ শিরোনাম। আজ নয়াদিল্লিতে এক অনুষ্ঠানে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2025 প্রদান করা হবে। সারা দেশ থেকে 42টি সেরা পঞ্চায়েতকে এই পুরস্কার প্রদান করা হবে। 34টি গ্রাম পঞ্চায়েতকে দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সততা বিকাশ পুরস্কার বিভাগে এবং 8টি পঞ্চায়েতকে নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার বিভাগে পুরস্কৃত করা হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দফতর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন এবং পরদিন বেশ কিছু কর্মসূচিতে অংশ নেবেন। ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদ এলাকা অর্থাৎ এডিসির ভিলেজ কমিটি নির্বাচনের জন্য খসড়া ভোটার তালিকা গতকাল প্রকাশ করা হয়েছে। খসড়া ভোটার তালিকার ওপর আগামী 9 জুন পর্যন্ত দাবি ও আপত্তি গ্রহণ করা হবে। কেন্দ্রীয় সরকার প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার 2026 জন্য মনোনয়ন আহ্বান করেছে। বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান রাখা শিশুদের রাষ্ট্রপতি এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি প্রদান করে। মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ আগামী 31 জুলাই। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদ অর্থাৎ NEC-র 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। গতকাল লোকভবনে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিং শিলংয়ে অনুষ্ঠিত এই বৈঠকের প্রস্তুতি নিয়ে আলোচনা করেন। সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে অনুকম্পামূলক নিয়োগ থেকে বিবাহিত কন্যাদের বাদ দেওয়া যাবে না। আদালত জানিয়েছে, পরিবারের সংজ্ঞা থেকে বিবাহিত কন্যাদের বাদ রাখা স্পষ্টতই স্বেচ্ছাচারী, অনিচ্ছ এবং সাংবিধানিক নীতি বহির্ভূত। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণচৌধুরী জানিয়েছেন, আগামী 6 জুলাইয়ের মধ্যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার উত্তরপত্র সেলফ ইন্সপেকশনের শেষ তারিখ আগামী 9 জুন। তথ্য সংস্কৃতি দফতরের উদ্যোগে খোয়াই পুরাতন টাউন হলে জেলাভিত্তিক শিশু নাট্য প্রতিযোগিতা গতকাল অনুষ্ঠিত হয়। এই প্রতিযোগিতায় 7টি স্কুল অংশগ্রহণ করে। পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী ত্রিপুরা এবং মুম্বাইয়ের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দাবি জানিয়েছেন। কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডুর কাছে লেখা এক চিঠিতে তিনি এই দাবি জানান। দেশ বিদেশের বিভিন্ন ভাষার শিক্ষা এবং মানব সম্পদ উন্নয়নে রামকৃষ্ণ মিশনের সঙ্গে রাজ্য সরকারের শিল্প বাণিজ্য দফতর এবং দক্ষতা উন্নয়ন দফতরের মধ্যে মৌ স্বাক্ষরিত হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগের পূর্বাভাসে বলা হয়েছে, আগামীকাল কেরালায় দক্ষিণ পশ্চিম মৌসুমী

বায়ু প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী চব্বিশ ঘণ্টায় রাজ্যের প্রায় সবকটি জেলায় উষ্ণ আবহাওয়া অনুভূত হবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শুনলেন সংবাদ শিরোনাম।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আবারও একবার আপনাদের স্বাগত জানাই। আমি আপনাদের বন্ধু আর যে অপরাজিতা রয়েছে আপনাদের সঙ্গে সকাল 11টা পর্যন্ত। হ্যাঁ, বিভিন্ন অনুষ্ঠান আপনাদের জন্য অবশ্যই সাজিয়ে রেখেছি এবং প্রথমেই যে পর্বটি নিয়ে আপনাদের সঙ্গে থাকছি তা আমারও আপনার বড়ই পছন্দের পর্ব, অর্থাৎ বলছি তোমায় পর্ব। বলছি তোমায় পর্বে অবশ্যই আজকে কথা বলার চেষ্টা করব একটা অনুভবের কথা নিয়ে, একটা ভাবনার কথা নিয়ে, আর সেই ভাবনার সঙ্গে সংযুক্ত করব আপনাদেরও ভাবনা, অর্থাৎ আপনাদের অংশগ্রহণ এই অনুষ্ঠানে কিন্তু অতি আবশ্যক। তাই অবশ্যই ফোন করতে ভুলবেন না, 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আর একটা ছোট্ট অনুরোধ, যেটা প্রত্যেক দিনই রাখি, যারা গতকাল রাতে আজ রাতে অনুষ্ঠানে ফোন করেছিলেন তারা এই মুহূর্তে শ্রোতার ভূমিকায় থাকবেন, শুনবেন আমাদের এই অনুষ্ঠান। আর যারা কালকে ফোন করতে পারেননি তারা কিন্তু অবশ্যই ফোন করবেন এবং নিজের অনুভবের কথা আমাদের সঙ্গে জানাবেন। হ্যাঁ, তবে ফোন করার আগে তো জানতে হবে কোন বিষয় নিয়ে কথা বলছি, তাহলে চলুন শুরু করি। শ্রোতা বন্ধুরা, জীবনে আমরা সবাই কোনো না কোনো স্বপ্ন নিয়ে বড় হই। ছোটবেলায় কেউ ডাক্তার হতে চেয়েছি, কেউ শিক্ষক, কেউ পাইলট, কেউ শিল্পী, আবার কেউ হয়তো ভেবেছে এমন কিছু করব যাতে মানুষের মুখে হাসি ফোটানো যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে অনেক স্বপ্নের রং বদলায়, অনেক স্বপ্নও বাস্তবতার সঙ্গে মিশে নতুন পথ খুঁজে নেয়। কিন্তু স্বপ্ন দেখা কি কখনো বন্ধ হয়? না, হয় না, কারণ স্বপ্নই মানুষকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার শক্তি দেয়। আর আজকের আমাদের আলোচনার বিষয় আপনার স্বপ্নের পেশা। হ্যাঁ, আপনার স্বপ্নের পেশা। ছোটবেলায় সবাই আমরা কোনো একটা স্বপ্ন দেখি, বড় হয়ে আমরা এই হব সেই হব, বড় আমরা সবাই হয়ে গেছি, তবে সেই পেশা কি আমরা গ্রহণ করতে পেরেছি? আর যদি না পেরে থাকেন তাহলে কি জীবনে কোনো আক্ষেপ রয়েছে, নাকি যেটা করছেন, যেটা নিয়ে আছেন, সেটা নিয়েই ভালো আছেন? সেই সম্পর্কেই আপনাদের অনুভবের কথা শুনবো আজকের বলছি তোমায় পর্বে, আপনাদের স্বপ্নের পেশা এই বিষয়ে। শ্রোতা বন্ধুরা অবশ্যই ডায়াল করতে হবে 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে। আর দেখতে পাচ্ছি প্রথম শ্রোতা বন্ধু কিন্তু রয়েছেন সঙ্গে। নমস্কার,
1: আমি বিশ্বজিৎ দেবনাথ বলছি, বাদাঘাট মাতৃপল্লী থেকে।
0: স্বাগত আপনাকে বিশ্বজিৎ বাবু, বলুন।
1: দেখুন, স্বপ্ন তো আমরা একেবারে ছোটবেলা থেকেই দেখি, দেখানো আমাদের মধ্যে তৈরি করে দেয় অভিভাবকরা। দেখুন, ছোটবেলায় যে শিশু বোঝে না তাকে কিন্তু স্বপ্ন দেখে তাকে বোঝানো হয় যে তোমাকে বড় হতে হবে, তোমাকে বড় হওয়ার জন্য ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, সেই স্বপ্ন ওর মধ্যে জাগিয়ে দেওয়া হয়। এটা কিন্তু ছেলে মেয়েদের ক্ষেত্রে প্রতিযোগিতার বিষয়, ভালো কথা, এটা খারাপ কিছু নয়। তবে স্বপ্নের কথা বললেন, স্বপ্নকে নিয়ে তো সুন্দর গানই জানেন আপনার, বিখ্যাত গান স্বপ্ন স্বপ্ন স্বপ্ন। আসলে স্বপ্ন নিয়েই আমাদের যে মিশেল ম্যান তিনি বলেছিলেন, স্বপ্ন আসলে আমরা ঘুমিয়ে যেটা দেখি সেটা নয়, স্বপ্ন সেটা যেটা আপনাকে ঘুমাতেই দিই না। কথাটা সত্যি। দেখুন, ব্যক্তিগত জীবনে প্রত্যেক মানুষের কিছু না কিছু স্বপ্ন থাকে। আমরা একটা প্রোডাকশন লঞ্চ করার হিসাবে, একজন শিল্পী হিসাবে আমাদেরও স্বপ্ন থাকে। প্রত্যেকটা স্বপ্ন কিন্তু যে আপনাকে সঠিক সময়ে সঠিক মাত্রা বাস্তবায়িত হয়ে যাবে তা কিন্তু নয়। অনেক স্বপ্ন বাস্তবায়িত করতে গেলে আপনার প্রতিবন্ধকতারও সৃষ্টি হয়, সেখানে আবার লড়াই করে ব্যর্থতা যদি তৈরি হয় সেখান থেকে আবার নতুন ভাবে পথ চলা শুরু করতে হয়। জীবনের প্রতিটা ক্ষেত্রেই এটা অত্যন্ত বাঞ্ছনীয়। আমরা আমাদের ক্ষেত্রে সেটা উপলব্ধি করতে পারছি যে আজকের এই অনুষ্ঠানটা মন মতো হয়নি, আগামী দিন আরো ভাবে অনুষ্ঠান

0: থেকে আরো সুন্দরভাবে মানুষের মনে যেন দাগ কাটে, হাসি ফুটিয়ে তোলা যায়, সেই প্রচেষ্টা আমাদের নিতে হবে।
1: তবে বিশ্বজিৎ বাবু, একটু আপনাকে থামাচ্ছি, মানে জানতে চাইছিলাম যে ছোটবেলায় সবাই তো আমরা একটা স্বপ্নের পেশা নিয়ে বড় হই, মানে সেই পেশাটা কি পূর্ণ করতে পেরেছেন? না, যদি না পারেন তাহলে কি কোনো আক্ষেপ আছে জীবনে?
0: না না না না না, আমার আপনাদের আশীর্বাদে আমার আক্ষেপের জায়গা নেই, কারণ আমি একজন শিল্পী হিসাবে যে এখন যে জায়গাতে আছি, অনেক মানুষের ভালোবাসা, এবং শুধুমাত্র শিল্পী কৌতুক শিল্পী হিসেবে নয়, এবং যতটুকু পারি ক্ষুদ্রাতে ক্ষুদ্র সমাজসেবামূলক কাজের ক্ষেত্রে যতটুকুই আমরা করতে পেরেছি, শিল্পী হিসেবে আমি মনে করি আমার আক্ষেপের জায়গা নেই, কারণ আমি এটাকে খুব সততার সাথে এবং সেই জায়গাটা তৈরি করেছি। আজকে হাজার হাজার মানুষ রাস্তায় বেরোলে অন্তরকে দেখলে পরে জিজ্ঞাসা করে যে দাদা ভাল লাগছে আপনাদের এই অনুষ্ঠান, আপনাদের কথা মনে পড়ে, তখনই আমি এর মধ্যে সার্থকতা খুঁজে পাই। এই জন্য বলবো আমরা আফসোস করার কোনো বিষয় না, তবে আফসোস একটাই যে এখনো ব্যাপক অংশের মানুষের কাছে পৌঁছতে পারেনি, এবং পৌঁছতে হবে,
1: এইটাই তো জীবনের লক্ষ্য, অবশ্যই পৌঁছতে হবে, সেইটাই একটা টার্গেট রাখা খুব দরকার। অসংখ্য ধন্যবাদ বিশ্বজিৎ বাবু, খুব ভালো লাগলো আপনার কথা শুনে। শ্রোতা বন্ধুরা, পেশা শুধুমাত্র অর্থ উপার্জনের একটি মাধ্যম নয়, এটি আমাদের পরিচয়, ভালোবাসা, দায়িত্ব এবং আত্মতৃপ্তিরও একটি অংশ। এমন একটি কাজ যা করতে গিয়ে ক্লান্তির মাঝেও আনন্দ পাওয়া যায়, সেটাই তো সত্যিকারের স্বপ্নের পেশা। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সবাই আমাদের স্বপ্নের পেশায় পৌঁছতে পারি, নাকি অনেক সময় পরিস্থিতি, পরিবার, সমাজ কিংবা আর্থিক সীমাবদ্ধতার কারণে আমাদের অন্য কোনো পথ বেছে নিতে হয়? তবু মনের গোপনের কোণে সেই স্বপ্ন কি বেঁচে থাকে না? হয়তো আজকের এই বলছি তোমায় পর্বে এমন কেউ ফোন করবেন যিনি ছোটবেলা থেকে শিক্ষক হওয়ার স্বপ্ন দেখতেন, কিন্তু এবং আজকে সত্যিই তিনি একজন শিক্ষক। আবার এমন কেউ ফোন করতে পারেন যিনি ছোটবেলায় গায়ক হতে চেয়েছিলেন, কিন্তু বর্তমানে অন্য কোনো পেশার সঙ্গে তিনি যুক্ত। হয়তো কেউ এখনও নিজের স্বপ্নের জন্য লড়াই করে চলেছেন। আপনার সেই গল্প, সেই স্বপ্ন, সেই সংগ্রাম আমরা শুনতে চাই, কারণ প্রতিটি মানুষের স্বপ্নের গল্পটা কিন্তু আলাদা, আর সেই গল্পের মধ্যেই লুকিয়ে থাকে অনুপ্রেরণা, সাহস এবং নতুন করে বাঁচার শক্তি। চলুন আজকে সকালটা আমরা সেই স্বপ্নের রঙে রাঙিয়ে তুলি, কথা বলি সেই পেশা নিয়ে যেটি একসময় আমাদের হৃদয়ের সবচেয়ে কাছে ছিল কিংবা এখনও আছে। জানতে চাই আপনার স্বপ্নের পেশা কি ছিল বা কি আছে। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: নমস্কার ম্যাম।
1: নমস্কার, কে বলছেন?
2: আমি রিমি বলছি।
1: হ্যাঁ হ্যাঁ রিমি দেবী, স্বাগত আপনাকে, বলুন।
2: আমার ছোট থেকেই স্বপ্ন ছিল যে আমি গায়ক হব।
1: আচ্ছা,
2: কিন্তু এখনো হতে পারিনি, কিন্তু এখনো স্বপ্নটা আছে।
1: মানে এই পথে তো নিশ্চয়ই পরিশ্রম করছেন?
2: না, ফ্যামিলির টাকা পয়সার জন্য এখনো হয়ে ওঠেনি,
1: কিন্তু মনে মনে সেই স্বপ্নটা বেঁচে আছে এখনো, আর কোনো না কোনো দিন সুযোগ পেলে সেটাকে অবশ্যই পূরণ করবেন। একদম ভালো লাগলো রিমি দেবী আপনার স্বপ্নের কথা শুনে। আর হ্যাঁ, আমাদের পরিস্থিতি অনেক সময় আমাদের পাশে দাঁড়ায় না, সঙ্গে থাকে না, আমরা আমাদের স্বপ্ন বিভিন্ন সময় আমাদের পরিস্থিতির কারণেই পূরণ করতে পারি না। কিন্তু এই যে আপনি বললেন আপনি ছোটবেলা থেকেই গান ভালোবাসেন, গানকে আঁকড়ে ধরে আপনি একে পেশা হিসেবেও বেছে নেওয়ার স্বপ্ন দেখেন, এটাই সবচেয়ে বড়। এই গান কিন্তু আপনার সঙ্গ কখনো ছাড়বে না, আর আপনিও গানের সঙ্গ কোনো দিন ছাড়বেন না। এই সংস্কৃতি, এই ঐতিহ্য আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। ভালো থাকবেন রিমি দেবী, আর আপনার স্বপ্ন খুব তাড়াতাড়ি পূর্ণ হোক সেই আশাই রাখছি। শ্রোতা বন্ধুরা, বুঝলাম যেটা আপনাদের স্বপ্নের কথা শুনছি, তাই অবশ্যই ফোন করতে হবে, ভাগ করে নিতে হবে আপনাদের জীবনের গল্প, আপনাদের অভিজ্ঞতা। বলছি তোমায় পর্বে আমি রয়েছে আপনাদের বন্ধু অপরাজিতা। অবশ্যই ফোন করতে হবে 0381-232-6253 এই নম্বরে। আর যদি কেউ মনে করছেন কোথাও আছেন এই মুহূর্তে যেখান থেকে আপনি ফোন করতে পারছেন না, তাহলে কিন্তু বিকল্প হিসেবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা খোলা রয়েছে, অর্থাৎ 9402169965। সেই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনারা আপনাদের অনুভবের কথা নাম সহ আমাদের লিখে পাঠিয়ে দিতে পারেন।

বন্ধুরা, মানুষের জীবনে স্বপ্নের কোনো বয়স নেই। কেউ ছোটবেলায় যে স্বপ্ন দেখেছেন সেটাই হয়তো পরবর্তীতে বাস্তব হয়েছে, আবার কেউ হয়তো জীবনের মাঝপথে এসে নিজের পছন্দের কাজ খুঁজে পেয়েছেন। আমরা প্রায়ই শুনি, নিজের পছন্দের কাজকে পেশা বানাও, তাহলে জীবন একদিনও কাজ করতে হবে না। কথাটা সত্যি কতটা তা হয়তো আপনাদের অভিজ্ঞতা থেকেই জানা যাবে। হ্যাঁ, বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো হ্যালো, বন্ধু শুনতে পাচ্ছেন? না, ওই দিক থেকে কোনো কথা আসছে না। না, যোগাযোগটা বিচ্ছিন্ন হয়ে গেল। বন্ধু যিনি ফোন করছিলেন, আবারও চেষ্টা করবেন 03-81-23-26-253 এই নম্বরে। নমস্কার, হ্যালো হ্যালো। না না, শোনা যাচ্ছে না, হয়তো কোনো যান্ত্রিক গোলযোগের কারণে।

হ্যাঁ বন্ধু, যেটা বলছিলাম যে আজকের দিনে পেশার ক্ষেত্র অনেক বদলে গেছে। আগে যেখানে ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক কিংবা সরকারি চাকরি ছিল অধিকাংশ তরুণ তরুণীর স্বপ্ন, সেখানে এখন কিন্তু যুক্ত হয়েছে এই ধরুন আমরা যে কাজ করছি, রেডিও জকি, কন্টেন্ট ক্রিয়েটার, উদ্যোক্তা, ফটোগ্রাফার, পরিবেশবিদ, ডিজাইনার, গবেষক, সমাজকর্মী সহ আরও অনেক নতুন সম্ভাবনা। নতুন প্রজন্ম নিজেদের আগ্রহ এবং দক্ষতাকে গুরুত্ব দিয়ে পেশা নির্বাচন করছে। এই পরিবর্তনকে আপনি কিভাবে দেখছেন সেটাও কিন্তু জানতে চাইছি। নমস্কার। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে বারবার। বন্ধু, একটু তো ধৈর্য ধরে আবারও চেষ্টা করতে হবে। তাই অবশ্যই 03-8-1-2-3-2-6-2-5-3 এই নম্বরে চেষ্টা করবেন। আর যদি মনে হচ্ছে ফোন লাইনটাই ডিস্টার্ব হচ্ছে, আপনারা ফোন করতে পারছেন না, তাহলে অবশ্যই কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ লাইনটা খোলা রয়েছে 9402169965। সেখানেও কিন্তু আপনারা আপনাদের অনুভবের কথা নাম সহ আমাদের লিখে পাঠাতে পারেন।

0: হ্যালো, না, হ্যাঁ, তাহলে ধরে নিলাম কোনো যান্ত্রিক গোলোচক রয়েছে। তাহলে আমি বলি আমার অনুভবের কথাটা। অনেক সময় দেখা যায় আমরা যে পেশাকে স্বপ্ন বলে মনে করি তার পেছনে থাকে কোনো মানুষ, হয়তো একজন প্রিয় শিক্ষক, একজন ডাক্তার, একজন শিল্পী কিংবা পরিবারের কোনো সদস্য আমাদের অনুপ্রাণিত করেছেন। আপনার স্বপ্নের পেশার পেছনেও কি এমন কোনো অনুপ্রেরণার গল্প রয়েছে? আবার অনেকেই আছেন যারা জীবনের ডানা বাধা অতিক্রম করে নিজের স্বপ্নকে সত্যি করেছেন। অর্থনৈতিক সমস্যা, সামাজিক বাধা কিংবা পারিবারিক চাপে অনেক সময় স্বপ্ন থমকে যায়, কিন্তু যারা হাল ছাড়ে না তারাই একদিন সফলতার মুখ দেখেন। আর তার জীবনেও যদি এমন কোনো গল্প থাকে অবশ্যই ভাগ করে নেবেন আমাদের সঙ্গে। নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো, হ্যাঁ, কে বলছেন? নমস্কার,
1: শুনতে পাচ্ছেন কথা?
0: হ্যাঁ, এখন শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি প্রেমজিৎ বলছি, অসম রাজ্যের শ্রীভূমি জেলা থেকে।
0: স্বাগত আপনাকে প্রেমজিৎ বাবু।
1: আর বিশেষ করে অপারেশন রিভিউশন কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: ভালো লাগছে। আর আজকের যে বিষয় আপনি রেখেছেন স্বপ্ন, ঠিক না,
0: স্বপ্নের পেশা নিয়ে কথা বলছি।
1: স্বপ্নের পেশা, আসলে দেখুন স্বপ্নের পেশা তো আমাদের, হয়তো আমরা যখন পড়াশোনা করছিলাম, ছোট ছিলাম, তখন কিন্তু আমাদের অনেক কিছু থাকতো, আমরা বড় হয়ে সেটা করবো, এটা করবো। আর বিশেষ করে এখন যেটা আপনি বলছেন সেটা কিন্তু তখন আমরা ইয়ে করতাম না, কারণ আমরা যখন ছোট ছিলাম তখন এরকম ফেসবুক বা ইয়ে ছিল না, তখন আমাদের মুঠো ফোনও মানে ইয়ে ফোনও ছিল না, ল্যান্ডলাইনে ছিল বা ইয়ে ছিল, তারপরে

0: আমরা 2007 থেকে আমরা ইয়ে করছি এটাকে এখন দেখুন যত দিন যাচ্ছে তত কিন্তু মানুষের স্বপ্ন একটু আলাদা আলাদা হচ্ছে। আমার স্বপ্ন ছিল বিশেষ করে মনে করছিলাম যে যদি হয়তো বা সরকারি যদি কর্ম পেয়ে যায় কিছু হোক সেগুলো আমি মানে বাঁচিব ঠিকঠাক পাবো, কিন্তু তার হয়নি। এখন বর্তমানে সবকিছু ছেড়ে দিয়ে উন্নতি যে হচ্ছে না এইগুলো নিয়ে মানে চলছে আর কি, সেটাই পেশা হিসেবে নিয়ে আমি দেখে নিয়েছি। বা আমি গেছিলাম বাইরে কোম্পানিতে কাজ করতে, মেডিসিন কোম্পানিতে বেঙ্গালুরে, তাও ইচ্ছে করতে পারিনি, বাড়িতে এসে গিয়েছি আর সেটাকে পেশা হিসেবে ধরে নিয়েছি, কিন্তু স্বপ্নটা আর কি আমার উজ্জ্বল হয় না আর কি। আসলে কখনো কখনো সেটা মিস হয়ে যায় মানুষের, আর কখনো স্বপ্ন সেটা রাখবে না কিন্তু স্বপ্ন পূরণ হয়ে যায়, সেটা সব ঈশ্বরের খেলা। দেখুন আমরা তো নিমিত্ত মাত্র, ঠিক না?
1: সেই সেই সরাসরি নয় কিন্তু পরোক্ষ ভাবে হলেও আমরা একটু আমাদের ওই স্বপ্নকে ছুঁয়ে দেখতে পারি, আর সেটাই আমাদের জীবনের পরম তৃপ্তি হিসেবে ঘনীভূত হতে থাকে। শ্রোতা বন্ধুরা, আজকে কথা বলছি আমাদের স্বপ্নের পেশা নিয়ে। আপনার জীবনের স্বপ্নের পেশা কি ছিল, সেটা কি আপনি পূরণ করতে পেরেছেন? আর যদি না পারেন তাহলে কি কোনো আক্ষেপ রয়েছে, নাকি আপনি ভালো আছেন বর্তমান যে পেশায় রয়েছেন সেটা নিয়েই আজকে আলোচনা করছি। আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু অপরাজিতা। চলুন একটা ছোট্ট গান বিরতিতে যাই, তারপর আবারও ফিরে আসছি আপনাদের অনুভবের কথা শুনতে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বলছি তোমায় পর্বে। আজকে আমরা কথা বলছি আপনার স্বপ্নের পেশায় বিষয়ে, শুনছি আপনাদের অনুভবের কথা। অবশ্যই ডায়াল করবেন 0381-2326-253 এই নম্বরে, অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা রয়েছে 9402169965। বলছিলাম স্বপ্নের পেশার কথা। অনেকেই আছে আমাদের মধ্যে যারা জীবনের নানা বাধা অতিক্রম করে নিজের স্বপ্নকে সত্যি করেছেন। অর্থনৈতিক সমস্যা, সামাজিক বাধা কিংবা পারিবারিক চাপে অনেক সময় স্বপ্ন একেবারে থমকে যায়। কিন্তু যারা হাল ছাড়ে না, তারাই একদিন সাফল্যের মুখ দেখেন। আপনার জীবনেও যদি এমন কোনো গল্প থাকে, আজ অবশ্যই শুনব সেই গল্প। আর যারা এখনো ছাত্রছাত্রী, তাদের জন্য কিন্তু এই আলোচনাগুলি খুবই গুরুত্ব বহন করে, কারণ জীবনের লক্ষ্য ঠিক করার আগে নিজের মনকে জানার দরকার। অন্যের স্বপ্ন নয়, নিজের স্বপ্নকে চিনতে শেখাই জরুরি। তাই অবশ্যই একেবারে ছোটবেলা থেকে নিজের ভেতরের শক্তিটাকে চিনে নেওয়া দরকার। বন্ধুরা, পৃথিবীর প্রতিটি বড় অর্জনের শুরু হয়েছিল একটি ছোট্ট স্বপ্ন থেকে। তাই কোনো স্বপ্নকেই ছোট করে দেখবেন না, কারণ আজ যে স্বপ্ন কেবল কল্পনা, আগামীকাল সেটাই বাস্তব হয়ে আমাদের সামনে ধরা দিতে পারে।

ছোটবেলায় আমরা যখন আকাশের দিকে তাকিয়ে মেঘের ভেলায় গল্প বানাতাম, তখনই হয়তো জীবনের প্রথম স্বপ্নগুলো জন্ম নিত। কেউ ভাবত বড় হয়ে ডাক্তার হবে, কেউ শিক্ষক, কেউ পাইলট, কেউ আবার গায়ক বা অভিনেতা। তখন স্বপ্ন দেখার জন্য কোনো হিসেব করতে হতো না, কোনো বাস্তবতার অঙ্ক কষতে হতো না। শিশু মনের কাছে সব কিছুই সম্ভব ছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবন আমাদের সামনে অনেক নতুন প্রশ্ন এনে দাঁড় করায়। সংসারের দায়িত্ব, আর্থিক পরিস্থিতি, পারিবারিক প্রত্যাশা, সমাজের চাপ কিংবা কখনো নিজের সিদ্ধান্তের পরিবর্তন, সবকিছু মিলিয়ে অনেক সময় এই ছোটবেলার স্বপ্নগুলোই ধীরে ধীরে অন্য পথে হাঁটতে শুরু করে, যা আমাদের নিয়ে যায় এক অভাবনীয় ভবিষ্যতের অভিমুখে।

অনেক সময়ই আমরা ভাবি স্বপ্ন পূরণ হয়নি মানেই ব্যর্থতা, কিন্তু সত্যি কি তাই? একজন মানুষ হয়তো ছোটবেলায় কোনো একটা স্বপ্ন দেখেছিলেন, কিন্তু পরবর্তীতে তা হননি, কিন্তু এমন কিছু একটা হয়েছেন যা সমাজের জন্য ভালোই। কেউ হয়তো গায়ক হতে চেয়েছিলেন, কিন্তু আজ একজন দক্ষ চিকিৎসক। তাহলে কি তার স্বপ্ন হারিয়ে গেল, নাকি সেই স্বপ্ন তাকে অন্য কোনো সুন্দর গন্তব্যে পৌঁছে দিয়েছে? আসলে জীবনের সবচেয়ে বড় সত্যই হলো, সব স্বপ্ন বাস্তবে রূপ নেয় না, কিন্তু প্রতিটি স্বপ্ন আমাদের কিছু না কিছু শিখিয়ে যায়। কোনো স্বপ্ন আমাদের পরিশ্রম করতে শেখায়, কোনো স্বপ্ন ধৈর্য করতে শেখায়, আবার কেউ আমাদের নিজের ক্ষমতা সম্পর্কেও নতুন করে ভাবতে আমাদের শেখায়। একটা মজার প্রশ্ন শ্রোতাদের করা যেতে পারে, হ্যাঁ করছি, যদি আজ আপনাকে আবার ছোটবেলায় ফিরিয়ে দেওয়া হয়, তাহলে কি একই স্বপ্ন দেখবেন নাকি অন্য কোনো স্বপ্ন বেছে নেবেন? কারণ বয়সের সঙ্গে সঙ্গে আমাদের দৃষ্টিভঙ্গিও বদলে যায়। যে পেশাকে একসময় খুব আকর্ষণীয় বলে মনে হতো, আজ হয়তো সেই পেশার চেয়েও গুরুত্বপূর্ণ মনে হয় মানুষের পাশে দাঁড়ানো, স্বাধীনভাবে কাজ করা, কিংবা নিজের ভালো লাগাকে গুরুত্ব দেওয়া। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি আমাদের ফোন লাইনটা একটু সমস্যা করছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু আমাদের কাছে একটা সুন্দর বার্তা এসে পৌঁছে গেছে, লিখে পাঠাচ্ছেন স্বর্ণালীদি। শুভ সকাল অপরাজিতা, শুভ সকাল দিদি তোমাকেও। জানো তো, আমার স্বপ্নের পেশা ছিল একজন ডাক্তার বা চিকিৎসক হওয়ার, কিন্তু দুর্ভাগ্যবশত সেটা হয়নি, কারণ ফ্যামিলি থেকে সাপোর্ট ছিল না, যে কোনো কারণেই হোক। এসে ছিল গ্রামের গঞ্জে দরিদ্র ও আর্ত মানুষদের সেবা করব বিনা পয়সায়, কিন্তু আমার সেই স্বপ্নের ইচ্ছে স্বপ্নই থেকে গেল। তবে বর্তমানে যে পেশায় আমি আছি, এটাও আমার খুব পছন্দেরই একটা পেশা, যেখানে একদম ছোট থেকেই বয়সন্ধিকালের বা কিশোর কিশোরীদের সাথে একদম সরাসরি খুব কাছে থেকে মেলামেশা বা শিক্ষাদান করার সুযোগ রয়েছে, এবং এটা আমি নিজেকে খুব আনন্দিত এবং মানসিক দিক থেকে উৎফুল্লিত রাখতে পারি। তাদের মনের কথা, নানান সমস্যার কথা ইত্যাদি জানতে পারি এবং নিজেও প্রতিদিন সমৃদ্ধ হই। তাই ছোটবেলার সেই ডাক্তার না হতে পারার আফসোস অল্প কিছুটা থাকলেও আমি আমার এই ক্ষেত্রটিকে নিয়ে খুব ভালো আছি এবং নিজেকে ব্যস্ত রাখতেই পারছি, শিখতে পারছি প্রতিদিন আরও আরও অনেক কিছু। ভালো থেকো অপরাজিত, স্বর্ণালীদি পাঠিয়েছেন। অসংখ্য ধন্যবাদ

0: স্বর্ণালী দেবী আপনাকে আসলে সত্যি। হ্যাঁ, স্বপ্ন তো আমাদের কিছু না কিছু সবারই থাকে, কিন্তু এই যে এই শুভ দিকটা আমাদের গ্রহণ করা দরকার, যে এই স্বপ্নটা পূরণ হলো না সেটার জন্য মন খারাপ না করে যেই পথে ভাগ্য কিংবা আমাদের পরিশ্রম আমাদের এগিয়ে নিয়ে যাচ্ছে সেই পথটার মধ্যে থেকে ওই আনন্দটাকে খুঁজে বের করা এবং জীবনে এগিয়ে যাওয়া, সেটাই আমাদের জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি, সবচেয়ে বড় অর্জন। খুব ভালো থাকবেন স্বর্ণালী দিদি, আপনাকে আপনার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। শ্রোতা বন্ধুরা, যে কথাটা আপনাদের বলছিলাম যে আমরা কি সত্যি আমাদের স্বপ্ন হারিয়ে ফেলি নাকি তাকে অন্যভাবে বাঁচতে রাখি, সেটা নিয়েই কথা বলছিলাম এবং সেই সময়ই বার্তাটা এলো। আর সেটাই কিন্তু একটা উজ্জ্বল উদাহরণ আমাদের সবার কাছে যে কথাটা স্বর্ণালী দেবী আমাদের সঙ্গে ভাগ করে নিলেন। হ্যাঁ, সব স্বপ্নকে হারিয়ে না ফেলে একটু অন্যরকমভাবে বাঁচতে শেখা, সেটাই আমাদের জীবনের একটা মূল মন্ত্র হওয়া দরকার। হয়তো কেউ লেখক হতে পারেননি, কিন্তু এখনও ডায়েরিতে নিজের অনুভূতিটা লিখে রাখেন। কেউ ক্রিকেটার হতে পারেননি, কিন্তু আজও খেলা দেখলে তার চোখে সেই পুরনো উচ্ছ্বাস জেগে ওঠে। অর্থাৎ স্বপ্নের কিন্তু মৃত্যু হয় না, শুধু তার রূপ বদলে যায়। শ্রোতাদের কাছে জানতে চাইতে পারছি যে শুনেছি আপনাদের কারো কারোর তো অনুভবের কথা শুনেছি, কিন্তু এই মুহূর্তে ফোন লাইনটা হয়তো খানিকটা ডিস্টার্ব করছে, যার জন্য ফোন কিন্তু এই মুহূর্তে পাচ্ছি না। শ্রোতা বন্ধুরা, আরও খানিকটা সময় আপনাদের সঙ্গে রয়েছি, অবশ্যই ফোন করবেন 03-81-232-6253 এই নম্বরে, আর হোয়াটসঅ্যাপ নাম্বার তো খোলাই রয়েছে। অনেক সময় আমরা শিশুদের জিজ্ঞেস করি বড় হয়ে কি হবি, কিন্তু খুব কমই জিজ্ঞেস করি তুমি কি করতে ভালোবাসো। এই ছোট্ট পার্থক্যটাই ভবিষ্যতে অনেক বড় প্রভাব ফেলে, কারণ একটি শিশুর স্বপ্নকে সম্মান করা মানে তার ব্যক্তিত্বকে সম্মান করা। সমাজ হিসেবে আমাদের দায়িত্ব হলো সন্তানদের উপর নিজের অপূর্ণ ইচ্ছে চাপিয়ে না দিয়ে তাদের স্বপ্ন দেখার পূর্ণ স্বাধীনতা তাদের দেওয়া। আজও আমাদের সমাজে অনেক ছেলে মেয়ে শুধুমাত্র আর্থিক অসুবিধা, পারিবারিক চাপ বা সামাজিক কুসংস্কার এইসব কারণে নিজেদের স্বপ্নগুলিকে বিসর্জন দিতে বাধ্য হয়। বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে এই সমস্যাটা তো আরও প্রকট হিসেবে আমরা দেখতে পাই আমাদের সমাজের বুকে। অনেক মেধাবী মেয়ে ডাক্তার, বিজ্ঞানী, শিল্পী বা প্রশাসক হওয়ার স্বপ্ন দেখলেও অল্প বয়সে বিয়ে, শিক্ষা থেকে ঝরে পড়ো কিংবা পারিবারিক দায়িত্বের কারণে সে স্বপ্ন আর বাস্তব হয়ে ওঠে না। তাই একটি সমাজ তখনই এগিয়ে যায় যখন সেখানে ছেলে মেয়ে নির্বিশেষে প্রত্যেক মানুষ নিজের স্বপ্নকে অনুসরণ করার সমান সুযোগ পায়। নমস্কার।
1: হ্যালো।
0: হ্যালো
1: জি, নমস্কার।
0: নমস্কার,
1: মানে রাকেশ বাত করা শিমলা সে।
0: স্বাগত আপনাকে রাকেশ বাবু, বলুন।
1: জি, তো মানে ইয়ে কেনা চাহতা হুম কি জেসে মানে বচপন মে এক সপনা দেখা থা, কুছ সপনে পুরে নি, হ্যাঁ কুছ সপনে পুরে। জব মে রেডিও শুনতা থা তো মে ভি সোচতা থা কি দেখো আপকো থোড়া আট লাগেগা। মেরা সপনা থা কি জেসে আকাশবাণী মে কল করতে কি মেরি ভি আওয়াজ রেডিও মে গুঞ্জে, তো মানে জব কল করা চাই তো মেরা সপনা পুরা হো গা। হ্যাঁ, কই সপনে ও পুরে নি হয়ে, জেসে কি মেরা সপনা থা কেসে কি মে কুছ বানু, লেকিন ও ব্লাইন্ড চক্কর মে ও পুরা নি। হ্যাঁ, মেরা এক সপনা থা কি মে ভি ক্যা বোলতে ইতনি বড়ি বড়ি স্টেজ পে বোল সকু, তো মেরা ইয়ে সপনা পুরা হো গায়।
0: আর আজকে যে পেশা নিয়ে কথা বলছিলাম, যে স্বপ্নের পেশা, সেটা কি কোনোভাবে পূরণ যদি নাও হয়ে থাকে সেটার কি কোনো আক্ষেপ রয়েছে আপনার মধ্যে?
1: জি, তো কিছু কারণ বসে ইসলিয়ে পুরা নিয়ে আকে কি জেসে কি বচপন সে মে ব্লাইন্ড হু, তো ইসমে ইস চক্কর মে মেরা পুরা নি হুয়া, ক্যোকি উস সময় ক্যা বোলতে পড়াই কি সুবিধা নেই থি, জো আজকাল জো হ্যা ব্লাইন্ড কো সুবিধা মিলে, উস কারণ নেই থা ও ক্যা বোলতে জো আজকাল মিল রহা হ্যায়,
0: একদম
1: ইস কারণ ও পুরা নি হো পায়া সপনা।
0: সার্বিকভাবে আপনি যে ভালো আছেন সেটাই একটা আনন্দের বিষয়। ভালো থাকবেন রাকেশ বাবু, ভালো লাগলো আপনার কথা শুনে, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। রাকেশ বাবু ফোন করছিলেন শিমলা থেকে, উনি আমাদের অনুষ্ঠান শোনেন সবসময়, ওনাকে পাই আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। হ্যাঁ, হয়তো আমাদের জীবনে এমন কিছু পরিস্থিতির, যেটা একদম শুরু থেকেই বলছিলাম যে অনেক পরিস্থিতির শিকার হয়ে

আমরা আমাদের ওই ড্রিম জবটাকে বেছে নিতে পারি না। কিন্তু ওইটা যদি নাও পাই, যেইটা পেয়েছি সেইটাকে ড্রিম জব বানিয়ে নিতেও কিন্তু খুব একটা সমস্যা হওয়ার কারণ হতে পারে না। আর সেই দিক থেকে জানেন তো, আমাদের এই বর্তমান প্রজন্মের যে ছেলেমেয়েরা রয়েছে তারা কিন্তু দারুণভাবে বিষয়টাকে গ্রহণ করে। হ্যাঁ, চাকরি পাচ্ছে না, নিজের স্টার্ট আপ তৈরি করছে। হ্যাঁ, হয়তো নিজের পছন্দ মতো ইঞ্জিনিয়ারিং কলেজে সুযোগ পাচ্ছে না, তারা একটা অন্যভাবে কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে আত্মপ্রকাশ করছে, বা বড় কোনো জায়গা থেকে পড়াশোনা করেও পরবর্তী সময় দেখা যাচ্ছে বড় কোনো জায়গায় প্লেসমেন্ট হচ্ছে না, সেই ক্ষেত্রেও মন খারাপের কোনো কারণ নেই, নিজের একটা স্টার্ট আপ কিন্তু তৈরি করে ফেলতে পারছে। তো মানে যে কোনোভাবে জীবনে এগিয়ে যাওয়া, জীবনটাকে নিয়ে খুশি থাকা, কোনোভাবেই নিজের জীবনকে এমন না ভাবা যে আমি বোধহয় সবচেয়ে বেশি দুঃখী, আমি বোধহয় আমার জীবনের সঙ্গে সবচেয়ে বেশি খারাপ কিছু হয়, এইসব না ভেবে এই যে জীবনটাকে শুভ দিক দিয়ে এগিয়ে নিয়ে যাওয়া, সেটাই আমাদের আসল সার্থকতা, আসল জয় আমরা বলতে পারি। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বলছি তোমায় পর্বে। আজকে কথা বলছি আমরা আপনার স্বপ্নের বিষয় নিয়ে, আর খানিকটা সময় আপনাদের সঙ্গে আমি রয়েছি। অবশ্যই ফোন করতে পারেন 03-81-232-6253 এই নম্বরে।

0: নমস্কার। হ্যাঁ শুক্লা দেব, স্বাগত আপনাকে।
1: ধন্যবাদ। তোমার তো সবার কথা শুনছিলাম, তোমার কথাগুলো শুনছিলাম। ভীষণ ভাবে রান্নাবান্না নিয়ে ব্যস্ত যাই।
0: আচ্ছা,
1: স্বপ্ন পূরণ, দেখো অনেক সময় তো আমরা ছোটবেলা আমরা অনেকেই না বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, জানতে চাই যে তুমি কি হতে চাও বড় হয়। তো যেসব উত্তর গুলো আসে আদৌ সেই বাচ্চাদের স্বপ্ন না বড়দের মুখ থেকে শোনা, সেটাও কিন্তু একটু প্রশ্নবোধক হয়ে দাঁড়ায়। তো যাই হোক, এই স্বপ্ন বিষয়টা কি জানো, অনেক সময় কি হয়, আমরা তো ছোটবেলা অনেক ধরনের স্বপ্ন দেখি। এরকম একেবারে সাধারণ একটা স্বপ্ন দেখলাম যে আমি এরকম হতে চাই, কিন্তু বড় হয়ে বিষয়টা একদম অন্যদিকে চলে গেল, সেখানে আর থাকলো না। তবে আমার মানে আমি যা বলতে চাইছিলাম যে সেই স্বপ্ন পূরণের বিষয়টাতে হতে পারে সামাজিক কোনো সমস্যা, হতে পারে পারিবারিক সমস্যা বা নিজের ব্যক্তিগত সমস্যাও থাকতে পারে। কিন্তু সেই স্বপ্নটা যদি আমার পূরণ না হয় বা আমি পূরণ করতে না পারি, তাহলে সেই ইচ্ছেটা যাতে আমাদের মধ্যে থাকে, ইচ্ছেটা যদি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের সেই স্বপ্ন পূরণটা কোনোদিন হবে না। আর ইচ্ছেটাকে যদি আমরা মনের মধ্যে লালন করতে পারি, তাহলে কোনো না কোনো দিন একটু হলেও তোমার সেই স্বপ্ন স্বপ্নটা পূরণ হবে।
0: সেই সেই সেই
1: সম্পূর্ণটা পূরণ হয়তো বা সময়ের একটা ব্যাপার থাকে, পূরণ নাই বা হলো, কিন্তু কিছুটা হলেও পূরণ হবে, হতে বাধ্য। যদি আমরা সেই ইচ্ছেটাকে যত্ন করে রাখতে পারি এবং ইচ্ছের সাথে আমরা আমাদের কি বল পরিশ্রমটাও যদি আমরা সাথে সাথে করি, প্রত্যেকটা কাজ করতে গেলে তো কিছু পরিশ্রম করতে হবে, সেই শ্রমটাও যদি দিই, দুটো যদি আমরা নিজেদের মধ্যে রাখতে পারি, তাহলে একদিন না একদিন একটু হলেও সেই স্বপ্নটা পূরণ হবে।
0: সেই সেই আর সেটাই তো আমাদের জীবনের আসল সার্থকতা বা জীবনের বেঁচে থাকার আসল রসদ।
1: স্বপ্নকে বাঁচিয়ে রাখতে হবে, স্বপ্নকে যদি আমরা একেবারেই যদি আমাদের জীবন থেকে মুছে ফেলি, তাহলে আমাদের জীবনে এগিয়ে যাওয়ার পথটাই কঠিন হবে।
0: একদম একদম একদম, খুব সুন্দর কথাটা বললেন, একদম। আপনিও খুব ভালো থাকবেন, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অসংখ্য ধন্যবাদ শুক্লাদি ফোন করার জন্য। একদম, মানে স্বপ্ন পূরণ হোক আর না হোক, স্বপ্নের পেশা অর্জন করতে পারলাম কি পারলাম না সেটা যতটা আমরা বিবেচনা করি সেটা না করে, আমরা যদি সেই স্বপ্নটাকে নিজের মধ্যে বাঁচিয়ে রেখে যে পেশায় নিযুক্ত থাকি না কেন সেটাতে আমরা যদি আমাদের 100% দিতে পারি, তাহলে বোধ হয় আমাদের জীবনটা যেমন সুন্দর হয়, তেমনি আমাদের জীবনের সঙ্গে যারা জড়িত রয়েছেন তাদের জীবনটাও অনেকাংশে সুন্দর হতে বাধ্য। আজও আমরা প্রায়ই কিছু পেশাকেই বেশি সম্মান দিই আর কিছু পেশাকে ছোট করে দেখি, অথচ একজন শিক্ষক, কৃষক, নার্স, কারিগর, শিল্পী, পরিচ্ছন্নতা কর্মী প্রত্যেকেই সমাজের জন্য সমান গুরুত্বপূর্ণ। ভেবে দেখুন তো, একটা যে কোনো

0: পেশা যদি হঠাৎ বিলুপ্ত হয়ে যায় বা মানুষ যদি ভাবেন যে এটা এই পেশাটা ছোট, এটাতে আমি নিযুক্ত হব না বলে যদি একটা পেশাকে আমরা এখান থেকে বাদ দিতে চাই, তাহলে কি সত্যি আমাদের সমাজটা চলবে? না, কোনোভাবেই চলবে না। দেখি বন্ধু রয়েছেন একজন। নমস্কার।
1: নমস্কার, শুভ সকাল।
0: শুভ সকাল।
1: প্রতিভাদের থেকে বলছি।
0: হ্যাঁ, স্বাগত আপনাকে, বলুন।
1: ধন্যবাদ। তো বলছিলাম স্বপ্ন নিয়ে। তো আমার স্বপ্নটা কিন্তু কিছুটা বড় সময়ে এসেছে।
0: আচ্ছা।
1: যে আমি কলেজে যখন পড়ি তখন একটু সময় ছিল হাতে, তো গানটাকে একটু দেখে চেষ্টা করি।
0: আচ্ছা।
1: তো যাই হোক, এগিয়ে যাওয়ার অনেকটা ইচ্ছে ছিল, কি করব তা এটা বিষয় নয়, মানে আমি গানটা শিখব এটা ইচ্ছে ছিল। তারপর যখন আধা আধা মানে মাঝামাঝি রাস্তায় গেলাম, তখন বিয়েটাই করে নিলাম, তারপর তো সব ভেস্তে গেল। কিন্তু যদি আমার ওই স্বপ্নটা যদি না থাকতো, তাহলে হয়তো বর্তমান সময়ে এসে বেঁচে

0: অনেকটা ইচ্ছে ছিল, কি করব তা এটা বিষয় নয়, মানে আমি গানটা শিখব এটা ইচ্ছে ছিল। তারপর যখন আদা মানে মাঝামাঝি রাস্তায় গেলাম তখন বিয়েটাই করে নিলাম, তারপর তো সব ভেস্তে গেল। কিন্তু যদি আমার ওই স্বপ্নটা যদি না থাকতো তাহলে হয়তো বর্তমান সময়ে এসে বেঁচে থাকাটাই বড় কঠিন হতো। তো ওই স্বপ্নটা পাশে আছে কিন্তু কিছুই করতে পারিনি, কিন্তু পাশে তো রেখেছি, ওই স্বপ্নটা তো ভালোবেসেছি, তার জন্যই এখনো ভালো ভালো লাগে, গান করতে পারি না গুনগুন করতে তো পারি। এইটুকু বলা ছিল, ধন্যবাদ, নমস্কার।
1: খুব ভালো লাগলো আপনার কথা শুনে প্রতিভা দেবী, ভালো থাকবেন আপনি, খুব ভালো থাকবেন আর সঙ্গে থাকবেন। হ্যাঁ সত্যি একেবারে শেষে এসে যেই ফোনটা পেলাম প্রতিভা দেবীর, সেটা শুনে সত্যি খুব মনটা ভালো হয়ে গেল যে হ্যাঁ হয়তো স্বপ্নের পেশা ধরে খুব একটা বেশি দূর এগোতে পারেননি আপনি, কিন্তু এই যে ভালো আছেন বললেন, মাঝে মাঝে গুনগুন করে গান গেয়েও খুব মনে একটা শান্তি পান, সেটাই আসলে আমাদের আজকের এই আলোচনার সার সংক্ষেপ ছিল। ওই যে আনন্দ পাওয়া, ওই যে খুশি থাকা, নিজের জীবনকে নিয়ে নিজে ভালো কিছু চিন্তা করা, এটাই এটাই আমাদের মূল মন্ত্র হওয়া দরকার। আর শ্রোতা বন্ধুরা, দেখতে দেখতে কিন্তু আজকের এই আড্ডার একেবারে শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। আজ আপনাদের সব গল্প শুনতে শুনতে বারবার মনে হলো মানুষের জীবনে স্বপ্নের চেয়ে সুন্দর আর কিছুই হতে পারে না। কারোর স্বপ্ন পূরণ হয়েছে, কারোর এখনও হয়নি, আবার কারোর স্বপ্ন সময়ের সঙ্গে নতুন রূপ পেয়েছে। কিন্তু একটা বিষয় সবার মধ্যে আছে, সেটা হলো এই যে স্বপ্নটা দেখার সাহস। জীবন সবসময় আমাদের পরিকল্পনা অনুযায়ী চলে না, অনেক সময় আমরা যে পথ ধরে হাঁটতে চাই জীবন আমাদের অন্য কোনো পথে নিয়ে যায়, কিন্তু তার মানে এই নয় যে আমরা হেরে গেছি। কারণ সফলতা শুধু সেই মানুষদের নয় যারা গন্তব্যে পৌঁছেছেন, সফলতা তাদেরও যারা প্রতিকূলতার মধ্যেও চেষ্টা করে গেছেন, স্বপ্নকে বাঁচিয়ে রেখেছেন। আজকের এই আলোচনার শেষে তাই একটা কথাই বলতে খুব ইচ্ছে করছে, আপনার ছোটবেলার স্বপ্ন যদি পূরণ হয়ে থাকে তবে সেই অর্জনের জন্য নিজেকে অভিনন্দন জানান, আর যদি কোনো কারণে সেই স্বপ্ন অপূর্ণ থেকে যায় তাহলে তাকে ব্যর্থতা ভেবে মন খারাপ করবেন না, কারণ হয়তো সেই স্বপ্নই আপনাকে আজকের মানুষটি হয়ে উঠতে সামগ্রিকভাবে সাহায্য করেছে। তাহলে স্বপ্ন দেখুন, চেষ্টা করুন, ব্যর্থ হলেও আবার উঠে দাঁড়ান, কারণ আকাশের তারাগুলো একদিন অন্ধকারের বুক ছেড়েই জ্বলে উঠেছিল। এই শুভচিন্তা, এই আশাবাদ নিয়েই আজকের বলছি তোমায় পর্ব শেষ করতে হচ্ছে, অন্তত সময় তাই বলছে। আমি আপনাদের বন্ধু অপরাজিতা বিদায় নিচ্ছি, আর খানিকক্ষণ পরেই তুমি অনন্যা পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আবারও জুড়ে যাব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের স্বপ্নকে ভালোবাসুন, আর অপ্নের অন্যের স্বপ্নকেও অবশ্যই সম্মান করবেন। চলুন গানে গানে বিদায় নিই আজকের বলছি তোমায় পর্ব থেকে, আপনারা শুনতে থাকুন FM উত্তরাঞ্চল।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসায়ন্ত।
1: ভিডিওতে লাইক করলে টাকা পাওয়া যাবে, এত সোজা
2: ফলফাদে।
3: অচেনা অজানা লিংকে কখনো ক্লিক করবেন না, RBI এ কথা বলে।
1: জেনে রাখুন, সতর্ক থাকুন।
0: আবারও আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আরও একটা নতুন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে জুড়ে গেলাম, আপনাদের বন্ধু অপরাজিতা। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:45 আর এখন সময় আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।

0: টাইফয়েড, হেপাটাইটিস এ বা ডায়রিয়া জলবাহিত রোগ আপনার দরজায় কড়া নাড়তে পারে, কিন্তু একটু সচেতনতাই আপনার সুরক্ষা।
1: সব সময় জল ফুটিয়ে বা বিশুদ্ধ করে পান করুন। শুধু পান করা নয়, হাত মুখ ধোয়ার জন্যও ব্যবহার করুন পরিষ্কার জল।
0: খাবারের আগে এবং শৌচাগার ব্যবহারের পর সাবান দিয়ে ভালো করে হাত ধোবেন। রাস্তার কাঁটা ফল বা শরবত এড়িয়ে চলুন এবং ঘরে ওআরএস রাখুন।
1: খাবার ঢেকে রাখুন এবং চারপাশ পরিষ্কার রাখুন। শিশু ও বয়স্কদের প্রতি বিশেষ নজর দিন। অসুস্থ বোধ করলে দেরি না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
0: সুস্থ থাকুন, সচেতন থাকুন। জনস্বার্থে প্রচারিত জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি, পশ্চিম ত্রিপুরা জেলা।
2: একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম আপনাদের সঙ্গে। তুমি অনন্যা পর্বে প্রতিদিনের মতো আজও আমরা রয়েছি আপনাদের সঙ্গে। এমন কিছু সৃজনশীলতা, এমন কিছু প্রতিভার কথা আপনাদের সঙ্গে ভাগ করে নিতে যা প্রাত্যহিক জীবনে আমাদের নারীদের কিছুটা হলেও সাহায্য করে নিজের জন্য একটা অন্য পথ বেছে নিতে, চিরাচরিত পথে না হেঁটে একটা অন্য পথে হেঁটে জীবনে কিছু করে দেখানো, জীবনে প্রতিষ্ঠিত হওয়া, অন্তত নিজের চোখে প্রতিষ্ঠিত হওয়ার সেই অনুপ্রেরণা, সেই শক্তি অবশ্যই আমরা দিয়ে থাকি আমাদের আলোচনার মধ্যে দিয়ে। আর আজকে প্রতিদিনের মতোই আমরা কথা বলবো এমন এক নারীর সম্পর্কে যিনি তার প্রতিভা, সৃজনশীলতা এবং কর্মময় জীবনের মাধ্যমে বাংলা সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র হয়ে চিরকাল জ্বলজ্বল করে থাকবেন। আজ তেসরা জুন। আজকের এই দিনটি বাংলা সংস্কৃতি জগতের জন্য এক গভীর স্মৃতিবাহী দিন। আজ

অভিনেত্রী, গায়িকা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং এক অসামান্য নারীর আমাদের ছেড়ে চলে যাওয়ার দিন। তাকে স্মরণ করতেই আজকের তুমি অনন্যার এই বিশেষ আয়োজন। কিছু মানুষ শুধুমাত্র তাঁদের কাজের জন্য স্মরণীয় হন না, তারা হয়ে ওঠেন একটি সময়ের প্রতিচ্ছবি, একটি সংস্কৃতির পরিচয়। আর আজকে কথা বলছি অভিনেত্রী, গায়িকা তথা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রুমা গুহ ঠাকুরতারকে নিয়ে, যিনি ছিলেন যে বিশেষণগুলো বলছিলাম ঠিক তেমনই একজন মানুষ। অভিনয় জগতে তার অনন্য উপস্থিতি, সঙ্গীত চর্চার প্রতি তার গভীর নিবেদন এবং বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করার জন্য তার নিরলস প্রচেষ্টা তাকে দিয়েছে এক স্বতন্ত্র মর্যাদা। তিনি ছিলেন এমন এক নারী যিনি নিজের প্রতিভাকে শুধু ব্যক্তিগত সাফল্যের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং তার শিল্প সাধনার মাধ্যমে বহু মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন। আজকের দিনে আমরা যখন তাঁর জীবনকে ফিরে দেখি, তখন শুধু একজন অভিনেত্রী বা শিল্পীকেই দেখি না, আমরা দেখি এক সাহসী, আত্মপ্রত্যয়ী এবং সংস্কৃতি মনস্ক নারীকে, যিনি নিজের কাজের মাধ্যমে প্রমাণ করেছিলেন যে নিষ্ঠা, পরিশ্রম এবং সৃজনশীলতার কোনো বিকল্প নেই। তার জীবনের প্রতিটি অধ্যায় নতুন প্রজন্মের নারীদের জন্য এক অনুপ্রেরণার গল্প। আর আজকের এই তুমি অনন্যা পর্বে তাই শুধুমাত্র একজন শিল্পীর স্মরণ করা নয়, বরং একজন অসাধারণ নারীর জীবন সংগ্রাম, সাফল্য, শিল্প সাধনা এবং তার রেখে যাওয়া উত্তরাধিকারকে শ্রদ্ধা ভরে স্মরণ করার একটি প্রয়াস। আগামী কিছু সময় আমরা ফিরে দেখব তার জীবনের নানান অজানা অধ্যায়, তার শিল্পী সত্তার বিকাশ, তার সাফল্য, তার সংগ্রাম এবং বাংলা সংস্কৃতির প্রতি তার অবিস্মরণীয় অবদানকে। চলুন শ্রদ্ধা, ভালোবাসা এবং কৃতজ্ঞতায় স্মরণ করি রুমা গুহ ঠাকুরতাকে, একজন নারী যিনি সত্যিই ছিলেন সত্যিকার অর্থের অনন্যা।

শ্রোতা বন্ধুরা, রুমা গুহ ঠাকুর ও তার জীবন কাহিনী বাংলা সংস্কৃতির ইতিহাসে এক অনন্য অধ্যায়। তার শিল্পজীবনের সাফল্য, তার আলো যতটা উজ্জ্বল, তার শৈশবও বেড়ে ওঠার গল্প ততটাই আকর্ষণীয় এবং শিক্ষণীয়। একজন শিল্পী কখনোই হঠাৎ করে তৈরি হন না। তার ব্যক্তিত্ব, অনুভূতি, চিন্তাভাবনা এবং শিল্পী সত্তার বীজ রোপিত হয় ছোটবেলার অভিজ্ঞতার মধ্যেই। রুমা গুহ ঠাকুরতার ক্ষেত্রেও এর ব্যতিক্রম ছিল না। 1934 সালের 3রা নভেম্বর কলকাতায় তিনি জন্মগ্রহণ করেন। তার জন্মগ্রহণ হয়েছিল এমন একটি পরিবারে যেখানে সংস্কৃতি, সাহিত্য এবং শিল্প চর্চার প্রতি গভীর অনুরাগ ছিল। নাম ছিল রুমা ঘোষ। ছোটবেলা থেকেই তিনি এমন এক পরিবেশে বড় হয়ে ওঠেন যেখানে গান, সাহিত্য, নাটক এবং শিল্পের আলোচনা ছিল জীবনের একটা স্বাভাবিক অংশ। এই সাংস্কৃতিক পরিমণ্ডলে তার মনে খুব অল্প বয়সেই শিল্পের প্রতি একটা গভীর আকর্ষণ সৃষ্টি করে। শৈশব থেকেই রুমা গুহ ঠাকুরতা ছিলেন অত্যন্ত প্রাণব্রন্ত, কৌতূহলী এবং সৃষ্টিশীল মননের অধিকারী। তিনি শুধু পড়াশোনার মধ্যেই নিজেকে সীমাবদ্ধ রাখেননি, বরং সঙ্গীত, অভিনয়

এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি বিশেষ আগ্রহ দেখিয়েছিলেন। ছোটবেলায় তিনি বিভিন্ন অনুষ্ঠানে গান গাইতেন এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডেও অংশগ্রহণ করতেন। পরিবারের সদস্যরাও তার এই প্রতিভাকে উৎসাহ দিতেন। সে সময়ে মেয়েদের শিল্প চর্চা আজকের মতো অতটা সহজ বা স্বাভাবিক ছিল না। সমাজের অনেক ক্ষেত্রেই নারীদের স্বাধীন সৃজনশীল বিকাশের সুযোগ সীমিত ছিল, কিন্তু রুমাকুহ ঠাকুরদার পরিবার তার প্রতিভাকে বিকশিত হওয়ার সম্পূর্ণ সুযোগ করে দিয়েছিলেন। তাঁর শৈশব কেটেছে এমন এক সময়ে যখন ভারতবর্ষ ছিল রাজনৈতিক এবং সামাজিক পরিবর্তনের মধ্যে দিয়ে অগ্রসরমান। স্বাধীনতা আন্দোলনের উত্তাল আবহ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব, দেশভাগের বেদনা, এই সব ঘটনা সমাজের প্রতিটি মানুষের মতো তাঁর মনকেও স্পর্শ করেছিল। এই পরিবর্তনশীল সময়ের অভিজ্ঞতা পরবর্তীকালে তার শিল্পী সত্তাকে আরও গভীর এবং মানবিক করে তুলেছিল। খুব অল্প বয়স থেকেই তিনি বুঝতে শিখেছিলেন যে জীবনে সাফল্য অর্জনের জন্য শুধু প্রতিভা যথেষ্ট নয়, তার সঙ্গে প্রয়োজন কঠোর পরিশ্রম, নিষ্ঠা এবং আত্মবিশ্বাস। তার বেড়ে ওঠার সময়টায় নানা ধরনের চ্যালেঞ্জও ছিল। শিল্পের জগতে নিজের পরিচয় গড়ে তোলা সহজ কাজ ছিল না, বিশেষ করে একজন তরুণী হিসেবে সমাজের নানান প্রত্যাশা এবং সীমাবদ্ধতার মধ্যে দিয়ে তাকে এগিয়ে যেতে হয়েছে। তবে তিনি কখনো বাধাকে নিজের পথের শেষ বলে মনে করেননি, বরং প্রতিটি চ্যালেঞ্জকে তিনি নতুন শিক্ষার সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন। রুমাগুহ ঠাকুরতার সঙ্গীতের প্রতি ভালোবাসা শৈশব থেকেই স্পষ্ট হয়ে উঠেছিল। তিনি নিয়মিত গান শেখার প্রতি আগ্রহী ছিলেন এবং সঙ্গীতকে শুধুমাত্র বিনোদন হিসেবে নয়, আত্মপ্রকাশের একটি মাধ্যম হিসেবেও দেখতেন। সঙ্গীতের প্রতি এই গভীর অনুরাগে পরবর্তীকালে তাকে বাংলা গানের জগতে একটি বিশেষ স্থান এনে দেয়। তার কণ্ঠে ছিল এক স্বতন্ত্র মাধুর্য যা শ্রোতাদের মন ছুঁয়ে যেত। যৌবনের শুরুতেই তিনি বুঝতে পেরেছিলেন যে তার জীবন সাধারণ পথে চলার জন্য নয়, তার ভেতরে ছিল শিল্পকে ভালোবাসার এক অদম্য আকাঙ্ক্ষা। অভিনয়, গান এবং সংস্কৃতি চর্চার মাধ্যমে মানুষের হৃদয়ে পৌঁছানোর স্বপ্ন তিনি তখন থেকেই দেখতে শুরু করেছিলেন। এ সময়ে তিনি নিজের প্রতিভাকে আরও শানিত করার জন্য নিয়মিত চর্চা চালিয়ে যান। শিল্পের প্রতি তার নিষ্ঠা এবং একাগ্রতা তাকে ধীরে ধীরে বৃহত্তর সাংস্কৃতিক পরিমণ্ডলের সঙ্গে ধীরে ধীরে যুক্ত করতে শুরু করে। চলুন আজকে তাই আপনাদের শোনাচ্ছি রুমাগুহ ঠাকুরতার কণ্ঠে গাওয়া কিছু গান। তার পাশাপাশি তিনি যেসব ছবিতে চলচ্চিত্রে অভিনয় করেছেন সেই সব চলচ্চিত্রেরও কিছু গান আজকের তালিকায় কিন্তু রয়েছে। চলুন এইবারে আপনারা শুনবেন ভূপেন হাজারিকা এবং রুমাগুহ ঠাকুরতার দ্বৈত কণ্ঠে একটি।

0: মেঘ রং শাড়ি পরে এলে দুলে চলে, মন কেড়েছে সে
1: ওই তোরে দেখে মোর গা ঝিনঝিন ঝাঁঝাট, ঝিনঝিন ঝাঁঝাট শ্বশুর শাশার পিঠে পার পার করে যেন ওই, তোরে দেখে মোর গা ঝিনঝিন ঝাঁঝাট ঝিনঝিন ঝাঁঝাট করে তোর পিড়িতে।

0: কথা বলিয়া হাসিয়া যা চলিয়া, হাসিয়া যা চলিয়া, ফুটলে কুলের ফলিরা, ফুটলে কুলের ফলিরা, ছটফট ছটফট ছটফট ছটফট বাড়ি কেন ভোমরার প্রাণে। ও শ্বশুরের মেয়ে গো,
1: কথা বলিস না কেন,
2: মরমি আছি যে মরি।
0: কোন বিধি সৃজিল তোরে

0: ডুবালে দুফুল শাখা, ডুবালে দুফুল শাখা, ডুবে তোরে মাঝ ধারে
1: যৌবনের দোরগোড়ায় দাঁড়িয়ে রুমাগুহ ঠাকুরতা শুধু একজন প্রতিভাবান তরুণী ছিলেন না, তিনি ছিলেন এক স্বপ্ন দেখা নারী, যার চোখে ছিল শিল্পের প্রতি গভীর ভালোবাসা এবং সমাজে নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তোলার দৃঢ় প্রত্যয়। সেই প্রত্যয়, সেই অধ্যাবসায় এবং সেই সৃজনশীল শক্তি পরবর্তীকালে তাকে বাংলা চলচ্চিত্র, সঙ্গীত এবং সংস্কৃতির জগতে এক কিংবদন্তি ব্যক্তিত্ব হিসেবে প্রতিষ্ঠিত করে। তার শৈশব এবং প্রাথমিক জীবনের দিকে ফিরে তাকালে আমরা বুঝতে পারি, মহান শিল্পীদের সাফল্যের পেছনে থাকে দীর্ঘ প্রস্তুতি, নিরলস সাধনা এবং অসংখ্য ছোট ছোট সংগ্রামের গল্প। রুমাগুহ ঠাকুরতার জীবনও তারই এক উজ্জ্বল উদাহরণ। তার ছোটবেলার স্বপ্ন, শিল্পের প্রতি অগাধ ভালোবাসা এবং প্রতিকূলতার মধ্যেও এগিয়ে চলার মানসিকতা আজও নতুন প্রজন্মের নারীদের জন্য এক মূল্যবান অনুপ্রেরণা হয়ে রয়েছে।

একজন শিল্পীর জীবন কখনোই শুধুমাত্র সাফল্যের গল্প নয়, সেখানে থাকে স্বপ্ন, সংগ্রাম, ব্যর্থতা, আত্মবিশ্বাস, ভাঙা গড়া এবং আবারও নতুন করে উঠে দাঁড়ানোর এক অদম্য শক্তি। রুমাঙ্গ ঠাকুরতার চলচ্চিত্র জীবনও ঠিক ছিল তেমনই এক দীর্ঘ যাত্রা, যেখানে সাফল্যের ঝলকারির আড়ালে লুকিয়ে ছিল অসংখ্য চ্যালেঞ্জ, মানসিক লড়াই এবং নিজেকে প্রমাণ করার এক নিরন্তর প্রচেষ্টা। শৈশব থেকেই শিল্প সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা রুমাগুহ ঠাকুরতার মনে অভিনয় এবং সঙ্গীতের প্রতি গভীর আকর্ষণ তৈরি হয়েছিল। সে সময় বাংলা চলচ্চিত্র জগৎ ছিল দ্রুত বিকাশমান। একদিকে নতুন নতুন গল্প নিয়ে চলচ্চিত্র নির্মিত হচ্ছিল, অন্যদিকে অভিনয়কে পেশা হিসেবে গ্রহণ করা নারীদের সংখ্যা ছিল তুলনামূলকভাবে কিছুটা হলেও কম। সমাজের রক্ষণশীল মানসিকতা তখনও অনেক ক্ষেত্রে মেয়েদের স্বাধীনশীল শিল্পচর্চার পথে বাধা সৃষ্টি করত। এই বাস্তবতার মধ্যেই রুমাগুহ ঠাকুরতা নিজের স্বপ্নকে আঁকড়ে ধরে এগিয়ে যাওয়ার সাহস দেখিয়েছিলেন। খুব অল্প বয়সেই তিনি চলচ্চিত্র জগতে পা রাখেন। তার সহজ ও স্বাভাবিক অভিনয়, প্রাণবন্ত উপস্থিতি এবং পর্দায় নিজেকে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করার ক্ষমতা খুব দ্রুতই পরিচালকদের নজর কেড়ে নেয়। বাংলা চলচ্চিত্রে তার প্রথম দিকের কাজগুলো তাকে ধীরে ধীরে দর্শকদের কাছে পরিচিত করে তোলে। তবে সেই পরিচিতি অর্জনের পথ মোটেও সহজ ছিল না। একজন নতুন শিল্পী হিসেবে তাকে প্রতিনিয়ত নিজের দক্ষতার প্রমাণ দিতে হয়েছে। প্রতিটি চরিত্রের জন্য কঠোর পরিশ্রম করতে হয়েছে এবং প্রতিটি সুযোগকে নিজের যোগ্যতার মাধ্যমে সার্থক করে তুলতে হয়েছে। চলচ্চিত্র জগতে প্রতিষ্ঠা পাওয়ার জন্য শুধু সৌন্দর্য বা প্রতিভা যথেষ্ট নয়, প্রয়োজন ধৈর্য এবং মানসিক দৃঢ়তা। রুমা খুব দ্রুত বুঝতে পেরেছিলেন যে এই জগতে টিকে থাকতে হলে প্রতিদিন নতুন করে নিজেকে গড়তে হবে। তাই তিনি কখনো নিজেকে একটি নির্দিষ্ট ধরনের চরিত্রের মধ্যেই সীমাবদ্ধ রাখেননি, বরং বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজের বহুমুখী প্রতিভার পরিচয় দিয়েছেন। তার অভিনয় জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় শুরু হয় যখন তিনি বাংলা চলচ্চিত্রের পাশাপাশি হিন্দি চলচ্চিত্র জগতেও কাজ করার সুযোগ পান। সে সময় মুম্বাইয়ের চলচ্চিত্র শিল্প ছিল অত্যন্ত প্রতিযোগিতামূলক। অসংখ্য প্রতিভাবান শিল্পীর ভিড়ে নিজের পরিচয় তৈরি করা সহজ কাজ ছিল না। কিন্তু রুমাগুহ ঠাকুরতা আত্মবিশ্বাস হারাননি। তিনি জানতেন শিল্পীর আসল পরিচয় তার কাজের মধ্যেই নিহিত। তাই তিনি নিষ্ঠার সঙ্গে অভিনয় করে গেছেন এবং ধীরে ধীরে বৃহত্তর দর্শক মণ্ডলের কাছে নিজের জায়গা তৈরি করেছেন। আর ব্যক্তিগত জীবনও একসময় ব্যাপক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। বিখ্যাত গায়ক ও অভিনেতা তার সঙ্গে তার বিবাহ এবং পরবর্তীকালে সেই সম্পর্কের ভাঙন তার জীবনে গভীর প্রভাব ফেলেছিল। অনেক ক্ষেত্রে ব্যক্তিগত জীবনের সংকট পেশাগত জীবনকে বিপর্যস্ত করে দেয়, কিন্তু রুমাগুহ ঠাকুরতা সেই কঠিন সময়ে ভেঙে পড়েননি, বরং নিজের শিল্পী সত্তাকে আরও দৃঢ়ভাবে আঁকড়ে ধরেছিলেন। একজন নারী হিসেবে, একজন মা হিসেবে এবং একজন শিল্পী হিসেবে তাকে নতুন করে জীবনকে সাজাতে হয়েছে। সেই সময়ে সমাজে বিবাহ বিচ্ছেদ একজন নারীর জন্য সহজ বাস্তবতা ছিল না। সামাজিক কটূক্তি, মানসিক চাপ এবং নানান ধরনের বিচার সমালোচনার মুখোমুখি হতে হয়েছিল তাকে। কিন্তু তিনি কখনোই নিজের আত্মসম্মান বা আত্মবিশ্বাসকে হারাননি, বরং তিনি প্রমাণ করেছিলেন যে একজন নারীর পরিচয় শুধুমাত্র তার ব্যক্তিগত সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ নয়, তার প্রতিভা, কর্ম এবং ব্যক্তিত্বই তাকে প্রকৃত মর্যাদা দেয়। জীবনের এই কঠিন অধ্যায় অতিক্রম করার পর তিনি আরও শক্তিশালী হয়ে ফিরে আসেন। অভিনয়ের পাশাপাশি সঙ্গীত চর্চায় নিজেকে আরও বেশি করে যুক্ত করেন। তিনি উপলব্ধি করেছিলেন যে শিল্পই তার প্রকৃত আশ্রয়, তাই তিনি নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে শুরু করেন। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি সাংস্কৃতিক কর্মকাণ্ডের মাধ্যমে সমাজের সঙ্গে তার সম্পর্ক আরও গভীর হয়ে ওঠে ধীরে ধীরে।

চলচ্চিত্র জগতের উত্থান পতনের মধ্যেও তিনি কখনো জনপ্রিয়তার পেছনে অন্ধভাবে ছুটে যাননি। তিনি বিশ্বাস করতেন, শিল্পের প্রতি সততা এবং নিষ্ঠাই একজন শিল্পীর সবচেয়ে বড় সম্পদ। তাই তিনি সবসময় এমন কাজের সঙ্গে যুক্ত হতে চেয়েছেন যা তার শিল্পী সত্তাকে সমৃদ্ধ করে। এই দৃষ্টিভঙ্গি তাকে দীর্ঘ সময় ধরে সম্মানের সঙ্গে শিল্প জগতে টিকে থাকতে সাহায্য করেছে। তার চলচ্চিত্র জীবন তাই কেবল একটি অভিনেত্রীর সাফল্যের ইতিহাস নয়, এটি একজন নারীর আত্মমর্যাদা, সাহস এবং আত্মপ্রতিষ্ঠার গল্প। বাংলা সংস্কৃতির ইতিহাসে এমন কিছু শিল্পীর নাম আছে যাদের পরিচয়কে কোনো একটি নির্দিষ্ট পরিচয়ের মধ্যে সীমাবদ্ধ রাখা যায় না। তারা একই সঙ্গে অভিনেতা, গায়ক, সংগঠক, সংস্কৃতিসেবী এবং সমাজ মনস্ক ব্যক্তি। রুমা গুহ ঠাকুরতা ছিলেন সেই বিরল ব্যক্তিত্বদের মধ্যে একজন। অনেকেই তাকে প্রথমে একজন অভিনেত্রী হিসেবে মনে রাখেন, কিন্তু তার শিল্পী সত্তার আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দীর্ঘস্থায়ী অধ্যায় হল সঙ্গীত। প্রকৃত অর্থে বলতে গেলে সঙ্গীত ছিল তার জীবনের শ্বাস প্রশ্বাস। অভিনয় তাকে জনপ্রিয়তা দিয়েছিল, কিন্তু সঙ্গীত তাকে দিয়েছিল আত্মিক পরিতৃপ্তি। আর সেই ভালোবাসারই এক ঐতিহাসিক রূপ হয়ে ওঠে ক্যালকাটা ইয়ুথ কয়ার, যা আজও বাংলা সঙ্গীতের ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় হিসেবে স্মরণিত। রুমা গুহ ঠাকুরতার সঙ্গীতের প্রতি আকর্ষণের সূচনা হয়েছিল খুব ছোটবেলাতে। তার জন্ম এবং বেড়ে ওঠা এমন এক সাংস্কৃতিক পরিবেশে যেখানে গান, সাহিত্য, আবৃত্তি এবং শিল্প চর্চা ছিল দৈনন্দিন জীবনের অংশ। ছোটবেলা থেকেই তিনি বিভিন্ন গানের বোল শুনতেন এবং সুরের প্রতি এক অদ্ভুত টান অনুভব করতেন। অন্য অনেক শিশুর মতোই সঙ্গীত তার কাছে শুধুমাত্র বিনোদন ছিল না, ছিল এক অনুভূতি প্রকাশের ভাষা। খুব অল্প বয়সেই তিনি বুঝতে শুরু করেছিলেন মানুষের মনের গভীরতম অনুভূতিগুলি কখনো কখনো কথার চেয়ে সুরের মাধ্যমেই সবচেয়ে বেশিভাবে, অর্থাৎ সবচেয়ে শক্তিশালীভাবে প্রকাশিত হয়।

আমরা যখন কোনো নারীর সাফল্যের গল্প বলি, তখন শুধু তার অর্জনের তালিকা তুলে ধরি না, আমরা খুঁজে দেখি সেই পথ চলার গল্প যেখানে রয়েছে স্বপ্ন, সংগ্রাম, আত্মবিশ্বাস, অশ্রু, ব্যর্থতা, পুনরুত্থান এবং নিজের পরিচয় তৈরি করার এক নিরন্তর লড়াই। বাংলা সংস্কৃতির জগতে রুমা গুহ ঠাকুরতা এমনই এক নাম যা জীবনে শুধুমাত্র একজন অভিনেত্রী, একজন গায়িকা বা সাংস্কৃতিক সংগঠক হিসেবে বিচার করলে তার প্রকৃত গুরুত্বকে সম্পূর্ণভাবে উপলব্ধি করা যায় না। তিনি ছিলেন এমন এক নারী যিনি নিজের জীবন দিয়ে প্রমাণ করেছিলেন যে একজন নারীর শক্তি তার সাহস, আত্মমর্যাদা এবং সৃজনশীলতার মধ্যেই নিহিত থাকে। তাই আজও রুমা গুহ ঠাকুরতা শুধু একজন শিল্পী নন, তিনি একজন অনুপ্রেরণা, একজন পথপ্রদর্শক এবং নারীর আত্মপ্রতিষ্ঠার এক উজ্জ্বল প্রতীক। রুমা গুহ ঠাকুরতার জীবনকে যদি আমরা গভীরভাবে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারব যে সাফল্যের পথ মোটেই মসৃণ ছিল না। তার জীবনে যেমন খ্যাতি এসেছে, তেমনি এসেছে ব্যক্তিগত বেদনা, যেমন এসেছে মানুষের ভালোবাসা, তেমনি এসেছে নানান সমালোচনা। কিন্তু জীবনের প্রতিটি মুহূর্তে, প্রতিটি পরিস্থিতিতে তিনি যেভাবে নিজেকে সামলেছেন, সেটাই তাকে অনন্য করে তুলেছে। একজন নারী হিসেবে তার সবচেয়ে বড় শক্তি ছিল নিজের পরিচয় নিজে তৈরি করার ইচ্ছে। অনেক সময় সমাজ নারীদের পরিচয়কে অন্য কারোর সঙ্গে যুক্ত করে দেখতে অভ্যস্ত। কেউ কারোর স্ত্রী, কারোর কন্যা, কারোর মা, এই পরিচয়ের বাইরে একজন নারীর নিজস্ব পরিচয় যেন অনেক সময়ই গুরুত্ব পায় না। কিন্তু রুমা গুহ ঠাকুরতা নিজের জীবন দিয়ে দেখিয়েছিলেন যে একজন নারীর ব্যক্তিত্ব, প্রতিভা এবং কর্মই তার প্রকৃত পরিচয়। তার জীবনের একটি বড় অধ্যায় জুড়ে রয়েছে এই সম্মিলিত বিষয়গুলি। তিনি প্রমাণ করেছেন আত্মসম্মান কোনো বিলাসিতা নয়, এটি একজন মানুষের মৌলিক শক্তি। একজন নারী যখন নিজের আত্মমর্যাদাকে গুরুত্ব দিতে শুরু করে, তখন সে শুধু নিজেকে নয়, নিজের চোখে নিজেকে প্রতিষ্ঠিত করতে, আত্মসম্মানকে জাগ্রত করতে চেষ্টা করে।

আজ 3রা জুন। আজকের দিনেই 2019 সালে আমরা হারিয়েছিলাম রুমা গুহ ঠাকুরও। তাকে তার শারীরিক উপস্থিতি আজ আমাদের মাঝখান থেকে বিদায় নিয়েছে ঠিকই, কিন্তু তার কণ্ঠস্বর, তার অভিনয়, তার স্বপ্ন, তার শিল্প চেতনা এবং তার গড়ে তোলা সাংস্কৃতিক উত্তরাধিকার আজও আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে। একজন মানুষ মৃত্যুর পর কতদিন স্মরণীয় হয়ে থাকবেন তা নির্ভর করে তিনি জীবদ্দশায় কত বড় সম্পদ মানুষের জন্য রেখে গেছেন তার উপর। আর সেই বিচার করলে রুমা গুহ ঠাকুরতা আজও আমাদের সংস্কৃতির আকাশে এক উজ্জ্বল নক্ষত্র। আজকের তুমি অনন্যার এই পর্ব থেকে আমরা জানাই তার মৃত্যুবার্ষিকীতে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা এবং প্রণাম। শ্রদ্ধা সেই শিল্পীকে যিনি আমাদের এত সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার দিয়ে গেছেন। শ্রদ্ধা সেই নারীকে যিনি জীবনের প্রতিটি চ্যালেঞ্জের সামনে মাথা নত না করে এগিয়ে গেছেন। শ্রদ্ধা সেই মানুষটিকে যিনি প্রমাণ করে গেছেন সত্যিকারের শিল্পী কখনো মৃত্যুবরণ করে না, তারা তাদের সৃষ্টির মধ্যেই চিরকাল বেঁচে থাকেন। রুমা গুহ ঠাকুরতার প্রতি আমাদের আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। তার স্মৃতি, তার গান, তার কাজ এবং আদর্শ আগামী দিনে আমাদের পথ দেখাক, অনুপ্রাণিত করুক, এই শুভচিন্তা শুভবার্তা নিয়েই আজকের মতো চলুন তুমি অনন্যা পর্ব থেকে বিদায় নেবার সময় চলে এসেছে। তৎসঙ্গে আমারও আপনাদের কাছ থেকে বিদায় নেবার সময় চলে এসেছে। আশা করছি আজকের সামগ্রিক অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আর খানিকক্ষণ পরেই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন ধরনের অনুষ্ঠান। চলুন আরও একটা গানে মাধ্যমে রুমা গুহ ঠাকুরতাকে শ্রদ্ধাঞ্জলি জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুনতে থাকুন FM অত্রান্ত।

রুখনাই থা সারাসা পয়েন্ট মেঘা হারসে ফেমু জয়ন্ত হাজারা স্টুডিও আসুক যা খাং হার জে বিনতা হাঙ্কে ফাইদি নাইলাইনাই হজারাও সাবতাম শিহর কাঙ্কে হজারাও শিহনাই এংখা ফুঙ্কা হাম আং দাগার জলানি কনিকা রেচাপুংনি কক থাই এংখা বলংনি তকসা রেচাপুং রেচাপনাই এংখা অরুণ দে বর্মা হামবাই আফর নব বেলা বেলাকে হামবাই হিঙ্কে খানি রেচাপুং পান্ডাও চং খালাই দো নরকনি কয় হরসাক রেচাপুং রঙ্কা ফাইদি চাবো খালাইনে বুকু কনিকা রেচাপুং খানা হিনি কয় হরমানি অ রেচাপুং রঙ্কা হাইকে বুকু কনিকা খা দি নি খা তকচাকমানি অ রেচাপুং সারা সাপ মেঘা হর সাইফ হেমন জয়েন্ট খাই দি লগি দি

আওয়াজ রাও ফাদি হাইনো হাই এসএমএস নাইলেনে সাবতাম আসি হরকা হ্যালো বাই আনো রচাপ মং খনারিদি রচাপ মং নি কক্তাই ও রাংচাক সিঙ্গার প্রহর দেববর্মা জিনিয়া জে এম জমাতিয়া আনি মং বিশ্ব ত্রিপুরা কামি উত্তর সোনাইছড়ি বিলুনিয়া গে রচাপ মং খনানা হিনে কহরকা তাকুক বিশ্ব ত্রিপুরা অরাংচাক হনে তাকুক প্রহর নি খরাং বাইকে রচাপ চাক রচাপ মং গে ফাইদি খনালাইনে ও জরাও বিনি খনাতক চাক মানি রচাপ মং সারা চাপয় ডক মেগা হার সাই ফেম উজ্জেন্ত অনরপ খনাই তংদি লগে তংদি পান্দা পায় শাক জরাও জরাও স্টুডিও আসক চাক আং আর জে বিনতা আঙ্কে খনাদি হ রচাপ মং নরকি বাকেই

একে জরাও এস এম এস নাইলাই ফিনে সাবতামাসী হরকা ফুঙ্কাহাম বাইনু শিবচন্দ্র পাড়া নিজে বাই আং রবীন্দ্র দেবর্মা আং রেজাব মং খানানাই ককথাই নিমং থাঙ্গি টং মুচুঙ্গিয়া রেজাবনাই নিমং বিমল দেবর্মা বাইনো হামবাই গেনারব বেলাইনো হামবাই গে তাকুক রবীন্দ্র খানানাইনি কই হরকা থাঙ্গি টং মুচুঙ্গিয়া ও রেজাবমং তাকুক বিমলনি খরাংবাই কে রেজাবজাক রেজাবং গে ফাইদি খানালাইনে ও জরাও ও খনাতক রেজাবং সারাসা পয়েন্ট অফ মেগাহার সাইফে মুজিন্দ খনাই টং দি লগি টং দি

বুকুক স্বর্ণমালা রেচাপং খানা নাহিনে হরকা খাতাং সুখানো নুগিয়াবই।

들어가는 통과 101.6 메가헤르츠 FM 오전도 대어저라 스튜디오 띄워 아숙사 강남리 부코 가르제 비노다 함께 파이디 어저라워 SMS 나일레네 샤보다모 시헐까 풍가함 바이 앙 캥라니 샤리팡 바이 앙 르차풍 가나나 하네 SMS 카이 마니 바이 르차풍 니콕 타잉카 벨라이 머창작 ও রচাপুং রচাপ নাই ইংকা দারা সকাংতে বাই পারমিতা বাই রচাপ চাক রচাপুং নো হামবাই নন হংকে নরব বেলাই কেন হামবাই সারি পাং রচাপুং খানা না হিনি গহরকা বেলাই মচাং চাক ও রচাপুং নো হংকে খানা লাইনে ও জরাও ও খানা তত রচাপুং হাকে খানা দি নিনি খানা তক সক মানি ও রচাপুং 101.6 মেগাহার্স এফএম উজেন্দ

พอดีให้เกี่ยวจะเราตับบุกขึ้นอะไรเนี่ยตับบุกชุดจะรามันมันนี่กองปรากฏตัวมาบุบักเราราชบุคคลดุปติมุลมุชากะเรื่องผ่านบังเดมุงเนี่ยไก่สักราคลามเตยหดานิเบบักเบเรมนี่ลูกรอกนี่ห้ามใครอึ้งมันนี่บิชิงตีโนช่วยห้ามใครอึ้งโวเกนโดนิชราชรัฐมนตรีอมิตชาอตาลนี่บริชาลมารีโวชาลินีฮัสเตเบเรมเอาพายเนอปุลิชอดอร์นายคงชากะเกนโดนิชราชรัฐมนตรีอตาลนี่ชาลบริษัทมารีวอชันจาจราวกูฮัตินิซิมีบีร์คุงไบเคอร์ตลาวพายเนอเคนโดนิชราชรัฐมนตรีอมิตชานิติดุลมุงไบคณะชิลงนีชาลจีชาลกาปอร์ชเทบาเอ็นอีซีนีฟิลสเนจีทามออดิเวชันชงสจักเนอมีอาลูกพบโนมิจูรามนีฮัสเตพาบิเจกุมารสิงชิลงโกชงสจักนาทังกิตงมาโอปันดานิจูบาลีมงโนตีกอกลามชาลักยาบ่ชงปนเจตในชัยเนจีบาชกาดีอาพรมาปันดาตินีดิลิกตาลาชงสจักกิตงโกหากตุนีจุดาจุดาบาบายนีกายบริจีนีกะฮัมโกปนเจตนอโอชกาดยาพรจักเนอপ্রধান মন্ত্রী জাতীয় বাল পুরস্কার নেশাই নেচি দক নিবাগে কইমুং জমা রনা শাকলাইকা কেন্দ্র হাপা জমা রনা নিপাই থাক সাল জুলাই তালনি থামচিসা সাল মারিব ত্রিপুরা সন্দুক বাই থাং নাইকলচাক জিলা পরিষদ এবা এডিসি ভিলেজ কমিটি চংবারিনী কস্টাবুটার মুংরেম মিয়া কারিচাক্ষা মন্ত্রী অক্রা প্রফেসর ডক্টর মানিক সাহা মিয়া আগরতলাব ক্রিকেট থাই রকনি ইয়াগো থং মানিন খবৈ কিট ব্যাগ ইয়াফারি রেখা আগরতলা নবার দেবার নাইকুংনি বৈখাকি সাজাক্ষা তিনি সালনি শাখানি তুংমারি থামচিবা ডিগ্রিতে খামানি নৈচিশ্রী ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি ও তঙ্গান আশুক জোড়াতেই খানাবাইকা তারপর জোড়া আসতেই মানমানি কক বড় কক তোমা ববাগ্রা।

দানা চং পাড়ি লাইনে আর চাপুনি আগুলনো রখনাই মানাই থুমনুপ হাইনি বাগাই পান্দা পায়া শাক জরানো খনাই তংদি লগি তংদি ফিয়া খানি রে চাপং পান্দানি লে অবন পাই থাক রে চাপং তিনি নি বাগাই অংসিনা ইংকাই আজে খনাই মানলি আন রকনি খরা তক জাক মানি রে চাপং বরকনো সানাই তেওয়াই শা হাইনো হাই নরকনি হামজাক মাছি নি খাতং মাও গরংনানি চাই তংদি কাকলাই মানাই থাঙ্গান ইংকে অর চাপং গজরাও তাকু ক্লান্ত খনাদি নি খরা তক জাক মানি রে চাপং

0: ଗଲା ଆମ ମନର ତୁମା ସାଜୟ ଅଙ୍ଖ ଆ କଣ ନିଜେ ନଙ୍ଗେ ସାମୁଗ ରଙ୍ଗ ନିଜେ ଯାଇଥିଲେ ଏକେ ତେ ସାବ ଯେ ଯାଇଥିଲା ନା ନିଏ କିଛା ମିଶା କାମ ଖାଇବା ପାଇଛେ ହୁ ଗମେନ୍ ରାତି ସାଇ ଟଙ୍ଗବାୟ ନ ରଖବା ହାଇକେ ବକରା ଯୋଗ ବକରା ରଖବାଇ ବବୁତି ଖେ ତଙ୍ଗବା ନେ ଛିଦ
1: ନୁ ଖବଲା ତଙ୍ଗ ନା କରଙ୍ଗ ରଙ୍ଗ ଭାମ ଯୋଗ ବବୁତି ଖେ ତଙ୍ଗବା
2: ଆହାୟା କୋ ବୁରୁଇସା ଆହାୟା କୋ ମନକ ତ ନରଙ୍ଗି ନୁ অনং নক খিবি ওই নরক থাঙ্কা হিংকা অনং নি মাইলুমা খুলমা রং ন সাবজি সাত্রাই সকসিনই বুড়িসা চিনি দমবাতে বুসুন দংসি
3: তামন সালাই আছে কক বাংলাই টংলাই খা খুলুমগ্রা না
1: আমার খুলুমখলা ডাক্তি নকসিন যে হাবাগ্রা দে
3: আপন আব তাম কসাং কসাং খলাই সাউই খনারি না বা আব তাম সবরে সতা
1: ওয়াঠা দাঙ্গাই নং ফাতর টংই অমেন্দ্র লুখুনি গঙ্গ তাম সাবই মানা নিয়ে অ লুখুনি সামুং যত যত সামু রং না আনি সামুমা নাতর টঙ্গই তাম সাবই মান ম খেপে গাই টংলিয়া নং বাইসে মা তলাংনাই নানো তলাঙে হিংকে তৈ কথামা না নামলিয়া
3: দ আকন খা লগই তে বাইসে টংরা না বা ইয়াঙ্গ আমা বাবা বুড়িসক বুড়া ন খিবুই কলাং খাই বইয়া ফাঁসে তামলাই মনে ইয়ান
1: অ নং বই বাই হিঞ্জন সাজন নাসি কিরিসে আনো তলাঙে হিন নিনি বিহি কষ্ট মানে তোমার নখে বুঝি নং হামদা গ হাই দে বুনি কং না কখ নি তো আংঠা থাকছে না
2: আ কন বুড়িসা হ্যাঁ নরক বা সে হাকসানি ফাইমানি লেংমা কুমা পঙ্গে সিনি বা তামনা সে পের পের নুই তঙ্গা নো ইয়াংলে যে ফুঙ্গ মাইকি চা চাই ফাইমা সিং না মাইসি কি চা খুরুই চারি গ্রা দি
1: সারিয়া মাই মুই সানা মুসং খাইবা জানি যা খুরুই চা বাদি সংনাম ইয়গ্যা খুরুই চা নাম ইয়গ্যা তেলে খাবো থাকলি গে হিম দে থাকছে না নে হিম দে দশ দশ দে
3: ওই সুশীলা নি আব তাম থামছে ফুংসা ক গিয়া লামিয়া
0: বুড়িসা আহায়া ক তা থানি ক তা থাং দে খানা নে সকা নকরা বুড়া তে নকরা যোগ বুড়ি চিনি কোন কিসা ওয়ান ছ মারা নে বাবু ও বাবু নি হিরন বুজং মারে
2: দে বুজং মারে দে বুজং মারে দে বাবু ও বাহাই জানা নি

0: 살보 모즈모 엉카 다북보 비가스 모노스 파이석 파야코 디니 파년이 동어바 동어 전이 응라이 동라이카 파년이 꼭래 소인용 넘라
1: 파년이 꼭또 소인우 람 하자니 가리 구라니 페르바 풍크상 파이말리아나 아버녀 레라이 동라이카나타
0: 또보 카똥 토기야 마승고 마뚱 어 마뚱 능래치 티로 강관이 보리나이카나보라 닌 따라성 파년이 꼭
2: 함카니 보리나이카마 이거 바지버 버리나케마
3: 담노 아버 완충나 그리나 완충라이 달라케히노 파냐니코바 파야노타 너랑노 방시가니 너사사와 완충나 그리나 타 완충되히노
1: 완충마 코규 브리샤 운누마 생이세 마사오
2: 바스이 어 바스이 나다송 파야나 하그라디 이거 바스이
4: 닐롬 카함네 똥바이
5: 닐롬 닐레 프로카 바하이
2: 바리카함 타 마슬레라이 똥라케하라
5: 파라데쿠니 파엠발레카타
3: কুশিগান ফেব্রুয়ারি লামা রাগো
5: নো নো একদম ফার্স্ট ক্লাস গরো কাকা সকসা সক পাকিয়া বাকসা কামলে হিনবা বাসে নিনি কাচনি থানি নিনি সুরম কাম তং বাচম কাম করুম সক পাকতা নরক লন্দর বাতিলে দাদন খাতা কেন না
3: দু তেরি নং বাই না ইয়া কক বাই
0: হিমদি ইয়া হং ইয়া সুই মাই রক সাই বাই গরা দি
3: হিমদি
1: বিকাস
4: তাও বা
1: নরক তো খানা আইখা আগুদি থানাই না হিংকা কক কসা লাম কসা থানাই না হিমান্তা
4: হিংকা আং মাতে মনাই সং হং গরা না খাই
1: তো নিং গরা দি
4: ও মা ও মনাই সং নরক যতন ফাইবে গরা রে
1: নরক যত ফাইবে খা
3: ই
1: কিচা কক কসা লাম কসা থানাই না হিমান্তা তো হিংকা আজু পেগে দি কক খাই আইছি মনুষ বা বিএ পাস খেমেন যা গুলো তেই তাম করিফ না হি
4: আবো তো বিনে রেজাল্ট তে ইচ্ছা নাই থানি মনুষ নংলে তাম হিন বা
5: ইচ্ছা তো তং ও লপর না হিন
3: হংকা নীলম নব নর বাই ন তলাঙ্গ কলেজ বট খলে পরি রে তাম হিন নীল
0: চি আবো দা সা সা

0: বাইখা তগ্রক বুকরাং সগুন উরাস খামা হা আহ আনি বা আহ হই তংবাইখা তাম সালাং সিনানি
1: খাটা তুই দি অংসলা সালচাইয়া সালচা বরং নিশায়া সে ওই কি ফিল্লে মা ফায়ানো চাকরি খাই হিনে আর মামাং দিন থাংসুক মা
2: আবদা অংসে অংসে বিহিরণী কক না হিনে আস অং অং বিহিরণী কক সামাবা নরে মায়া দে আংলাং আ কম কাহাম করং থাংমা বয়া নগওয়ালাসি থাংমানে আবনা দে আসাইমান আ সানানে কাই কগলিয় তাম সানানে চংদা হামলিয়া না কে চিনে তমং দা হামলিয়া মাতায় রক্ষে সাওয়াই মানছি ও অতই মা সাব শরীর গো হামিয়া চাকরি ফানাসে নাইতুগুই মান খাম মরে তমন হিঞ্জাকছি কপাল হায়ানি জরা চখের বুডুকছ মন না হিন
1: হিংকাই অমরুই অঞ্চলা আন থাংরাছি নুকাই
2: হিংকাই
0: চালিয়াই
1: অঞ্চলা
2: চালিতা
0: সে কুনি বুমা হিন্দু খৈ সাতুনি জরা
2: হিন্দু খা
0: ও চেরানি বখর সাম বংলিয়া তুই রফা লুই নাইলাইয়া নে
2: হিন্দি
0: হিন্দি রমদি
2: বসাদি বাবু
0: হিন্দি
2: হিন্দি
0: রমদি হিন্দি
2: রমখা বলাছি দি

ওহাইকে দাল বিদাল বান্দাওয়াছেন দাল বিদাল রেচা পুং খানালাই দঙ্গ আইনরক বাই খাকলাই নরক যতন এনজয় খাই দঙ্গনা ও খানা তক রেচা পুং রক রঙ্গে ফাইদি নরকনি বাগে হাইন হাইটে তাংসা খানা তক রেচা পুং খানাই দংদি তাই লগি দংদি

0: অনাইতে নাইতে বাই থাকুনো যারা ভাই সবাই কে ভাই দিই বাই থাকক দুঃখ হিয়া সাকি নাই নাই স্বাগতম কক দুব। হ্যালো হ্যালো দিবর কাহাম ননব লামসক সিনেমা গাড়ি সাবন খান সুভদ্রা বড় চাবন খানা নাই
1: রাজা ফিল্ম
0: চুত লাগে দ টঙ্কা কে খানি ওন দো বেলাই হামবাই কক দু তিক্রম গাপাগে আও হংকে মঙ্কা বুকুব সুভদ্রা কামালঘাটনি রোজাব মঙ্কা নাহিনী গহরকা টঙ্কা কে আং খানা রায়

রুখরাই থঙ্গ 101.6 মেগাহার্স এফএম পর্যন্ত যারা স্টুডিও আছুক জাগাং আর যে বিনোদা কে যারা চিনি স্টুডিও নিজ রাখক তা মুই তঙ্গ দিবর্নি দামরি তা মুই সুদে থামঙ্গই মুফলে চিনি জাগ কে যারা অনার অবচতন ন হাই ন হাই দিবর কাহাম তে এলাম সক ও যারা বচেন চেং লাইনানি বকা থাঙ্গি তঙ্গ খনাততক খরাং পান্দা গাই খনাততক খরাঙ্গ খনাততক রেচাপুং ন রক খনাই মাননাই গাই খনাই তঙ্গি লগি তঙ্গি তে পান্দা পায় শাক যারা লগি তঙ্গি গাই দিবর্নি দামনি তো দামি থাঙ্কা গাই মাইতে রক্ত চাবাই খানা দিবর রকনি হায়াদা গাই আসে গবাং তো জরা ক্রিকা ও জরা কিসা ও ফানো চেন যে মনসা রেচাপুং খানা লাইনাই ককবরক রেচাপুং খনাততক খরাং পান্দা হংকে ককবরক রেচাপুং ন চেন গবাংকে খানা লাই হংকাই নরকনি তিনি সাল যতনি বাকি নাম লাইনানি ইন্থুন চেন যতন কাহাম না তং না মুচুঙ্গ চং কেব ফন হামিয়া তং না মুচুঙিয়া ফেয়াবা জরাও চং জরানি ফেরবাই হামিয়া জরা বাই কবুলই জরা হামিয়া বাই কবুলই শাকমাং হামিয়া বাই কবুলই হামিয়া রকম মা অঙ্গু ফেয়াবা আ হামিয়া রকম চং গ্রাক খাইনানি বাকি নঙ্গু হায়া দেবা চং কাহাম মাং নঙ্গি মাইনিয়া চিনি থাংসুংনি লংমাও জরা জরাও হামিয়াবো মা অঙ্গো ফিয়া আ হামিয়ানি বিশিং তুই বচুং সরং মানো কাহামকে বাহাইকে টঙ্গি মান তেবো বাহাইকে শাকমাং ন কাহামকে তনি মান আবরক বেবাক ন চং হামিয়া জরা হামিয়ানি বিশিং তুই নং মানো সরং হাঙ্কাই ফাইডি ও জরাও রুচাপুং খনানাই খনাতক রুচাপুং নরকনি বাকে খনাই দংদি তে লগি দংদি বেলাই ন খনাতক ও রুচাপুং

naite naite paitha gona jara phaisho pakya norok bai tongna muchung phano te tongi mangla ka tamni hinke jora jing o jora je propano jing jora bai bakshano bebak no jing samung humung rogo khlayo aba haino jing jora bai bakshano chini pandano chengo te jora ni bisingono chini pandano bochung paire layo okay chini panda paine ni sikang phaidi o jora bo haino hai tabo su jora man mani kok borok kok toma bo bakrok nai lai phinai montriokra professor dr manik shah shaka shakham nog rokni blood bank rogo Three month hoya, ung money, yakakani bagay, three relaima kare, mung shalam kure, tini, ram nogorni, tin nong root ni, ram krishno club by shongsa jaga, three rima shibi no jengi, bo okok shaka. Kendroni shorastromantri omitsa o talni, bray shal mariwo, shalini, haste beremao, payeno, police shodor naikung shaka, kendroni shorastromantri talni. Brishal Maribo, Shanja Jorawa, Guhatini Simi, Birkung Baike, Agortala, Payana, Kendroni Shorastromonte Omitsani Dul Mungbai, Kana Silongni, Shalchi Shalka, Borshota Eba, N E Sini, Phil Snichi Tham O Division Shongsa Jagana, Luke Bobono, Mijuramni Hastepa Bijay Kumar Singh, Silongo, Shongsa Jagna, Thangi Tongma O Pandani Jugale Mungnati, Koklam Shalakya. প্রধান মন্ত্রী জাতীয় বাল পুরস্কার নৈশাই নেচি দক নি বাগে কই মুং জমা রনা শাকলাইকা কেন্দ্র হাপাং জমা রনা পাই থাক সাল জুলাই তাল নি থামজিসা শালমারি জরা ক্যাসক জরা তে খনা বাই কিয়া হানো হাই কক বড় কক তোমা বো বাগ রক কে থাংতে থাংতে তে তাং শাকনা তো তগ্র চাপং খনা রিকলাং নাই নরক ন কে নরক লগি থং দি খনাই থং দি তে শালব্রু নুচি নি পান্দানো খনাই থং মানি বাগে নরক যতন ন পাইপলাই হাম বাই গ্যাসক জরাতে নরকনি কেচারা তংমানি আং আর যে বিনতা তা বোক মা বাঁচাসিনে ফাইনে পান্দার অক হাইন হাই মালাই ফিনাই আশুক জরাতে যতন কাহাম তং দি শাক ব কাহাম তং দি বুইন বজে মানসাক কাহাম তনি নানি চাইতক দি গে তিনি বাগে আসক ন যতন ন হাইন হাই তা বোক দিবর সারি কাহাম তে যতনি সাল কাহাম থাকতুং পাই থাক নরক যতন ন হাইন হাই খুলুম বাইকিয়া ওর চাপং খালাই চিনি তিনি পান্দানো পারি লাইসিনাই

ঝকঝকে গ্রীষ্মের চকচকে রোদ্দুর, জনজীবন বিপর্যস্ত, এত গরম এত গরম। যাই হোক, এই গরমে এই মুহূর্তে প্রচণ্ড দাবদাহে যারা এই মুহূর্তে শুনছেন এফএম জয়ন্ত 101.6 মেগাহার্জ প্রচার তরঙ্গে, সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু অনিন্দিতা। থাকব আজকে প্রথমে চিরায়ত পর্ব, তারপর সফরনামা, আজকের শিল্পী অনুষ্ঠান শেষে রাগে অনুরাগের আসর নিয়ে সঙ্গে থাকবেন

আশা করি এই তাপক প্রবাহে আপনারা সকলে আলাদা যত্ন নিচ্ছেন নিজের। সবাই ভালো থাকবেন এবং আশেপাশে সকলকেও ভালো রাখবেন। চলুন শুরু করি আজকের চিরায়ত পর্বে। গল্পটি আমি আমার হাতে যখন আসে, আমি অনেকের নামেই গল্পটি প্রকাশিত হতে দেখেছি। আমি ঠিক জানি না গল্পটি আসলে লিখেছেন কে, কিন্তু গল্পটি পড়ার পর আমার মনে হয়েছে না এই গল্পটা চিরায়ত পর্বে পাঠ করে আপনাদের শোনানো যায়। গল্পে যে টুইস্ট রয়েছে, ভীষণ মজার একটা গল্প, মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ, শোনার পর চুপ করে বসে থাকলেও হবে না, ফোন করতে হবে, গল্পটা কেমন লাগলো সেটা জানাতে হবে। না শুনতে থাকুন চিরায়ত পর্বে। আজ বারাণসীর মণিকর্ণিকা ঘাটের অদ্ভুত একটি গল্প আপনাদের জন্য।

রাত তখন প্রায় আড়াইটা। পুরো বারাণসী শহর ধীরে ধীরে নিস্তব্ধ হয়ে আসছে, কিন্তু গঙ্গার ধারে মণিকর্ণিকা ঘাটের দিকে তখনও আগুন জ্বলছে। কারণ এই ঘাটে নাকি চিতা কখনো নিভে না। লোকাল এক মাঝি আমাকে আগেই সাবধান করেছিল, বাবু রাতের পরে ওই দিকটায় বেশি যাইন না, সব কিছু মানুষ না। আমি অবশ্য এসব কুসংস্কার বলে উড়িয়ে দিয়েছিলাম। ক্যামেরা হাতে একাই বেরিয়ে পড়েছিলাম বেনারসের রাতের আসল রূপ দেখতে। গলিগুলো তখন ভৌতিক নীরব, দূরে শুধু ভেসে আসছে শঙ্খের শব্দ আর মন্ত্রপাঠ। গঙ্গার ধারে পৌঁছতেই একটা অদ্ভুত ঠান্ডা হাওয়া গা কাঁপিয়ে দিলো।

মণিকর্ণিকা ঘাটে তখনও কয়েকটা চিতা জ্বলছে। আগুনের আলোয় মানুষের মুখগুলো যেন অদ্ভুত লাগছিল, কেউ কাঁদছে না, সবাই শুধু চুপচাপ আগুনের দিকে তাকিয়ে। ঠিক তখনই আমার নজরে পড়ল একজন বৃদ্ধ সাধু, পুরো শরীরে ছায় মাখা, চোখ দুটো কেমন অস্বাভাবিক স্থির। উনি হঠাৎ আমার দিকে তাকিয়ে বললেন, এত রাতে এখানে কেন? আমি হেসে বললাম, ভিডিও করছি। সাধুটা কিছুক্ষণ চুপ করে থাকলেন, তারপর খুব ধীরে ধীরে বললেন, ক্যামেরায় সব কিছু ধরা পড়ে না বাবু, কিছু জিনিস শুধু অনুভব করা যায়। কথাটা শুনে একটু অস্বস্তি হচ্ছিল, তবু সাহস করে ঘাটের আরো ভেতরের দিকে হাঁটতে লাগলাম। হঠাৎ দেখি ঘাটের এক কোণে সাদা শাড়ি পরা একটা মহিলা দাঁড়িয়ে চুলগুলো পুরো মুখ ঢেকে রেখেছে। রাতের ওই সময় শ্মশানের পাশে কাউকে দেখে সত্যি গা ছমছম করছিল। আমি ভেবেছিলাম হয়তো কোনো মৃত ব্যক্তির আত্মীয়, কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, আমি যত সামনে গচ্ছিলাম মহিলাটাও ঠিক ততটাই দূরে সরে যাচ্ছিল। এক সময় উনি সিঁড়ি বেয়ে নিচে নেমে গঙ্গার একদম ধারে দাঁড়ালেন, তারপর ধীরে ধীরে জলের দিকে হাঁটতে শুরু করলেন। আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম, কারণ জলের মধ্যে নামার পরও তার শরীর ডুবছিল না। ঠিক তখনই পেছন থেকে কেউ আমার কাঁধ চেপে ধরল। পেছনে তাকিয়ে দেখি সেই বৃদ্ধ সাধু।

উনার মুখে এবার কোনো অভিব্যক্তি নেই। তিনি শুধু বললেন, পেছনে তাকাবি না, আর ওর দিকে একদম যাস না। আমার বুকের ভেতর তখন ধকধক করছে। আমি আবার সামনের দিকে তাকালাম, কিন্তু সেখানে কেউ নেই। গঙ্গার জল একদম ফাঁকা। আমি কাঁপা কাঁপা গলায় বললাম, উনি কোথায় গেলেন? সাধুটা খুব শান্তভাবে বললেন, সবাই মানুষ হয়ে আসে না বাবু, কেউ কেউ অসমাপ্ত ইচ্ছা নিয়েও ঘুরে বেড়ায়। এরপর উনি আমাকে প্রায় টেনে ঘাটের ওপর দিকে নিয়ে এলেন। আমি তখনও পুরো ঘটনা বোঝার চেষ্টা করছি। হঠাৎ মনে পড়ল, ক্যামেরা তো অন ছিল, তাড়াতাড়ি ফুটেজ চেক করলাম, কিন্তু ভিডিওতে আমি একাই দাঁড়িয়ে আছি, না কোনো মহিলা, না কোনো সাধু, শুধু দূরে জ্বলতে থাকা চিতার আগুন, আর হঠাৎ হঠাৎই ফিস ফিস শব্দ, ফিরে যা। সেদিনের পর থেকে আমি আর কোনোদিন রাতের বেলা একা মণিকর্ণিকা ঘাটে যাইনি, কারণ বেনারস এমন একটি শহর যেখানে মৃত্যু আর রহস্য একই সঙ্গে বাস করে, আর রাত নামলে গঙ্গার ধারে ঠিক কী জেগে ওঠে সেটা হয়তো আজও কেউ পুরোপুরি জানে না।

0: শুনলেন, এই শহরের একটি ছোট্ট গল্প, যারা বেনারস গেছেন মণিকর্ণিকার ঘাটে, তাদের এমন অদ্ভুতরে যদি কোনো অভিজ্ঞতা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে ভাগ করে নিতে পারেন। হ্যাঁ, আমি এই বেশি দিন হয়নি, কিছুদিন আগে যখন বেনারস ঘুরতে গেছি রাতের বেলায়, রাত একটার পরেই মণিকর্ণিকার ঘাটে ঘুরে বেরিয়েছি। শুধু মণিকর্ণিকার ঘাটে একদিন গেছিলাম, এছাড়াও প্রতিটা ঘাটে আমি তিন দিন থেকেছি ওখানে। প্রতিদিন রাত বেশি হলেই, রাত নামার পর আমি ওই ঘাটে ঘাটে ঘুরে বেড়াতাম। প্রচুর সাধু সন্ন্যাসী দেখেছি, মানুষ তাদের চরণ ধুয়ে আশীর্বাদ নিচ্ছে, আমি দূর থেকে সবই দেখে গেছি। হ্যাঁ, এটা তো মানতেই হবে, ভারতবর্ষের এই পুণ্যভূমিতে প্রতিটা জায়গার আলাদা আলাদা মাহাত্ম্য রয়েছে। আরও একটা ব্যাপার, আমি যখন কাশি গেছি, অনেকে বলে কাশি শহরটা হচ্ছে গলিও কি ভুল ভুলাই। একজন বন্ধু আছেন, কিছু বলবেন? হ্যালো, নমস্কার।
1: হ্যালো
0: হ্যালো,
1: আসলে
0: আমার নিজের অভিজ্ঞতাতে
1: ভগবান ভাগ্যবতী মণিকর্ণিকার ঘাট দেখে আসতেন।
0: আচ্ছা, ভালো থাকবেন, ধন্যবাদ, ধন্যবাদ। আচ্ছা, যাদের যাওয়ার সুযোগ হয়েছে মণিকর্ণিকার ঘাটে, রাতের সেই অপরূপ দৃশ্য, সেই গা ছমছমে ব্যাপার। হ্যাঁ, আমি যখন ঘাটে দাঁড়িয়েছিলাম তখন প্রায় রাত আড়াইটা বাজে, কিন্তু আমি বেশিক্ষণ দাঁড়াতে পারিনি, জানি না কি একটা অস্বস্তি কাজ করছিল। এক ঘন্টা দেড় ঘন্টার মতো ছিলাম, হঠাৎ দেখলাম গরম লাগছে, এই ঠান্ডা জানুয়ারি মাসেও আমার প্রচণ্ড গরম লাগছে। আমি বললাম যে চলো এখান থেকে বেরিয়ে পড়ি তাড়াতাড়ি। আর অদ্ভুত আরও একটা ব্যাপার লক্ষ্য করেছি, এখানে ঘাটে যে যারা সৎকার কাজে আসে, আত্মীয় স্বজনরা, কেউ কাঁদে না, কেউ কারোর চোখে আমি জল দেখিনি। এইটা আমি পরবর্তী সময়ে অনেক ঘাটাঘাটি করার পরও এটা দেখেছি যে হ্যালো নমস্কার, হ্যালো, আপনার FM সেটটা একটু বন্ধ করুন, আমি ভীষণ আমার আওয়াজ আসছে। হ্যাঁ বলুন। হ্যাঁ হ্যাঁ, কাশির অনেক নিন্দা শোনা যায় কিন্তু আমরা ভুলে যাই, এই গলিগুলো আছে বলেই কাশির বড় বড় সেলিব্রিটি নিজের গাড়ি থেকে বড় রাস্তা অবধি পায়ে হেঁটে আসতে বাধ্য হন। বাবা বিশ্বনাথ কারোর মোরালি মেনে চলেন না, আর মেনে নেন না বলেই কাশির গলিতে মানুষ আর সারের সমান অধিকার। তা বলে কি হাসপাতালের সামনে রাস্তা চওড়া হবে না? অবশ্যই হবে, কিন্তু সেটা অ্যাম্বুলেন্সের জন্যই। বারাণসীতে ডেস্টিনেশন হলিডে কাটাতে আসা শ্বেতাঙ্গ পর্যটকদের জন্য যদি কাশিকে চারতারা আর পাঁচতারা হোটেলে মুড়ি দিতে হয়, তাহলে অত ট্যুরিস্টের প্রয়োজনীয় জল আসবে কোথা থেকে? গঙ্গা ভিন্ন গতি নেই তো, পাম্প আর অহরহ গঙ্গার জল নেওয়া হলে নতুন করে চড়া জাগতে বাধ্য। হ্যাঁ, আমি যেমনটা দেখেছি সেই চরগুলো। হ্যাঁ, আমরা যে কীভাবে আসলে নিজেদের ঐতিহ্য, মানে সব কিছুকে নষ্ট করে দিচ্ছি। আরও একটা অদ্ভুত ব্যাপার আমি যখন বেনারস ঘুরতে গেছি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি। আমি একদিন দাঁড়িয়ে রাস্তার পাশে মালাইও খাচ্ছিলাম, ওখানে দুধের, মহিষের দুধ, গরুর দুধ থেকে প্রচুর ডায়েরি প্রোডাক্টস হয়। হঠাৎ দেখলাম ব্যান্ড পার্টির আওয়াজ যাচ্ছে, আমি অবাক হয়ে দৌড়ে দোকান থেকে বেরিয়ে এসে দেখলাম, ভাবলাম যে আচ্ছা দেখি এখানকার বিয়ে বা এই ধরনের উৎসব হবে, কি ব্যাপার সবাই। আমি দেখলাম সব যাত্রা কাঁধে করে সবকে নিয়ে যাওয়া হচ্ছে, মৃতদেহ নিয়ে যাওয়া হচ্ছে,

এবং সেটা কোনো দুঃখ তাপ হতাশা নয়, সবাই খুব ব্যান্ড পার্টি বাজিয়ে আনন্দ করে করে এই সেই যাত্রাতে সামিল হচ্ছে। আসলে মৃত্যুও একটা উৎসব বোধ হয়। আমরা হয়তো আপনজনের বিয়োগ, সেই ব্যথায় হয়তো মৃত্যুকে উদযাপন করতে পারি না, কিন্তু বেনারসে মৃত্যু উদযাপনের বিষয়। আচ্ছা,

সেই ব্যথায় হয়তো মৃত্যুকে উদযাপন করতে পারি না, কিন্তু বেনারসে মৃত্যু উদযাপনের বিষয়। আচ্ছা, আমি বলেছিলাম যারা আজকের চিরায়ত পর্ব শুনেছেন এবং বেনারসে কাশী শহরটা ঘুরে দেখার যাদের অভিজ্ঞতা রয়েছে বা এই ধরনের অভিজ্ঞতা যদি আপনার থেকে থাকে, তাহলে আপনি নিশ্চয়ই ভাগ করে নিতে পারেন আমাদের সঙ্গে।

হ্যাঁ, আমরা একেবারে অনুষ্ঠানের শেষ দিকে চলে এসেছি, তবে একটা কথা বলবো। মন বলে যে কাশী সাধনার চেয়ে অনেক বেশি করে প্রেমের শহর, প্রেম সাধনার শহর। যারা ভালোবেসেছে, যারা হারিয়েছে, তাদেরই মনোভূমি এই বারাণসী। সতীর সব কাঁধে নিয়ে প্রলয় নৃত্যে মেতে উঠেছিলেন সতীর প্রেমিক, আর সেই নাচই সব থেকে জন্ম দিয়েছিল শব্দের। শব্দের জাদুকর গালিব তাই কি আত্মায় অনুভব করেছিলেন বারাণসীর অনুরণ? বারাণসীর আলোছায়াতেই তো রচিত তার অবিস্মরণীয় চিরাগে দেয়ার, যার ছত্রে ছত্রে কাশী হয়ে উঠেছে সেই ভাসমান প্রদীপ, যার বুকে শিখার মতো জ্বলছে গালিবের কাব্য। কাশীতে থাকাকালীন কতদিন এমনও হয়েছে যে সকালে আসি ঘাটে বসে ঘণ্টার পর ঘণ্টা তুলসীদাসের রামচরিত মানুষ পাঠ শুনেছি, আর বিকেলে গালিবের এই ভাষায় কৃপণের কবরের চেয়েও বেশি অন্ধকার আর অপরিসর কোনো গলির ভেতরে আস্থানায় বাতাসের আতরের মতো অনায়াস মিশে যেতে দেখেছি গালিবের পঙ্ক্তিকে। হিন্দি অনুবাদে শোনা যায় গালিবের সেই বাক্য যেন সন্দেশের গায়ে তবুকের মতো আলো ছড়ায়। বেনারস কি হাওয়া মুর্দো কে বদন মে রুহ ফুক দেতি হ্যায়, মানে বেনারসের হাওয়ায় এই সবের দেহের মধ্যে প্রাণ সঞ্চার করে সেই হাওয়া, এমনই হাওয়া। চিরায়ত পর্ব থেকে বিদায় নিচ্ছি, পরের পর্বের জন্য চলুন সফরনামা পর্বে আবার কথা হবে আপনাদের সঙ্গে।

সফরনামার আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ একেবারে না, আমরা তো অনেকক্ষণ রয়েছি সফরনামার পর্বটি নিয়ে। প্রথমে যাকে নিয়ে কথা বলবো, হ্যাঁ নিশ্চয়ই আমরা তাকে ভুলে গেছি, অনেক দিন দেখি না, হ্যাঁ একটু বললেই মনে পড়ে যাবে। চলুন তার অভিনীত ছায়াছবির একটি গান আপনাদের শোনাই, তারপর আসি তার কথায়।

আমাদের এক জেঠিমা, আশির ঊর্ধ্বে সম্ভবত, আমাদের সিনেমা দেখা শেখা তার হাত ধরে। ডিসেম্বর মাস, স্কুলের বার্ষিক পরীক্ষা শেষ, যতদূর মনে পড়ে তখন কলকাতা দূরদর্শনে সম্ভবত শনিবার বাংলা ছায়াছবি দেখানো হতো। গোটা শহরে হয়তো একজনের বাড়িতে টিভি আছে। জেঠিমা সিনেমা যাত্রা হলেই চলে যেতেন, আসলে হয়তো এই গৌরচন্দ্রিকা করার কোনো প্রয়োজন ছিল না। আমাদের জেঠিমা বিরাট চলচ্চিত্র বোধহয় দাবি করছি না, শুধু এটুকু মনে পড়ে ছেলেবেলার স্মৃতিতে ছায়াদেবীকে পর্দায় দেখলে জেঠিমার চোখ মুখের অভিব্যক্তি বদলে যেত। কারণ মায়েদের চেনা চিত্র স্নেহময়ী মমতাময়ী মায়ের বদলে সিনেমার ছায়াছবি ছায়াদেবী যেন ভয়ঙ্করতম রাগী মা। সমালোচকদের অনেকেই বলেন দজ্জাল, আসলে কথাটা হলো পর্দায় একটি চরিত্রকে তিনি জীবন্ত করে তুলতে পারতেন, দর্শকদের হৃদয়ের ক্রোধকে জাগ্রত করতে পারতেন। এখানে রিয়েল লাইফে মা না হয়েও রিলের মা ছায়াদেবী অসামান্য কিংবদন্তি। চলচ্চিত্রের পর্দায় গম্ভীর চেহারার এক মা, যিনি শুধু একজন অভিনেত্রী নন, তিনি বিশেষ করে তিনি এমন একজন বিশেষ ব্যক্তিত্ব যিনি অভিনয়ে প্রতিটি চরিত্রকে আলাদাভাবে বর্ণময় করে তুলতে পারতেন। তপন সিংহের ছবি নির্জন সৈকতে যারা দেখেছেন নিশ্চয়ই ভালো লেগেছে। এই ছবিতে অসাধারণ অভিনয় করেছিলেন ছায়াদেবী। অনেকেই বলেন ছায়াদেবী সর্বকালের সেরা অভিনেত্রীদের একজন, যিনি যুগের সঙ্গে সামনে পা মেলাতে পেরেছেন, যুগের সঙ্গে সমানে পা মেলাতে পেরেছেন। কিংবদন্তি অভিনেতা অশোক কুমারের অভিমত, তিনি অভিনয়ের সময় কাউকে ভয় না পেলেও ছায়াদেবীর সঙ্গে অভিনয় করতে গেলে নার্ভাস হয়ে পড়তেন, এত আনপ্রেডিক্টেবল। সম্পর্কে ছায়াদেবী অশোক কুমার মাস্তুতো ভাই বোন। অশোক কুমারকে দেখে ছায়াদেবী নাকি সবসময় দাঁত কিরপিট করে বলতেন, পাগলের ছাড়। এই কথাটা কিন্তু তপন সিংহ নিজের বইয়ে লিখেছেন। তপন সিংহ বারবার অভিনেত্রী ছায়াদেবী সম্পর্কে উচ্ছ্বাসিত হয়ে বলেছেন, আমাদের দেশে তার মানে সম্পূর্ণ শিল্পী কুশমিন কালেও আসেনি, আন্তর্জাতিক স্তরে বড়জোর দু একজন তার সামনে দাঁড়াতে পারবেন হয়তো,

প্রিয় বাংলা ছবি অভিজাত চরিত্রে ছবি বিশ্বাস থাকলেই যেন তার ঘরণী হবেন ছায়াদেবী। অগাধ ব্যক্তিত্বের সাথে সাংঘাতিক স্ক্রিন প্রেজেন্স মিলেমিশে একাকার হয়ে যেত পর্দায়। নাচে গানে অতুলনীয়, ঘোড়া চালাতেও দর। উত্তম সুচিত্রা যুগে আইকনিক মা হয়ে ওঠা সাতপাকে বাধায় ছায়াদেবী অভিনীত রাগী দজ্জাল মায়ের চরিত্র চাইলেও কি ভোলা সম্ভব? মেয়ের শাশুড়িকে অগ্রাহ্য করে সিঁড়িতে গটগট করে উঠে টেলিফোন লাইনটা কোথা দিয়ে যাবে বলে মেয়েকে মাটিতে মিশিয়ে দিচ্ছিলেন। পর্দার বাইরেও কিংবদন্তি দিয়ে অভিনেত্রী সম্পর্কে সম্পর্কে মধুর আন্তরিকতা ছিল। ছায়াদেবীকে অনেকে গ্রেটা গার্বো বলতেন। আত্মপ্রচারে ভিড়ভাট্টায় যেমন অনীহা, নিজেকে বড় শিল্পী বলতেও ঘোর অনীহা। বলতেন, ইয়ার কি হচ্ছে, প্রভাদেবীকে স্টেজে দেখেছেন? শিশির বাবু কি সীতায়? আমি ওরকম পারি? হ্যাঁ, হারাধন গঙ্গোপাধ্যায় আদরের কন্যা, কনকবালার যত্নে বৈভবে বড় হয়েছেন। 11 বছরে বিয়ে, স্বামী জানিয়ে দিলেন সংসারে তার মন নেই। নতুন বউকে ছেড়ে তিনি উড়িষ্যায় চলে যান শিক্ষকতা করতে। কন্যাকে নিয়ে কনকবালার পিতা এলেন কলকাতায়। সঙ্গীতাচার্য কৃষ্ণচন্দ্রদের কাছে কনকের গান শেখা। ভাগলপুরে দামোদর মিশ্রের কাছে শিখেছিলেন শাস্ত্রীয় সঙ্গীত। সাক্ষাৎ শম্ভু মহারাজের কাছে উচ্চাঙ্গ নৃত্যের তালিম। সব মিলিয়ে কনকবালার জীবন ভরে ওঠে সরস্বতীর আশীর্বাদে। দক্ষতার জেরেই রূপুলে পর্দায় সুযোগ পান কনক। উপেন গোস্বামীর তদবিরে কিশোরী কনক প্রথমবার দাঁড়ালেন ক্যামেরার সামনে। ছবির নাম পথের শেষে, পরিচালক জ্যোতিষ মুখোপাধ্যায়, চরিত্র এক কম বয়সী বৈষ্ণবীর, পারিশ্রমিক 7.5 টাকা। 1936 পথের শেষে মুক্তি পেল। ওই ছবিতে ছায়াকে দেখে বিস্মিত দুধে পরিচালক দেবকী কুমার বসু। সোনার সংসারে নায়িকা হিসেবে প্রথমবার সই করান তাকে। কনকের নাম ততদিনে বদলে ছায়াদেবী রেখেছেন অশোক কুমারের মামিমা, তার বৌদি। যখন বেশ নাম হয়েছে সিনেমা থেকে এক প্রকার সরে যাওয়া, বেতারে নিয়মিত শোনা যেতে লাগলো ছায়াদেবীর খেয়াল। প্রচণ্ড জনপ্রিয় হল তার গাওয়া ঠুমরি আর দাদরা। প্রথিত যশা গায়িকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করলেন, কিন্তু শত সাধনা সাধিতেও সিনেমায় প্লেব্যাক করবেন না। সাধাসাধিতেও রাজি হলেন না প্লেব্যাক করার জন্য, বললেন, গান আমার গোপন শখ। শেষে সুশীল মজুমদারের কথা ফেলতে না পেরে অভিনয়ে ফিরলেন। অভয়ের বিয়েতে আবার নায়িকা, ভাগ্যিস। দেবকী বসু বাংলা ও হিন্দিতে তৈরি করলেন বিদ্যাপতি। রানী লক্ষ্মীর চরিত্রে পুরো ভারতকে বশ করলেন ছায়াদেবী। ঠিক 12টায় লাঞ্চ করতেন ছায়াদেবী, খাওয়াও ভারী মজার, ভাত না শুধুই মাংস, নিজে অপূর্ব রাঁধতেন। কত রকমের মায়ের চরিত্রে রূপদান করেছিলেন, অথচ বাস্তব জীবনে মা হওয়ার স্বাদ পেলেন না। অবশ্য উত্তম কুমার থেকে সুচিত্রা সেন, মাধবী মুখোপাধ্যায়, সুমিত ভঞ্জ সব্বার বড় আপনজন ছিলেন। পেয়েছিলেন আরও 2 আপনজনকে, যারা তার মানুষ কন্যা, তনুশ্রী রায় আর দেবশ্রী রায়। প্রায় 60 বছরের অভিনয় জীবনে শেষ ছবি রাম মুখোপাধ্যায়ের তোমার রক্তে আমার সোহাগ, নায়িকা দেবশ্রী রায়। পায়ের ব্যথায় দাঁড়াতে পাচ্ছেন না, তবুও রামুর ছবি বলে করতে রাজি হয়েছিলেন। আজ তার জন্মদিবস, আমরা তাকে স্মরণ করি শ্রদ্ধায়। আজকের প্রজন্মের ছেলেমেয়েরা হয়তো ছায়াদেবীকে জানবেন না, কিন্তু আমি জানি এমন অগণিত শ্রোতা বন্ধুরা এই মুহূর্তে রয়েছেন এই টেলিফোনের উপ্রান্তে অর্থাৎ ওপাশে, যারা রেডিও অন করে ছায়াদেবীর কথা শুনছেন। আমি জানি ওনারা অনেকটা নস্টালজিক হয়ে পড়েছেন, কারণ তাদের দেখা এই চরিত্র কখনো কোনো দিন ভুলবার নয়। চলুন তারই আরও একটি সিনেমার গান রইল আপনাদের জন্য।

0: করলো না, প্রিয়া তো সে করলো না।
1: এই তুই বল, আমি বলবো না, তুই বল। না না না, তুই বল।
2: আমাদের সকলেরই পীড়িতের মানুষ আছে, থাকলে একটা নাগর, যাবো কেন পরের

0: ওদের সব মুরত জানা আছে। পীড়িতের মানুষ আবার মেয়েদের একটা নাকি? আমি তো এই বাগানে 100 মরদ খুঁজে রাখি। হ্যাঁ
1: বলি।

0: আমার যৌবন নেই, আমি বুড়িমা বলে সত্যি বুড়ি নাকি রে? দেখ না সারা গায়ে যৌবন আমার খেলা করে, দুচোখের চাউল ভরে বোঝে নিজে ছেলে তোমারে।
1: ও তাই বলি, এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী কেন পালিয়েছিল প্রাণ বাঁচাতে। এতদিনে হলো মালুম প্রথম বিয়ের রাতে বুড়িমার স্বামী প্রাণ বাঁচাতে।
2: বিয়ের কথা তুমি যদি বলছি রে শোন, আমার বিয়ে হলো যখন যত খুশি নেশা করি, বউকে তো নিয়ে এলাম ঘরে, কাটলে নেশা তাকিয়ে দেখি ওরে বাবা এই যে বউয়ের দিদিমা রে দিদিমা।
0: নেশার কথা তুললি যদি বলিতা, আছে রে এমন নেশা আনে যে মরণ দশা।

চলুন ছায়াদেবীর জন্মদিবসে ওনার প্রতি আমাদের বিনম্র শ্রদ্ধা ছিল। এবারে এমন একটি থ্রিলার ছায়াছবির কথা বলবো। হ্যাঁ, থ্রিলার মানে যে শুধু রহস্য তা নয়, রহস্যের সঙ্গে আবেগও ছিল। আর এই ছবিতে গোবিন্দা প্রমাণ করলেন তিনি শুধু নাচেন না, অভিনয়টাও জানেন। এই ছবি আজ 38 বছর অর্থাৎ 3 জুন 1988 38 ইয়ার্স পূর্ণ করল। হ্যাঁ, পরিচালনা করেছেন ছবিটির কীর্তিকুমার অর্থাৎ গোবিন্দার দাদা, প্রযোজনা করেছেন উনারই দাদা, দুজন মিলে গোবিন্দা এবং কীর্তিকুমার দুজনেই। তো এই ছায়াছবি থেকে একটি গান আপনাদের শোনাচ্ছি, তারপর এই ছবির পেছনের যে গল্প সেই সব কিছু আপনাদের শোনাব।

ছবিটি বানানোর পেছনে যে মজার ছোট ছোট গল্প রয়েছে। গোবিন্দা মূল মালায়ালাম ছবিটি দেখে এতটাই মুগ্ধ হয়েছিলেন, বেশি টাকা দিয়েও তার রিমেক রাইটস কিনে ফেলেন। অর্থাৎ এই ছবিটা প্রথমে মালায়ালামে তৈরি করা হয়েছিল এবং পরবর্তী সময়ে তার রিমেক করা হয়েছে, এবং সেই রাইটসগুলো কিনতে হয়, সেটা প্রচুর টাকা দিয়ে উনি কিনেছিলেন। আর নীলাম নাকি শুটিংয়ে বারবার টাল বাহানা করতো। কীর্তি কুমার বলেন তার পরিবার চায়নি সে গোবিন্দার সঙ্গে কাজ করুক। তখন গোবিন্দার মানে সুপার ফ্লপ সময় চলছে, ফ্লপের পর ফ্লপ ছায়াছবি উনি দিচ্ছেন, এই জন্য নীলাম গোবিন্দার সঙ্গে কাজ করতে চায়নি। আর ওই পোস্টার শুটে বেবি সুজিতা ডেট দিতে পারেনি, তাই কৃষ্ণাকেই ধরিয়ে দেওয়া হয় গোবিন্দার পায়ে। এই ছবিটি ফিল্মফেয়ার সেরা আর্টস ডিরেকশন ও সাউন্ড ডিজাইনের জন্য নমিনেশন পেয়েছিল। আর হাতিয়া হচ্ছে সেই সিনেমা যেটা গোবিন্দাকে মাস এন্টারটেইনার থেকে পারফর্মার বানিয়েছিল। একজন নিরীহ মানুষের চোখে একটা অবুঝ শিশুকে রক্ষা করার জন্য লড়াই, আর এই স্টোরি আজও প্রাসঙ্গিক। আর যখন দেখি তখন মনে হয় কিছু সিনেমা বারবার ফিরে ফিরে দেখা যায়। আজ এই ছায়াছবি হাতিয়া, অর্থাৎ হাতিয়া ছায়াছবি তার বলা যেতে পারে 40 বছরের কাছাকাছি 38 বছর পূর্ণ করলো। আর থ্রিলার মানেই শুধু রহস্য নয়, এবং এই ছবিতে ছিল আবেগ। আর এই ছবিতেই গোবিন্দা প্রমাণ করেছিলেন তিনি শুধু নাচেন না, অভিনয়টাও জানেন। গোবিন্দা নীলাম বেবি সুজিত অনুপম খের, আর হ্যাঁ পোস্টারে গোবিন্দার পা জড়িয়ে ধরা যে বাচ্চাটা, সেই বাচ্চাটা হচ্ছে তার ভাগ্নে কৃষ্ণা। কারণ এই ছবিটা শ্যুট করার জন্য যে বললাম না বেবি সুজিতাকে তখন পাওয়া যায়নি, তখন তার ভাগ্নেকে দিয়ে এই ছবিটা মানে পোস্টারটা বানানো হয়েছিল। চলুন এই ছায়াছবি থেকে আরও একটি গান।

এতক্ষণ ছিলাম হাতিয়া ছায়া ছবিটি নিয়ে। সফর নাম্বার আজকের গল্পগুজবের যে পর্বগুলো রয়েছে, অর্থাৎ বিহাইন্ড সিনস, পর্দার পেছনের গল্প এখানে শেষ করে এবারে শুধু গানে যাব, একটা খুব অসাধারণ গান এই মুহূর্তে আপনাদের জন্য।

മനെ അടിക്കാബി പരവാതിനാൽ এই যে গানটার প্রথম লিরিক্সটা, যদি আপনাদের মধ্যে কেউ গানটা আগে শুনে থাকেন তাহলে নিশ্চয়ই ফোন করবেন, আর যদি এই মুহূর্তে প্রথমবারের মতো গানটা শুনছেন তাহলে আপনাদের কাছে একটা প্রশ্ন থাকবে, এই কথাটার মানে কি, মানে আটকিয়া বেপরোয়া দেনাল। চলুন শুনি আরও একটি গান আপনাদের জন্য অপেক্ষা করতে করতে।

ঘড়ির কাঁটায় সময় বলছে 3:54 হয়ে 7 সেকেন্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন সফরনামার আরও একটি নতুন পর্বে। হ্যাঁ, মোটামুটি সময় শেষের দিকে একটি গান আর হয়তো আপনাদের শোনাতে পারবো, তার পরে চলে যাব আজকের শিল্পী অনুষ্ঠানে। হ্যাঁ, আজকের শিল্পী অনুষ্ঠানটা আপনাদের কাছে অনুরোধ থাকবে, অবশ্যই শুনবেন, এমন কিছু গান এমন কিছু সুর আপনাদের উপহার দেবার চেষ্টা করব আজকের শিল্পী অনুষ্ঠানে। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে।

প্রিয় শ্রোতা বন্ধুরা, সময় এখন সংবাদ শিরোনামের। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। পুলিশ সদর দপ্তর জানিয়েছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5ই জুন

সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমিপূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফ এর সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফ সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফ এর আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মিজোরামে সরকারি সফরে অংশ হিসেবে আজ কোলাসি জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি ডিসি কনফারেন্স হলে বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেন এবং ওই জেলায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পর্যালোচনায় ভাষণ দিতে গিয়ে ডক্টর এল মুরুগান বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন হাসপাতাল ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা, যা প্রশংসার দাবি রাখে।

ভাষণ দিতে গিয়ে ডক্টর এল মুরুগান বলেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন হাসপাতাল ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে এগিয়ে এসেছে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা যা প্রশংসার দাবি রাখে। আজ রামনগরের 3 নম্বর রোডের রামকৃষ্ণ ক্লাবের উদ্যোগে আয়োজিত রক্তদান শিবিরের উদ্বোধন করে তিনি একথা বলেন। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পটি সফলতার সঙ্গে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। আজ খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগরটিলা গ্রামে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তার একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদনের একটি কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করলেন খোয়াই জেলা পরিষদের সভাধিনেত্রী অপর্ণা সিংহ রায়।

গানে শুধু সুর নয়, জাদু মিশেছিল তার গানে। কভি কভি নয়, খেয়াল আসত সবসময় তার গানে। দশকের পর দশক, প্রজন্মের পর প্রজন্ম মানুষ বুধ হয়ে থেকেছেন, আজও সেই সব অমর সৃষ্টি বহু বিনিদ্র রাত, প্রেম ভরা বিকেল, সন্ধ্যায় মজলিশের আসর ভরিয়ে তোলে অবলীলায়।

ছয়ের দশকের শেষার্ধে বম্বে বৃষ্টি নেমেছে আরব সাগরের তীরে। শহরতলির এক অখ্যাত হাসপাতালে উপচে পড়া ভিড়। কাতারে কাতারে মানুষ ঢোকার চেষ্টা করছে, উকি ঝুঁকি দিচ্ছে, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছে সিকিউরিটি। না, কোনো দুর্ঘটনা বা প্রাকৃতিক দুর্যোগ নয়, না কোনো মহামারীর প্রকোপ। তবুও বাঁধ ভাঙা মানুষের ঢেউ হুমড়ি খেয়ে পড়েছে হাসপাতাল করিডরে। এমন সময় জেনারেল ওয়ার্ড থেকে ভেসে এলো গান, অদ্ভুত মিষ্টি গলায়। কেউ বুঝি গান গাইছে, কণ্ঠের সে কি জাদু! নিমেষে শান্ত হয়ে গেল গোটা পরিবেশ, চুপ করে গেল জনতা, কোথাও একটা টু শব্দ নেই, শুধু অদ্ভুত সেই সুরের মাদকতা আচ্ছন্ন করে ফেলেছে গোটা চত্বর। কিন্তু হাসপাতালে গান, সে কি করে সম্ভব? এইসব তো সচরাচর বারণ, তাহলে এমন নাকুল করা সুর কার? ভেতর থেকে ভেসে আসছে বিখ্যাত একটি গান, চন চন্দন সবদন চঞ্চল চিতবন, গোবিন্দ সরাইয়ার সরস্বতী চন্দ্র ছবিতে কল্যাণজি আনন্দের সুর। ইন্দিবারের লেখা সেই গানে তখন গোটা দেশ আপ্লুত, মুকেশের কণ্ঠ তাকে অমরত্ব দিয়েছে। ততক্ষণে খবর চাউর হয়ে গেছে, মুকেশই এসেছেন হাসপাতালে, গান গাইছেন তিনি। মন্ত্রমুগ্ধ হয়ে সবাই শুনছে, তার জন্যই এত ভিড়। কিন্তু এত বড় শিল্পী হাসপাতালে কি করছেন, কাকেই বা শোনাচ্ছেন গান? অদ্ভুত সুন্দর এই গল্পটি শুনিয়েছিলেন মুকেশ পুত্র গায়ক নিতেন মুকেশ। একটি ছোট্ট মেয়ের আবদার রাখতেই সেদিন হাসপাতালে হাজির হয়েছিলেন মুকেশ, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত সেই মেয়েটি। হাসপাতালে ভর্তি, চিকিৎসা চলছে, চিকিৎসকরা বহু চেষ্টার পর হাল ছেড়ে দিয়েছেন। মুমূর্ষ মেয়েটি তার মাকে জানিয়েছিল তার অদ্ভুত এক আবদার, সে মুকেশের অন্ধ ভক্ত, তাই মুকেশকে ডাকতে হবে, একমাত্র তিনি যদি এসে গান শোনান তবেই সেরে উঠবে সে। চোখের জল মুছে মা জানান, মুকেশজি ভারত বিখ্যাত শিল্পী, জলজ্যান্ত কিংবদন্তী, তার ব্যস্ততা পাহাড় প্রমাণ, তিনি কিভাবে আসবেন? তাকে নজরানা দেওয়ার মতো সাধ্য তো নেই তাদের। কিন্তু মেয়ে না ছোরবান্দা, একটাই আবদার, যেভাবেই হোক মুকেশজিকে ডাকো। একমাত্র সেই ঐশ্বরিক কণ্ঠের জাদুই তাকে সুস্থ করে তুলবে। নিতিন মুকেশের কাছে শোনা, সৌভাগ্যক্রমে হাসপাতালের এক ডাক্তার ঘটনাটি জানতে পারেন। তিনি ছিলেন মুকেশ ঘনিষ্ঠ। মুকেশের কানে মুমূর্ষ মেয়েটির আর্জি পৌঁছে দেন চিকিৎসকে। এই কথা শুনে আর দেরি না করে সরাসরি হাসপাতালে পৌঁছে যান মুকেশ। মেয়েটির পাশে বসে একের পর এক গান শোনান তিনি। অসুস্থ রোগে জর্জরিত দুর্বল মেয়েটির মুখে ফোটে হাসি। মেয়েটির পাশাপাশি মুকেশের গান শুনতে সেদিন হাসপাতালে ভিড় করেন অসংখ্য মানুষ। মুকেশের জন্য বৃষ্টি মাথায় করে হাসপাতালে উপস্থিত হন তারা। পরে মুকেশকে পারিশ্রমিক নিয়ে প্রশ্ন করা হলেও তিনি বলেন, মেয়েটির ওই হাসিমুখই সবচেয়ে বড় পারিশ্রমিক আমার কাছে, এর বেশি কিছু চাওয়ার নেই। মজার ব্যাপার, গুরুতর অসুস্থ সেই মেয়েটি এরপর ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে। সারা জীবন মুকেশকে এই ঘটনার জন্য ঈশ্বর রূপে শ্রদ্ধা করেছেন মেয়েটির মা। এটাই মুকেশ, লার্জার দেন লাইফ, একটি মানুষ। আজকে শিল্পী অনুষ্ঠান সেই লার্জার দেন লাইফ মানুষটিকে নিয়েই।

আজকের শিল্পীর আসর সেজে উঠেছে সেই লার্জার দেন লাইফ মানুষটিকে নিয়ে, মুকেশকে নিয়ে। ছোটোবেলাতেই বাড়িতে ছিল গান বাজনার পরিবেশ, আর ছোটোবেলা থেকেই গান বাজনার প্রতি তাই অদম্য আকর্ষণ মুকেশের। সে সময় তার বোনদের গান শেখাতে আসতেন দিল্লি ঘরানার শিল্পী সুন্দর পেয়ারে। বোনেদের ক্লাস চলাকালীন গানের ঘরে ঢোকা বারণ ছিল ছোট্ট মুকেশের। লাঘু একটি ঘরে বসে বোনেদের রেওয়াজ এক মনে শুনতেন। সেই শুনত সেই ছোট্ট ছেলেটি, তার মধ্যে না জানি কোনো সম্ভাবনা দেখেছিলেন হয়তো সুন্দর। একদিন মুকেশকে হাতছানি দিয়ে ডেকে নেন তিনি, প্রশ্ন করেন, গান শিখবে? মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল ছেলেটি। একটু হেসে তার দিকে হারমোনিয়াম এগিয়ে দেন সুন্দর পেয়ারি, সরগম শেখানো শুরু করেন। আর অবাক হয়ে দেখেন ছোট্ট মুকেশ আধো আধো গলায় দিব্যি গান গেয়েছেন, সেই গান যা দুদিন আগেই তার বোনেদের শিখিয়েছিল। এ গান তুমি কোথায় শিখলে? প্রশ্ন করেন পেয়ারে। মুকেশ বলে, বোনেদের আওয়াজ শুনতে শুনতেই গান শিখে নিয়েছেন। অবাক বিষয়ে তার দিকে তাকিয়ে থাকেন সুন্দর, বোঝেন এ ছেলে মহা প্রতিভাধর, ঠিকঠাক তালিম পেলে বহু দূর যাবে। সেই শুরু, বাবা মায়ের অনুমতি নিয়ে নতুন করে গান শেখা শুরু হলো মুকেশের। ছোট্ট মুকেশের মধ্যে অসীম প্রতিভার সন্ধান পেয়েছিলেন আরও একজন বিখ্যাত অভিনেতা ও মুকেশের দুঃসম্পর্কীয় আত্মীয়, মতিলাল রাজবংশ। সেই মতিলাল যিনি বিমল রায়ের দেবদাস সিনেমায় চুনিলালের ভূমিকায় দিলীপ কুমার, সুচিত্রা সেন, বৈজন্তীমালার মতো ডাকসাইটে অভিনেতাদের সঙ্গে পাল্লা দিয়ে অভিনয় করে সাড়া ফেলেছিলেন, স্বয়ং অমিতাভ বচ্চন যার গুণগ্রাহী। মুকেশের এক বোনের বিয়েতে আমন্ত্রিত হয়ে এসেছিলেন মতিলাল।

বিয়ের সঙ্গীত অনুষ্ঠানে তরুণ মুকেশকে গান গাইতে শুনে অবাক হয়েছেন মতিলাল। এ যেন অবিকল কেয়াল সাইকেল, যেমন সুন্দর চেহারা তেমনি মিষ্টি সুরেলা গলা। এই ছেলের জন্য আদর্শ জায়গা বলিউড। মুকেশের বাবা জোরাওয়ারের সঙ্গে আলোচনা করে মুকেশকে তিনি বোম্বে নিয়ে যেতে চান। রাজি হননি জোরাওয়ার, চেয়েছিলেন ছেলে তার মতো ইঞ্জিনিয়ার হবে, কিন্তু সেদিকে মন নেই ছেলের, সারাক্ষণ গান নিয়েই মেতে আছে। মতিলাল তাকে বোঝান, অবশেষে চন্দ্রাণী দেবীর কথায় রাজি হন জোরাওয়ার। মতিলাল দাদার সঙ্গে বাক্স প্যাটারা গুছিয়ে বোম্বে আসেন। মুকেশ, শুরু হয় জীবনের নয়া ইনিংস। এত যে সব শিল্পীদের গল্প গাথা আপনাদের শোনায়, যখন এগুলো শোনাই তখন তো নিজেও পড়ি, পড়তে হয়, মনে হয় কখনো শিল্পী তৈরি করা যায় না। এনারা শিল্পী হয়েই জন্ম নেন, সময়ের সঙ্গে সঙ্গে তাদের সেই গুণগুলো শুধু আলোর মতো প্রকাশিত হতে থাকে আর সুরভিত হতে থাকে চারদিক। আজকে শিল্পীর আসর সেজে উঠেছে মুকেশকে নিয়ে। সঙ্গে রয়েছি আমি আপনাদের বন্ধু আনন্দিতা। অনুষ্ঠান কেমন লাগছে জানাতে ভুলবেন না।

আচ্ছা, একজন বন্ধু আছেন সঙ্গে, কি বলতে চাইছেন দেখি। হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, কি বলছেন বলুন বলুন। আশ্চর্য, আমি বুঝতে পারি না আপনারা ফোন করেন, কথা বলেন না, অনুষ্ঠান সম্পর্কিত কোনো কিছু বলার থাকলে বলুন, ফোন। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? আমি আপনাকে গানই শোনাচ্ছি, আপনি গান শুনুন।

किसी की मुस्कुराहट टोपे हो निसार, किसी का दर्द मिल सके तो ले उधार, किसी के वास्ते हो तेरे दिल में प्यार, जीना इसी का नाम है। अनेके बॉलीवुड ट्रेजेडी किंग बोलें ताके कंठस्वर थेके गायकी दर्द अर्थात बेदनाई तार गानेर मूल यूएसपी এমনই মাত্রা সঙ্গীত বিশেষজ্ঞদের অনেকের। তবে একই সঙ্গে রোমান্টিক মুডের গানেও তিনি অসামান্য, বারংবার নিজের গানের মাধ্যমে আম আদমির কথা বলেছেন তিনি। আর তার প্রয়াণের এত বছর পার করেও সঙ্গীত প্রেমীদের হৃদয়ে অমলিন তিনি। আজকের শিল্পী অনুষ্ঠানটি সেজে উঠেছে সেই প্রভাত প্রতিম সঙ্গীত শিল্পী মুকেশকে নিয়ে।

0: আকাশবাণী এফএম উজ্জ্বান্ত শুনছেন 101.6 MHz প্রচার তরঙ্গে। আর আজকে আমি আপনাদের বন্ধু আনন্দিতা এই মুহূর্তে সঙ্গে রয়েছি রাগে অনুরাগের আসরে। হ্যাঁ, আপনাদের প্রিয় অনুষ্ঠান অর্থাৎ বাংলা গানের অনুরোধের আসর। চলুন, বন্ধুরা তো অপেক্ষা করছেন ফোন লাইনে, কে কে রয়েছেন তাদের অনুরোধ নিয়ে নিই, শোনাবো পরপর সকলের গান। হ্যালো, নমস্কার।
1: হ্যালো, নমস্কার।
0: বলুন।
1: আমার স্বপ্ন তুমি, আশা
0: আমার স্বপ্ন তুমি। এ তো আমার স্বপ্ন তুমি দিয়ে প্রচুর গান রয়েছে, আপনি বলুন তো কোনটা।
1: আমার স্বপ্ন যে আমার
0: আমার স্বপ্ন দিয়ে, আচ্ছা ঠিক আছে আমি আপনাকে শোনাচ্ছি। যে আমার স্বপ্ন যে একটা গান রয়েছে, আমার স্বপ্ন তুমি, আরও একটি গান রয়েছে অমিতাভ বচ্চনের, উত্তম কুমারের, কোন গানটা শোনাবো? এই ছায়াছবিতে কে অভিনয় করেছিলেন আপনি অন্তত সেটা বলুন। না না, কার কার গাওয়া নয়, অভিনয় কে করেছে আপনি একটু বলুন আমাকে, তাহলে আমি বুঝতে পারবো। ফিল্মের নাম না জানলেও হবে, অভিনয় অভিনেতা মানে অভিনেতা অভিনেত্রীর নাম জানলেও হবে। কিন্তু আমি আপনাকে এখন কোন গানটা শোনাবো, আমার হাতে আমার স্বপ্ন তুমি বলে চারটে গান রয়েছে, এখন আপনি যেটা বলবেন আমি আপনাকে সেটাই শোনাবো, বলুন।
1: আমার স্বপ্ন তুমি গান শুনতে চাই ম্যাডাম।
0: জানি না, আচ্ছা ঠিক আছে, আমার হাতে এখন আমার স্বপ্ন যে একটা রয়েছে, আমার স্বপ্ন তুমি, ও গো আনন্দ আশ্রম থেকে আরও একটি গান রয়েছে, এই গানটা তো শোনাবো। ঠিক আছে, চলুন দেখি পরের বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার। বলুন কে রয়েছেন।
2: নমস্কার, আমি
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ একটু জোরে বলতে হবে, আসলে আমাদের ফোন লাইনের পরিষ্কার কথা শোনা যায় না, এটা হচ্ছে এক মুশকিল। বলো। ঠিক আছে, পরপর দুটো গান শুনতে থাকো, শোনাবো তোমাকে, এক্ষুনি শোনাবো। প্রথম যে বন্ধু ফোন করেছিলেন তার গানে যাবো, তারপরে আদিত্যর গানে যাচ্ছি। সবার জন্য রইল এই গানগুলো, চলুন শুনি।

চলুন যাচ্ছি পরের গানে। পরের গানটি উঠো উঠো সূর্যায়রে, অনুসন্ধান ছায়াছবি থেকে, আদিত্যর পছন্দের গান। চলুন, সকলের জন্য রইল এই গানটি।

0: চলুন যাচ্ছি পরের অনুরোধ নিয়ে যারা বসে আছেন তাদের কাছে। হ্যালো, নমস্কার।
1: নমস্কার, প্রদীপ বলছি অভয়নগর থেকে।
0: হ্যাঁ হ্যাঁ প্রদীপ বাবু বলুন।
1: কলম কিনে ছবি থেকে আমি কি সে কি ভুলে গেছি, আশা ভোঁসলে কণ্ঠ।
0: আমি কি
1: দেখি,
0: আমি কি সে কি? আচ্ছা, আমি ও আমি কে সে কি ভুলে গেলে? হ্যাঁ বুঝতে পেরেছি। চলুন চলুন এই গানটা শুনুন, রইল আপনার জন্য আপনার পছন্দের গানটি। ধন্যবাদ।

0: চলুন দেখি পরের বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: আমি বরকাঠাল থেকে স্বর্ণমালা দেবরমা বলছি। দিদি
0: বলুন বলুন,
1: কেমন আছে? দিদি
0: ভালো আছি, আপনি ভালো
1: শুভ
0: আছেন?
1: সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা
1: দিদি, আমি একটা গান শুনবো।
0: হুম
1: নয়নমণি ছবি থেকে।
0: হুম
1: এটা যদি না হয়,
0: আপনি বলুন গানটা বলুন।
1: ও নয়নমণি ছবি, নয়নমণি,
0: নয়নমণি গান, গানটাই এমন? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অবশ্যই শোনাবো। আচ্ছা, এই গানটা কি সুমন কল্যাণপুরের গাওয়া নয়নমণি নয়নমণি? এই তো দেখছি নয়নমণি দিয়ে প্রচুর। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি।
1: আমার মনি নয়নমণি,
0: ও হ্যাঁ হ্যাঁ, এটাই এটাই হবে, তুমি আমার নয়ন গো
1: মনি।
0: হ্যাঁ বুঝতে পেরেছি, ধন্যবাদ। ঠিক আছে, শুনতে থাকুন আপনার পছন্দের গান।

এতক্ষণ যে বন্ধুরা ফোন লাইনের প্রান্ত থেকে তাদের অনুরোধের গানটুকু শুনতে চেয়েছেন, তাদের অনুরোধটুকু রাখার চেষ্টা করেছি। এবারে চলে যাব যে বন্ধুরা হোয়াটসঅ্যাপে তাদের অনুরোধটুকু রেখে গেছেন, তাদের অনুরোধে

ওকে ওকে, তো অম্বালিকা লিখছে উমা পুথিত পাবনি গঙ্গা, কিশোর কুমারের কণ্ঠে এই গানটি অম্বালিকার জন্য রইল। চলুন তারপরে যাচ্ছি কণিকা দেবীর গানে।

0: চলুন যাচ্ছি পরের গানে। পরের গানটি শুনবেন বিধানবাবু টাকার চলা থেকে অনুরোধ জানিয়েছেন এই গানটি শোনার জন্য ভূপেন হাজারিকার কণ্ঠে মেঘ থমথম করে।
1: জল নেই

পরের গানটি নারায়ণ মজুমদার রামনগর এক থেকে অনুরোধ জানিয়েছেন আশা ভোসলের কণ্ঠে। বোবা বলে দুঃখ কেন, বাবা তারকনাথ ছায়াছবি থেকে।

শুনছেন এফএম উচ্চান্ত 101.4 মেগাহার্জ প্রচার তরঙ্গে ঘড়ি কাটায় 5:48 হয়ে 54 সেকেন্ড। আজকের দ্বিপ্রহরের আসরে আমি অনিন্দিতা এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম, আছি সন্ধ্যে 6:30 পর্যন্ত। আরও একটি অনুরোধ এসছে হোয়াটসঅ্যাপে, আরও দুটো অনুরোধের পর চলে যাব। আপনাদের ফোন লাইনে যে বন্ধুরা অপেক্ষা করে রয়েছেন তাদের বলছি, তোমার কানে কানে আমার তুমি ছায়াছবি থেকে পাপিয়া এই গানটির অনুরোধ জানিয়ে।

শুনলাম লতা মঙ্গেশকরের কণ্ঠে পুলক ব্যানার্জির লিরিক্স, মিউজিক দিয়েছেন বাপ্পি লাহিড়ী। আমার তুমি গানটি, পরের গানটি শোনার অনুরোধ জানিয়েছেন জম্পি জলা থেকে বিশু রায় বাবু। আচ্ছা, উনি চলো খালি প্রেম প্রেম এই ওয়ান্টেড ছায়াছবি থেকে এই গানটি শোনার অনুরোধ জানিয়েছেন।

0: নতুন দেখি কে কে বন্ধু রয়েছেন যারা অনলাইনের উপরান্ত অপেক্ষা করে আছেন তাদের পছন্দের গান শুনবেন বলে। হ্যালো, নমস্কার।
1: হ্যালো,
0: হ্যালো,
1: নমস্কার দিদিভাই।
0: হ্যাঁ নমস্কার, বলুন।
1: আমি সঙ্গীতা দত্ত কোলাপুর থেকে বলছি।
0: বলুন
1: দিদিভাই, আজকে আমাকে শুনিয়ে দিন প্রেম পূজার ছবির গান,
0: কি
1: দেব
0: ছবির
1: না
0: গান?
1: তোমায় চলে যেতে।
0: আচ্ছা, দেব না তোমায় চলে যেতে, ঠিক আছে।
1: আশা দি গিয়েছেন এই গানটি সবাইকে নিয়ে শুনবো, আপনি শুনবেন। নমস্কার।
0: নমস্কার।

0: हेलो नमस्कार,
1: नमस्कार मैम।
0: बोलो।
1: আমি শম্ভু দেববর্মা
0: বলুন, কি গান?
1: নিষ্পাপ ছবি থেকে ওরে কোকিল পাখি কেন ডাকা ডাকি, এই গানটা আর কি।
0: আচ্ছা, ঠিক আছে,
1: নিষ্পাপ ছবি।
0: ঠিক আছে। ওরে কোকিল পাখি, নিষ্পাপ ছবি। ওরে বাবা, ওরে কোকিল। আচ্ছা, একটু দেখি, দেখতে হবে। ওরে কোকিল পাখি, হ্যাঁ, নিষ্পাপ ছবি থেকে। এটা নিষ্পাপ আসামি ছায়াছবির নাম।

0: চলুন যাচ্ছি পরের বন্ধু কে রয়েছেন দেখি। হ্যালো নমস্কার। হ্যালো
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন বলুন, শুনতে পাচ্ছি।
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে বলছি, নিতাই দাস।
0: হ্যাঁ বলুন বলুন।
1: আমি 17 পা ছবির একটি গান শুনতে চাই, লতা মঙ্গেশকরের কণ্ঠে।
0: আচ্ছা,
1: ফেলে আসা স্মৃতি আমার বেদনা জাগাই।
0: ঠিক আছে, শুনতে থাকুন, ধন্যবাদ ফোন করার জন্য। ফেলে আসা স্মৃতি আমার, আচ্ছা ফেলে আসা স্মৃতি, চলুন লতা মঙ্গেশকরের কণ্ঠে নিতাই বাবুর জন্য রইল এই গানটি।

0: হ্যালো, নমস্কার।
1: হ্যালো, শুভ সন্ধ্যা দিদি।
0: হ্যাঁ, শুভ সন্ধ্যা।
1: আমি শিবচন্দ্র পাড়া থেকে রবীন্দ্র দেবরমা, গান শুনতে চাই দিদি।
0: হ্যাঁ বলুন।
1: গান ও বাংলা ছবি, মাটি, মানুষ।
0: আচ্ছা, কি গান, গানটা বলুন।
1: গানটা ও যে কোনো একটা গান শুনে দিও, মাটি মানুষ থেকে।
0: আচ্ছা, ঠিক আছে, অবশ্যই শোনাব।
1: ধন্যবাদ দিদি, ভালো।
0: ধন্যবাদ।

0: শুনলেন এই গানটি? যাব পরের বন্ধু কে রয়েছেন। হ্যালো, নমস্কার,
1: হ্যালো,
0: বলুন।
1: নমস্কার ম্যাম।
0: নমস্কার,
1: শুভ সন্ধ্যা।
0: হুম হুম বলুন।
1: আমি কুয়ারে রামচন্দ্রগড়তে অখিল দেব বলছি।
0: বলুন।
1: আচ্ছা, গান শুনব গুরু দক্ষিণে বয়ে থেকে পৃথিবী হারিয়ে গেছে কুমার শানুগঞ্জে।
0: ঠিক আছে, চলুন শুনতে থাকুন। গুরু দক্ষিণা থেকে পৃথিবী হারিয়ে গেছে।

স্টুডিওর ঘড়ির কাঁটায় 6:25 হয়ে 14 সেকেন্ড। প্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ আপনাদের বন্ধু অনিন্দিতা আপনাদের সঙ্গে ছিলাম, আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ঈদ তীব্র দাবদাহে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, প্রচুর জল পান করবেন, ডাবের জল খান, শরবত খান, ওয়ারেস খান, গ্লুকোজ খান, তবু হাইড্রেটেড থাকুন, ভালো থাকুন, জুড়ে থাকুন এফএম জয়ন্তর সঙ্গে। আপনাদের রাতের সফর সঙ্গী আর যে মানালি ইতিমধ্যেই স্টুডিওতে এসে পৌঁছে গেছে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন এফএম জয়ন্তর।

শুভ সন্ধ্যা প্রিয় শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উচ্চান। তো আর আজ সন্ধ্যায় চলে এসছি আমি আপনাদের বন্ধু আর চে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে ঠিক সন্ধ্যে 6:43 আর আপনাদের জন্য নিয়ে এসছি এক রাশ অনুষ্ঠান। প্রথমেই রয়েছে খোলা আকাশ, তারপরেই শুনবেন সেরা কথা, শুনবেন আপনাদের পছন্দের পর্ব রংমহল। আর জানেন আজ রংমহল পর্বে সত্যজিৎ রায়ের একখানা অসাধারণ গল্প পাঠ হবে, তারপরেই শুনবেন শামে গজল এবং অবশেষে আপনাদের পছন্দের আজ রাতে। শ্রোতা বন্ধুরা, আজ আজ রাতে পর্বে আমরা শুনব সাইকেল নিয়ে কিছু কথা। তাই সেই সাইকেল, আজ যেহেতু ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, ইন্টারন্যাশনাল বাইসাইকেল ডে, সেই অনুষ্ঠানকে ঘিরেই আজকের এই পর্ব। আজ রাতে কথা বলবো দুই চাকার ঘূর্ণিতে ফেরা। তাহলে শ্রোতা বন্ধুরা, দেরি কেন, অনুষ্ঠানের সরাসরি চলে যাই।

0: কম সময়ে বেশি লাভ কেবল একটাই ক্লিকে অবাককাণ্ড
1: অজানা লিঙ্কে কখনো ক্লিক করবেন না। আইবিআই এ কথা বলে
2: জেনে রাখুন, সতর্ক থাকুন।

0: ছোটবেলা মিলা আজ খোলা আকাশ পড়বে, চলে যাবে দেব এই খোলা আকাশে ভাসতে ভাসতে পরিচয় করিয়ে দিই ত্রিপুরা রাজ্যের এক অন্যরকম শিল্পী, তরুণ প্রজন্মের এক উদীয়মান নক্ষত্রের সঙ্গে। নমস্কার, শুভ সন্ধ্যা। হ্যালো,
1: নমস্কার।
0: স্বাগত জানাই আপনাকে। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী রাতুল বণিক। রাতুল, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং স্বাগত জানাই আমাদের খোলা আকাশ পর্বে। কেমন আছেন বলুন?
1: হ্যাঁ, ভালো আছি, খুব ভালো আছি। আপনি, আপনারা কেমন আছেন?
0: বেশ ভালো আছি। আজ খোলা আকাশ পর্বে কিন্তু আপনার বেশ খানিকটা গান শুনবো এবং কথা শুনবো আপনার।
1: হ্যাঁ, একদম একদম, এটার অপেক্ষাতেই ছিলাম, একদম এটার অপেক্ষাতেই ছিলাম। আর এত বড় একটা অপরচুনিটি পেলাম এফএম রেডিও তরফ থেকে, মানে সত্যি অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ।
0: আজ কিন্তু আপনার ভীষণ পছন্দের গানগুলো শুনবো। দেখুন কি সুন্দর একটা ওয়েদার, একেবারে সন্ধে হয় হয় ভাব, এবং তার মধ্যে আকাশটাও বেশ সুন্দর করে সাজে আজকাল, একেবারে রঙে মনে হয় কোন শিল্পী যেন খুব সুন্দর ভাবে রং ঢেলে সাজিয়ে দেয় তার।
1: একদম একদম একদম।
0: আপনার পরিচয় খানিকটা আপনার গানে গানেই হোক, কথা না বাড়িয়ে তাই প্রথম পরিচয় গানেই হোক।
1: ঠিক আছে, আমি প্রথম একটি কৃষ্ণের ভজন শোনাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে, চেষ্টা করছি।
0: সেটা কিন্তু

0: আমাদের সঙ্গে আজ খোলা আকাশ পর্দা ফুল লাইনে রয়েছেন শ্রী রাতুল বণিক, রাজ্যের উদীয়মান অঙ্কের জন্য এক সঙ্গীত শিল্পী তিনি। হ্যাঁ,
1: শুরু করছি।

धर धरे मोहना मुरली पर अधर धरे मोहना मुरली पर होट

0: বাহ, অসাধারণ। খুব সুন্দর একটি কৃষ্ণ ভজন দিয়ে শুরু করলেন অনুষ্ঠান। সত্যি তাই, সন্ধ্যাবেলায় যখন ঠাকুরের সামনে প্রদীপ ধূপ ধুনো জ্বালানো হয়, দেখানো হয়, তখন মনে হয় এমন একটা ভজন এবং এমন একটা অন্যরকম একটা আবেগের একটা অন্যরকম আবেগঘন একটা পরিস্থিতি তৈরি করে দেয় আমাদের সামনে। শিল্পী আত্মনিহিত রয়েছেন আমাদের সঙ্গে। এবার আপনার কাছে জানতে চাইবো, গানের শুরুটা ঠিক কিভাবে হয়?
1: গানের শুরুটা আমি যখন ক্লাস টুতে ছিলাম তখন থেকে গানের শুরু আমার দিদি গান করত, সাথে সাথে বসে থাকতাম, দিদির সাথে করতাম, সেই থেকেই গান শুরু। তো সবাই বলতো যে ওর সুর আছে, গান শেখানো খুব প্রয়োজন। তো আমার প্রথম গুরু শ্রদ্ধেয় বিমল চক্রবর্তীর কাছে প্রথম আমার হাতে করি হয়, না উদয়পুর, আমার বাড়ি উদয়পুর, উদয়পুরে আমার বিমল চক্রবর্তীর কাছে আমার হাতে করি হয়, যখন ক্লাস থ্রিতে দিলাম তখন থেকে আমার গানে শুরু আর কি।
0: এই গানের পথ চলা তার মানে সেই ক্লাস টু থেকে, তারপরে আপনাকে থেমে থাকতে হয়নি। আচ্ছা, মনে হয়নি কখনো আপনার এই গান গাওয়া কিংবা অন্যান্য কাজে যুক্ত থাকা আপনার পড়া থেকে আপনাকে বিরত রাখছে কিংবা হ্যাম্পার করছে, এরকম কিছু কি মনে হতে থাকে?
1: না না না না, এরকম কিছু অ্যাকচুয়ালি মিউজিক মানে এরকম একটা জিনিস যেটা যতই পড়ার হেডেক থাকুক না কেন, এটা যখন করি
0: যেকোনো ভাবে আমাদের যে এত ক্লান্তি, এত পরিশ্রান্তি, সবকিছু আমাদের খুব সুন্দর ভাবে মিলিয়ে দেয়, বিজ্ঞানসম্মত ভাবে। এবার জানতে চাইবো, এই যে বেড়ে ওঠা, বড় হওয়া, গান শেখা, শুধু গানকে কেন, অন্য কিছু নয় কেন? আজ যদি সেই আতঙ্কনিক একজন পাইলট হতেন কিংবা একজন ইঞ্জিনিয়ার হতেন, তাহলে কি গান থাকতো আপনার সঙ্গে?
1: গান অবশ্যই থাকতো, কারণ গানকে আমি খুব ভালোবাসি।
0: ভালোবাসাটা ঠিক কেন, কি কারণে গড়ে উঠেছিল
1: গানের সাথে ভালোবাসাটা? অ্যাকচুয়ালি কি বলবো, গানের যে সুর, গানের যে ধরন, না এটা মানে সবকিছু।

0: চাইটা আমার কাছে খুব ভালো লাগতো জিনিসটা, স্পেশালি যখন আমি ক্লাস 11-12 মানে পড়তাম তখন অনেক কম্পিটিশন হতো, অ্যাটেন্ড করতাম, প্রাইজ পেতাম ফার্স্ট সেকেন্ড, উৎসাহটা এখান থেকে আরো বেশি বাড়লো। হ্যাঁ, তখন থেকে মানে গানে মানে ইন্টারেস্ট গ্রো আর কি।
1: এবার যদি জানতে চাই আপনার সেই সময়কার কিশোর আতুল বণিক গান গাইছেন উদয়পুরের শহরের এক মঞ্চে, এবং কোন গানটার কথা মনে পড়ে? এই গানটা ব্যাক করলে কি শুনতে পাবো আমরা?
0: অবশ্যই, যখন ছোটবেলায় যখন 5-6 পড়তাম তখন একটা গান মানে সবসময় পড়তাম, যেটা আমরা এখনো খুব পছন্দের, আমরা সবাই রাজা গানটা।
1: অনেকদিন
0: পর শোনাচ্ছি নিজের। আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্ব রাজার সামনে সত্যি, আমরা সবাই রাজা, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি, আমরা যা খুশি তাই করি তবু তার খুশিতে চড়ি, আমরা নই বাধা নই দাসের রাজা, দাসের দাস সত্যি, নইলে নদী রাজার সামনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা, আমরা সবাই রাজা, আমাদের রাজা রাজত্ব, নইলে নদী রাজার সামনে মিলব কি সত্যি, আমরা সবাই রাজা।
1: বাহ, সত্যি আমরা তো সবাই রাজা। আপনি যদি ভাবেন আপনি রাজা তবে আপনি রাজা। জীবনকে আপনি কিভাবে নিয়ে যেতে চান সে তো জীবনের নাবিকা আপনি চালান, আপনার সেই নৌকো, তাই তো? সেই আতুল বণিক, কিশোর আতুল বণিক ধীরে ধীরে বেড়ে ওঠে, এবং সে যখন যৌবনে এবং হালকা তার জীবনে প্রেম আসে, সেই সময়টায় আতুল বণিক কোন গানটাকে সবচেয়ে বেশি পছন্দের এবং ভালোবাসার মানুষটাকে উপহার দিত?
0: কি বলবো, অনেক গানই অনেক গানই আছে।
1: হ্যাঁ হ্যাঁ, যে কোনো একটা শুনবো এবারে।
0: আচ্ছা, আমি শোনাচ্ছি বান্না দে, কিংবদন্তি শিল্পী, আমার খুব পছন্দের একজন।
1: আচ্ছা,
0: উনারই একটি গান, সুন্দরী গো দোহাই দোহাই মান করে।
1: আহা, আচ্ছা এই গানটা শোনার আগে একটা প্রশ্ন করতে পারি?
0: একদম একদম একদম একদম।
1: এই গানটা যখন আপনি আপনার প্রেমিকাকে গিয়ে শোনান, তার রিয়াকশনটা ঠিক কেমন হয়?
0: তার রিয়াকশন ভালো, খুব সুন্দর করে শুনলো।
1: বেশ, এবার তবে আর কথা বাড়াচ্ছি না, আশা করছি আপনার সেই ভালোবাসার মানুষটি এই অনুষ্ঠানটা উপভোগ করছে
0: এবং
1: শুনছে।
0: সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, আজ নিশীথে কাছে থাকো না বলো না, সুন্দরী গো দোহাই দোহাই মান করো না, অনেক শিখা পুরে তবে এমন প্রদীপ জ্বলে, এই অনেক শিখা পুরে তবে এমন

চিরই কথা বলি না না চন্দ্রহারে কাজল ধোয়া জল ফেলে না সুন্দরী গো দোহ।

জীবন ভরে তাদের বোঝাই যাবে। আজ পৃথিবীর ভালোবাসার ছবি গেছে কুমি, না না একটু ফাগুন।

0: আজ নিশিথে কাছে থাকো না বলো না সুন্দরী গো, দোহাই দোহাই মান করো না।
1: সত্যি সেই মানুষটা হাই মান করে থাকতে পারবে না, ভালোবাসায় তো মান অভিবাসন নেই। তারপরও মান ভাইয়া থেকে আপনি এই গানটাই করেন?
2: মান ভাঙাতে অ্যাকচুয়ালি গানটা তো খুবই রোমান্টিক, সেটা বলি
1: ভীষণ। হ্যাঁ,
2: গান অ্যাকচুয়ালি আমার পছন্দের অনেক গান আছে, যেমন হিন্দি গানও আছে, প্রচুর গান হিন্দি গান।
1: আপনি বর্তমানে কি করেন?
2: আমি বর্তমানে একজন শিক্ষক, শ্রী শ্রী রবিশঙ্কর বিদ্যা মন্দির স্কুলের একজন
1: শিক্ষক।
2: আমি সঙ্গীত শিক্ষক, একজন মিউজিক টিচার।
1: আচ্ছা, বাহ, সেই সঙ্গীত যেটাকে আপনার প্যাশন সেটাকে প্রফেশন হিসেবে নিয়েছেন, এই যে ডিসিশনটা, এই পদক্ষেপটা নিতে আপনার পরিবারের কার ক্রেডিট সবচেয়ে বেশি?
2: ক্রেডিট বলতে আমার মা বাবার ক্রেডিট সবচেয়ে বেশি, কারণ অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে মিউজিক মানে তখন যখন মিউজিক
1: ভালো লাগাটাকে আপনি প্রফেশনে নিয়ে,
2: একদম একদম তাই, একদম তাই। আমার মা বাবা অনেক সাপোর্ট করেছে, সত্যি ওদের সাপোর্টের কিছু বলার নেই।
1: এবার আপনি একজন শিক্ষক হিসেবে, আপনি সঙ্গীত শিক্ষক, ছাত্র ছাত্রীদের কিভাবে আপনি অনুপ্রেরণা যোগান? কোন গানটা গিয়ে আপনি তাদেরকে ইন্সপায়ার করেন, বা তারা কোন গানটা শুনে মনে হয় যে না আমরাও বড় হলে একদিন রাতুল স্যারের মতনই বড় সঙ্গীত শিল্পী হবো, ভালো সঙ্গীত শিল্পী হবো?
2: অ্যাকচুয়ালি বাচ্চাদের যখন সঙ্গীত শেখাই তখন বাচ্চাদের যে বাচ্চাদের আমাদেরকে বুঝতে হবে বাচ্চারা কি গান পছন্দ করে, সেইভাবে আমরা বাচ্চাদেরকে গান শেখাই। মানে বলতে গেলে আছে না, ছোট বাচ্চাদের সাথে শেখাতে গেলে ছোট হয়ে যেতে হয়।
1: হ্যাঁ,
2: একদম ছোট হয়ে যেতে হয়। যেমন ফুলে ফুলে ঢোলে ঢোলে ওরা খুব পছন্দের গান, আমরা সবাই দেখে খুব পছন্দের গান, প্রজাপতি বুলবুল পাখি এগুলো যখন ওরা শোনে তখন মানে খুব এক্সাইটেড ওরা মিউজিকটা নিয়ে।
1: এই গানগুলো শিখে শিখে তাও তো ধীরে ধীরে বড় হয়, এবং একটা কিশোর ছাত্র কিংবা কিশোরী ছাত্রী আপনার কাছে এলো, সে কিভাবে মনে করতে পারছে যে আপনাকে দেখে সেও সঙ্গীতকে জীবনের ধ্রুবতারা হিসেবে বেছে নেবে?
2: অ্যাকচুয়ালি বাচ্চাদের যখন সঙ্গীত শেখানো হয় তখন ছোট ছোট মানে ছড়ার গান এগুলি দিয়ে বাচ্চাদেরকে ইন্টারেস্ট যোগাই আর কি আমরা। যখন ওরা বুঝে যায় যে বুঝে যে অ্যাকচুয়ালি সঙ্গীতটা কিরকম কিরকম, তখন আমরা আস্তে আস্তে আস্তে কি করি ক্লাসিক্যাল, হ্যাঁ এখানে যখন ধরাই ওরা অটোমেটিক্যালি সেটা ধরে নেয়, আর সেইভাবেই বাচ্চারা গ্রো হয় আর কি।
1: এবার আপনার কাছে কি গান শুনব?
2: এবার আমার খুবই পছন্দের একটি গান কিংবদন্তি শিল্পী বাংলাদের আরো একটি গান, আমি যে জলসা করে আর কি, সবার পছন্দের আমারও খুব পছন্দের।
1: আপনারা সবাই মিলে উপভোগ করছেন খোলা আকাশের এই অসাধারণ পর্বটি। অনলাইনে রয়েছেন সঙ্গীত শিল্পী রাতুল বণিকার, সঙ্গে রয়েছে আমি আর জে মানালি আপনাদের বন্ধু, টিম করে রয়েছেন 101.6 ছয় মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, স্টুডিওর ঘড়ি রয়েছে সন্ধে 7:52 সুন্দর এবারে রাতুল স্যারের গান।

আমিতে জলসা করি বেলুয়ারি ঝাড় আমিতে জলসা করি।

ফুরামনি হায় গন্ধে তার আঞ্জে জলসাখরি বেলোয়ারি ঝাড় আঞ্জে জলসাখরি।

0: বুঝিও তবু বলতে পারি না যে আলো আর পিছে আমি মিছে ছুটে যাইবারে বার আলো আর পিছে আমি মিছে ছুটে যাইবারে বার আমি রে জলসা খরে বেলো আরি ঝার আমি রে জলসা খরে।
1: বাহ, অসাধারণ! সত্যি আপনার এই গান আমাদের এই সন্ধ্যাটুকু জলসাঘর বানিয়ে দিল। শ্রোতাবন্ধুরা যারা শুনছেন এই অনুষ্ঠানটি, সকলে নিশ্চয় অনুভব করছেন, উপভোগ করছেন। হয়তো শ্রোতাবন্ধুরা এক কাপ কফি হাতে নিয়ে উপভোগ করছেন এই মুহূর্তটি। আর এই এভারগ্রিন গানগুলি তো সবসময় আমাদের অন্যরকম একটা মহল তৈরি করে দেয়। রাতুল স্যারের কাছে এবার জানতে চাইব, এই যে আপনার গানের পথ ধরে হাঁটা এবং সবকিছু, গানই সবকিছু আপনার, গান ছাড়া আর কি করতে ভালোবাসেন?
2: গান ছাড়া আমার খেলতে খুব ভালো লাগে।
1: আচ্ছা,
2: ক্রিকেট আমার খুব পছন্দের খেলা, আমি খেলি, খুব ভালো লাগে এই খেলাটি। তারপর ক্যারাম বোর্ড, চেস,
1: তার মানে গান ছাড়াও খেলাধুলোতে আপনার ইন্টারেস্ট রয়েছে। গান ছাড়া, পড়াশোনা ছাড়া, পাশাপাশি খেলাধুলাতেও রাতুল স্যারকে মাঝে মাঝে খুঁজে পাওয়া যায় খেলার মাঠে, তাই তো? সেবার যদি বলা হয় আপনার ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে একটা গান শোনানোর জন্য, আজ ধরুন আপনার অনেক ছাত্র ছাত্রী গান অনুষ্ঠান শুনছে, তাদের উদ্দেশ্য করে আপনি কোন গানটা গাইবেন?
2: তাদের উদ্দেশ্য করে আমি একটি গান করছি, মান্নাদের একটি গান, আমারও খুব পছন্দের, আমার স্টুডেন্টদেরও খুব পছন্দের গান, অনেক সময় শোনাই,
1: আশা করি শ্রোতাবন্ধুদেরও পছন্দের হবে।
2: কে তুমি তন্ত্রহরণী গানটা, খুব কমন একটি গান,
1: ভালো কমন কিন্তু কঠিন
2: কঠিন গান।
1: গানের ক্ষেত্রে স্যার আরো একটা প্রশ্ন যাচ্ছে,

0: রাগ সঙ্গীতের কৃতিত্ব কতটা?
1: অনেক অনেক।
0: যেমন
1: যেমন যে কোনো গান আমরা সবাই এটাই করি না কেন, হ্যাঁ, প্রত্যেকটা গানের যে আগে অলঙ্কার গুলো থাকে, যেমন সবাই রাজা, এগুলো কিন্তু সারেগামা পাথানিসাই দিয়ে আমরা তুলি। সারেগামা পাথানিসা যে কতটুকু ইম্পর্টেন্ট আর ক্লাসিক্যালের যে কতটুকু, এটা যদি না করা হয় তাহলে অ্যাকচুয়ালি একটা গানও আমাদের পক্ষে করা সম্ভব না। যদিও বা সম্ভব হয় তাহলে প্রপার ভাবে যে হরকত মুরকি গুলো করা হয় সেটা একদমই পসিবল না যদি শাস্ত্রীয় সঙ্গীত আমরা সঠিক ভাবে না শিখি।
0: গানের পরে

তুমি তন্দ্রা হরুনি, কে তুমি তন্দ্রা হরুনি, দাঁড়িয়ে আমার চোখের আগে, দাঁড়িয়ে আমার চোখের আগে, রাঙা লেবু পুষ্প রাগে, কে গো চম্পা বরণী, কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, আজ তোমায় দেখে হলো মনে তুমি ছিলে মনের কোণে, তোমার ডাকেই কোণে।

কে তুমি তন্দ্রা হরণী, কে তুমি তন্দ্রা হরণী, তুমি বোঝো নাকি, তুমি বোঝো নাকি, প্রাণের বিরাম জানে না আমার, বনের পাখি তুমি শোনো থাকি, ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে তাই মন পবনে, ওই ভ্রমর আখির গুঞ্জরণে ফুল ফোটে।

0: আমাদের সঙ্গে আছেন সঙ্গীত শিল্পী রাতুল বণিক। আমরা রাতুল বণিকের কণ্ঠের জাদুতে আজ সন্ধ্যায় ভাসছি সবাই মিলে। এবারে আপনার কাছে যদি জানতে চাই, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে কিংবা যারা গান শিখতে ভালোবাসে, গানকে ভালোবাসে, কিংবা যারা দেখে বা ভাবে তাদের জীবনটাও আপনার মতন সঙ্গীতময় করে তুলবে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে?
1: তাদের জন্য আমার বার্তা যেটা থাকবে সেটা হচ্ছে, গান করতে হবে, যাই আমরা করি গানটাও তত করতে হবে, রেগুলার প্র্যাকটিস আমরা যেটা বলি আর কি। এখন এরকম হয়, অনেকে গান পছন্দ করে কিন্তু প্র্যাকটিসের

0: ইন্টারেস্ট চলে যায়।
1: আচ্ছা,
0: সো ওই ইন্টারেস্টটা যদি আমরা বজায় রাখতে হয়, আমাদের বজায় রাখতে হয়, তাহলে গান করতেই হবে আমাদের। অবশ্যই করতে হবে, প্র্যাকটিস করলে কি হয় অটোমেটিক্যালি গানে ইন্টারেস্ট আসবে।
1: একদম, ক্রিকেট বলুন কিংবা গান, সবেতেই প্র্যাকটিস,
0: প্র্যাকটিস
1: যে কোনো মাধ্যমে। এবার খানিকটা টিপস দেবেন কি গলা ভালো রাখতে গেলে কি করতে হবে?
0: গলা ভালো রাখতে যতটুকু যেটা আমি করি সেটা হচ্ছে প্রপার প্র্যাকটিস, যেটা আবারও বলি প্রপার প্র্যাকটিস হচ্ছে গলা ভালো রাখার মেইন ওষুধ। যদি গলা ভালো রাখতে হয়, কিন্তু অনেক সময় বলে না যে মানে সকালে উঠে রেওয়াজ করা, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমি প্রেফার করি না। সকালে উঠে রেওয়াজ করলে ওর গলা ভালো থাকবে না, ও যখনই করবে 24 hours যখনই করবে 100% দিয়ে যদিও করে অবশ্যই অবশ্যই সেটা সাকসেস হবে।
1: তার মানে

0: যদি বলা ভালো রাখতে হয়। কিন্তু অনেক সময় বলে না যে মানে সকালে উঠে রেওয়াজ করা, হ্যাঁ অ্যাকচুয়ালি এটা আমি প্রেফার করি না। সকালে উঠে রেওয়াজ করলে ওর গলা ভালো থাকবে না, ও যখনই করবে 24 আওয়ার যখনই করবে 100% দিয়ে যদিও করে অবশ্যই অবশ্যই সে সাকসেস হবে।
1: তার মানে সকালে উঠে রেওয়াজের খুব একটা যে এবার তুমি তোমার জীবনটাকে ভালোভাবে কাটাও, দিনটাকে ভালোভাবে কাটাও। অনেক ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে প্রায় শেষ পর্যায়ে এসছি, তবে গান না শুনে আপনার কাছে বিদায় দিচ্ছি না। এবার কি শোনাচ্ছেন?
0: আচ্ছা, এবার একটু বেরিয়ে মান্না দে কিংবদন্তি একটু বেরিয়ে আমি
1: গান শুনি এবারে।
0: ঠিক আছে, আমি একটি রাঘবজির একটি পছন্দের গান চাঁদ কেন আসে না আমার ঘরে।
1: আরে বাহ, কি বাবা, আজকে পূর্ণিমা আজ আপনি গান গে সন্ধ্যাটাকে পূর্ণিমাতে পরিবর্তন করে দিন।
0: ওকে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, হো চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজ তো বলেনি, অভিমানিনী আজ তো বলেনি, আসবে কিনা সে ফিরে, চাঁদ কেন দিন যায় রাত যায় বয়ে যায় সময়, গ্লান মুখ তার আজ অশেষ, চোখ চায় মন চায় তবু ভাঙারি দেয়, সব আছে চাঁদ শুধু নেই, মেঘেরা যদি গিয়েছে দূরে সরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, জোয়ার ভাটায় চাঁদ আসে চাঁদ যায় আলো করে, আমি না সবার আমি আছি বর্ষায়, ঘোড়া মারিষায় কাটে না কেন যে আধার, ভালোবাসা বলে দেখে দেবে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে।
1: সেই শেষ পথের চাকলির মতো অসাধারণ একটা গান শোনালেন আপনি আমাদেরকে। সত্যি এই গান শুনে চাঁদ নিশ্চয়ই আপনার ঘরে চলে আসবে, সে কথা বলা যায়। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সঙ্গে থাকুন। কারণ অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। ভালো থাকুন,
0: ধন্যবাদ।
2: শ্রোতা বন্ধুরা শুনছিলেন 101.6 মেগাহার্জ FM উচ্চ অন্ততে খোলা আকাশ। আর আজ খোলা আকাশ পর্বে আমাদের সঙ্গে ছিলেন রাতুল বণিক।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জ্বান্ত। আজ সন্ধ্যায় আধো আলো ছায়ার মাখা সন্ধ্যায় আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে। স্টুডিওর ঘড়িতে সন্ধ্যে 7:19

শ্রোতা বন্ধুরা, আজ সেরা কথা পর্বে গৌতম বুদ্ধের কথাই আপনাদের সামনে তুলে ধরছি। গৌতম বুদ্ধ, তার কিছু কথা বলা আমাদের আজও ভাবিয়ে তোলে, আজও পথ দেখায়। গৌতম বুদ্ধ বলতেন, অতীতকে নিয়ে দুঃখ করো না, ভবিষ্যৎ নিয়ে উদ্বিগ্ন হয়ো না, আবার বর্তমান মুহূর্তে মনকে স্থির রাখো। আমরা প্রায়ই অতীতের ভুল বা ভবিষ্যতের ভয়ে সব সময় একটা চিন্তায় বর্তমানের আনন্দটাকে হারিয়ে ফেলি। গৌতম বুদ্ধের মতে প্রকৃত শান্তি বর্তমানকে গ্রহণ করার মধ্যেই রয়েছে। তাই আমাদেরকে বুঝতে হবে ঠিক কিভাবে আমরা বর্তমান সময়ে নিজেদেরকে রাখতে পারব। ভবিষ্যৎ আমাদের এনজাইটি দেয় এবং আমাদের অতীত আমাদের সব সময়ে অনুশোচনা করায়। কিন্তু আমরা যদি থাকতে পারি বর্তমান সময়ে, সেটাই হবে আমাদের জন্য বেস্ট গিফট। গৌতম বুদ্ধ বলতেন, ঘৃণা কখনো ঘৃণার দ্বারা দূর হয় না, ভালোবাসাই ঘৃণাকে দূর করে। আমাদের মধ্যে প্রতিশোধ আছে, হিংসা আছে, রাগ আছে, কিন্তু তা সত্ত্বেও প্রতিশোধ বা রাগ আরও রাগের জন্ম দেয়। তাই সবার চেয়ে ভালো ক্ষমা করে দেওয়া। ক্ষমা, সহমর্মিতা এবং ভালোবাসাই মানুষের মধ্যে দূরত্ব কমাতে পারে। হাজার যুদ্ধ জয়ের চেয়ে নিজের মনকে জয় করা শ্রেষ্ঠ। আপনি যখন জানেন আপনি কাজটা ঠিক করছেন, অন্য কারোর প্রশংসা হয়তো আর আপনার দরকার হবে না। বাইরের শত্রুকে কখনো হারানো সহজ নয়, কিন্তু নিজের লোভ, নিজের রাগ, নিজের অহংকার এবং দুর্বলতাকে জয় করাই সবচেয়ে বড় কঠিন কাজ।

গৌতম বুদ্ধ বলতেন, তুমি নিজেই তোমার আশ্রয়, অন্য কেউ তোমার আশ্রয় হতে পারে না। আসলে আমাদের জীবনের এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং উন্নতির জন্য শেষ পর্যন্ত নিজের উপরই নির্ভর করতেই হয়। আত্মবিশ্বাসী এবং আত্মনির্ভরশীলতাই আমাদের সমস্ত শক্তির উৎস। যেমন একটি প্রদীপ অন্য প্রদীপকে জ্বালিয়ে নিজের আলো হারায় না, ঠিক তেমনি সুখ ভাগ করলে তা কখনো কমে না, বরং বাড়ে। অন্যকে সাহায্য করলে বা অন্যের আনন্দ ভাগ করে নিলে সুখ কমে না, বরং আরো বাড়ে। শান্তি বাইরে কোথাও নেই, শান্তি তোমার নিজের মধ্যেই রয়েছে। অনেকেই সুখ এবং শান্তি

শান্তির খোঁজে বাইরে ছুটে বেড়ায়। কিন্তু প্রকৃত প্রশান্তি আসে নিজের মনকে বুঝতে ও নিয়ন্ত্রণ করতে পারলে। এক ফোঁটা জল যেমন কলস ভরিয়ে তোলে, ঠিক তেমনি ছোট ছোট সৎকর্ম জীবনকে মহৎ করে তোলে। বড় সাফল্য একদিনে আসে না, প্রতিদিনের ছোট ছোট ভালো কাজই একজন মানুষকে মহান করে তোলে।

গৌতম বুদ্ধ বলেন, স্বাস্থ্যই সর্বশ্রেষ্ঠ সম্পদ, সন্তুষ্টি সর্বোত্তম ধন। অর্থ বা খ্যাতির চেয়ে সুস্থ শরীর ও সন্তুষ্ট মন অনেক বেশি মূল্যবান, কিন্তু সন্তুষ্টি মানুষকে সত্যিকারের ধনী করে তোলে। তিনি বলেছেন, তোমার চিন্তাই তোমার জীবন গড়ে তোলে, তুমি যা ভাবো তাই তুমি হয়ে ওঠো। ইতিবাচক চিন্তা বা ইতিবাচক জীবন গড়ে তোলে আমাদের চিন্তাই। এই নিজের চিন্তাকে তাই যতটা পারা যায় আমরা সবাই সুন্দর রাখি এবং নির্মল রাখি। তার আরও একটি বিশেষ কথা, পথ চলতে চলতেই পথ তৈরি হয়। সাফল্যের জন্য সব উত্তর আগে থেকে জানা থাকে না, তবে হ্যাঁ, দরকার পড়লে সাহস অবলম্বন করে শুরু করলেই ধীরে ধীরে নতুন পায়ে নতুন পথ চলা শুরু হয়।

শ্রোতা বন্ধুরা, আজ সেরা কথা পর্বে গৌতম বুদ্ধের বলে যাওয়া কিছু কথাই আপনাদের সঙ্গে ভাগ করে নিলাম। সত্যি তো তাই, তার এই কথাগুলোই যেন আমাদের পথ দেখায়। তিনি আমাদেরকে অতীত এবং ভবিষ্যতে না থেকে বর্তমানে থাকার উদ্দেশ্যই দিয়েছিলেন, আদেশ দিয়েছিলেন। তিনি জানতেন ঘৃণা দ্বারা কখনো ঘৃণাকে জয় করা যায় না, বরং ভালোবাসা দিয়ে সে ঘৃণার গায়ে আবারও ফুল ফোটানো যেতেই পারে। তাই হয়তো তারা মহাত্মা, তারা পথ দেখান কিভাবে ভালো থাকতে হয়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন সেরা কথা পর্ব। এবারে কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে বাংলা সংবাদ, তারপরেই শুনবেন স্থানীয় ককবরক সংবাদ এবং স্থানীয় বাংলা সংবাদ। শুনতে থাকুন, সঙ্গে থাকুন, টিউন করে থাকুন 101.6 MHz FM উজ্জয়ন্ত।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। এছাড়াও জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক এবং বাস বাতিল করে BS6 মানের যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। 2/3 বেশি বিধায়কের সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের 8 বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। দিল্লিতে আজ একটি রেস্তোরাঁয় আগুন লেগে 21 জনের মৃত্যু হয়েছে, 40 জন আহত। প্রধানমন্ত্রী ঘটনায় শোক প্রকাশ করে নিহতদের নিকট আত্মীয়দের এককালীন 2 লক্ষ টাকা করে সহায়তা দেওয়ার কথা ঘোষণা করেছেন। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় 8ম রাউন্ডে বিশ্বের 1 নম্বর ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। আসছে বিস্তারিত খবরে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়ান পরিষেবার ক্ষেত্রে বিমান জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। পশ্চিম এশিয়ায় সামরিক সংকটজনিত কারণে জ্বালানির দামের যে ব্যতিক্রমী অনিশ্চয়তা দেখা দিয়েছে তার মধ্যেও বিমান জ্বালানির দাম অপরিবর্তিত রাখতে তেল বিপণন সংস্থাগুলিকে এই আর্থিক সহায়তা দেওয়া হবে। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত বিষয়ে সাংবাদিকদের জানিয়ে তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একথা জানান। তিনি বলেন, এর ফলে দেশে বিমান উড়ান পরিষেবা ক্ষেত্রে কর্মরত 77 লক্ষ মানুষের চাকরি সুরক্ষিত হবে।
1: आज माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी की अध्यक्षता में कैबिनेट में बहुत बड़े महत्वपूर्ण फैसले लिए गए हैं, जिसमें आज की जो वेस्ट एशिया क्राइसिस के कारण ATF एविएशन टर्बाइन फ्यूल उसका जो प्राइस बढ़ा है और उसका जो इम्पैक्ट आ रहा है एविएशन सेक्टर पे, उसको मिटिगेट करने के लिए 10,000 करोड़ रुपीज का एक ATF प्राइस स्टेबिलाइजेशन फंड क्रिएट किया गया।
0: মন্ত্রী আরো জানান, কেন্দ্রীয় অসামরিক উড়ান মন্ত্রক, পেট্রোল ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক এবং সরকারের ব্যয় বিভাগ বিমান জ্বালানির মূল্য স্থিতিশীল রাখার বিষয়ে গৃহীত এই সিদ্ধান্ত কার্যকর করা নিয়ে নজরদারি চালাবে। আগামী 36 মাস এই সুবিধা কার্যকর থাকবে বলে তিনি জানিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আজ জাতীয় রাজধানী অঞ্চল পরিকল্পনা পর্ষদকে দিল্লি এবং জাতীয় রাজধানী অঞ্চলে পুরনো ট্রাক ও বাস বাতিল করে নতুন যানবাহন চালু করার জন্য 9,585 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন করেছে। এই প্রকল্পের মাধ্যমে বাস এবং ট্রাকের মালিকদের BS6 মানের যানবাহন ও বিদ্যুৎ চালিত যানবাহন কেনায় উৎসাহ দেওয়া হবে।
1: दिल्ली के पॉल्यूशन को रोकने के लिए लगातार कई स्टेप्स लिए जा रहे हैं। उन स्टेप्स में एक बहुत बड़ा निर्णय लिया गया कि जो 40% कॉन्ट्रीब्यूशन है पार्टिकुलेट मटेरियल का, वो ट्रांसपोर्टेशन सेक्टर के कारण आता है और उस ट्रांसपोर्टेशन में जो सबसे बड़ा कॉन्ट्रीब्यूटर हैवी ट्रक्स और बसेस, पुरानी ट्रकों और बसों को रिप्लेस करने का इसमें फैसला लिया गया है।
0: দিল্লি ও জাতীয় রাজধানী অঞ্চল ছাড়াও হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশকেও এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হবে। মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয় সংক্রান্ত কমিটি রামেশ্বর থেকে ওড়িশার পালাদ্বীপ পর্যন্ত একটি নতুন উপকূল মহাসড়ক নির্মাণের প্রস্তাব অনুমোদন করেছে। এই মহাসড়কের জন্য 8,300 কোটি টাকা ব্যয় করা হবে। এছাড়াও মন্ত্রিসভায় 31 নম্বর জাতীয় সড়কে খাগাড়িয়া পূর্ণিয়া সেকশনের উন্নয়ন এবং 231 নম্বর জাতীয় সড়কে বিহারের অংশটিকে 4 লেনে পরিণত করার জন্য 3,936 কোটি টাকা অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা DK শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। বেঙ্গালুরুতে রাজ্যপাল থাওয়ারচাঁদ গেহলট তাকে পদ ও গোপনীয়তা শপথ বাক্য পাঠ করেন। সিদ্ধারামাইয়া মন্ত্রিসভায় স্বরাষ্ট্র দপ্তরের দায়িত্বে থাকা ডঃ জি পরমেশ্বর উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। তাদের সঙ্গে আরো 12 জন বিধায়ক মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে সহ বেশ কয়েকজন বরিষ্ঠ কংগ্রেস নেতা এবং তেলেঙ্গানা, কেরালা ও হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রীরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এদিকে নতুন স্পিকার নির্বাচিত না হওয়া পর্যন্ত বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালনের জন্য প্রাক্তন ডেপুটি স্পিকার রুদ্রাপ্পা মানাপ্পা লামানিকে মনোনীত করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্ণাটকের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করায় DK শিবকুমারকে অভিনন্দন জানিয়েছেন। একটি সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রী মোদী তার কার্যকালের জন্য শুভকামনা জানান। প্রধানমন্ত্রী বলেছেন,

0: জনগণের কল্যাণে কেন্দ্র কর্ণাটক সরকারের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবে। দুই তৃতীয়াংশের বেশি বিধায়ককে সমর্থন নিয়ে বহিষ্কৃত তৃণমূল কংগ্রেস বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের অষ্টাদশ বিধানসভার নতুন বিরোধী দলনেতা নির্বাচিত হয়েছেন। অধ্যক্ষ রথীন্দ্রনাথ বসু বিধানসভায় বিরোধী দলনেতার ঘর খুলে দিয়ে পরিষদীয় দলের এই বিভাজনকে মান্যতা দেন। এর আগে আজ সকালে রাজ্য বিধানসভায় নৌশের আলী হলে দলের ৫৮ জন বিধায়কের উপস্থিতিতে পরিষদীয় দলের বৈঠক হয়। সেই বৈঠকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় দলনেতা নির্বাচিত হন। মুখ্য সচেতক হয়েছেন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বিধায়ক আখরুজ্জামান। পরে ঋতব্রত সাংবাদিকদের বলেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে দলনেত্রী মনে করেন এবং বিধানসভায় তারা গঠনমূলক বিরোধী দলের ভূমিকা পালন করবেন।
1: এই অষ্টাদশ বিধানসভার দায়িত্বশীল বিরোধী হিসেবে আমরা যারা এখানে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিত্ব করছি, আমরা দায়িত্বশীল বিরোধীর ভূমিকা পালন করব, সদর্থক এবং গঠনমূলক বিরোধীর ভূমিকা পালন করব। সরকার যেটা ভুল করবে, সরকার যেটা ঠিক করবে না, সরকারের চোখে চোখ রেখে সেটা হাউসের ভেতর যে এমপি থিয়েটার, সেই এমপি থিয়েটারে যেমন লড়াই হবে, হাউসের বাইরে বিধানসভার অভ্যন্তরে সেই লড়াই হবে, রাস্তাতে সেই লড়াই হবে। আবার সরকার যদি কোনো সদর্থ ভূমিকা পালন করেন, আমরা সেই সদর্থ ভূমিকা প্রশংসা করতে পিছু পা হব না।
0: আগেই জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস শোভনদেব চট্টোপাধ্যায়কে বিরোধী দলনেতা, অসমীয়া পাত্র ও নয়না বন্দ্যোপাধ্যায়কে উপনেতা এবং ফিরহাদ হাকিমকে চিফ হুইপ হিসেবে ঘোষণা করেছিল। যদিও আজকের ঘটনাক্রমের পর এর আর কোনো মান্যতা রইল না। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। দিল্লির মালভিয়ানগরে আজ সকালে একটি রেস্তোরাঁয় আগুন লেগে ২১ জনের মৃত্যু হয়েছে, ৪০ জন আহত হয়েছেন। আগুন লাগার পর দমকলের ৮টি ইঞ্জিন আগুন নেভানোর কাজ করে। দমকল সূত্রে জানা গেছে বেশ কয়েকজনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। কিভাবে আগুন লাগলো তা খতিয়ে দেখা হচ্ছে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় রাষ্ট্রপতি বলেন, এই দুর্ঘটনা অত্যন্ত মর্মান্তিক, তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন ঘটনায় শোক প্রকাশ করে জানিয়েছেন, আহতদের তিনি দ্রুত আরোগ্য কামনা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে এক বার্তায় বলেন, নিহতদের নিকট আত্মীয়দের এককালীন ২ লক্ষ টাকা করে সহায়তা দেওয়া হবে, আহতদের প্রত্যেককে ৫০,০০০ টাকা করে দেওয়া হবে বলেও তিনি জানান। স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লির স্থানীয় প্রশাসনের সঙ্গে উদ্ধার কাজের ব্যাপারে যোগাযোগ রাখছেন। আহতদের সর্বশ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা দেওয়া হচ্ছে বলে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন। দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাও এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অন্নপূর্ণা যোজনা প্রকল্পের আওতায় প্রথম দফায় আজ ২৮ লক্ষের বেশি আবেদনকারীকে আর্থিক সুবিধা দেওয়া হয়েছে। এই উপলক্ষে নবান্নে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর কাজের সূচনা হয়। অনুষ্ঠানের প্রতীকীভাবে ৫ জন মহিলার হাতে অনুমোদনপত্র তুলে দেন মুখ্যমন্ত্রী। আগামী ৩ মাস ধরে এই প্রকল্পে নাম নথিভুক্তকরণ চলবে। পাশাপাশি প্রতি ৭ দিন অন্তর নতুন করে কতজনের আবেদন যাচাই হয়েছে সেই তথ্য প্রকাশ করবে সরকার। নারী ও শিশু কল্যাণ এবং সমাজ কল্যাণ দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল বলেন, ভুয়ো নাম এবং অযোগ্য প্রাপকদের চিহ্নিত করতেই নতুন করে আবেদনপত্র নেওয়া হয়েছে। যোগ্য ভারতীয় নাগরিকদের প্রত্যেকেই এই প্রকল্পের সুবিধা পাবেন। অনুষ্ঠানে মুখ্য সচিব মনোজ কুমার আগরওয়াল জানান, প্রকল্পে সর্বোচ্চ স্বচ্ছতা বজায় রাখতে প্রাপকদের তালিকা ব্লক, পঞ্চায়েত এমনকি প্রয়োজন হলে বুথ ভিত্তিক স্তরেও প্রকাশ করা হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নতুন দিল্লিতে নেপালের রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টির চেয়ারম্যান রবি লামিছেনের সঙ্গে বৈঠক করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেন, ভারতের প্রতিবেশী প্রথম নীতির আওতায় নেপাল একটি অগ্রাধিকারপ্রাপ্ত অংশীদারী রাষ্ট্র। তিনি আরো বলেন, দুই দেশের মধ্যে বিশেষ ও বহুমুখী সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে ভারত নেপালের নবনির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী। জাতীয় মানবাধিকার কমিশন উত্তরপ্রদেশের ঝাঁসিতে ওড়িশার এক আদিবাসী মেয়েকে পাচার, বিক্রি এবং যৌন নিপীড়ন করার খবরের প্রেক্ষিতে ওড়িশা ও উত্তরপ্রদেশ পুলিশের মহানির্দেশক এবং ঢেঙ্কানালের জেলাশাসককে নোটিশ পাঠিয়েছে। সংবাদ মাধ্যমের প্রতিবেদনের উপর ভিত্তি করে মানবাধিকার কমিশনের দুই সপ্তাহের মধ্যেই এই বিস্তারিত রিপোর্ট তলব করেছে। কেন্দ্র তথ্য সম্প্রচার মন্ত্রক পরিচালিত ন্যাশনাল ফিল্ম ডেভেলপমেন্ট কর্পোরেশন, ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অব ইন্ডিয়া এনএফডিসি এনএফএআই কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের সমস্ত পূর্ণদৈর্ঘ্যের চলচ্চিত্র সফলভাবে ৪K রেজলিউশনে পুনরুদ্ধার করেছে। ভারতের গ্র্যান্ডমাস্টার আর প্রজ্ঞানন্দ অসলো ক্লাসিক দাবায় অষ্টম রাউন্ডে বিশ্বের ১ নম্বর খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে দিয়েছেন। একই প্রতিযোগিতায় এ নিয়ে দ্বিতীয়বার কার্লসেন প্রজ্ঞানন্দের কাছে পরাজিত হলেন। উল্লেখ্য, কার্লসেন ক্লাসিক্যাল দাবায় মোট ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন। ব্যাডমিন্টনে ভারতের আয়ুষ শেঠি চীনের ওয়েং হং ইয়াংকে ৮-২১, ২২-১৫ হারিয়ে ইন্দোনেশিয়া ওপেন সুপার ১০০০ এর দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

তার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। কেন্দ্রীয় মন্ত্রিসভা বিমানের জ্বালানির মূল্যবৃদ্ধিজনিত চাপ সামাল দিতে তেল বিপণন সংস্থাগুলিকে এককালীন 10,000 কোটি টাকা বাজেট বরাদ্দের প্রস্তাব অনুমোদন করেছে। কর্ণাটকে কংগ্রেস বিধায়ক দলের নবনির্বাচিত নেতা ডি কে শিবকুমার আজ 25তম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন। খবর এখনকার মতো এ পর্যন্ত। এরপর 7:50 শুনুন স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী আগরতলা কক্তমা পরিও সবিতা দেবর্মা তিনি কক্তমা বুবাক রকংখা রাষ্ট্রবক রক দ্রুপদী মুর্মু হাকতর গ্নাঙ্গে আদিবাসী হদানী বেবাক ফাইসিংনি হামক্রাইতাই হুকুমনক রাখ লাইনানী শাখা ফানবক্সিনখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা শালিনী বাগৈ হাস্তে বেড়াইমাও ফায়েন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহানী আচুফাংবাই খনা শিলঙ্গ উত্তর শালকা পরিষদনি এবা এন ই সিনি ফিল্ডসনি জিধাম ককলাম পান্ডা সংসার জাগান মন্ত্রীরা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থিরি মুনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানায় মথারত্ন বলাই কক শাখা তাবু কক তোমার শুক্র বই রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্রাঙ্গাই আদিবাসী হদানী বেবাক ফাইসিংনি হামক্রাইতাই হুকুমনক রাখ লাইনানি শাখা ফান রেখা তিনি দিল্লি কতালনি বিজ্ঞান ভবন আদিবাসী নতুই ককচং লাইনক বাই সংসাজাক আদিবাসী রকনি হামক্রাই মথারকনক রাখ লাইনানি তাই আদিবাসী হামক্রাই তাংবতাং বেচেব বসং সম্মেলন রাষ্ট্রবক্রক শাখা রাষ্ট্রবক্রক আদিবাসী হামক্রাই যত বেচেব হামক্রাইতু বনানি কবগৈ শাখা আদিবাসী হদানী শিক্লারকনি বাকি বরম গ্রাম সেবক যত আদিবাসী চরাইরকনি বাকি রিংনক মানসুগ্রানী নাংনায় বশাখা আদিবাসী শিক্লারকন থংমুঙ্গ মানজাগ্রানী খাতুং রানী বাকি গরংজাক তাংফাং রকন জাইখে বারজা নাহানী নাংনায় হিনী শাখা
1: মুঝে ইয়ে জানকার প্রশ্নটা হুই হে কি ইস কনক্লাভ মে ট্রাইবাল ডেভেলপমেন্ট সে জুড়ে সংস্থাওঁ ওর মানব সংসাধন কে বিকাশ সে লেকার কে বিত্তীয় ব্যবস্থাও তক তথা মনিটরিং সে লেকার কে স্কিম ডেলিভারি তক অত্যন্ত মহত্বপূর্ণ আয়াম পর চর্চা হোগি মুঝে আশা হে কি সভি এজেন্সিজ ওর প্রজেক্ট মে কার্যরত লোক সুবিচারিত নির্ণয় কো আধার পর আগে বড়েঙ্গে ইসি জনজাতীয় সমুদায় কে প্রত্যেক ব্যক্তি তক বিভিন্ন যোজনাও কা লাভ পৌঁছ পায়েগা
0: কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা সালনী বাকে হাস্তে বেড়াইমা ফায়েন বখনা সানজাও গুহাটিনি সিমি বীরখুং বাই আগরতলা ফায়েন শনি এবার জুননি শালবা শালমারিও আগরতলানি কচাম রাজভবনী পুষ্পবন্তক প্যালেস হোটেলনি হা মতাই রেমাও মানজাগান দি বড় সালথাং ত্রিপুরা হাংকরনি লঙ্কামুরাও বিএসএফনি আরি ক্যাম্প বেড়াই নাইন আবনি উল ব শালবাগান বিএসএফনি আউলি নাইখুঙ্গ কুচুক বেরেমনি পান্ডাও মানজাগান পান্ডাও মন্ত্রী অকরা প্রফেসর ডাক্তার মানিক সাহা সচিব অকরা পুলিশনি দাগিফাং অকরা বিএসএফনি আইজিএন নখবৈ কুচুক অফিসারক মানজাকানী ককতঙ্গ কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহানী আচুকফাং বাইখানা শিলঙ্গ উত্তর শালকা পরিষদনি এবা এন ই সিনি ফিল্ডসনি জিথাম ককলাম পান্ডা সংসার জাগান ককলাম পান্ডাও আমচাই হামগ্রাইনি বাকি খাজা কুচুক বেরেমনি টাস্ক ফোর্স রকনি সামুং চাষারি মাতুয়ে ককলাম সালাই জাগান বেড়াইখিরি হুক বা রাং ফুনাংমুং বাংরানী দুধ তক্তৈ আকরক বাংরানী থংমুং বেখ্রেব হামগ্রাইতাই ইয়াকনি স্নামজাক মানাইনি শাখাও বখনা ককলামও তিসা জাগান নর্থ ইস্টনি বিজন প্ল্যান নৈশাই ব্রিচিসিনি বিশিনি বিশিং উত্তর সালকান কুচুক হামক্রায়ত লাংনানী বাকি অককলাম সালাই জাগান খনানি ককলাম পান্ডাও উত্তর সালকা আমচাই এবার ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ডিয়াডাই ডোনার মন্ত্রী ইয়াকচু ডক্টর সুকান্ত মজুমদার উত্তর সালকা কাইচার হাস্তিনি হাস্তে ভাতাই মন্ত্রী অকরারক মানজাগান কেন্দ্রনি ককথুম আওয়াইতাই সংসদ বেরামনি মন্ত্রী ইয়াকচু ডক্টর এল মুরুগান্ট মিজু তাম হাফাংনি বেড়াইমুঙ্গ তিনি কুলাসানি কুলাসনি হাংখর বেড়াই নাইখা ব আরও জুদা জুদা এনজিও নি আদংরক বাই ককলাম সালাইখা ককলাম পান্ডাও ব শাখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদিনী অজামা বাই কেন্দ্রনি হাফাং উত্তর সালকানি হামক্রাইন সেকাংবাড়িয়া মকলকাই দংখ কেন্দ্রনি শিক্লাতাই থংমন্ত্রী মনসুখ মান্ডবিয়া হাকতরনি শিক্লারকন সাইকেল চালকনানি গরংতাই শাক কাহাম কখরাং হাকতর স্নামতি সাতানী অজমানী বারজা ইয়াচাকানী কবকা হায়ুং সাইকেল সারগৈ বিডিও ককমুঙ্গ মন্ত্রী শাখা সাইকেল চালকগৈ তংখের শাক হাম কাহামনি লগে তংখরব কাহাম

0: রাংমন্ত্রী প্রণজিৎ সিংহরাই তিনি কামালগাত ইকফাই ইউনিভার্সিটি নি পান্দা কাইসাও শাখা হাস্তেও থানাই রাংবিশিও জিএসটি থুম্মানি মারি বাংখা তিনি ইকফাই ইউনিভার্সিটিও সালথামনি নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশন ফর ইকোস্টি ইফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রুট বুমুঙ্গই কক লাম পান্দাও কক নারক থানি ব অকক শাখা পান্দাও ইকফাই ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর প্রফেসর বিপ্লব হালদার তাই রেজিস্টার ডক্টর এ রঙ্গনাথ জিএসটি নি জুদা জুদা বখাকনতই সালাইখ্যা মন্ত্রীগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থই রিমুংনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানাই মথারক্ন বলাই কক শাখা তিনি রামনগর নি তিন নং রুট নি রামকৃষ্ণ ক্লাব নি যোগালি যাক থই রিমুং শিবির কক নারক থানি ব শাখা সা খাম নক নি ব্লাড ব্যাংক রগ থই মানথক রি তনি থানি মুংসা কেবং মুংক্রই হিনই আরো মানজাখা আউলি নাইখরাই মেয়র দীপক মজুমদার আকাশবাণী আগরতলা কেন্দ্র নি অকক্তমা খনাই দংবায়ো আকাশবাণী নিনি কক্তমানি আপডেট মানানি বাগে লগ ইন খ্লাইডি www.newsonair.com নিউজ অন এআইআর অ্যাপস তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এ আইআর নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এআইআর অফিসিয়াল আবলো কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্র নি কক্তমা আপডেট মানাকে টুইটার এবা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এ আইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনা নাঙ্গানা হোকবার মন্ত্রী রতনলাল নাথ শাখা তিনি নিশিমে অনকটি হাঙ্কর বানিয়া তাই কুতই আঙ্গুর কাইনানি চেঙ্খা আবহাস্তিনী বাগী লাইবুমা হোকবা মন্ত্রী তিনি কয়লা শহরে অনকটি হোক বা শৈশিমুং কেন্দ্র বস্কাঙ্গ আঙ্গুর কাইনানি শাখাও অসামুং বতাংন চেঙ্গে অকক শাখা বস্কাং শাল আঙ্গুর কাইমানি বিশিংতি হাস্তেনি রাংথং কাহাম অঙ্গান পান্ডব থংমুং থংমন্ত্রী টিঙ্কু রায় শাখা বস্কাং শাল আঙ্গুর কাইনানি তৈয়ে কতাল দগলাম ফিয়গৈ রেখা কয়লা শহরে হোক বা শৈশিমুং কেন্দ্র পান্ডাও ককনা রেখা উনকোটি জেলা পরিষদ নিয়ে কাস্কু অকরা অমলেন্দু দাস হোক বা দাগিফাং ডক্টর ফণীভূষণ জমাতিয়া মহারাষ্ট্র নিয়ে পুনেও টংনাই ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপস নিয়ে দাগিফুং দাগিফাং তাই কৌশিক ব্যানার্জি আকর্ষণ পান্ডাও হোক বা ক্লাইনাই রকনি বিশং হোক বা মানে বাগজাখা হায়ুং বাইসাইকেল সাল তিনি উনকোটি জেলা কৈলাসহর পালাইজাখা আবনরগে বি ফিট অ্যান্ড ফিট আদার্স মথানি বখাক্তি তিনি ফুঙ্গ বাইসাইকেল নি রেলি অংখা তাকলাইনি ও সালনি ওয়ানসুকমুং অংখা কাইসা গখরাং থিনাংনি বাগে সাইকেল হাস্তিনি বুড়িরক্ন শাকবাইথং ইয়াকুংবাই বাচারানানি বাগে গ্রামীণ জীবিকা মিশন তাংবতাং চাষামানি লগি কাইসা খুরসা জাকনাই সামুং খ্লাইতঙ্গ তিনি খোয়াই ব্লকনি সালথাং সোনাতলা গ্রাম পঞ্চায়েত নিয়ে অজগরতিলা কামি ও তীব্রা গ্রামীণ জীবিকা মিশন তাংবতাংনি রাংথঙ্গ চুবানানি বাগে বুড়িরক্ন কাইসা আ ফুরান্নানি বাগে স্নামখর চেঙ্গিরেখা আবন চেঙ্গিরেখা খোয়াই জেলা পরিষদনি আচুকফাং অর্পণা সিংহরায় ভারত নি নবার তৈবার বেদেক শাখা বস্কাং দামনৈ চিবরি নি বিশিং সালগ্রা সালথাং নি নবার কেরলম হাফায়না ইয়াংগ বস্কাং সালদক তাই সালসিনি জুন সালমারি ও ত্রিপুরা মণিপুর মিজোরাম তাই নাগাল্যান্ড কবাংখে ওয়াতৈ ওয়াউই মানো আগরতলানি নবার তৈবানি নাইখুংনি বখাংতৈ সাজাখা বস্কাং দামনৈ চিবরি ও সালথাং দলাই খুয়াই তাই সিপাহী জলা হাঙ্কর কুটুং নবার শিবসাই টংনাই খনা সালনি শাখানি তুংমারি 36 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 27 ডিগ্রি সেলসিয়াস নি গানাগিনিও তঙ্গৈ মানো তিনি সালনি শাখানি তুংমারি তংমানি 37 ডিগ্রি সেলসিয়াস তে খামাও 22.2 ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি শেখাং ককতুমা বুবাগ রক্তে বৈশা সাফির রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু হাকতর গ্নাঙ্গে আদিবাসী হদানি বেবাক ফাইসিংনি হামগ্রাই তাই হুকুমন কড়াক লাইনানি শাখা ফান বক্সিনখা কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ খনা সালনাইনি বাগে হাস্তে বেড়াইমাও ফায়েন কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহনি আচুকফাং বাইখানা শিলং উত্তর সালকা পরিষদনি এবা NEC নি ফিল্ডস নি চিথাম ককলাম পান্দা সংসা জাগান মন্ত্রী অগ্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা হাস্তিনি থই রিমুংনি জুদা জুদা ক্লাব তাই হদানি সংসানাই মথারক্ন বলাই কক শাখা ককতমা তিনানি বাগে অরণ অপাখ্যা উল্লি ককতমা অয় এঙ্গানে খনা ফুং দামসিনী সতী ব্রিচিও
1: পরিবারকে সোলার রুফটপ লাগানে কে লিয়ে সরকার মদদ করেগি

0: राज्यपाल
1: माननीय प्रधानमंत्री श्री नरेंद्र मोदी जी के विजन से बिजली बिल से मुक्ति और बिजली की बचत के लिए पीएम सूर्य घर मुफ्त बिजली योजना का शुभारंभ किया जा रहा है। आप भी बेहद सरल प्रक्रिया द्वारा अपना रजिस्ट्रेशन करवाएं और 300 यूनिट मुफ्त बिजली हर महीने पाएं। सौर की शक्ति, बिजली बिल से मुक्ति। अधिक जानकारी के लिए pmsuryaghar.gov.in पर संपर्क करें। भारत सरकार द्वारा जनहित में जारी।
2: আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি নবনীতা বণিক। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থা ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরলমে প্রবেশ করবে। এবারে বিস্তারিত খবর। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। পরদিন অর্থাৎ 5ই জুন সকালে আগরতলায় পুরাতন রাজভবনে পুষ্পবন্ত প্যালেস হোটেলের ভূমি পূজনে অংশ নেবেন। দুপুরে পশ্চিম ত্রিপুরা জেলার লঙ্কামুড়ায় বিএসএফের সীমান্ত চৌকি ঘুরে দেখবেন। এরপর তিনি শালবাগানে বিএসএফের সদর দপ্তরে উচ্চ পর্যায়ের বৈঠক করবেন। বৈঠকে মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা, মুখ্য সচিব, পুলিশ মহানির্দেশক, বিএসএফের আইজি ও অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনইসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চস্তরের টাস্কফোর্সের অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। পর্যটন, কৃষি ও উদ্যান পালন, বিনিয়োগ প্রসার, দুধ, ডিম, মাছ ও মাংসে আত্মনির্ভরশীলতা, ক্রীড়া প্রসার, অর্থনৈতিক করিডোর, উন্নয়ন, পরিকাঠামো ও সংযোগ এবং তাঁত ও হস্তশিল্পের উপরও আগামীকাল অধিবেশনে উপস্থাপনা করা হবে। নর্থ ইস্ট ভিশন প্ল্যান 2047 অর্থাৎ 2047 সালের মধ্যে উত্তর পূর্বাঞ্চলকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সংযোগ, উদ্ভাবন, স্থায়িত্ব এবং সাংস্কৃতিক সমৃদ্ধির এক প্রাণবন্ত কেন্দ্রে রূপান্তরিত করার জন্য একটি দীর্ঘমেয়াদী রূপরেখা নিয়োগ এই অধিবেশনে আলোচনার কথা রয়েছে। আগামীকালের অধিবেশনে উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন অর্থাৎ ডোনার মন্ত্রী জ্যোতিরাদিত্য এম সিন্ধিয়া এবং ডোনার প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার, উত্তর পূর্বের 8টি রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীগণ উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। আজ রামনগরের 3 নম্বর রোডের রামকৃষ্ণ ক্লাবের আয়োজিত রক্তদান শিবিরে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি বলেন, এখনও আদিবাসীদের এমন কিছু অংশ রয়েছে যারা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত নন, তাই উন্নয়নের সুফল আদিবাসীদের প্রান্তিক গ্রাম পর্যন্ত পৌঁছে দিতে হবে। রাষ্ট্রপতি আদিবাসী কল্যাণের প্রতিটি বিষয়ে উন্নয়নের আহ্বান জানিয়ে বলেন, আদিবাসী সমাজে যুবকদের জন্য মর্যাদাপূর্ণ চাকুরি এবং প্রতিটি আদিবাসী শিশুর জন্য বিদ্যালয় নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আদিবাসী যুবকদের ক্রীড়া কার্যক্রমে অংশগ্রহণে উৎসাহিত করা এবং আদিবাসী জনগোষ্ঠীর মধ্যে প্রতিভাবান এবং তাদের সম্ভাবনাকে চিহ্নিত ও বিকশিত করার জন্য সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে যথাযথভাবে

0: রূপে দায়িত্ব পালন করতে হবে।
1: মুঝে ইয়ে জানকার প্রশ্নটা হুই হে কি ইস কনক্লাভ মে ট্রাইবাল ডেভেলপমেন্ট সে জুড়ে সংস্থাও ও মানব সংসাধন কে বিকাশ সে লেকার কে বিত্তীয় ব্যবস্থাও তক তথা মনিটরিং সে লেকার কে স্কিম ডেলিভারি তক অত্যন্ত মহত্বপূর্ণ আয়ামো পর চর্চা হোগি। মুঝে আশা হে কি সভি এজেন্সিজ ও প্রজেক্ট মে কার্যরত লোক সুবিচারিত নির্ণয় কো আধার পর আগে বড়েঙ্গে। ইসি জনজাতীয় সমুদায় কে প্রত্যেক ব্যক্তি তক বিভিন্ন যোজনাও কা লাভ

0: और प्रोजेक्ट में कार्यरत लोग सुविचरित निर्णयों को आधार पर आगे बढ़ेंगे। इसी जनजातीय समुदाय के प्रत्येक व्यक्ति तक विभिन्न योजनाओं का लाभ पहुंच पाएगा।
1: অর্থমন্ত্রী প্রণতি সিংহ রায় আজ কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, গত অর্থ বছরে রাজ্যে জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। আজ ইকফাই বিশ্ববিদ্যালয়ে তিন দিনের নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশন ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে কথা বলেন। অনুষ্ঠানে ইকফাই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর বিপ্লব হালদার এবং রেজিস্ট্রার ডক্টর এ রঙ্গনাথ দেশে জিএসটি ব্যবস্থার ভবিষ্যৎ সংস্কার, কর ব্যবস্থায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি, অর্থনৈতিক সমতা নিশ্চিতকরণ এবং অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। রাজ্যের মহিলাদের নিজের পায়ে দাঁড় করানোর জন্য ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পটি সফলতার সঙ্গে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করে চলেছে। আজ খোয়াই ব্লকের পশ্চিম সোনাতলা গ্রাম পঞ্চায়েতের অজগরটিলা গ্রামে ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশন প্রকল্পের আর্থিক সহায়তায় একটি স্বসহায়ক দলের দিদিদের শুকনো মাছ উৎপাদনের একটি কারখানার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন খোয়াই জেলা পরিষদের সভাধি নেত্রী অপর্ণা সিংহ রায়। কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মিজোরামে সরকারি সফরের অংশ হিসেবে আজ কোলাসি জেলা পরিদর্শন করেছেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন এনজিও প্রতিনিধিদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেন এবং এই জেলায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেন। পর্যালোচনায় ভাষণ দিতে গিয়ে ডক্টর এল মুরুগান বলেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকার উত্তর পূর্বের উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। এই খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন আজ থেকে ঊনকোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী আজ কৈলাসহস্থিত ঊনকোটি কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রাঙ্গণে আঙ্গুর চাষের উপর ক্ষেত্র দিবস এবং ক্ষেত বাজাও কর্মসূচির উদ্বোধন করে একথা বলেন। তিনি বলেন ত্রিপুরার মাটি ও জলবায়ু আঙ্গুর চাষের উপযোগী, একে আরও মানসম্মত করার লক্ষ্যে বিজ্ঞানীরা নিরন্তর গবেষণা চালিয়ে যাবেন। আগামী দিনে আঙ্গুর চাষের মাধ্যমে রাজ্যের কৃষকদের অর্থনৈতিক প্রগতি হবে। অনুষ্ঠানে ক্রীড়ামন্ত্রী টিঙ্কু রায় বলেন আগামী দিনে আঙ্গুর চাষের বিষয়ে নতুন দ্বার খুলে দিয়ে কৈলাস শহরে কৃষি বিজ্ঞান কেন্দ্র, এখানে মিষ্টি আঙ্গুর চাষ ও ফলনের গবেষণায় সফলতা দেখিয়েছেন বিজ্ঞানীরা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস, কৃষি অধিকর্তা ডক্টর ফণীভূষণ জমাতিয়া, মহারাষ্ট্রের পুনস্থিত ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর গ্রেপসের অধিকর্তা ডক্টর কৌশিক ব্যানার্জি প্রমুখ। উল্লেখ্য যে কৈলাসহর কৃষি বিজ্ঞান কেন্দ্রে নিজস্ব 1500 জমিতে পরীক্ষামূলকভাবে আঙ্গুর চাষ ও গবেষণার সাফল্য পাওয়া গেছে। অনুষ্ঠানে কৃষকদের মধ্যে কৃষি ও সহায়ক যন্ত্রপাতি বিতরণ করা হয়। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডাভিয়া দেশের যুবকদের সাইকেল চালানোতে অভ্যস্ত হতে এবং একটি সুস্থ, স্বাস্থ্যকর ও সবুজতর দেশ গড়ার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন। বিশ্ব সাইকেল দিবস উপলক্ষে একটি ভিডিও বার্তায় মন্ত্রী উল্লেখ করেন নিয়মিত সাইকেল চালানো একটি ভারসাম্যপূর্ণ ও সুশৃঙ্খল জীবনধারাকে উৎসাহিত করার পাশাপাশি পরিবেশগত স্থিতিশীলতা এবং পরিচ্ছন্ন পরিবহন ব্যবস্থাকেও সমর্থন করে। তিনি আরও বলেন যে সাইকেল চালানো কেবল ব্যক্তির শারীরিক ও মানসিক সুস্থতা বজায় রাখতেই সাহায্য করে না, বরং একটি স্বাস্থ্যকর ও সবুজ জাতি গঠনেও অবদান রাখে। বিশ্ব বাইসাইকেল দিবস আজ ঊনকোটি জেলা সদর কৈলাস শহরেও পালিত হয়। এই উপলক্ষে বি ফিট অ্যান্ড ফিট আদার্স সংগঠনের উদ্যোগে আজ সকালে এক বাইসাইকেল র্যালি অনুষ্ঠিত হয়। উল্লেখ্য যে এবছর দিবসটির ভাবনা হচ্ছে একটি সবুজ ভবিষ্যতের জন্য সাইক্লিং। আবহাওয়ার খবর। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা, ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 37 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.7 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলি আরেকবার। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের রাজ্য সফরে আসছেন। আগামীকাল শিলংয়ে এনএসসির 73তম পূর্ণাঙ্গ অধিবেশন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দেশজুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়নের উপর গুরুত্ব আরোপ করেছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, আজ থেকে 19 জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙ্গুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করবে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7টা বেজে 35 মিনিটে।

0: শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্টজ FM উচ্চান্ত। আর আজ এই সন্ধ্যায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আপনাদের আরও একটি পছন্দের পর্ব, রংমহল পর্বে। শ্রোতা বন্ধুরা, আজ রংমহল পর্বে একটি বিশেষ গল্প শোনাবো আপনাদের, সত্যজিৎ রায়ের লাখপতি। শুরু হচ্ছে গল্প লাখপতি। ত্রিদীপ চৌধুরী আর থাকতে না পেরে বিরক্তভাবে বেয়ারাকে ডাকার বোতামটা টিপলেন। কিছুক্ষণ পরেই তিনি অনুভব করছেন যে কামরাটা যত ঠান্ডা থাকার কথা মোটেই তত ঠান্ডা নয়, অথচ তার তিন সহযাত্রী দিব্যেই নাক ডাকিয়ে ঘুমোচ্ছেন। এটা যে কী করে সম্ভব তা ত্রিদীপবাবু মোটেই বুঝতে পারেন না। আসলে অন্যায়ের প্রতিবাদ না করেই হয়েছে এই হাল। সাত চরের রানী বলে তো চাঁদটার কোনোদিনই উন্নতি হলো না। দরজায় টোকা পড়ল, অন্দর আও। দরজাটা এক পাশে সরে গিয়ে বাইরে বেয়ারাকে দেখা গেল। কামরায় টেম্পারেচার কত রাখা হয়েছে? ধমকের সুরে জিজ্ঞাসা করলেন ত্রিদীপবাবু।
1: ও তো হমকো মালুম নেই হ্যা বাবু।
0: কেন মালুম নেই কেন?
1: এসিতে ট্রেভেল করে গরম ভোগ করতে হবে,
0: এ আবার কিরকম কথা? হ্যাঁ, এ ব্যাপারে তোমাদের কোনো দায়িত্ব নেই। ভেয়ারা আর কি বলবে, সে বোকার মতো দাঁত বার করে দাঁড়িয়ে রইল। এদিকে আপার বার্তের মাদ্রাজি ভদ্রলোকটির ঘুম ভেঙে গেছে, তাই ত্রিদীপবাবুর বাধ্য হয়ে রাগ হজম করে নিতে হলো।
1: ঠিক হ্যাঁ, তুমি যাও। আর শোনো, কাল সকালে ঠিক 6:30 সময় চা দেবে।
0: বহুত আচ্ছা হুজুর, এ বলে বেয়ারা চলে গেল। ত্রিদীপবাবু দরজা বন্ধ করে তার জায়গায় শুয়ে পড়লেন। এসব ল্যাঠা ভোগ করতে হতো না যদি তিনি প্লেনে আসতেন, কিন্তু তার মতন অবস্থা সম্পন্ন লোকেরাও কলকাতা থেকে রাঁচি সাধারণত প্লেনেই যায়। মুশকিল হচ্ছে কি, প্লেনে যাত্রা সম্পর্কে ত্রিদীপবাবুর একটা আতঙ্ক বোধ করেন, আর সেটা কাটিয়ে ওঠা তার পক্ষে একেবারেই অসম্ভব। সেদিনই ত্রিদীপবাবু মনে মনে প্রতিজ্ঞা করলেন যে তিনি আর কোনো দিন প্লেনে চড়বেন না। যেদিন সেই আবহাওয়া প্রতিকূল থাকায় প্রচণ্ড ঝাঁকুনি ছিল প্লেনে, তাই এবারে রাঁচি যাবার দরকার হলে তিনি এসির আরামেই কেটেছিল সেই সরাসরি রাঁচি এক্সপ্রেস। বিশেষ করে তার মনে পড়ছে ছেলেবেলার কথা, রাঁচিতেই তার জন্ম। তার বাবা আদিনাথ চৌধুরী ছিলেন রাঁচির নামকরা ডাক্তার। ত্রিদীপবাবু হাই

স্কুলে পড়াশোনা শেষে কলকাতায় চলে যান কলেজে পড়তে। আর মামা বাড়ি থেকেই বিয়ে পর্যন্ত পড়ে কিছুদিনের মধ্যেই তার এক মারোয়ারি বন্ধুর সঙ্গে ব্যবসার পরামর্শতে ঝুঁকে পড়লেন। লোহা লক্করের ব্যবসা দিয়ে শুরু করে অল্প দিনের মধ্যেই ব্যাংকে তার অনেকগুলো টাকা জমে যায়। তিনি বুঝতে পারেন যে ভাগ্য লক্ষ্মী তার প্রতি সবিশেষ প্রসন্ন। সেই থেকে তিনি কলকাতাতেই থেকে যান, যদিও বাপ মা রাজি ছাড়েননি। প্রথমে সর্দার শঙ্কর রোডে একটা ফ্ল্যাটে, তারপর রোজগার বাড়লে পর হ্যারিংটন স্ট্রিটে একটা দোতলা বাড়ির একতলা ভাড়া নেন। বাপ মায়ের সঙ্গে যে একেবারে যোগাযোগ ছিল না তা কিন্তু নয়। প্রতি বছর অন্তত একবার সাত দিনের জন্য এসে সেই পৈতৃক বাড়িতে কাটিয়ে যেতেন ত্রিদীপবাবু। বাপ মায়ের অনুরোধেই তিনি 26 বছর বয়সে বিয়ে করেন। 2 বছর পরে তার একটি ছেলে হয়। সেই ছেলে এখন আমেরিকায় পড়াশোনা করছে। আর কোনো সন্তান হয়নি ত্রিদীপবাবুর। স্ত্রী মারা গেছেন গত বছর, আর মাও দেহ রেখেছেন সেদিন। বাপ তার মারা যায় 74-এ। রাজের সেই বাড়ি এখনো একটি চাকর ও একটি মালির জিম্মায় রয়েছে। ত্রিদীপবাবু নিয়মিত তাদের মাইনে দিয়ে আসছেন গত 10 বছর ধরে। বাড়িটা রাখার উদ্দেশ্য হলো মাঝে মাঝে 2-4 দিন বিশ্রাম করতে যাওয়া, কিন্তু রোজগারের ধান্দায় সেটা আর হয়ে ওঠেনি। 3 দিন বিশ্রাম মানেই তো 5,000-5,000 টাকা হাতছাড়া হয়ে যাওয়া। যে মানুষের জীবনের একমাত্র লক্ষ্য হলো অর্থ উপার্জন, তার আর বিশ্রামের ফুরসত কোথায়? ত্রিদীপবাবু আজ লাখপতি। বাঙালিরা ব্যবসায়ী রোজগার করতে পারে না, এই অপবাদের মুখে তিনি ঝামা ঘষে দিয়েছেন। এবার যে 10 বছর বাদে ত্রিদীপবাবু রাঁচি যাচ্ছেন, এটা বিশ্রামের জন্য নয়। রাঁচিতে লাক্ষার ব্যবসা একটা বড় ব্যবসা। সেই ব্যবসায়ে কোনো সুবিধা হতে পারে কি না সেইটা যাচাই করে দেখার জন্যই রাঁচিতে যাওয়া। পৈতৃক বাড়িতেই থাকবেন ত্রিদীপবাবু, এই 2 দিনের মধ্যেই কাজ হয়ে যাওয়ার কথা। প্রশান্ত সরকারকে তিনি চিঠি লিখে জানিয়ে দিয়েছেন আসছেন বলে। আর তার সেই বাড়িতে চাকরদের গিয়ে সব বলবে সব ব্যবস্থা করে রাখতে। প্রশান্ত ত্রিদীপবাবুর বাল্য বন্ধু, রাঁচির এক মিশনারি স্কুলেই মাস্টারি করেন। ত্রিদীপবাবুর সঙ্গে তার যোগাযোগ নেই বললেই চলে। যদিও পুরনো বন্ধুর জন্য তিনি অতটুকু করতে রাজি হবেন বলে এটা ত্রিদীপবাবু বিশ্বাস করেন। আশ্চর্য, এসব ভাবতে ভাবতেই কখন যে ত্রিদীপবাবুর ঘুম এসে গেল সেটা তিনি জানেন না। তারও যে অন্য 3 জন যাত্রীর মতন নাক ডাকাচ্ছে সেটাও কি তিনি জানেন? রাঁচি এক্সপ্রেস আসার টাইম সকাল 6:15। প্রশান্ত সরকার তার ছেলেবেলার বন্ধুকে স্বাগত জানাতে 10 মিনিট আগেই হাজির হয়ে গেলেন স্টেশনে। স্কুলে থাকতে ত্রিদীপ চৌধুরী ওরফে মন্টুর সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। ত্রিদীপ এখন কলকাতায় কলেজে পড়ত, তখনও 2 জনের মধ্যে নিয়মিত চিঠি আদান প্রদান চলত। কলেজ ছাড়ার পরে এখন 2জনের মধ্যেই ব্যবধান এসে পড়ে। এর জন্য দায়ী অবশ্য ত্রিদীপবাবুই। বাপ মা বেঁচে থাকতে তিনি মাঝে মাঝে রাঁচিতে বেড়াতে এসেছেন, কিন্তু প্রশান্তকে না জানিয়ে। ফলে অনেকবার এমন হয়েছে যে 2জনের মধ্যে দেখাই হয়নি। কেন যে এরকম হচ্ছে সেটা প্রশান্ত সরকার বুঝতেই পারেননি। তারপর খবরের কাগজ থেকে জেনেছেন ত্রিদীপ চৌধুরী এখন ডাকসাইটে ব্যবসায়ী, অর্থাৎ তিনি এখন প্রশান্তর নাগালের বাইরে। সেটা আরও স্পষ্ট হয় এই সেদিনের পাওয়া চিঠিটা থেকে। 4 লাইনের সংক্ষিপ্ত শুকনো চিঠিতে 2জনের মধ্যে দূরত্বটাই ফুটে ওঠে। বন্ধুর এই পরিবর্তনে প্রশান্তবাবু খুশি হতে পারলেন না। স্কুলের সেই সরল হাসি খুশি মন্টুর সঙ্গে

লাখপতি ত্রিদীপ চৌধুরীর যেন কোনো মিলই নেই। মানুষ কি বয়সের সঙ্গে সঙ্গে এতটাই বদলে যায়? ত্রিদীপ চৌধুরীর যে অভাবনীয় আর্থিক উন্নতি হয়েছে সেটা অস্বীকার করা যায় না, কিন্তু টাকার গরমটাকে কোনো দিনই বিশেষ আমল দেন না প্রশান্ত সরকার। তার চরিত্রের এক বিশেষ দিক হচ্ছে বাবার কাছ থেকে পাওয়া এই গুণ। প্রমোদ সরকার ছিলেন গান্ধী ভক্ত, আদর্শবাদী পুরুষ। প্রশান্ত নিজের জীবনে তেমন কোনো উত্থান পতন ঘটেনি। একজন স্কুল মাস্টারের জীবনে কতই বা রকম ফের হবে, হ্যাঁ? তাই আজ তাকে দেখলে সে ছেলেবেলার প্রশান্ত ওরফে পানুকে চিনতে কোনো অসুবিধে হবে না। কিন্তু ত্রিদীপ চৌধুরী সম্বন্ধে যে কথা বলা চলে কি সেটা জানার জন্যই প্রশান্ত সরকার উদগ্রীব হয়ে আছেন। ছেলেবেলার বন্ধু আজ লাখপতি, তাকে দেমাক দেখাতে আসে তাহলে সেটা সে বরদাস্ত করবেই না। যাই হোক, ট্রেন এলো 10 মিনিট লেটে, মাত্র 3 দিনের জন্য আসা, তাই ত্রিদীপবাবুর সঙ্গে একটা ছোট্ট স্যুটকেস, একটা ফ্লাস্ক ছাড়া আর কিছুই তেমন নেই। স্যুটকেসটা প্রশান্তবাবু একদম জোর করেই নিজের হাতে তুলে নিলেন, তারপর দুজনে রওনা দিলেন স্টেশনের বাইরে ট্যাক্সির উদ্দেশ্যে। অনেকক্ষণ ওয়েট করতে হলো নাকি? ত্রিদীপ চৌধুরীর প্রশ্ন করলেন হাঁটতে হাঁটতে। হ্যাঁ, এই 20 মিনিট। তুমি যে আবার স্টেশনে আসবে সেটা ভাবতেই পারিনি, কোনো দরকার ছিল না, আমি তো আর এই প্রথম আসছি না রাঁচিতে। প্রশান্তবাবু মৃদু হাসলেন, কোনো মন্তব্য করলেন না। চিরকালের অভ্যেস মতো তিনি বন্ধুকে তুই বলার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু বন্ধু তুমি বলাতে সেটা আর হলো না। এখানে সব খবর ভালো তো? জিজ্ঞেস করলেন ত্রিদীপবাবু। হ্যাঁ, সব ব্যবস্থা হয়ে গেছে। একদিন বাদে বাবু আসছেন জেনে তোমার মালি আর চিন্তামণি খুব এক্সাইটেড। চিন্তামণি হলো একাধারে রসুয়ে আর চৌকিদার। বাড়িটা বাসযোগ্য আছে তো এখনো, নাকি ভূতের বাসায় পরিণত হয়েছে? প্রশান্তবাবু আবার মৃদু হেসে একটু চুপ করে থেকে বললেন, ভূতের বাসার কথা তো জানি না, কিন্তু একটা কথা তোমাকে জানানো দরকার, বুঝলে ত্রিদীপ? আমি সেদিন রাত্রে তোমার বাড়ির পাশ দিয়ে যাবার সময় বাগানে একটি 10 বছরের ছেলেকে খেলতে দেখলাম। রাত্রে মানে বেশ বেশি রাত, 11:30। দেখে চমকে গিয়েছিলাম, মনে হলো যেন 10 বছরের মন্টু আবার ফিরে এসেছে। এনিওয়ে, ভূত যে নয় সে তো বোঝাই যাচ্ছে, বাড়ি তো আমার বাবার তৈরি, ওতে কে মরেছে না মরেছে সে তো আমার জানা আছে, কিন্তু কথা হলো বাড়িটাকে ঝেড়ে মুছে রেখেছে তো একেবারে তকতকে। আমি কাল গিয়ে দেখে এসেছি। ও হ্যাঁ, ভালো কথা, তোমার কাজটা কখন আর কোথায়? আমার নাম কাম যেতে হবে আজই দুপুরে, আফটার লাঞ্চ। মহেশ্বর জৈন বলে এক লাক্ষা ব্যবসায়ী আছেন ওখানে, আড়াইটায় অ্যাপয়েন্টমেন্ট। বেশ তো, আমরা যে ট্যাক্সিটা এখন নিচ্ছি সেটা তোমার জন্য ঠিক করা আছে। এখন তোমাকে পৌঁছে দুপুরে খেয়ে আবার 2টোর মধ্যে তোমার কাছে চলে আসবে। নামকাম যেতে 10 মিনিট বেশি লাগবে না। ট্যাক্সিতে উঠে রওনা হবার পরে প্রশান্ত সরকার জরুরি কথাটা পারলেন, তাও সরাসরি নয়, একটু ভনিতা করেই। তুমি আছো কতদিন? আজ কথা শেষ না হলে কাল আর একবার যেতে হবে, আমি ফিরছি পরশু। যা ভারভার্তিক চেহারা হয়েছে তোমার, খোলাখুলি কথা বলতেও সংকোচ হয়। কি বলতে চাও বলেই ভালো না, ওরকম ঘুরিয়ে পেঁচিয়ে বললেই সন্দেহ হয়। না মানে কিছুই না, ওই সামান্য একটা অনুরোধ ছিল, তুমি রাজি হলে

0: তোমার এই বাল্যবন্ধু খুব গ্রেটফুল বোধ করবে। কি অনুরোধ?
1: ফাদার উইলিয়ামসকে মনে আছে?
0: উইলিয়ামস উইলি? ও, সেই লাল দাড়ি? লাল দাড়ি সেই উইলিয়ামস বছর পাঁচেক হলো একটা স্কুল করেছেন গরিব ছেলেদের জন্য। তাতে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, কোল সব রকম ছেলেই পড়ে। মাথার ঘাম পায়ে ফেলে ব্যাপারটাকে দাঁড় করিয়েছেন ভদ্রলোক। তার খুব ইচ্ছে যে তুমি একবার স্কুলটাকে দেখে যাও। কিছুই না, ওই আধ ঘন্টার ব্যাপার। আসলে ভদ্রলোক খুব উৎসাহিত বোধ করবেন।
1: গেলে তো হাত পাতবে।
0: মানে
1: এসব আমন্ত্রণের পিছনে আসলে কথাটা কি সেটা তুমি জানো না? নতুন ইনস্টিটিউশন, টানাটানির ব্যাপার, একজন পয়সাওয়ালা মক্কেলকে ডেকে খানিকটা আপ্যায়ন করে মাথায় হাত বুলিয়ে সেসব ভিক্ষের ঝুলিটা তার সামনে তুলে ধরা। দেখো হে, এই জিনিস আমার কাছে নতুন নয়, এককালে বহুবার এই প্যাঁচে পড়তে হয়েছে। আমি ভুক্তভোগী। চ্যারিটি যদি করতেই হয় তো সে যখন পরকালের চিন্তা করব তখন, এখন নয়। এখন সঞ্চয়ের সময়, পরোপকারী হিসেবে এবারটির নাম হয়ে গেলে আর নিস্তার নেই। কাজেই আমাকে এ ধরনের রিকোয়েস্ট করতে এসো না, আমি শুনব না।
0: বুঝিয়ে বললে ফাদার নিশ্চয়ই বুঝবেন,
1: আর সেভার তোমারই উপর।
0: এখানে এসে কাজের বাইরে আমি যেটা চাই সেটা হলো রেস্ট। কলকাতায় একটা মিনিট রেস্ট নেই জানো আমার।

ঠিক আছে, কি আর করা যাবে। এমন একটা প্রস্তাবে যে এই প্রতিক্রিয়া হতে পারে সেটা প্রশান্তবাবু ভাবতেও পারেননি। এখন মনে হচ্ছে এটাই স্বাভাবিক, এ মন্টু সেকালের মন্টু নয়। এই মানুষটাকে প্রশান্তবাবু চেনেন না। জন্মস্থানে এসে ত্রিদীপবাবুর এই ভারিক্কি ভাবটা খানিকটা দূর হয়ে যায়, তার জায়গায় একটা প্রসন্নতার আমেজ দেখা দিল। সেই সুযোগে প্রশান্তবাবু তার দ্বিতীয় প্রস্তাবটা করলেন। আমার একটা অনুরোধ না হয় নাকচ করেই দিলে, কিন্তু দ্বিতীয়টি ভাই রাখতে হবে। আমার গিন্নি বারবার করে বলে দিয়েছেন তোমায় বলতে যে আজ রাত্রিরে যেন এই গরিবের বাড়িতেই তোমার পায়ের ধুলোই পড়ে, খাওয়াটাও ওখানেই সারতে হবে। বলা বাহুল্য, অভাবের সংসার হলেও এটা জোর দিয়ে বলতে পারি যে সেখানে ত্রিদীপ চৌধুরীর সামনে কেউ ভিক্ষের ঝুলি খুলে ধরবে না। ত্রিদীপ বাবু এ ব্যাপারে আপত্তি করলেন না, করুণাবশত কি না তাই নিয়ে মাথা ঘামালেন না প্রশান্ত সরকার। তার তাড়া আছে, বাজার সেরে নাওয়া খাওয়া সেরে তারপর স্কুলে যেতে হবে। বিদায় নেবার সময় তিনি বলে গেলেন যে 8টা নাগাদ তিনি নিজে এসে ত্রিদীপবাবুকে নিয়ে যাবেন, আর 10টার মধ্যেই খাইয়ে দাইয়ে তোমাকে বাড়ি পৌঁছে দেব, এ গ্যারান্টি দিচ্ছি। ত্রিদীপ চৌধুরীর ব্যক্তিত্ব আর তার তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত কথাবার্তা, এই দুটোই যে তার সাফল্যের অন্যতম প্রধান কারণ সেটা আজ আর একবার প্রমাণ হয়ে গেল। রাঁচিতে আসা ব্যর্থ হয়নি, তার নানান ব্যবসার সঙ্গে লাক্ষা যুক্ত হয়ে তার জীবনটাকে আরও একটু জটিল করে তুলল সেটা ঠিক, কিন্তু সেই সঙ্গে অতিরিক্ত আয়ের কথাটা ভাবলে আক্ষেপ করার কিছুই থাকে না। 5টা নাগাদ বাড়ি ফিরে চা খেয়ে ত্রিদীপবাবু এবার তার জন্মস্থানটা ঘুরে দেখলেন। দোতলা বাড়ি, একতলায় বৈঠকখানা, খাবার ঘর, গেস্ট রুম আর রান্নাঘর। দোতলায় দুটো বেডরুম, বাথরুম আর একটা বেশ বড় পশ্চিমমুখী বারান্দা। দুটোর মধ্যে ছোট বেডরুমটা ছিল ত্রিদীপবাবুর ঘর। ছেলেবেলার তুলনায় এখন সেটাকে অনেক ছোট বলে মনে হয়, কারণ তিনি নিজেই শুধু বড় হয়েছেন এমন নয়, ঘরও যেমন ছিল তেমনই আজ।

আসতে। ঘরের দরজায় দাঁড়িয়ে খাটটার দিকে কিছুক্ষণ চেয়ে ত্রিদীপবাবু স্থির করলেন আজ রাত্রে সেখানেই শোবেন। চিন্তামণি সকালেই জিজ্ঞাসা করেছিলেন, কিন্তু তিনি তখনও মন স্থির করে উঠতে পারেননি। রাত্রে বেরোবার মুখে চাকরকে ডেকে ছোট ঘরে বিছানা করার কথা বলে দিলেন। প্রশান্ত সরকারের স্ত্রী বেলা সুগৃহিণী এবং রন্ধনে সুনিপুণা, তাই খাওয়াটা হলো পরিপাটি। ভোজের ব্যাপারে প্রশান্তবাবু কোনো কার্পণ্য করেননি। বন্ধুকে মাংস, দু রকমের মাছ, পোলাও, লুচি, তিন রকমের মিষ্টি ও মালাই খাইয়েছেন। ত্রিদীপবাবু তৃপ্তির সঙ্গেই খেয়েছেন, কিন্তু খাবার পরে 10 মিনিটের বেশি বসেননি। তার বর্তমান অবস্থা এবং তিনি কিভাবে সেই অবস্থায় পৌঁছলেন সে সম্পর্কে প্রশান্তবাবুর কৌতূহল আর মিটল না। 15-10টার মধ্যে ত্রিদীপবাবু নিজের বাড়িতে ফিরে এলেন। বাড়িটা শহরের একটা অপেক্ষাকৃত নিরিবিলি অংশে, পাড়ার মধ্যে বেশ নিস্তব্ধ। সেখানে ত্রিদীপবাবু সিঁড়ি দিয়ে দোতলায় ওঠার সময় তার নিজের পায়ের আওয়াজ নিজের কাছেই দুরমুষের মতন মনে হলো। দোতলায় এসে ত্রিদীপবাবু দেখলেন যে তার ছেলেবেলার খাটে তার জন্য বিছানা পাতা হয়েছে, সবে মাত্র খাওয়া হয়েছে। তাই তিনি স্থির করলেন কিছুটা সময় বারান্দায় আরাম কেদারায় বসে বিশ্রাম করে তারপর শুতে যাবেন। হেলানো চেয়ারে গা এলিয়ে দিয়েই আধ ঘন্টার মধ্যেই তিনি অনুভব করলেন যে সারা দিনের সমস্ত অবসাদ চলে গেছে। কি আশ্চর্য হালকা ও শান্তবোধ করছেন! বাইরে ফিঁকে চাঁদের আলো, বাগানের একটা ন্যাড়া শিরীষ গাছের ছড়ানো কালো ডালগুলোর দিকে তার দৃষ্টি। ত্রিদীপবাবু বুঝতে পারলেন তিনি নিজের নিঃশ্বাসের শব্দ শুনতে পাচ্ছেন। সমস্ত বিশ্ব চরাচরে যেন সেটাই একমাত্র শব্দ। তাই কি না, তার সঙ্গে আরও একটা শব্দ যোগ হলো, একটা ক্ষীণ কণ্ঠস্বর। সেটা কোত্থেকে আসছে বলা কঠিন। মনোযোগ দিয়ে শুনে ত্রিদীপবাবু বুঝলেন যে সেটা কোনো অল্প বয়স্ক ছেলের গলায় আবৃত্তির শব্দ। কবিতাটা তার ভীষণ চেনা, ক্ষীণ হলেও কণ্ঠস্বর স্পষ্ট, প্রত্যেকটি কথা যেন পরিষ্কার। রথের দিনে যদি খুব ভিড় হয়, একলা যাব করব না তো ভয়, মামা যদি বলেন ছুটে এসে হারিয়ে যাবে আমার কোলে চড়, আমি বলবো দেখছো নাকি মামা হয়েছে যে বাবার মতো বড়, আমায় দেখে মামা বলবে তাই তো খোকা আমার, সে খোকা তো নেই তো। এইসব এতদিন ত্রিদীপ চৌধুরীর স্মৃতির কোণে লুকিয়েছিল কবিতাটা, আজ শুনে আবার নতুন করে মনে পড়েছে। আবৃত্তি ক্রমে ক্ষীণ হয়ে এসছে। ত্রিদীপবাবু উঠে পড়লেন চেয়ার থেকে। মনটাকে পেছনের দিকে টেনে নিয়ে যাওয়া কোনো কাজের কথা নয়, আসল হলো ভবিষ্যৎ, অতীত কোনোভাবেই নয়। তিনি জানেন ভবিষ্যতে তাকে আরও আরও আরও অনেক উপরে উঠতে হবে, লাখপতি হতে হবে তাকে, কোটিপতি হতে হবে। অতীত মানে তো ফুরিয়ে গেছে, শুকিয়ে গেছে, শেষ হয়ে গেছে। অতীতের চিন্তা মানুষকে দুর্বল করে, আর ভবিষ্যতের আশা তাকে সবল করে, সক্রিয় করে। নিজের শোবার ঘরে গিয়ে ত্রিদীপবাবু ভ্রূকুঞ্চিত করলেন। শহরে এখন লোডশেডিং, খাটের পাশে টেবিলের যে মোমবাতি একটা টিমটিম করে জ্বলছে, তার মৃদু আলোতেই তিনি স্পষ্ট দেখলেন যে বিছানাটা ভালো করে পাতা হয়নি, চাদর বালিশ দুটোই যেন কুচকে আছে। হাত দিয়ে চাপড় মেরে সেগুলোকে টান করে দিয়ে পাঞ্জাবি খুলে আনলায় রাখলেন। ত্রিদীপবাবু তারপর খাটে শুয়ে পড়লেন। আচ্ছা, মোমবাতিটা জ্বলবে কি না কোনো দরকার নেই, এক ফুয়ে সেটাকে নিভিয়ে দিলেন ত্রিদীপবাবু। পোড়া মোমের উগ্র

গন্ধ কিছুক্ষণ বাতাসে ঘোরাফেরা করে মিলিয়ে গেল। পশ্চিমের জানালা দিয়ে এখন আকাশ দেখা যাচ্ছে। রাতের আকাশ চাঁদের আলোয় যেন ফিকে হয়ে যাচ্ছে। পায়ের দিকে ঘরের দরজা, দরজা দিয়ে বাইরে বারান্দা ও বাঁয়ে সিঁড়ির মুখটা দেখা যাচ্ছে। সিঁড়ির দিকে দৃষ্টি যাওয়ার কথা নয়, কিন্তু ত্রিদীপবাবু মনে মনে যেন সেদিকেই তাকিয়ে রইলেন।

মনটাকে কোনোভাবেই আর পেছনে নেওয়া যাবে না। যাই হোক, তারপর তিনি ধীরে ধীরে ঘুমিয়ে পড়ার চেষ্টা করলেন। রাতের আকাশ কি মায়াবী দেখাচ্ছে! সিঁড়ির দিকে দৃষ্টি যাওয়ার পর দেখলেন একটা পায়ের আওয়াজ তিনি শুনতে পাচ্ছেন। খালি পায়ে থপথপ করে সিঁড়ি দিয়ে ওঠার শব্দ, কিন্তু কেউ আর এলো না। শব্দটা যেন মাঝ সিঁড়িতেই থেমে গেল। হঠাৎ ত্রিদীপবাবুর মনে হলো তিনি অনর্থক ছেলে মানুষের কল্পনাকে প্রশ্রয় দিচ্ছেন। এসব ভৌতিক চিন্তা এক ছটকায় মন থেকে দূর করে দিয়ে তিনি শক্ত করে চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টায় প্রবৃত্ত হলেন। একতলায় খাবার ঘরের জাপানি ঘড়িতে ঢং ঢং করে 11টা বাজল। ঘড়িটা এতদিন বন্ধই ছিল, আজ সকালে ত্রিদীপবাবু আবার সেটাকে চালু করলেন। ঘড়ির শেষ ঢং মিলে যাওয়ার নৈঃশব্দ যেন আরো বেড়ে গেল। ত্রিদীপবাবু চোখ বন্ধ করলেন এবং সেই বন্ধ চোখেই তিনি টুকরো টুকরো ঝাপসা ছবি দেখতে শুরু করলেন। তিনি জানেন এই ঘুমের পূর্বাভাস যে, তাই টুকরো ছবিগুলোকে আসলে স্বপ্নের টুকরো ভেবেই এড়িয়ে গেলেন। মানুষ গান করার আগে যেমন গুনগুন করে সুর ঠিক করে নেয়, হই হু টুকরো টুকরো ছবিগুলো যেন আসলে সেই স্বপ্ন শুরু হওয়ার আগেই একটা স্বপ্নের গুনগুনানি। কিন্তু স্বপ্নের সময় এখনো আসেনি। চোখ বন্ধ করে সম্পূর্ণ সজাগ অবস্থাতেই ত্রিদীপবাবু তার ষষ্ঠ ইন্দ্রিয় দিয়ে অনুভব করলেন যে ঘরে যেন কে ঢুকেছে। না না, শুধু ষষ্ঠ ইন্দ্রিয় নয়, শ্রবণ ইন্দ্রিয় বটে। ত্রিদীপবাবু নিঃশ্বাসের শব্দ পাচ্ছেন তার। কেউ যেন দৌড়ে এসে হাঁপাতে হাঁপাতে ঘরে ঢুকে দাঁড়িয়ে পড়ে দ্রুত নিঃশ্বাস নিচ্ছে। লোক দেখতে পাবেন এই দৃঢ় বিশ্বাসে চোখ খুলে ত্রিদীপবাবু বুঝলেন যে তিনি ভুল করেননি। দরজার মুখে একটি ছেলে দাঁড়িয়ে আছে, বছর 10 হবে, আর ডান হাতটা আলতো করে দরজার উপর রাখা, বাঁ পাটা একটু সামনের দিকে এগোনো। ছেলেটি যেন ঘরে ঢুকতে গিয়ে লোক দেখে থমকে গেছে। ত্রিদীপবাবু অনুভব করলেন একটা ঠান্ডা ভাব তার পা থেকে শুরু করে মাথার দিকে উঠে আসছে শির দ্বারা বেয়ে। প্রশান্ত বলেছিল একটি ছেলেকে সে দেখেছে, বাগানে খেলছিল, ছেলেবেলার মন্টু। এও কি সম্ভব! ছেলেটি নিঃশব্দে আরো 3 পা এগোলো। এখন সে খাট থেকে 4 হাত দূরে। ছেলেবেলার মন্টু! ত্রিদীপবাবুর হাত পা বরফ, মাথা যেন ঝিমঝিম করছে। তিনি বুঝতে পারছেন এবার তিনি চোখে অন্ধকার দেখবেন। তার আতঙ্ক যেন চরমে পৌঁছে গেল। ছেলেটি আরো 1 পা এগোলো। বেগুনি শার্ট এবং একই সঙ্গে সেই শার্ট তো সেও পরত। সংজ্ঞা হারাবার ঠিক আগের মুহূর্তে ত্রিদীপবাবু

তার কখন জ্ঞান হয়েছিল বা আদৌ হয়েছিল কিনা, আর তারপর কখন তিনি আবার ঘুমিয়ে পড়লেন, এসব কিছুই জানেন না ত্রিদীপবাবু। সকালে যথারীতি 6টায় ঘুম ভেঙে গেল। প্রশান্ত বলেছে 6:30 কিংবা 7টায় এসে তার সঙ্গে ব্রেকফাস্ট করবে। রাত্রে যা ঘটল তারপর তিনি মামুলি দৈনন্দিন কাজের কথা ভাবতেই পারছেন না। জীবনে তিনি প্রথম এমন ধাক্কা খেলেন। কাল চাঁদনি রাতে যে আবৃত্তি শুনেছিলেন, সেই আবৃত্তি করেই তিনি স্কুলে প্রথম পুরস্কার পেয়েছিলেন, আর দ্বিতীয় হয়েছিল প্রশান্ত সরকার। তাতে মনটু খুশি হয়নি, দুজনেই ফার্স্ট প্রাইজ পেলে দারুণ হতো না রে, মন্টু বলেছিল তার প্রাণের বন্ধু পানুকে। আর ঘরে যে ছেলেটি এলো তার মুখ বোঝা যায়নি, কিন্তু শার্টের রং যে বেগুনি সেটা দেখেছিলেন ত্রিদীপবাবু। এই বেগুনি শার্ট তার সবচেয়ে প্রিয় শার্ট ছিল, যেটা তাকে জন্মদিনে দিয়েছিলেন তার ছোট মাসি। সেটা কি করে আর তিনি ভুলতে পারেন বলুন তো? ওই শার্ট পরে তিনি যেদিন প্রথম স্কুলে গেলেন সেদিন পানু বলেছিল, তোকে ঠিক সাহেবের মতো দেখাচ্ছে রে মন্টু। এই অদ্ভুত ভৌতিক অভিজ্ঞতার মানেও তার কাছে স্পষ্ট নয়। আজকের ত্রিদীপের সঙ্গে ছেলেবেলার ত্রিদীপের কোনো মিল নেই। ছেলেবেলার সেই মন্টু ছেলেবেলাতেই মরে গেছে, আর তার ভূত এসে কাল জানিয়ে গেছে যে লাখপতি ত্রিদীপ চৌধুরীকে সে মোটেই বরদাস্ত করতে পারছে না। প্রশান্তবাবুকে রাত্রের ঘটনা কিছুই বললেন না ত্রিদীপবাবু। তবে হ্যাঁ, এটা তিনি বুঝতে পারছিলেন যে শত চেষ্টা করেও তিনি আর সম্পূর্ণ স্বাভাবিক হতে পারছেন না। তাই বোধহয় প্রশান্তবাবু একসময় প্রশ্ন করলেন, তোমার কি হয়েছে বলো তো, রাত্রে ভালো ঘুম হয়নি বুঝি? ত্রিদীপবাবু গলা খাঁকড়িয়ে বললেন, না মানে হ্যাঁ আমি ভাবছিলাম, মানে দুদিনের কাজ যখন একদিনেই হয়ে গেল তখন আজ একবার ফাদার উইলিয়ামসের স্কুলটা দেখে এলে হতো না? উত্তম প্রস্তাব, উৎফুল্ল হয়ে বললেন প্রশান্ত সরকার। মুখের হাসি ছাড়া অন্তরের একটা গোপন হাসিও হাসলেন তিনি, কারণ তার ফন্দি আশ্চর্যভাবে কাজ দিয়েছে। ফেরার পথে তার প্রতিবেশী নন্দ চক্রবর্তীর ছেলে বাবলুকে বলে যেতে হবে যে কাল রাত্রির আবৃত্তি আর অভিনয় তার চমৎকার হয়েছে, আর সেই সঙ্গে অবশ্যই চিন্তামণিকে একটা ভালো রকম বকশিশ দিতে হয়। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রংমহল পর্বে গল্প শুনছিলেন লাখপতি। আপনারাও কি এভাবেই জীবনের প্রয়োজনে হারিয়ে ফেলেছেন নিজেদেরকে? যদি না হারিয়ে থাকেন তবে এই গল্পটা আপনাদের জন্য, আর যারা হারিয়ে ফেলেছেন তাদের জন্য। আমরা আবার না হয় ফিরে গেলাম আমাদের সেই ছোট্টবেলার দিনগুলোতে। গল্প পাঠে আমি আপনাদের বন্ধু আর্চে মানালি, স্টুডিওর ঘড়িতে রাত 8:40 মিনিট 20 সেকেন্ড।

শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত। সংবাদ শিরোনাম নিয়ে আমি রয়েছি আপনাদের বন্ধু আরজে মানালি আপনাদের সঙ্গে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আগামীকাল দুদিনের জন্য রাজ্য সফরে আসছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী আগামীকাল সন্ধ্যায় গুয়াহাটি থেকে বিমানে আগরতলায় আসবেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পৌরোহিত্যে আগামীকাল শিলংয়ে উত্তর পূর্ব পরিষদের অর্থাৎ এনইসির তম পূর্ণাঙ্গ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চ স্তরের টাস্ক ফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূয়সী প্রশংসা করেন। আজ রামনগরের তিন

গ্রুপ অধিবেশন অনুষ্ঠিত হবে। অধিবেশনে আঞ্চলিক উন্নয়নের গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলির জন্য গঠিত উচ্চ স্তরের টাস্ক ফোর্সগুলির অগ্রগতি নিয়ে আলোচনা ও পর্যালোচনা করা হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা রাজ্যে বর্তমানে স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব ও সামাজিক সংস্থার ভূয়সী প্রশংসা করেন। আজ রামনগরের 3 নং রোডের রামকৃষ্ণ ক্লাবের আয়োজিত রক্তদান শিবিরের বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। হাসপাতালের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্ত স্বল্পতা মেটানোর ক্ষেত্রে স্বেচ্ছা রক্তদানের বিকল্প নেই। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সারা দেশ জুড়ে আদিবাসী সমাজের সার্বিক উন্নয়ন এবং সাংস্কৃতিকভাবে অত্যন্ত সমৃদ্ধ করার উপর গুরুত্ব আরোপ করেছেন। আজ নয়াদিল্লির বিজ্ঞান ভবনে আদিবাসী বিষয়ক মন্ত্রক আয়োজিত সুসংহত আদিবাসী উন্নয়ন সংস্থাগুলি শক্তিশালী করা ও সমন্বিত আদিবাসী উন্নয়ন প্রকল্পগুলির বিষয়ে জাতীয় সম্মেলনে রাষ্ট্রপতি বলেছেন, এখনও আদিবাসীদের এমন কিছু অংশ রয়েছে যারা সরকারের বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগত নন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ আজ বলেছেন, আজ থেকে 9 কোটি জেলায় বাণিজ্যিকভাবে মিষ্টি আঙুর চাষের প্রক্রিয়া শুরু হয়েছে, যা রাজ্যের ইতিহাসে এই প্রথম। কৃষিমন্ত্রী আজ কৈলাসহরস্থিত 9 কোটি কৃষি বিজ্ঞান কেন্দ্রে প্রাঙ্গণে আঙুর চাষের উপর ক্ষেত্র দিবস ও ক্ষেত বাঁচাও কর্মসূচি উদযাপন করে একথা বলেন। অর্থমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায় আজ কামালঘাটে ইকফাই বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে বলেন, রাজ্যে গত অর্থ বছরে একটি জিএসটি সংগ্রহের পরিমাণ বেড়েছে। আজ ইকফাই বিশ্ববিদ্যালয়ের 3টে নেক্সট জেনারেশন জিএসটি রিফর্মস ইন ইন্ডিয়া ইমপ্লিকেশনস ফর ইকুইটি এফিসিয়েন্সি অ্যান্ড ইনক্লুসিভ ইকোনমিক গ্রোথ শীর্ষক এক আলোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার এবং সংসদীয় বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান মিজোরামের সরকারি সফরে অংশগ্রহণ হিসেবে তিনি আজ কোলাসি জেলা পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি বিভিন্ন এনজিওর প্রতিনিধিদের সঙ্গে একটি মত বিনিময় সভা করেন এবং এই জেলায় উন্নয়নমূলক কাজের অগ্রগতি পর্যালোচনা করেছেন। কেন্দ্রীয় যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডাভিয়া আজ দেশের যুবকদের সাইকেল চালানোতে অভ্যস্ত হতে এবং একটি সুস্থ স্বাস্থ্যকর ও সবুজতর দেশ গড়ার আন্দোলনে নেতৃত্ব দেওয়ার আহ্বান করেন। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে, আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু কেরালামে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর, মিজোরাম ও নাগাল্যান্ডের বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে, আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই ও সিপাহীজলা জেলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। শুনলেন সংবাদ শিরোনাম।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের আরো একটি বিশেষ পর্বে শামি গজল। শামি গজল পর্বে আজ আপনাদের জগজিৎ সিং এর জাদুর মূর্ছনায় ভরিয়ে দেব, সুরের মূর্ছনায় ভরিয়ে দেব। জগজিৎ সিং, যার গজলে আমরা প্রায়ত খুঁজে পাই সেই বেঁচে থাকার মানে। গজল আসলে আমাদের প্রাণের কথাই বলে। আমাদের নিজের ভেতরে এমন একটা কথা বলা চলে যা হয়তো আমরা সচরাচর বলতে পারি না, কিন্তু গজল সন্ধ্যায় কয়েক ঘন্টা একসঙ্গে সঙ্গে হাঁটলে মনে হবে প্রতিটি শব্দ একটি কাঁপা নিঃশ্বাস, যেন আপনার ভালোবাসা আর অনুভূতি দিয়েই চলুন

জগজিৎ সিং এমন এক মানুষ যার সুরের মূর্ছনায় তিনি আপনাকে নিয়ে যাবে ঠিক এমন এক প্রদেশে যেখানে শুধুমাত্রই গজল কথা বলে। গজল মানেই তো কাব্যের সুর, এক একটা গজল যেন এক একটা কবিতা, কখনো মিলনের কথা বলে, কখনো বিরহের কথা বলে, আবার কখনো চির অপেক্ষার কথা বলে। এবার আরও একটা গান শিল্পী কণ্ঠে।

শ্রোতা বন্ধুরা, আসলে এই গজলের জন্ম কিন্তু পারস্যে। গজল মানেই হচ্ছে কোনো কিছু হারানোর পর হৃদয়ের গভীর থেকে উঠে আসা বিলাপ বা প্রেমের আভাস। গজল আমাদের সন্ধ্যায় হারিয়ে যেতে দেয়, যেখানে হৃদয়ে কথা বলে, যেখানে ভালোবাসা কাঁদে, আর যেখানে স্মৃতি দোলা দেয়। আজকের এই গজল সন্ধ্যায় আপনারা শুনছিলেন জগজিৎ সিং এর কণ্ঠে বেশ কয়েকটা গজল। শ্রোতা বন্ধুরা টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ FM উজ্জয়ন্ত, শুনছিলেন শামে গজল। রয়েছে আমি শামে গজল পর্ব নিয়ে আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে।

শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আরো একটি বিশেষ পর্বে। আপনাদের পছন্দের পর্ব আজ রাতে, আর আজ

0: আজ রাতে পর্ব নিয়ে চলে এসছি আমি আপনাদের বন্ধু আর যে মানালি। শ্রোতা বন্ধুরা, আজ জানেন কি নিয়ে কথা বলছি? শুনলে খুবই আনন্দিত হবেন। আপনারা জানেন যে আজ বিশ্ব বাইসাইকেল দিবস, তাহলে সে বিশ্ব বাইসাইকেল দিবসে আমরা তো অবশ্যই সাইকেলের গল্প করব। শ্রোতা বন্ধুরা, টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উচ্চান্ত, রয়েছে আমি আপনাদের বন্ধু আছে মানালি। আজ রাতের বিষয়ে দু চাকার ঘূর্ণিতে ফেরা। আপনাদের সেই সাইকেলের গল্প শুনব। যারা আপনারা সাইকেল পারেন তারা তো সেই প্রথম শেখার গল্পটুকু বলবেন, সাইকেল নিয়ে খুব মজার একটা কাহিনী বলবেন। আর হ্যাঁ, যারা আমার মতন সাইকেল পারেন না তাদের বলছি, আপনাদের কি কোনো সাইকেলে চড়ে অন্যের সাইকেলে চড়ে ঘোরার অভ্যেস রয়েছে? যদি থাকে সেই কথাটা, সেই গল্পটা জানান আমাদের। টিউন করে রয়েছেন 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্ত, আর ডায়াল করুন 0381-232-6253 নম্বর, এবং সেই একই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর খোলা রয়েছে 9402169965। তাহলে আর দেরি কেন, আপনারা ডায়াল করুন 0381-232-6253 নম্বরে। তো হ্যাঁ, যা বলছিলাম, কিছু জিনিস হয় এমন যা কখনো পুরনো হয় না। এই যেমন ছোটবেলার খেলার মাঠ, প্রথম স্কুল, প্রথম বন্ধুত্ব, আর হ্যাঁ, একটা সাইকেল। একটা সাইকেল হয়তো সাধারণ সাইকেল, কিন্তু যেটা আমাদের জীবনের প্রথম স্বাধীনতা, আমাদের জীবনের প্রথম উড়ান, আমাদের প্রথম সাহস, হয়তো প্রথম পড়ে যাওয়া, কিন্তু সেই পড়ে যাওয়ার পর আবার উঠে দাঁড়ানো। আর সেই উঠে দাঁড়ানোই আমাদেরকে শিখিয়েছে হয়তো প্রত্যেকটা হারের পর একটা জিত আছে, প্রত্যেকটা ব্যথার পর একটা স্বাধীনতা আছে। শ্রোতা বন্ধুরা, কে রয়েছেন সঙ্গে? হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে রয়েছেন?
1: আমি ছোট থেকে শিখেছি, এখনো পর্যন্ত সাইকেল চালাচ্ছি।
0: আচ্ছা,
1: তো সাইকেল আমার হচ্ছে সঙ্গী এখনো পর্যন্ত। আমি প্রতিদিন মোটামুটি 1-1.5 ঘন্টা সাইকেল চালাই বৈকাল বেলা। আমি একদিন পর পর 2 কিলোমিটার দূরে জল নিয়ে আসি, খাবার জল।
0: আচ্ছা,
1: হ্যাঁ, এটাই আমার হচ্ছে সাইকেল চালানোর অভ্যাস। তো ধরুন সাইকেল চালালে শরীর ও মন ভালো থাকে,
0: ভালো থাকে,
1: একটা ব্যায়াম হয় শরীরের মধ্যে। তো বায়ু দূষণের জিনিস একটা
0: একদম নিখরচায়,
1: হ্যাঁ নিখরচায় একদম। তারপরে সাইকেল চালালে ধরুন শরীর ভালো থাকে আর মন ভালো থাকে, আর শরীরে একটা ব্যায়াম হয়। আর ধরুন সাইকেলের যে এই চাকা দুটো আছে পেডেল করতে,
0: হ্যাঁ,
1: তো পেডেল পেডেল করে করে ধরুন পায়ে একটা ব্যায়াম হয়।
0: আচ্ছা,
1: হ্যাঁ, তো আমি এখন পর্যন্ত সাইকেল চালাই 1-1.5 ঘন্টা, আমি খুব ভালো লাগে। তো আমি মোটামুটি 12 বছর বয়স থেকে সাইকেল চালাচ্ছি, এখন আমার বয়স হচ্ছে 58 বছর। তো এখনো পর্যন্ত আমি 1-1.5 ঘন্টা সাইকেল চালাই, আমাকে খুব আরাম লাগে, হ্যাঁ, সাইকেল চালানো। আর যদি একদিন না চালাই না, মনটা কেমন কি হলো কি হলো মনে হবে। তো আমার সাইকেল চালানোর অভ্যাসটা এখনো পর্যন্ত আছে। তো আমি প্রত্যেকেই বলবো, এই বায়ু দূষণ মুক্ত সাইকেল চালান, তাহলে কিন্তু শরীর ভালো থাকবে আর দূষিত হবে না।
0: ঠিক, একদম একদম, খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন আপনি। ভালো থাকুন, সুস্থ থাকুন।
1: হ্যাঁ, ভালো থাকবেন, নমস্কার।
0: নমস্কার। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, যা বলছিলাম সেই দুচাকার ঘূর্ণিতে ফেরা। শ্রোতা বন্ধুরা, এমন কিছু জিনিস

0: রয়েছে যা কখনো পূরণ হয় না, তা হলো আপনাদের জীবনের প্রথম উড়ান, সেই দু চাকার ঘূর্ণিতে ফেরা। আজ ওয়ার্ল্ড বাইসাইকেল ডে, জানেন আজ 3রা জুন, সবাই জানেন, জানেন আজ সারা পৃথিবী জুড়ে এই ওয়ার্ল্ড বাইসাইকেল ডে কিন্তু পালিত হচ্ছে। 2018 সালে জাতিসংঘ আজকের দিনটাকেই ওয়ার্ল্ড বাইসাইকেল ডে হিসেবে স্বীকৃতি দেয়। আচ্ছা, কি ছিল এর উদ্দেশ্য, কি মনে হয় আপনাদের? শ্রোতা বন্ধুরা, এই উদ্দেশ্য ছিল খুবই সুন্দর, খুবই নির্মল। মানুষকে মনে করিয়ে দেওয়া একটি সাইকেল শুধুমাত্রই বাহন নয়, সাইকেল পরিবেশ বান্ধব, সাইকেল স্বাস্থ্যকর, সাইকেল সাশ্রয়ী এবং সাইকেল টেকসই জীবনের প্রতীক। আজ যখন পৃথিবী দূষণের সঙ্গে লড়ছে, তখন সাইকেল যেন আবার নতুন করে আশা দেখাচ্ছে, তাই নয় কি? আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত, কি বলেন? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: হ্যালো,
1: মানালি দাদা,
0: কিষান বাবু
1: থেকে আশিস দেব বলছি।
0: ও হ্যাঁ হ্যাঁ, আশিস দেব, আশিস দেব, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলুন আশিস বাবু, স্বাগত আপনাকে।
1: শুনেন, আপনাদের প্রতিদিনই প্রোগ্রাম শুনি, সব দিনই আমি ফোন করি না, কিন্তু আজকে একদম
0: ধন্যবাদ আশিস বাবু।
1: সাইকেল একটা জিনিস কি শুনলে হাসবেন?
0: হ্যাঁ,
1: বাবার বিয়েতে আমার বয়স এখন 63, এবার বলুন সাইকেলের বয়স কত হবে, বুঝলেন তো? আমার বড় ভাই মারা গেছে, আমার তো কম বয়সে মারা গেছে, করোনার সময় মারা গেছে। সাইকেলটার বয়স কত হবে এবার বলুন, তখন তো সেই সময় তো গাড়ি ঘোড়া গাড়ি খুব কম ছিল,
0: সবাই সাইকেল চালাতো,
1: সবাই সাইকেল চালাতো। সেই সাইকেল দিয়ে দিনের পর দিন বাবু পরে যখন বয়স হয়ে গেছে, সাইকেলটা ছেড়ে দিয়েছে, তখন ওটা দিয়ে আমাদের আমাদের ধান ক্ষেত ছিল, ধান বা সবজি সাইকেল দিয়ে কেটে করত, 24 ইঞ্চির সাইকেল, সাইকেলটা একটু উঁচুই ছিল। এই সাইকেল দিয়ে বাবা ধান ছিল, তো আমিও বাবার সঙ্গে পেছনে সাইকেলে।
0: সে কি মনে পড়ে না সেই দিনগুলো?
1: না না, একদম কোনো মিথ্যা কথা না, একদম বাস্তব কথা। এরপর আমি যখন 11-12, আমি কিন্তু কমার্সের স্টুডেন্ট, তখন সেগুলো ছিল কমার্স ছিল না, আমাদের গ্রাম থেকে 10 কিলোমিটার দূরে মধুপুর কমার্সাগর রুটে একটা স্কুল ছিল। এই 3 বছর ইয়া দিয়ে ভিতর রাস্তা দিয়ে কাঁচা রাস্তা দিয়ে 7-8 কিলোমিটার ডেলি রান করতাম, তখন 11-12 বাবার সাইকেল দিয়ে।
0: হ্যাঁ, সেই সময়টা একদম দুরন্ত সময়,
1: বুঝলেন তো? সাইকেল শিখিয়েছে আমার এক কাকা উঠুনে, আমাকে ধরে ধরে শিখিয়েছে, যাতাও পেয়েছি, সেই স্মৃতি মনে হচ্ছে, বুঝলেন তো? একদম পানি একটা পয়েন্ট ছিল সাইকেল। আসলে কি জানেন, একদিকে দেখেন হয়তো তার সার্ভিসিং একটা খরচ আছে, তেল লাগে না, মোবিল লাগে না, গ্যাস লাগে না, 1.5 কোটি সাইকেল চালানো ভালো। এখনো মাঝে মাঝে সাইকেল চালাই, কিন্তু ওই সাইকেলটা চালানোর মতো এখন অবস্থা নেই। তবে এটা দিয়ে আমি জমি থেকে সবজি, আমি এখনো সবজি নাচকে নিয়েছি দুটি জমি থেকে, বুঝলেন তো? এই বাবার সাইকেলটা দিয়ে, কিন্তু সাইকেলটা এখনো ভালো আছে, কিছু মেনটেন্স
0: কতটা টেকসই ভাবুন তো, সত্যি কত ঐতিহ্যবাহী সাইকেল, তাই না? খুব ভালো লাগলো আশিস বাবু, ঐতিহ্যবাহী সাইকেল।

0: তবে আমার মেয়ের ম্যান কেন্দ্রে যখন পড়তো ওর সাথে লেজিস্ট্রেশন এলাকা আমি চাই কিন্তু মন মধ্যে আসে না এখন তো এই দরজা দিয়ে রুট ক্রস করা যায় না ও তো একটু বাইট ও তো বড় কাজ আমি কারোর গ্রামের মধ্যে কারোর সম্পর্কে মেয়ের সাইকেলটা এখনো চালাই মেয়ের সাইকেলটা আমাকে দেখো চালাও হ্যাঁ নাইন না টেনে পেয়েছে ওটা দিয়ে লুটটা নেই কিন্তু বাবার সাইকেলটা দিয়ে এখনো আমি লুটটা নেই এটা সাইকেলটা ধরলে বাবার কথা আমার মনে হয় খুব যত্নে রাখছি সাইকেলটা এখনো আছে আমার পরবর্তী আমার তো এক মেয়ে পরবর্তী প্রজন্ম এই সাইকেলটা কেনে খুব ভালো প্রসঙ্গ নিয়ে তুলেছেন বুঝলেন তো সাইকেল শুনেন একদিকে আমার আর একদিকে শরীর পক্ষে ভালো
1: খুবই ভালো একদম খুব ভালো লাগলো আশিস বাবু ভালো থাকবেন আর সাইকেলটা যত্ন নেবেন কেমন অনেক ধন্যবাদ শুভরাত্রি ভালো থাকুন আশিস বাবু শ্রোতা বন্ধু চলছে আজ রাতে পর্ব আর আজ রাতে পর্বে আমরা নিয়ে চলে এসেছি আপনাদের জন্য সেই পছন্দের টপিক আবারও দু চাকার ঘূর্ণিতে ফেরা আপনার জীবনের সেই প্রথম স্বাধীন হওয়ার গল্পটা আজ আমাদের শোনাবেন না হয় রয়েছে আমি আপনার বন্ধু আর যে মানালি আপনাদের বন্ধু আর স্টুডিওর ঘড়িতে রাত 9:43:16 ডায়াল করুন 03-8-1-2-3-2-6-2-5-3 নম্বর যদি আপনারা সাইকেল পারেন তবে অবশ্যই ফোন করেন যদি না পারেন তাহলেও অবশ্যই ফোন করুন আমার মতন অনেক মানুষ রয়েছে যারা সাইকেল পারেই না কিন্তু পেছনের সিটে কিংবা সামনের সিটে বসে চলার সেই সৌভাগ্য রয়েছে কিংবা উইশ লিস্টে সেই স্বপ্নটা রয়েছে হয়তো দুধারে ধান ক্ষেত মাঠে মাঝখানে ঠিক একটা সরু আলবে একটা সাইকেল চলে যাচ্ছে সেই প্রিয় মানুষটার সঙ্গে কোনো এক বসন্তের বিকেল বেলায় কৃষ্ণচূড়ার ফুল দেখতে দেখতে দু সাইডের ঘন জঙ্গল দেখতে দেখতে এবং ধান ক্ষেত পেরিয়ে এমন একটা যাত্রা অনেকেরই হয়তো উইশ লিস্টে আছে আমার মতো তাই নাই কি দেখব কে রয়েছেন বন্ধু তাও কিন্তু জানাতে পারেন যদি এমন কোনো উইশ লিস্ট থেকে থাকে আপনার ইচ্ছে ঝুলিতে দু চাকার ঘূর্ণিতে ফেরা হ্যালো নমস্কার কে রয়েছেন
2: হ্যালো ম্যাডাম মানালি
1: হ্যালো স্যার কি বলছেন
2: আমি গোলাঘাটি থেকে নীলমণি দেবনা বলছি
1: খুব ডিস্টার্ব করছে নীলমণি বাবু বলুন
2: আমি সাইকেল চালাচ্ছি 20 বছর এখন
1: চেষ্টা করলাম নিশ্চয়ই কিছু একটা প্রবলেম তো হবেই হ্যালো নমস্কার কে রয়েছেন হ্যাঁ নমস্কার কে বলছেন
3: আমি আগে অনেকবার মনে করেছি এটাতে কোনো দূষণ হয় না আমার যানবাহনের যেরকম দূষণ থাকে অন্যান্য আরো ভিতরের অনেক
1: শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ ঠিক থাকে তাই তো একদম ঠিক বলেছেন নিখিল বাবু
3: কাজে এই জিনিসটা আগে চিন্তা করা উচিত ছিল আমার মনে হয় কারণ এখন যেহেতু
1: আপনি কি সাইকেল চালিয়েছেন
3: আমি তো সাইকেল চালিয়েছিলাম 11 বছর বয়সে
1: আচ্ছা

0: আমি চালিয়েছিলাম, আমার নিজস্ব সাইকেল ছিল না, আমার একটা ক্যারাম বোর্ড ছিল।
1: আচ্ছা,
0: আমার ক্যারাম বোর্ডে ক্যাম্প খেলতে আসতো, তাদের সাইকেল নিয়ে আমি সাইকেল চালাতে
1: যেতাম। আচ্ছা, মানে শোধবোধ, আপনার কিছু আমার কিছু, তাই তো?
0: হ্যাঁ। এরপরে আমি তো সাইকেল চালাতে শুরু করলাম। পরবর্তী সময়ে আমি একটা সাইকেল কিনলাম। কেনার পরে আচ্ছা দীর্ঘদিন চালিয়েছিলাম। এরপর তো আমার চাকরিটা হয়ে গেল। চাকরি হওয়ার পরে আমি সাইকেল করে বটতলা যেতাম। বটতলাতে সাইকেল রেখে আমি আমার স্কুলে যেতাম বাসে করে।
1: বাহ, কত স্ট্রাগল করেছেন।
0: বটতলাতে আমার সাইকেলটা একদিন দেখলাম হারিয়ে গেছে।
1: আহা, সেই প্রথম চাকরির পর সাইকেল, কত খারাপ লাগে ভাবো।
0: ওই দিনে আমি একটা সাইকেল কিনলাম, আমার সাইকেল কিনে তারপর বাড়িতে ফিরলাম। এইভাবে চলতে চলতে অনেকদিন চললো, কিন্তু শেষে দেখলাম যে আমার তো বয়স হয়ে গেছে। আমার যখন রিটায়ারমেন্টের কাছাকাছি সময় এলো, তখন আমি সাইকেল ছেড়ে দিলাম। সাইকেল ছেড়ে দেওয়ার পর আমি আমার সাইকেলটা আমি আমার ছিল আমার ক্লাসমেট ছিল এক মেয়ে মহিলা, তখন মহিলা, ওনার ছেলেকে আমি দিয়ে
1: দিলাম।
0: আমি
1: একজন
0: করলাম না, কিন্তু পরবর্তীকালে সাইকেল মানুষ চালায় না,
1: স্কুটার অনেক কমে গেছে।
0: স্কুটি চালায়, এইসব সব চালায়। আর তাছাড়া আগরতলা বটতলা তো একবারে দূষণের একবার চূড়ান্ত সীমায় পৌঁছেছিল। বটতলা, মোটর স্ট্যান্ড, এই সমস্ত জায়গা প্রচন্ড দূষণে কবলে পড়েছিল, যাকে এখন তাদের সুমতি হয়েছে যে সাইকেলকে
1: দেখবেন কিন্তু আজকাল পথে চলে।
0: এখন আমার মনে হয় যারা সাইকেল চালায় তাদের
1: যাই হোক, ভালো থাকুন রিক নিখিল বাবু, শুভরাত্রি। শ্রোতা বন্ধুরা, আপনারা চেষ্টা করবেন একটু অল্প কথায় আমাদের এই অনুষ্ঠানে বক্তব্য কথা শেয়ার করতে। তো যাই হোক, মনে আছে শ্রোতা বন্ধুরা সেই ছোট্টবেলার দিনগুলোর কথা? একটু চোখ বন্ধ করুন তো, চোখ বন্ধ করে চলে যান আপনার শৈশবের সেই সোনালী দিনগুলোয়, যেখানে প্রথম সাইকেল চালানো হচ্ছিল, সেখানে হচ্ছিল আপনাকে দিয়ে। হয়তো বাবার হাত ছিল সিটের পেছনে, আপনি ভেবেছিলেন বাবা ধরে আছেন, কিন্তু এক সময় দেখলেন বাবা অনেক পিছিয়ে আর আপনি নিজেই এগিয়ে চলেছেন। আচ্ছা, আমাদের জীবনটাও কি ঠিক এমন নয়? একদিন বাবা মা হাত ছেড়ে দেন আর আমরা নিজেরাই এগিয়ে যেতে শিখি, তাই নয় কি? নমস্কার, কে রয়েছেন বন্ধু? হ্যালো, হ্যাঁ বলুন, কে বলছেন?
2: আমি রবীন্দ্র ভট্টাচার্য বলছি, কলেজ থেকে।
1: হ্যাঁ রবীন্দ্র ভট্টাচার্য বাবু, বলুন কেমন আছেন?
2: এখন তো বয়স হয়ে গেছে,
1: হ্যাঁ
2: শরীর তো একটু খারাপ আছে, কিন্তু সাইকেল নিয়ে যেহেতু কথা, অনেকক্ষণ চেষ্টা করার পরে।
1: আচ্ছা, আপনারা যে অনুষ্ঠানটা শুনছেন এতে আমরা খুব খুশি।
2: আচ্ছা, অনুষ্ঠানটা বড় প্রাসঙ্গিক, এই কারণে প্রাসঙ্গিক। আমরা যারা সাইকেল চালাই, আমি এখনো সাইকেল চালাই, সাইকেল চালাই কেন চালাই, তার সবদিকে শরীরের পক্ষে যেমন ভালো, ইকোনমিক্যালি অনেক সাশ্রয় হয়, আর আমার সাইকেলে চলতে চালাতে খুবই ভালো লাগে।
1: আচ্ছা,
2: ভালো লাগে কারণ ভিড় ভাট্টার মধ্যে, এখন তো আগরতলা অনেক ভিড়। আমরা যখন ছোট ছিলাম একটু বলি, বটতলাতে মানে তোমরা দেখো নি সাইকেল ভাড়া পেতাম,
1: আচ্ছা
2: 25 পয়সা
1: আচ্ছা

0: 25 পয়সা মাত্র একদিনের জন্য?
1: না না, ঘন্টা ঘন্টা, এক ঘন্টা।
0: আচ্ছা,
1: সেই বিক্রম সাইকেল, তখন তো কৌতূহল বেশি।
0: হুম হুম,
1: বাবার সাইকেল ছিল, বাবার সাইকেল থেকে বিক্রম এগারো বন্ধু বান্ধব মিলে গেলাম বরতলা, ভাড়া নিলাম সাইকেল এক ঘন্টা, এখানেও অনেক বেশি ব্যথা রয়েছে। আবার উঠেছি, আবার উঠলাম, বেশ কিছু মাস আমরা সাইকেল ভাড়া নিতাম বরতলা থেকে, নিয়ে শহরটা করতাম। শহর তখন ফাঁকা ছিল, একদম ফাঁকা। এখন আমার বয়স কিন্তু 64 প্লাস।
0: মানে আপনি এখনো চালাচ্ছেন সাইকেল?
1: হ্যাঁ হ্যাঁ।
0: বাহ, সত্যি ভালো লাগলো জেনে।
1: স্কুটি আছে, স্কুটিও চালাই মাঝে মধ্যে, কিন্তু সাইকেলটা আমার রেগুলার।
0: খুব ভালো, খুব ভালো। আপনি ইন্সপায়ার করবেন ছোটদের, বাড়ির ছোটদের আপনি ইন্সপায়ার করবেন। খুব ভালো লাগলো রবীন্দ্রবাবু সঙ্গে থাকবেন আর এভাবেই সাইকেল চালিয়ে যাবেন। জানেন তো, আমাদের শরীরটাকে না সুন্দর করে রাখতে হয়, সেই কারণে সাইকেল এর কোনো বিকল্প নেই।
1: তোমার অনুষ্ঠানে আমার বহুদিন ইচ্ছা,
0: অনেক ধন্যবাদ, প্রণাম নেবেন। ধন্যবাদ রবীন্দ্রবাবু,
1: ভালো থাকো। তুমি স্কুলে যাও তো এখন?
0: হ্যাঁ,
1: স্কুলে আছো না, তুমি তো স্কুলে যাও।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম
1: একদম। আর বেশি বলি না আজকে,
0: অনেক ধন্যবাদ, ভালো থাকুন, শুভরাত্রি। হ্যাঁ, তো শ্রোতা বন্ধুরা, স্কুলে যাই রিভিল হয়ে গেল কি, যাই হোক, শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব। আজ রাতে পর্ব নিয়ে রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি আপনাদের সঙ্গে, আর আজ কথা হচ্ছে দুচাকার ঘূর্ণিতে ফেরা। শ্রোতা বন্ধুরা, একটা গ্রামের ছেলে, স্কুল অনেক দূরে, প্রতিদিন হাঁটতে হাঁটতে স্কুলে যায়। একদিন তার বাবা নিজের বহু বছরের সঞ্চয় দিয়ে একটি সাইকেল কিনে আনলেন। সাইকেলটি খুব বেশি দামি ছিল না, কিন্তু ছেলেটির কাছে সেটা ছিল যেন পৃথিবীর সবচেয়ে বড় উপহার। বাবা বললেন, যেখানে যেতে চাও যাও, কিন্তু কখনো ভুলে যেও না এই চাকার ঘূর্ণির শুরুটা বাড়ি থেকে। আজ সেই ছেলেটি বড় অফিসার, বড় গাড়ি আছে, কিন্তু বাড়ির বারান্দায় এখনো সেই পুরনো সাইকেলটা দাঁড়িয়ে আছে, কারণ কিছু স্মৃতি মরিচা পড়লেও কখনো পুরনো হয় না, তা ছেড়ে আবার নতুন করে নিতে হয়, তাই না কি? শ্রোতা বন্ধুরা, এবারে ফোন নয়, একটা গান শুনব। আচ্ছা, ধরুন আপনারা বন্ধুরা সবাই মিলে একদিন প্ল্যান করলেন সাইকেল চালিয়ে লং ড্রাইভে যাবেন, এবং সবাই মিলে একস্বরে গলা মিলিয়ে গাইছেন এই গানটা। আজ এই গানটা যখন চলবে, আমায় প্রমিস করুন আপনারাও সমস্বরে গলা ছেড়ে এই গানটা গাইবেন, এই পথ যদি না শেষ হয়। সত্যি বলুন তো কেমন হতো?

0: কেমন হতো যদি পথটা না শেষ হতো? একটা জোকস বলি শ্রোতা বন্ধুরা, এই গানটার একটা প্যারোডি বেরিয়েছিল, এই পথ বন্ধু জিজ্ঞেস করছে বান্ধবীকে, না বান্ধবী জিজ্ঞেস করছে বন্ধুকে, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বন্ধু বলছে, যদি পেট্রোলের দাম তোমার বাবা দিত তবে বন্ধু হতো না। বা বন্ধু দেখুন, এই সাইকেলে কিন্তু পেট্রোলের ঝক্কি নেই, চার্জের ঝক্কি নেই, শুধু যেমনি আছে তেমনি নিয়ে বেরিয়ে চলুন। ও হ্যাঁ, চাকায় খানিকটা বাতাস ঢুকিয়ে দিলেই হলো। শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল যখন বিকেল মানেই সাইকেল, বিকেল মানেই বন্ধু, বিকেল মানেই মাঠ, ঘাম, হাসি, কেউ রেস করছে, কেউ ডাবল ক্যারি করছে, কেউ আবার নতুন সাইকেল পেয়ে পাড়া ঘুরে বেড়াচ্ছে। তখন তো মোবাইল ছিল না, ছিল না ইন্টারনেট, কিন্তু শ্রোতা বন্ধুরা একটা নির্মল আনন্দ ছিল, খুব বেশি ছিল সেই নির্মল আনন্দটা। নমস্কার, কে রয়েছেন? হ্যালো,
1: নমস্কার।
0: হ্যাঁ
1: নমস্কার, তপন দাস বলছি, আগরতলা থেকে।
0: তপন বাবু স্বাগত আপনাকে। বলুন।
1: ম্যাডাম ভালো আছেন?
0: ভীষণ ভালো আছি।
1: আচ্ছা আচ্ছা, যে বিষয়টা তুলেছেন,
0: হ্যাঁ,
1: আমার একদম ছোট কালের একটা বাসনা ছিল একটা বাইসাইকেল কেনার।
0: আচ্ছা,
1: দুঃখিত ম্যাডাম, এই সাইকেলটা কিনতে আমার বহু দিন সময় লেগেছে। সত্যি কথা, আমি নিয়মিত চাকরি করেও কিনতে পারিনি। আপনার 1980 সালে সরকার থেকে আমাকে একটা সাইকেল দেওয়া হলো,
0: যেহেতু
1: আমি অফিসের গুরুত্বপূর্ণ কাজ করি, অর্থাৎ ব্যাংকের ক্যাশিয়ারের হেল্পার হিসাবে। তারপর ওই সাইকেলটা আমি 1988 সাল পর্যন্ত চালাই, তারপরে আমার জায়গায় অন্য একজন আসে, ও নিয়ে নেয়। তখন আমার মনে একটা জেদ ওঠে যে আমার নিজস্ব একটা সাইকেল কিনতে হবে। ওই থেকে ম্যাডাম আমার সাইকেলটা এখনো আমার কাছে আছে, এবং সাইকেলটা জীবনে যে পরিশ্রম করেছে, আমার বাড়ি কিন্তু ওল্ড আগরতলা থেকে আপনার 3 কিলোমিটার দক্ষিণে ইস্ট চাম্পামুরা ছিল।

0: আচ্ছা,
1: আমি 1900
0: হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন।
1: তারপরে আমি আগরতলা বাড়ি করেছি, এখন পর্যন্ত আমি, আমার এখন বয়স 69 থেকে 2 মাস কম আছে।
0: আচ্ছা,
1: 2 মাস কম আছে
0: আমার অ্যাডভান্স।
1: ম্যাডাম, সাইকেলটা এখনো আছে, আজকেও মহারাজগঞ্জ বাজার থেকে 2 বস্তা চাল সহ আমার দোকানের জিনিস এনেছি।

0: আছে, অটো গাড়ি, সবগুলিকে আমি সম্মান করি, কিন্তু আমি বাইসাইকেলকে ছাড়ব না, এটাই আমার ইচ্ছা, মনের ইচ্ছা আর কি। ম্যাডাম খুব ভালো বিষয় তুলেছেন, আমাদের মন মতো হয়েছে, নমস্কার, ভালো থাকবেন।
1: অনেক ধন্যবাদ আপনাকে স্যার, ভালো থাকুন আপনিও।

0: মানে কিন্তু আমার কাছে একেবারে এনসাইক্লোপিডিয়া।
1: আচ্ছা ম্যাডাম, সাইকেল চালার কথা যখন বলছেন সত্যি আমি খুব এক্সাইটেড।
0: আজকে
1: যখন
0: খুব এক্সাইটেড, কারণ
1: হ্যাঁ সাইকেলটা এখনো আমি নিয়ে চলি, এখনো আমার স্কুটার নেই, বাইক নেই, গাড়ি নেই, আমার সাইকেলটা এখন আমার বন্ধু এবং সর্বত্র যাতায়াত করি সাইকেল। আমার মনে হয়েছিল প্রথম জীবনে যখন সাইকেল আমি শিখি সেই হাফ পেডাল, মনে বড় একটা কৌতূহল ছিল, বড় একটা এক্সাইটমেন্ট ছিল যে কিভাবে শিখবো। তখন তো তেমন গাড়ি ঘোড়া ছিল না, অটো ছিল না এবং বাইক ছিল না, শুধু সাইকেল। তো বন্ধুদের কাছ থেকে 10-15 মিনিটের জন্য সাইকেল একটু নিয়ে হাফ পেডাল শেখা,
0: বুঝতে
1: পেরেছি, হাফ পেডাল। কত বার পায়ে ব্যথা পেয়েছি, সাইকেল নিয়ে পড়েছি, ওদের আবার মন্দ শুনেছি অভিভাবকের, কিন্তু ছাড়িনি। তারপরে ফুল পেটেল শেখা, তো ছোটবেলা তো বাবা মারা গিয়েছিলেন, তো ফুল পেটেল কি করে শিখবো, মানে চিটে বসে কবে শিখবো। তো এক বন্ধুর সাহায্যে একদিন আমাকে শিখিয়ে দিল সে আসতিছির মাঠে, তারপর যাত্রা, হ্যাঁ তারপর সে যাত্রা শুরু হলো। সেই সাইকেল চালানো বটতলা ছিল আপনার তারা সাইকেল স্টোর, সেখান থেকে অনেক দিন ভাড়া নিয়েছি। আর মালিক তো বিশ্বস্ত ছিল,
0: রবীন্দ্রনাথও বলছিলেন 25 পয়সা দিয়ে নাকি ভাড়া নিতেন।
1: হ্যাঁ আমার সময় 10 পয়সা ছিল, 5 পয়সা ছিল। তো সেখানে এমবিবি কলেজে তখন 1978 কলেজের ইংরেজি অনার্স ক্লাসটা শুরু হয়ে যেত, প্রফেসর বলতো কেশব তুমি কেন দেরি করছো। আমি ভাবলাম বটতলা থেকে সাইকেল নিয়ে যাবে, সারাদিন থাকতো সাইকেলটা আমার কাছে, সেই স্টেডিয়ামে ঘোরা, সেইখানে আশেপাশে দুগুনগর গ্রাম, বনকুমারী গ্রাম আশেপাশে, কত টাকার যে, হ্যাঁ কত বন্ধুর বাড়িতে গিয়েছি ম্যাডাম, ডাবল ব্রেক করে গিয়েছি। সত্যি সেদিনে কি আনন্দ ছিল, কি রোমাঞ্চ ছিল, ভাবতে পারি
0: সত্যি তাই।
1: আর যে যখন মানে সেই সাইকেলের যাত্রা, সেই মেবি কলেজ, বহুদিন সেই ভাবি বসে বসে যে সাইকেলটা, আজও আমার সেই প্রথম কেনা, যখন মাধ্যমিক পাস করলাম বহু কষ্ট করে টিউশন করে একটা আমি বলি আমি তোমার পাশে আছি, তুমি বৃদ্ধ হয়েছো দুর্বল, এতে আমার কিছু নেই, আমি তোমাকে ছাড়বো না। এই যে স্মৃতিটা ম্যাডাম আজও জড়িয়ে আছে, মানে আমি যে কি বলবো। আর সাইকেল যে কত আমাদের উপকারী, যখন আমি সকালে মর্নিং এ বেরোই কিংবা ফুটবল খেলতে যখন মাঠে যাই বন্ধুদের সঙ্গে, আমরা যখন আমাদের যে সমবয়সী যারা আছে সেই ফুটবল খেলতে যেতে যেতে যে দৃশ্য, আর সকালে যে মানে সে বাতাস স্নিগ্ধতা, তারপরে যে একটা অনাবিল আনন্দ, নৈসর্গিক দৃশ্য, সবগুলি যেন কিরকম লাগে। অথচ তাই আসতে পারি, আবার টিউশনও করতে পারি, সব মিলে সাইকেলটা আমাদের এত বন্ধু, আর সাইকেল এত পরিবেশ বান্ধব, জ্বালানি সংকট নেই, পরিবেশের মধ্যে থাকা যায়, যে কোনো জায়গায় যাওয়া যায়, যত কিছু তত্র কথা বলা যায়, আবার চট করে চলেও আসা যায়, কোনো কিছুর জন্য অপেক্ষা মান থাকতে হয় না। তো সব মিলিয়ে সাইকেলটা এবং আমার জীবনের মধ্যে এত দূরত্ব যে কোনো দূরত্বকে আমার দূরত্বই মনে হয় না। আর সাইকেল চালালে তো যেমন শারীরিক অসুবিধা গুলি দূর হয়ে যায়, পরিবেশ বান্ধবের একটা উপকার হয়, বেশ মানে সব দিকে একটা গান দেয়। আমি দেখেছি ম্যাডাম আমার অনেক প্রফেসর অধ্যাপক গণ সাইকেল চালিয়েছেন ওরা আমার সকলে, আমি দেখে অবাক হতাম, এবং তাদের আজও সাইকেল কয়েকজন প্রফেসর বৃদ্ধ হয়েছেন, তো দেখা হলে নমস্কার দিয়ে জানে যে স্যার আপনার সাইকেলটা এখনো আছে, বলছে থাকবে একদম, হোয়াই নট, আর এস লং এস করাই দিচ্ছেন, তিনি এখনো রেখে দিয়েছেন। আমি আগত নাম বলবো না, বিশিষ্ট কতজন আছেন আজও তারা সাইকেল চালান। আমি বলবো সবাইকে যতদূর পারেন পেট্রোল বা জীবাশ্ম জ্বালানির যখন ক্রাইসিস, সবাই যদি একটু একটু সাইকেল চালাতে উৎসাহিত করে, আর এখন তো বিভিন্ন ধরনের সাইকেল এসেছে বাজারে, অনেক উন্নত বিভিন্ন দেশে প্রযুক্তিগত অনেক সাইকেল এসেছে, আর সাইকেলের আনন্দ যত অন্যান্য যানবাহনের আনন্দ তার একটা আলাদা, হ্যাঁ তার একটা বৈচিত্র্য আলাদা। আর তার প্রথম যে সাইকেলটা শেখা সেখানে একটা দারুণ এক্সাইটমেন্ট
0: থাকে। একদম, অনেক ধন্যবাদ কেশব বাবু, ভালো থাকুন, শুভরাত্রি।
1: অনেক ধন্যবাদ ম্যাডাম, অনেক ধন্যবাদ।
0: শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর জে মানালি, আর আজ ওয়ার্ল্ড বাইসাইকেল ডে। সো আজ দু চাকার ঘূর্ণিতে ফেরা নিয়েই কথা হচ্ছে। শ্রোতা বন্ধুরা, আমাদের শহরে ছেয়ে গেছে চার চাকা।

0: শ্রোতা বন্ধুরা, যখন কেউ ছিল না তখন সেই সাইকেলটি কিন্তু ছিল আপনার সঙ্গে। সাইকেল আমাদের বন্ধু হয়ে যায়। আমার খুব ইচ্ছে ছিল এমন একটা সাইকেল চালাতে যেখানে কোথাও কোনো অপেক্ষা করতে হবে না, কখন সেই অটো আসবে কিংবা কখন আসবে সেই বাস। কিন্তু যাই হোক, বন্ধু রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: হ্যাঁ নমস্কার ম্যাডাম, আমি কেশব চক্রবর্তী বলছি।
0: কেশব বাবু, স্বাগত আপনাকে। ভালো আছেন? কেশব বাবু

এবং দু চাকার বাইক, গাড়ি এবং বাইক এবং তার হর্নে গোটা পরিবেশ যেন বিধ্বস্ত শব্দ দূষণের কবলে। আজকেও যদি দাঁড়িয়ে আমরা ঘুরে দাঁড়াই এবং শপথ নিই এখন থেকে সাইকেলই চালাবো, কেমন হয় ব্যাপারটা? আমার তো মনে হয় বেশ ভালো হয়, পরিবেশও বাঁচলো, খরচও কিন্তু বাঁচলো ভাবা যায়। আরও একটা দিক হচ্ছে সাইকেলের, শ্রোতা বন্ধুরা, একটা সময় ছিল অনেক প্রেমের গল্প শুরুও হতো এই সাইকেল দিয়ে, স্কুলের সামনে দিয়ে ধীরে ধীরে সাইকেল চালিয়ে যাওয়া, সাইকেলের বেল বাজিয়ে নিজের উপস্থিতির জানান দেওয়া, চিঠি পৌঁছে দেওয়া, এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা সাইকেল নিয়ে অপেক্ষা করা। আজকের প্রজন্ম হয়তো সেই ক্রেজটা বুঝবে না, তবে হ্যাঁ, একটা সাইকেলের প্যাডেল কত প্রেম জমা থাকতো তাতে ভাবা যায়।

0: সেই সাইকেল যা আমাদের নিয়ে যায় বিশাল এক নস্টালজিয়ায়। আর আমরা নস্টালজিয়ায় ভাসতে ভাসতে ভাসতে কখন যে রাত 10:14:26 হয়ে গেল বলতেই পারি না। দেখুন তো, আপনাদের সঙ্গে এলে সত্যি এত দ্রুত সময় যায়। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি রামনগর থেকে রাজু।
0: রামনগর থেকে রাজু বাবু, বলুন।
1: আমিও তার সাইকেল থেকে 1 টাকা ঘন্টা বাড়া আনতাম।
0: আচ্ছা, মানে আপনার সময় সেটা অনেক বেড়ে গেছে। আর রবীন্দ্রবাবুর সময় সেটা 25 পয়সা ছিল, কেশব বাবুর সময় সেটা 10 পয়সা ছিল।
1: তখন আমরা 1 টাকা ঘন্টা আনতাম। আর বন্ধু বান্ধব থাকতো সঙ্গে, তাদেরকেও পয়সা নিতাম। পয়সা নিতে যেই মাঠে আমরা সাইকেল চালাইতাম, তারা শীত তারা হাতে যাওয়ার কি, তখন আমাদের তখন ছিল 20 পয়সা করে রুটি। 20 পয়সা দিতে হবে একটা রুটি, কিন্তু 20 পয়সা দিয়ে রুটি খেতাম কিন না। কি সুন্দর প্রসঙ্গ টানছেন ম্যাম, আগে আগের দিনের কথা দিয়ে এখনো মনে
0: অনেক মনে পড়ে যায় না? খুব ভালো লাগলো রাজুবাবু, সঙ্গে থাকুন, শুভরাত্রি। হ্যালো, হ্যালো, হ্যালো, বন্ধুর সঙ্গে আবার কথা হবে নিশ্চয়ই তো। হ্যালো, নমস্কার, কে রয়েছেন? হ্যাঁ, নমস্কার, বলুন।
2: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, আপনি কে বলছেন?
2: আমি ঈশান দেব নাথ বলছি ম্যাডাম।
0: হ্যাঁ ঈশান বাবু, বলুন বলুন।
2: ছোটবেলায় করে দেখতাম, আমরা ভাই বোন তো ছোট ছিলাম দুজন, এক সাইকেলে বাবা বেড়াতে যেতেন, খুব আনন্দ হতো। বাবার সঙ্গে অনেক জায়গায় যেতাম ছোট বেলায়। আমি বাবাকে নিয়ে আসতেছি, তখন বাবাকে বলছি, বাবা তুমি যখন বাইকের সাইকেল চালাই আমার কোথাও নিয়ে যাইতা, তখন আমি ঘুমাই ঘুমাই যাইতাম। বাবা বলে, কয় এখন তুই
0: একদম, সঙ্গে থাকুন, শুভরাত্রি।

হ্যাঁ, রং তো বদলাচ্ছে বটেই। সেই সোনালি দিনগুলো থেকে কিভাবে ধীরে ধীরে ধীরে ধীরে ধূসর ধোঁয়ায় ঢেকে গেল গোটা শহরটা। এই যে ইভলিউশনটা হলো, সেটাও কি কম অবাক করা নয় তো শ্রোতা বন্ধুরা? দেখুন, এই যে পরিবর্তনগুলো, এই পরিবর্তনগুলো হচ্ছে, কিন্তু আমরা কি সত্যি চাইছি? হ্যাঁ, এ কথা ঠিক, আমরা প্রত্যেক দিন অনেক অনেক অনেক ব্যস্ত থাকি, হয়তো হাতে সময় থাকে না, আমাদের বাইক স্কুটি কিংবা গাড়ি কিনতেই হয়, কিন্তু তা করতে গিয়ে আমরা তো ভাবি না যে আমরা ক্ষতি করে দিচ্ছি কতটা। আজ প্রচণ্ড গরম পড়েছে আমাদের শহরে, রাতে গিয়েই মনে হবে সারাদিনের পর অন্তত ঘুমটা ভালো হোক। এসি চালাতেই পারি, কিন্তু এসিতে যে ক্লোরোফ্লুরোকার্বন নির্গত হয় তা যে আগামীর ভবিষ্যতের জন্য কতটা ক্ষতিকর সেটা কি আমরা ভাবি? আমি ঠিক এই মুহূর্তেও শীতাতপ ঘরে বসে আছি, তারপরেও মনে হয় এই যে আমাদের স্বাচ্ছন্দ্য, এই যে আমাদের প্রতিদিনকার প্রয়োজনে আমরা হয়তো কোথাও না কোথাও বাধ্য হচ্ছি।

0: বুঝি, তারপরেও এই বাধ্য হওয়ার পরেও আমরা কিছুটা সময় পরিবেশকে দিতে পারি না, আবার আমরা ফিরে যেতে পারি না সেই সাইকেল এড়াতে। আমি কিন্তু আজ কাল প্রায়ই দেখি আমাদের বন্ধু কিংবা দাদা দিদিদেরকে সাইকেল চালাতে। অনেকেই খুব হেলথ কনসিয়াস, অনেকেই জিমে যাচ্ছে, ইভিনিং ওয়াকে যাচ্ছে, সাইকেল চালাচ্ছে। আচ্ছা, আজকেই যদি একটা সাইকেল অর্ডার দেওয়া যায় কেমন হয় বলুন তো? সাইকেল তার সত্যি বিকল্প নেই। শ্রোতা বন্ধু কে রয়েছেন সঙ্গে?
1: হ্যালো, আমি দেবীশন গুপ্ত
0: একদম। আপনিও ভালো থাকুন, ভালোবাসা এবং প্রণাম, শুভরাত্রি। হ্যাঁ, তো যা বলছিলাম শ্রোতা বন্ধুরা, আজকের পৃথিবীতে সাইকেল শুধুই স্মৃতি নয়, কেন আমরা নস্টালজিয়ায় ফিরে যাচ্ছি? ভবিষ্যতেও তো সাইকেল, বর্তমানেও তো সাইকেল থাকতে পারে। একটি সাইকেল দেখুন পেট্রোল খায় না, দূষণ করে না, শরীর সুস্থ রাখে, আমাদের হার্ট পাম্পিংকে ভালো রাখে এবং প্রকৃতিকে বাঁচায়। আর ঠিক একদিন পরেই আমরা বিশ্ব পরিবেশ দিবস পালন করব, করবো সেই অনুষ্ঠানেও। কিন্তু এর আগে কি এ কথাটা বলতে পারি না আমরা, কি বাইক থেকে সাইকেলে সুইচ করতে পারি না, আমরা কি গাড়ি থেকে সাইকেলে সুইচ করতে পারি না? জানেন, সুইডেনে 75% মানুষ সাইকেল চালিয়ে অফিসে যাচ্ছে। সেখানে ধুলো বালি একেবারেই নেই এবং সেখানে আপনি দেখবেন 90 মানুষও সাইকেল চালাচ্ছে। সাইকেল ছাড়া সেখানে কোনো কথাই হয় না। তাহলে তারা যদি ভাবতে পারে ছোট্ট একটা শহর, আমরা কেন ভাবতে পারি না? আমাদের চারপাশে যে প্রত্যেক দিন ট্রাফিক জ্যাম, একেবারে নাজেহাল অবস্থা আমাদের শহরের, এই শহরের এই নাজেহাল অবস্থা থেকে কিন্তু বাঁচাতে পারে সেই সাইকেল। আর যদি আমরা ছোট ছোট দূরত্বে সাইকেল ব্যবহার করি তাহলে নিজের শরীর ভালো থাকবে, পৃথিবীও তো একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে, তাই না? শ্রোতা বন্ধুরা, আজ কিন্তু আমি জানতে চাইছি আপনার প্রথম সাইকেলের রং কী ছিল, সাইকেল শেখার সময় সবচেয়ে বড় দুর্ঘটনাটা কী হয়েছিল, আর আপনার জীবনে সবচেয়ে সুন্দর সাইকেলের স্মৃতি কোনটি? ফোন করুন, আমাদের স্টুডিওর লাইন খোলা রয়েছে 0381 2326 2535 নম্বর, এবং সেই সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বারও খোলা রয়েছে। এখনও কিন্তু হোয়াটসঅ্যাপে একটা মেসেজও এলো না, 9402169965। হ্যালো, নমস্কার, কে রয়েছেন সঙ্গে?
2: হ্যালো জি, নমস্কার।
0: হ্যালো, হ্যাঁ, শেখ নূর আলম বাবু?
2: সবচেয়ে বড় কথা হচ্ছে, ধরুন সাইকেল কেউ যদি রাস্তার ধারে নামিয়ে রাখতো, হয়তো কোনো বাড়ি ঢুকেছে, আমরা কিন্তু সাইকেল নিয়ে পালিয়ে যেতাম। বাড়িতে কোনো আত্মীয় এলে সেই সাইকেলটা নিয়ে সারাদিন ঘুরে বেড়াতাম, যতক্ষণ আত্মীয় থাকতো তখন সাইকেলটা নিয়ে ঘুরে বেড়াতাম। আর সেই মুহূর্তে যদি কেউ কোনো কাজের কথা বলতো, আমি সাইকেলটা দাও তাহলে যাবো, সাইকেল নিয়ে নামতাম না। তখন দুপুর না সকাল না বিকাল কিছু ভাবতাম না, সাইকেলে চেপে থাকতাম,
0: শুধু সাইকেলই সাইকেল, জীবনময় সাইকেল,
2: সাইকেল খাওয়া দাওয়া ভুলে যেতাম
0: একদম, একদম ক্রেজটাই আলাদা।
2: হ্যাঁ, এখন যদি সাইকেল আছে, সাইকেলটা কিন্তু চাপা একটু কম হয় বুঝলেন। এখন বাইক ফাইক আছে, বাইক ফাইক একটু চাপি, সাইকেল যাবো খুব একটা হয় না, তবে হ্যাঁ

0: যাই বাড়ি আসি, সাইকেলে যাই সাইকেল নিয়ে আসি।
1: আচ্ছা,
0: সাইকেলের ধারাবাহিকতা বজায় রেখেছি, এখন আছে আর কি, হাত ছাড়া যায়নি।
1: একদম।
0: আর সেই সঙ্গে বলিয়ে দিদি, আমাকে কিন্তু কেউ কোনদিন কোনো গাড়ি চালানো শেখায়নি, আমি বড় বাস বাদ দিয়ে বাকি সব চালিয়েছি।
1: একদম, হ্যাঁ বলেছিলেন আপনি একদিন অনুষ্ঠানে এই কথা।
0: সব গাড়ি চালিয়েছি কিন্তু আমাকে শেখায়নি, এটা আমার ঈশ্বরের পরিবর্তন আর কি। দিদি ভালো থাকবেন,
1: আপনিও ভালো থাকুন, সুস্থ থাকুন,
0: ভালো থাকবেন,
1: সাইকেল চালান আর সুস্থ থাকুন, ব্যাস আর কোনো কথাই নেই। শ্রোতা বন্ধুরা, অনেকদিন এই কথাটা বলেছি বলুন তো, নিজেকে ভালো রাখার দায়িত্ব কার? একদম ঠিক ধরেছেন, আপনার একার। শ্রোতা বন্ধুরা, জীবনের পথে আমরা অনেক অনেক অনেক দূরে এগিয়ে যাই, সাইকেলের জায়গা নেয় মোটর বাইক, মোটর বাইকের জায়গা নেয় গাড়ি, ইভলিউশন চলছে, কিন্তু মনের ভেতর কোথাও একটা ছোট্ট ছেলে বা ছোট্ট মেয়ে রয়ে যায়, যে এখনও বিকেলের সেই কাঁচা মিঠে রোদ মাখা একটা বিকেল বেলায় একটা সাইকেল নিয়ে ছুটতে চায়, যে এখনও মনে করে সুখ মানে হয়তো খুব বেশি কিছু নয়, একটা খোলা রাস্তা, একটা সাইকেল আর প্রিয় মানুষটা। চলো ফিরি সেই স্মৃতির পথে, দু চাকার ঘূর্ণিতে ফেরা, যেখানে জীবন ছিল সহজ আর আনন্দ ছিল নিখাদ। হ্যালো, নমস্কার। ও বাবা, যাই হোক গানে ফিরে যাই।

0: শ্রোতা বন্ধুরা, চলছে আজ রাতে পর্ব, রয়েছে আমি আপনাদের বন্ধু আর যে মানালি, আর অল্প সময় আছি আপনাদের সঙ্গে। আজ কথা হচ্ছে দু চাকার ঘূর্ণিতে ফেরা, সেই সাইকেল। একটা দেখুন তো, এই কথাটা বলতে পারেন কিনা আমাদের সঙ্গে সঙ্গে, শ্যামবাজারের সোনিবাবু শনিবার সকাল 7টায় শশা কিনে সরসর করে সাইকেল নিয়ে স্বর্গে চলে গেল। আচ্ছা, সাইকেল নিয়ে স্বর্গে যাওয়া যায়? একটা টাং টুইস্টার দিলাম হোমওয়ার্ক আপনাদের, দেখব পারেন কিনা সেই টাং টুইস্টারটা। আজ কি হলো আমাদের শ্রোতা বান্ধবীদের, শুধুমাত্র শ্রোতা বন্ধুরাই কল করে যাচ্ছেন, হ্যাঁ কি ব্যাপার দেখি তো কে রয়েছেন সঙ্গে। হ্যালো, নমস্কার, কে?
1: নমস্কার,
0: হ্যাঁ বলুন গৌতম বাবু। দেখুন তো এটা কোনো কথা, বলুন
1: কি বলেছেন, সব তো খিল দিয়ে ঢুকে পড়লো সব। আমি সেই বড় উঠোনের মধ্যে ঘোরাঘুরি করছি লাইটের ভিতরে। আমি এমনকি বাইসাইকেল তো ইয়ে করেছি, ট্রাইসাইকেল একটু চেষ্টা করেছিলাম। বলুন
0: ট্রাইসাইকেল? আচ্ছা,
1: ওই যে রিকশাটা কি হয়েছিল শুনুন, ওই একজন তখন তো ট্রাইসাইকেলই ছিল, রিকশাই বেশি ছিল, এখন টোটো হয়েছে, নানা রকম হয়েছে। তো এবার আমাদের গ্রামে বাজার থেকে ওই এ নিয়ে এসেছে, নিয়ে এসেছে দু চারজন প্যাসেঞ্জার। নিয়ে আনার পরে ওনারা করতেন কি জানেন তো, ওই বাড়িতে সাইকেল তো অনেকটা দূরে রেখে দিয়ে, রিক্সাটা রেখে দিয়ে গ্রামে বাড়ির ভিতরে গিয়ে পয়সাটা নিত আর কি। সেই ফাঁকে, হ্যাঁ সেই ফাঁকটা সুযোগ পেয়ে আমরা, আমি আমার ভাইকে বললাম আর পাড়ার দু চারটে ছেলেকে বললাম তোরা চাপ আর আমরা আমি দেখি পারি কিনা, এমনি করি চালাই। বললো দিদি এমনি চালাইতে চালাইতে না ওই সামনে একটা পুকুর ছিল, উল্টিয়ে পড়লো বাইসাইকেলে একটা কথা বলি, আমার বাবার বিয়ের সাইকেল ছিল বুঝলেন, আজকে দশ বছর আগেও চালিয়েছি, চালানোর পরে ওই সাইকেলটা বিএসএ সাইকেল ছিল, বিএসএ। হ্যাঁ, তো

0: খুব সুন্দর সাইকেল, রেলের সাইকেল তো হলো কি জানেন ওই ইয়েগুলো পাওয়া যাচ্ছিল না, ওর পার্টস গুলো আর কি, তার জন্য ওই দেখুন বাবা নাকি বলছিল, বাবা মুখে শুনেছি, বাবা বলতে না আমার এই সাইকেলটা তখনকার দিনে 300 টাকা দাম ছিল, আর আমি যখন আবার ওই পুরোনো সাইকেলটা যখন পার্টস পেলাম না সাইকেলটা বিক্রি করে দিলাম, আমি 250 টাকা পেয়েছিলাম বুঝলেন, তখনকার 300 টাকা অনেক বেশি, তো দিয়ে দিলাম। আর নিয়ে একটা নতুন ওই হারকিউলিস সাইকেল নিয়েছি, ওই সাইকেলটা নিয়ে এই আমার দাদা যখন গ্রাজুয়েশন পাস করলো ততক্ষণ আমরা পাইনি, কিন্তু যেই গ্রাজুয়েশন করে কলেজে চলে গেল আর ওই চাকরির জন্য সন্ধান ইয়ে করতে লাগলো, তখন আমি আমার ভাই ওই সাইকেলটা পেলাম ওই 9-10 বুঝলেন, নিয়ে আমরা তখনকার দিনে আমাদের জানেন তো এখনো আছে, ওই 5 কিলো রাস্তা খারাপ ছিল ওই জল কাদা, আর ওই হেঁটে যেতাম মাঝে মধ্যে দাদা নিয়ে চলে গেলে পরে সাইকেলটা নিয়ে যেতাম, আর যেদিন যেত না সেদিন আমার সাইকেলটা নিয়ে আমি আমার ভাই দুজনেই ইয়েতে যেতাম সাইকেল স্কুল, স্কুল যেতে যেতে ধরুন একদিন স্কুল যাচ্ছি শুকনো রাস্তা নিয়ে কাঁচা মাটি হলেও শুকনো ছিল কোনো রকম চলে গিয়েছি বুঝলেন, এবার যাওয়ার পরে স্কুলে দেখছি বর্ষাকাল প্রচন্ড বৃষ্টি, এবার কি করি এবার কাদা রাস্তাতে আনা যায় না সাইকেল, ওই সাইকেলটা ওই পিচ রাস্তাতে নিয়ে গেলাম, পিচ রাস্তা থেকে আবার আমাদের বাড়ি 2 কিলোমিটার রাস্তা, এটাও কাঁচা মরাম এইসব করেছিল, যে ভাইকে আমি ঢুকতে দিলাম শোন আমরা তো ওই পিচ রাস্তাতে তো সাইকেলে চেপে এলাম দু হয়ে, এবার এক কাজ কর আমি আধেকটা নিয়ে চললাম ঘরে কাঁধে করে, দেখুন কত ইয়ে করেছি,
1: কত ভালো লাগে, ভালো থাকো, শুভরাত্রি গৌতম বাবু,
0: শুভরাত্রি, আপনি ভালো থাকবেন।
1: শ্রোতা বন্ধুরা চলছে আজ রাতে পর্ব, আজ রাতে কিন্তু সত্যি জমে উঠেছে, দেখুন আমরা জানি যে চারদিকে জ্বালানি সংকট চলছে, আমাদের যারা পথপ্রদর্শক বিভিন্ন নেতা এবং মন্ত্রীরা এবং যারা আমাদেরকে পথ দেখান তারা কিন্তু নিজেরাও দেখা যাচ্ছে যে কনভয় ছাড়া তারা খুব বা কনভয়ের সংখ্যা কমিয়ে তারা চলাফেরা করছেন এবং তাদেরও দেখা যাচ্ছে সাইকেল ইউজ করতে। আসলে সত্যি আমরা এমন এক টানা পোড়েনের সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যখন মনে হয় সত্যি আমরা যদি একটু পরিবেশ বান্ধব কাজ করি কিছুটা হলেও পূর্ণ হয়, আর পূর্ণের কথা ছাড়ুন আমাদের নিজের প্রয়োজনেই এই কাজটা খুব দরকার জানেন তো। তাই শ্রোতা বন্ধুরা সাইকেল মানেই অনেক অনেকের অনেক শখ, কিন্তু সত্যি বলতে জানেন পৃথিবী যত আধুনিক হচ্ছে সাইকেলের গুরুত্ব যেন ততই বাড়ছে, হয়তো আপনার গাড়িতে আজ মোটর বাইক আছে, হয়তো চার চাকার গাড়িও আছে, কিন্তু প্রশ্ন হলো যে বাহনটা আপনার শরীর মন আর পরিবেশ তিনটেকেই একসঙ্গে ভালো রাখে তার নাম জানেন তো? উত্তর কিন্তু একটাই, সাইকেল। হ্যালো নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো নমস্কার, আমি বটবালি থেকে অনিমেষ দাশগুপ্ত।
1: হ্যাঁ অনিমেষ বাবু বলুন বলুন।
2: আমি তো অনেক পরে ঘন্টা হয়ে গেছে, আমি ট্রাই করতে
1: যাই
2: লাইনই পাইতাম না, লাইন পাইতাম কিনা,
1: যাই হোক অবশেষে তো পেয়ে গেলেন বলুন।
2: আমি আমার সাইকেল বিশ্ব সাইকেল আন্তর্জাতিক বিশ্ব সাইকেল প্রসঙ্গটা রেখেছেন, আমি এই প্রসঙ্গে দুইটা কথা বলছি। আমি 1988 সালে আমার সাইকেল যাত্রা শুরু, মানে সাইকেল চালানো শিখে হাফ পেডেল অবস্থায় সাইকেল সাইকেল চালিয়েছি, তারপরে হাত পাও ভাঙছি সাইকেল চালাইছি গিয়া, আর নিজে নিজে একা একা একা একা করেছি। এরপরে আমার সাইকেল নিয়ে আমার ভ্রমণ ছিল তেলিয়ামুড়া, সাইকেল নিয়ে আমি তেলিয়ামুড়া, একদিন বিশেষ একটা দরকার আছে মানে ওই যে স্ট্রাইক ছিল।

0: আমার না গেলে রেজিস্ট্রাইছিল আর কি 2015 সালের কথা বলছি, 2015 সালে আমার ছেলে আমরা মানে একটা বিশেষ কাজ আসলো, মানে না গেলে না হোক রেজিস্ট্রাইছ ছিল, তখন আমি ওই দিনই সাইকেল নিয়ে আমি ছেলে আমরা মহারানীপুর গেছিলাম আবার বিকাল 3:30 আবার আগরতলায়।
1: বাহ, এতটা পথ ভাবা যায়, কে বাদ অনুবেশ বাবু, সত্যি আপনি তো দাবি রাখেনি তবে সেই পুরস্কারের, খুব ভালো লাগলো আপনি ফোন করলেন, ভালো থাকবেন, শুভরাত্রি। শ্রোতা বন্ধু, আরো একটা ছোট্ট করে গান।

0: এমনটাও কি হয় পথ হারাবেন বলেই কি পথে নেমেছিলেন সেদিন, তারপর আর থামা হলো না। শ্রোতা বন্ধুরা, আমাদের শরীরের জন্য সাইকেল কতটা ভালো জানেন? হ্যাঁ, মানছি আমরা ব্যস্ত আছি, ঘন্টার পর ঘন্টা অফিসে বসে কাজ করছি, মোবাইল কম্পিউটার টিভি, আর ফলাফল ওজন বাড়ছে, বাড়ছে ডায়াবেটিস, বাড়ছে হার্ট অ্যাটাকের ঝুঁকি, বাড়ছে ডিপ্রেশনের ঝুঁকি। এই পরিস্থিতিতে অন্তত দিনে 30 মিনিট যদি আপনি সাইকেল চালান, আপনার হার্ট ভালো থাকে, লাংস ভালো থাকে, ক্যালোরি কমে থাকে এবং শরীরও একেবারে ফিট থাকে। আর আমরা কে ভালো না থাকতে চাই বলুন তো? হ্যালো, নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো,
1: আজকে বিশ্ব সাইকেল দিবসে সাইকেল নিয়ে কথা হচ্ছে।
0: হ্যাঁ শ্যামল বাবু, তাই?
1: হ্যাঁ সত্যি, আসলে যেদিন সাইকেল শিখলাম আমি 10 কি 11 বছর হবে, তখন সাইকেল শিখি, কত যে হাঁটু ছড়েছে, সত্যি সে কথা বলে লাভ নাই। তারপরে যখন নতুন নতুন সাইকেল শিখলাম, সাইকেল নিয়ে তারপরে তখন তো যং ছোট চালাতাম, জোরে ব্রেক এটা ঠিক মতো করে যদি আকাশ করে এবার দিতাম ধাক্কা লাগিয়ে বাইরে করে টাকা হবে, এবার শুনতাম বাবা কলেজ জীবন এই সাইকেল নিয়ে কাটালাম। বিকেল বেলায় বন্ধুদের নিয়ে একসাথে বেরিয়ে পড়তাম সাইকেল ঘোরাঘুরি প্রায় ঘন্টা খানিক, এটাই সেই সেই জীবন সত্যি। আজকে সাইকেল আমাদের কত উপকার, খালি কেবলমাত্র পরিবেশ বান্ধব না, আমাদের শরীরও বান্ধব, শরীর বান্ধব।

0: বলো সাইকেল, এই যে আপনি একটু আগে বললেন যে ডায়াবেটিস, আমরা যদি আধা ঘন্টা গাম ঝরিয়ে যদি সাইকেল চালাই ডায়াবেটিস ডায়াবেটিস
1: একদম গায়েব হয়ে যাবে,
0: একদম পালাবে।
1: খুব ভালো লাগলো কথাটা শুনে।
0: হ্যাঁ মানে সাইকেল সাইকেল যদি চালানো যায় তাহলে ওই মানে ওই ডায়াবেটিস আর দেখা যাবে না,
1: আর দেখা যাবে না একদম, তাই
0: একদম। এখন একটু বয়স হয়ে গেছে তো তারপরেও মাঝে মাঝে যাওয়ার ইচ্ছা হয়, ছেলে বলে না বাবু তুমি এখন পারবে না, অ্যাক্সিডেন্ট ফ্যাক্সিডেন্ট করে ফেলবে, তুমি দরকার হলে পায়ে হেঁটে যাও তাও ভালো আছে, কিন্তু সাইকেল আর চালানোর দরকার নেই। তবে সাইকেল আমাদের বিরাট বন্ধু, এটা বলে লাভ নাই, খুব উপকার, খুব উপকার। সবাই আমাদের স্কুলে বন্ধু সবাইকে
1: একদম ধন্যবাদ এই মেসেজটার জন্য। শ্যামল বাবু শুভরাত্রি, প্রণাম নেবেন, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনার মনের জন্য খেয়াল করেছেন সাইকেল চালানোর সময় একটা অদ্ভুত মুক্তির আনন্দ অনুভূতি হয়, মুখে বাতাস লাগছে আর চারপাশের প্রকৃতিটা এত সুন্দর লাগে, মনটা হালকা হয়ে যায়। আজ যখন মানুষ স্ট্রেস আর এংজাইটিতে ভুগছে তখন সাইকেল যেন একটা ছোট্ট থেরাপি, একটু সময় নিজের সঙ্গে কাটানোর সুযোগ। আর পরিবেশ, আজ পৃথিবীর সবচেয়ে বড় সমস্যাগুলোর মধ্যে হলো একটা বায়ু দূষণ। প্রতিদিন হাজার হাজার গাড়ির ধোঁয়ায় রাস্তায় একেবারে মনে হচ্ছে যেন কালো হয়ে যাচ্ছে চারপাশটা, কিন্তু একটা সাইকেল, ধোঁয়া নেই, শব্দ নেই, জ্বালানি নেই, তবু ঠিক আপনাকে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। তাই তো বিশ্বের অনেক অনেক বড় শহরে, যেমন সুইডেনের কথাই বলছিলাম, সাইকেল লেন তৈরি হচ্ছে, মানুষকে উৎসাহ দেওয়ার জন্য সাইকেল ব্যবহৃত হচ্ছে। আর অর্থনৈতিক দিক থেকে ভাবুন তো, পেট্রোলের দাম কত ভাবলেই অনেকের আমাদের মাথা ঘুরে যায়। প্রতিদিন কিভাবে বাড়ছে পেট্রোলের দাম, একদিকে বাইকের খরচ, অন্যদিকে গাড়ির খরচ, ইএমআই দেওয়া, কিন্তু সাইকেল একবার কিনলে বছরের পর বছর চালাতে পারেন, একেবারে কম রক্ষণাবেক্ষণের খরচ আর লাভ অনেক বেশি। তাই শ্রোতা বন্ধুরা, সাইকেল চালান, আজকেই না হয় একটা প্রতিজ্ঞা করুন, শপথ করুন, আমরা আবার সুইচ করব সাইকেলে। নমস্কার, কে রয়েছেন বন্ধু?
2: নমস্কার, আমি দীপ্তনু বলছি, আমি শ্রীনগর থেকে।
1: হ্যাঁ দীপ্তনু বাবু, স্বাগত আপনাকে, বেশ অনেকদিন পর কথা হচ্ছে। হ্যাঁ
2: হ্যাঁ, আজকে তো সাইকেল নিয়ে কথা।
1: আচ্ছা দীপ্তনু বাবু, আপনার সারনেমটা বলবেন কাইন্ডলি?
2: দীপ্তনু দে।
1: দে, হ্যাঁ বলুন।
2: হ্যাঁ তো বলছিলাম, আমার একটা সাইকেল আছে এবং সেটা আমার বন্ধু ক্লাস 8 এর থেকে।
1: আচ্ছা।
2: এবং সেটা আমি বলবো যে সাইকেলের যে উপকারটা সেটা হয়তো আমি পুরোটা নিতে পেরেছি, এখনো নিচ্ছি এবং ভবিষ্যতে নেওয়ার আরো ইচ্ছা। কারণ কি, সাইকেলটা এক সময় পড়াশোনার সময় আমার অনেক কাজে দিয়েছে, ঠিক আছে? তো পড়াশোনার সময় যখন আমার বিভিন্ন শিক্ষকের কাছে যেতে লাগতো, তখন সব জায়গাতে তো গাড়ি যায় না, বা মানে ওটা সব জায়গাতে যায় না, তো ওই জায়গাগুলি কিভাবে যেতে হবে সেগুলি যেতে যেতাম বাইসাইকেল দিয়ে বিভিন্ন জায়গাতে, এবং অনেক সময় বাঁচিয়েছে এবং অনেক জায়গাতে দেরি হওয়া থেকে আমাকে বাঁচিয়েছে এবং পড়াশোনার মধ্যে অনেক উপকার করেছে, প্রথম কথা এটা। আর আরেকটা জিনিস হলো কি, সাইকেল দিয়ে স্বাস্থ্য ভালো থাকে সেটা তো সবাই জানা কথা আছেই, কিন্তু এটা অনেকে মনে করে যে অনেকেই বলে থাকে যে আমার ওজন কম হচ্ছে না, কি করবো কি না। সাইকেল নিয়ে যদি আপনি আধা ঘন্টা ভালো করে সাইকেল চালাতে পারেন, সমান রাস্তাতে চালান, আপনার ওজন কমে যাবে, এক মানে এক মাসের মধ্যে আপনি অনেকটা দেখতে পারবেন যে আপনার ওজনের মধ্যে অনেকটা তফাৎ দেখা দিয়েছে। সাইকেল দিয়ে সেটা আমি নিজে করেছি, সেই জন্য আমি বলতে পারছি। আর আরেকটা জিনিস হচ্ছে, আমরা বিভিন্ন জায়গায় দেখি যে সাইকেল যখন চালায় তখন এরকম হয় যে অনেক বেশি এরকম দেখা যায় যে মানুষে মনে করে যে এটা একটা সাইকেল চালাচ্ছে, এর থেকে ওটা হলে ভালো, কিন্তু আমি মনে করি
1: অনেক ভালো
2: যত কাছে জিনিস আছে, কাছের জিনিসগুলি আছে সেগুলি কিন্তু সাইকেল দিয়ে করলে আপনার স্বাস্থ্যটা ভালো থাকলো এবং আপনার কাজগুলি হয়ে গেল।
1: আমার মনে হয় জানেন তো, এর ফলে কিন্তু মানুষ সত্যি আজকাল ঝুঁকে যাচ্ছে এই সাইকেলের প্রতি, তাই না?
2: হ্যাঁ। এবং আরেকটা জিনিস হলো গিয়ে যে আমি যখন একটা জায়গাতে হিসাব করে দেখলাম যে আমি মনে করুন যে 10 মিনিট

0: হাঁটলাম বা 10 মিনিট বা 15 মিনিট হাঁটলাম, তাহলে মনে করুন যে আমার 100 ক্যালোরি খরচ হবে।
1: এই ক্যালোরির কথা ভাবতে হয় তো আজকাল।
0: হ্যাঁ, তো এখন আমি যখন ওই জায়গাতে 10 মিনিট বা 15 মিনিট সাইকেল চালাবো, আপনার হাঁটার থেকে আপনার সাইকেল চালানোর সময় কিন্তু আপনার পরিশ্রম খুব কম হবে, কিন্তু আপনি এর থেকে বেশি ক্যালোরি খরচ করতে পারবেন।
1: ওকে, একদম একদম, তাই তাই তাই।
0: আমি তা নিজে হিসাব করে দেখেছি এবং বিভিন্ন জায়গাতে আমি গুগল ফিটে চেক করে দেখেছি যে এটা এরকম হয়। তো সাইকেল চালানো অনেক বেশি লাভ আছে। আর আমার একটা স্বপ্ন আছে, আমি অনেক আমার একটা স্বপ্ন আছে ছোট, যে আমি ভবিষ্যতে একটা সাইকেল কিনবো, এই সাইকেল তো আছে কিন্তু একটা দামি সাইকেল কিনবো যেটা অনেক ভালো হবে এবং সেটা আমি নিজের সঙ্গে রাখবো অনেকদিন। সেটা আমার একটা স্বপ্ন আছে, আমি সবাইকে বলে এটা।
1: আমরা যখন আরো বড় হব, আরো বুড়ো হব, তখনও কিন্তু সাইকেল চালালে আমাদের শরীরের অনেক অসুস্থতা দূরে চলে যাবে, আমি এটা বিশ্বাস করি। অন্তত দীপ্তনুবাবু, ভালো লাগলো, শেয়ার করলেন, আপনি সঙ্গে থাকুন, ভালো থাকুন। শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান প্রায় শেষ। যারা ভাবছেন কিনবেন কি কিনবেন না, তাদের জন্য এই গানটা সমস্ত কনফিউশন এক্ষুনি দূরে হয়ে যাবে।

তো শ্রোতা বন্ধুরা, সাইকেল আমাদের একটা শিক্ষা দেয়। জানেন কি শিক্ষা? সাইকেল আমাদের শেখায় জীবনে ভারসাম্য রাখতে। সাইকেল যতক্ষণ চলবে ততক্ষণ ভারসাম্য থাকবে, আমাদের জীবনটাও ঠিক এমন। থেমে গেলে ভারসাম্য হারানোর সম্ভাবনা সবচেয়ে বেশি। তাই বন্ধু, এগিয়ে যাও, এগিয়ে যেতে হয়, প্যাডেল চালিয়ে এগিয়ে যেতে হয়। আজকের এই আধুনিক পৃথিবীতে সাইকেল কোনো পুরনো জিনিস নয়, বরং সাইকেল ভবিষ্যতের একটি সুন্দর সমাধান। স্বাস্থ্য, পরিবেশ, অর্থনীতি সব দিক থেকেই সাইকেল আজও সমান প্রাসঙ্গিক। হয়তো সপ্তাহে একদিন, কিন্তু অফিসে যাওয়ার পথে অথবা বিকেলের অবসরে আবার একটু সাইকেলের প্যাডেলে পা রাখা যেতেই পারে। হয়তো সেই দু চাকার ঘূর্ণিতেই ফিরে পাবেন হারিয়ে যাওয়া শৈশবের কিছু টুকরো, আর নিজের জন্য এক বুক অক্সিজেন। তাই আর দেরি না করে চলুন আমরা সবাই আবার সাইকেলের বেল বাজিয়ে একটু ধীরে বাঁচি, কিন্তু বাঁচি। শ্রোতা বন্ধুরা, সাইকেলের বেল বাজিয়েই না হয় আজকের এই পর্বটি, দু চাকার ঘূর্ণিতে ফেরা পর্বটি শেষ করছি। সবাই সঙ্গে থাকবেন, ভালো থাকবেন আর ভালোবাসায় থাকবেন। শ্রোতা বন্ধুরা, আজকের আজ রাতে পর্ব ইতি টানছি আমি আর যে মানালি, এ পর্যন্তই। খুব শিগগিরই আবারও কথা হবে, কথায় কথায় দেখা হবে। স্টুডিওর ঘড়িতে সময় সন্ধে রাত 10:57:25, জানিয়ে দিচ্ছি

আকাশ কি বলছে। ভারতীয় আবহাওয়া বিভাগ জানিয়েছে আগামী 24 ঘন্টার মধ্যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালামে প্রবেশ করবে। এদিকে আগামী 6 ও 7 জুন ত্রিপুরা, মণিপুর ও মিজোরাম ও নাগাল্যান্ডে বিস্তীর্ণ অঞ্চলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগরতলার আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে আগামী 24 ঘন্টায় পশ্চিম জেলা ধলাই, খোয়াই এবং সিপাহীজলায় উষ্ণ আবহাওয়া অব্যাহত থাকবে। শ্রোতা বন্ধুরা, আগামীকালের অনুষ্ঠান নিয়ে থাকছি আমরা আপনাদের সঙ্গে। আগামীকাল অনুষ্ঠান সূচিতে রয়েছে প্রথমেই সকাল 6:05 ককবরুক অনুষ্ঠান সালকামা পান্ডা, 6:25 ককবরুক অনুষ্ঠান হায়মনে খরাং, 6:55 ককবরুক লাইভ ফোন ইন অনুষ্ঠান সালকামা পান্ডা, 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:35 স্থানীয় সংবাদ এবং 7:40 ককবরুক সংবাদ। অভিজ্ঞাপন শুনবেন 7:45, যুববাণী 8:40, 9:10 শুনবেন নিউজ হেডলাইন্স এবং 9:12 বলছে তোমায়, 10:00 মহিলাদের জন্য অনুষ্ঠান তুমি অনন্যা, শুনুন আর জে নিতাই এর সঙ্গে। 11:00 হচক নিয়ে রচাবমুং, 2:30 চিরায়ত, 3:00 রবি কিরণ, 3:58 নিউজ হেডলাইন্স, 4:00 সুরের আকাশে আছে অঙ্কিতার সাথে, 5:00 রিদমা ঝাড়ে, 6:30 ইচ্ছে ঘুরি, 7:25 সেরা কথা, 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 ককবরুক সংবাদ এবং 7:55 স্থানীয় ককবরুক সংবাদ, স্থানীয় বাংলা সংবাদ। তারপর শুনবেন 8:05 খেলতে খেলতে, 8:45 সমাচার সন্ধ্যা, 9:00 নিউজ হেডলাইন্স, 9:02 রঙ্গোলি, 9:30 আজ রাতে অনুষ্ঠান শুনুন আর জে দেবাশিসের সঙ্গে, 11:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত এফএম গোল্ডের অনুষ্ঠান। তবে হ্যাঁ, অনুষ্ঠানের সময়সূচি প্রয়োজনে পরিবর্তন হতে পারে। শ্রোতা বন্ধুরা, এতক্ষণ শুনছিলেন আপনাদের পছন্দের অনুষ্ঠান, টিউন করেছিলেন 101.6 মেগাহার্টজ এফএম উজ্জয়ন্ত। এবার দিল্লি কেন্দ্র থেকে